0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला।

আজ বৃহস্পতিবার, 8ই শ্রাবণ 1948 শকাব্দ, 30শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 13ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:08 হয়ে 12 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:17 হয়ে 16 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 20 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন রামায়ণ থেকে পাঠ।
1: ॐ शाखासु सप्तच्छदपादवानाम्

ये लग्न दिके दिके आज कत पुष्पेर प्रकाश तार साथे शोना जाए।

আজ রাত্রিতে চাঁদের শুভ্র কিরণে তারাগণ যেন চোখ চেয়ে আছে, জ্যোৎস্নার পটে নিজেকে আবৃত করে কোন যেন এক নারী চোখের সামনে ফুটে উঠেছেন সর্বাঙ্গে শুক্ল বস্ত্র আবরণে। চতুর্দিক আজ প্রসন্ন, জলের মধ্যে স্বচ্ছতা, কুসুমের তেমনি হাসি,

সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রামায়ণ থেকে পাঠ। এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম গানটি শুনবেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ 30শে জুলাই 2026 বৃহস্পতিবার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা লিভার ভালো রাখতে, বলবেন ডাক্তার সুজয় রায়, 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় দেবাদৃতা রায় ও দেবজ্যোতি লাহিড়ি, 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 8:00 জানা অজানা সমুদ্র থেকে পুষ্টি, এ বিষয়ে বলবেন ডক্টর শতাব্দী দাস, শুনবেন প্রথম পর্ব, নজরুল গীতি মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে 8:05, 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম মঞ্জিত কুমার রামের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন কমল মল্লিক, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ, 9:30 গানে গানে অনুষ্ঠানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় বিদিশা রায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় চয়নিকা ধারা ও সৈকত গুপ্ত, 12:00 শুনবেন ভজন শিল্পী রাগেশ্রী দাস, 12:15 লোকগীতি পরিবেশন করবেন রাখাল দাস বাউল, 12:33 গ্রামীণ যুবাদের অনুষ্ঠান, কৃষিক্ষেত্রে কর্মসংস্থানে নানান সুযোগ ও সুবিধা, এ বিষয়ে সোমনাথ সর্দারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত বেলা 1:00, 1:45 মহিলা মহল অনুষ্ঠানে শ্রোতাদের চিঠি পড়বেন শ্রীতমা মুখোপাধ্যায়, 2:30 শুনবেন আধুনিক গান, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, মোহনবাগান দিবস উপলক্ষে অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য, 11 শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন শিউলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ব্রজগোপাল দাস, সঙ্গে থাকবেন 2 জন শিক্ষার্থী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন জয়তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা পাচার বিরোধী আইন, বলবেন শকুন্তলা মুর্মু, পরে লোকগীতি পরিবেশন করবেন সরোজিনী হাস্তা ও সহশিল্পীবৃন্দ এবং গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষি কথার আসর, পশ্চিমবঙ্গের মৎস্য চাষের ইতিহাস বিষয়ে প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, 7:10 রামায়ণ গান সমীক্ষা, 7:30 রাত 8:00 মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ অনুষ্ঠান অন্তর্মহল, বলবেন ডাক্তার সুজাতা রায়চৌধুরী, 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, পরে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে অনুষ্ঠান, শুনবেন প্রদীপ্ত কুণ্ডুর নিবেদন, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান, 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 9:45 নজরুল গীতি শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়, ছায়াছবির গান 10:00, 10:30 শুনবেন বেহালা শিল্পী চিন্ময় মহান্তি, 10:50 লোকগীতি পরিবেশন করবেন রাখাল দাস বাউল, রাত 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 রামচরিত মানস 187তম পর্ব, 6:45 ভজন শুনবেন রাগেশ্রী দাসের কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, 8:30 নজরুল গীতি শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়, 8:50 বেহালা শুনবেন শিল্পী চিন্ময় মহান্তি, 9:10 রাস্তাধারা উপস্থাপনায় পূজা মিশ্র, 10:15 অঞ্জুমন উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন শরদ শিল্পী কমল মল্লিক, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 5:20 উর্বশী, সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুলগুলশান, 7:10 নজরুল গীতি মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন দর্পণ, 7:30 রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান, এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপিরোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সংগতির মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র

0: মাঝারি শিল্প বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, এখনও পর্যন্ত 400,000 মানুষ বন্যা দুর্গত। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার ইভেন্টে T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। আসে বিস্তারিত সংবাদে। পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল লোকসভায় পাশ হয়েছে। এই বিলে 2024 প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনে সংশোধনীর সংস্থান রয়েছে। বিল নিয়ে আলোচনা জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, সংশ্লিষ্ট আইনকে আরও কঠোর করা এবং দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনী বিল আনা হয়েছে। নতুন এই বিল ছাত্রছাত্রী ও যুব সমাজের কল্যাণ সুনিশ্চিত করার জন্য সরকারের অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন।
1: দি আর্লিয়ার বিল অ্যান্ড দি অ্যামেন্ডমেন্ট আর রিএফার্মেশন অফ দিস গভর্নমেন্টস ডিপ কমিটমেন্ট টু সেফগার্ড দি ওয়েলফেয়ার অফ দি স্টুডেন্টস অ্যান্ড দি ইউথ অফ দিস কান্ট্রি অ্যান্ড দেয়ারফোর দিস বিল ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ আ মাইলস্টোন লেজিসলেশন ইন দি হিস্ট্রি অফ ইন্ডিয়ান পার্লামেন্ট।
0: এই প্রসঙ্গে বিরোধীদের সমালোচনা করে ডক্টর সিং বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এর আগেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। অথচ সভায় যখন এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলেছে, সেই সময় বিরোধীরা সুপরামর্শ দেওয়ার পরিবর্তে সেটি নিয়ে রাজনীতি করছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ এনে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ খণ্ডন করে জিতেন্দ্র সিং বলেন, সরকার বারবার স্পষ্ট ভাষায় জানিয়েছে এই নিয়ে প্রতিবাদ আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো গুলি ছোঁড়া হয়নি, শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল, কাজেই এই নিয়ে কোনো তদন্তের নির্দেশ দেওয়ার প্রশ্ন ওঠে না। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করে বলেন, এই জন্য শ্রী গান্ধীর সভায় ক্ষমা চাওয়া উচিত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীর গুলিচালনার আদেশ দেননি। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটি পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে। প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালের প্রিভেনশন ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা দুটিরই সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোনো সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।
2: राष्ट्रीय गीत अपमान पर इस विधेयक के माध्यम से दंडनीय प्रावधान करने का विचार हुआ है। वर्तमान संशोधन का उद्देश्य राष्ट्र गीत वंदे मातरम के जानबूझकर किए गए अपमान को भी उसी प्रकार के दंडनीय बनाया जाए जैसा कि वर्तमान कानून में है। हर भारतवासी के राष्ट्र प्रेम का उद्घोष है वंदे मातरम, विकसित भारत का संकल्प है वंदे मातरम।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে, মন্ত্রক স্নাতক স্তরে মেডিকেল ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও ছাত্রবান্ধব করে তুলতে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করতে চায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা কাউন্সেলিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও সংগতিপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। সরকারি আধিকারিকদের দ্রুত ছাত্রছাত্রীদের অভিযোগ সমাধানের জন্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থাকে আরও উদ্ধার করার পরামর্শ দিয়েছেন। পঞ্চায়েত রাজ মন্ত্রক গতকাল নতুন দিল্লিতে দেশজুড়ে গ্রাম পঞ্চায়েতকে ডিজিটাল পরিকাঠামোয় উন্নত করতে এই উদ্যোগ নাগরিক অংশগ্রহণের লক্ষ্যে দানবীর নামে এক উদ্যোগের সূচনা করেছেন পঞ্চায়েত রাজমন্ত্রকের সচিব বিবেক ভরদ্বাজ। বিকশিত ভারতের লক্ষ্যে দানবীর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন শ্রী ভরদ্বাজ। তিনি বলেন, বিকশিত ভারতের ভাবনাকে সুনিশ্চিত করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে ডিজিটালি সজ্জিত সংযুক্ত করে ভবিষ্যতের

0: জন্য প্রস্তুত করা প্রয়োজন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। নতুন দিল্লিতে আয়োজিত 22তম JRD টাটা মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। শ্রী গোয়েল উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে 1,00,000,000,000 টাকার গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন তহবিল। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলোতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্য তৎপরতা এনেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 4,00,000-এরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন। উজান অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজে পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন, কেন্দ্র সব ধরনের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেছেন শ্রী শাহ। আমেরিকা ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত আছে এমন প্রতিষ্ঠান বা সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাণিজ্যিক ও জাহাজে অসামরিক পরিকাঠামোকে নিশানা করাই সিদ্ধান্ত। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে 8টি তৈলবাহী ও 10টি বাণিজ্যিক জাহাজকে নিশানা করা হয়েছে। ওয়াশিংটন সম্প্রতি ইরানের উপর চেয়ে আরও চাপ বৃদ্ধি করতে চাইছে, তারই প্রতিফলন এই পদক্ষেপের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার ইভেন্টে T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। ভারতের সোনা জিতেছেন দিলীপ মাহাদু গাভিত ও রূপো জিতেছেন মোহাম্মদ বাসিল মোরসিঙ্গা নাকাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের পুরুষদের লং জাম্পে রূপো জেতেন মুরলী শ্রীশঙ্কর। কমনওয়েলথ গেমসে মীরাবাই চানু ও শর্মিলা ধাঙ্কারের পর এই নিয়ে তৃতীয় সোনা এল ভারতের। 9টি রূপো, 3টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা 15। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল লখনউয়ের সেন্ট্রাল কমান্ড হাসপাতালে ভারতের প্রথম নিবেদিত মিলিটারি মেডিসিন বিভাগের ভার্চুয়ালি উদ্বোধন করেন। এই প্রচেষ্টার লক্ষ্য হল দ্রুত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা তৈরি রাখা, গবেষণার আরও অগ্রগতির পাশাপাশি দেশীয় চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট UG কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি ও বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার ইভেন্টে T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। খবর শেষ হল।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ। প্রথমেই আসি আমন ধান চাষের কথায়। বেলে দোআঁশ থেকে এঁটেল মাটি যুক্ত উঁচু, মাঝারি বা নিচু যে কোনো অবস্থানের জমিতেই আমন ধান চাষ করা যায়। জমির অবস্থান, বৃষ্টির সম্ভাবনা, জাতের মেয়াদ ও শস্য চক্র ইত্যাদির কথা বিবেচনা করে আমন ধান চাষের জন্য বীজ বোনার সময় ঠিক করতে হবে। আমন ধানের চাষ মোটামুটিভাবে বর্ষার জলেই হয়ে থাকে বলে জমির অবস্থান অনুযায়ী বোনার সময় ঠিক করতে হয়। জমির অবস্থান অনুযায়ী বৈশাখ মাস থেকে শ্রাবণ মাসের প্রথম পর্যন্ত আমন ধানের বীজ বোনা চলে। শুকনো বীজতলায় বীজ বোনার সময়ে লক্ষ্য রাখতে হবে যেন নির্দিষ্ট হারে শোধিত বীজ স্থান নির্ধারিত পরিমাণ বীজতলায় সমানভাবে পড়ে। বীজ ফেলার পরে বীজতলা ২৪ ঘন্টা জলে ডুবিয়ে রাখতে হবে। অঙ্কুরিত বা কল করা বীজ বুনলে বীজ বোনার একদিন পরে বীজতলা ভিজিয়ে সেচ দিলেই হবে। পরে চারা বড় হবার সঙ্গে সঙ্গে জলের পরিমাণ বৃদ্ধি করতে হবে, তবে কখনোই আড়াই সেন্টিমিটারের বেশি জল যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমন ধানের বীজতলা তৈরির ব্যাপারে একটু জানিয়ে দিই। এক একর জমি রোয়ার জন্য ০.১ একর বা ১০% বীজতলা তৈরি করতে হবে। বীজতলার জন্য অপেক্ষাকৃত উঁচু জল নিকাশি ব্যবস্থা যুক্ত উর্বর জমি নির্বাচন করুন। সমগ্র বীজতলাটিকে কয়েকটি চওড়া খণ্ডে ভাগ করে নিতে হবে এবং প্রতি খণ্ডের প্রস্থ ১.২০ মিটার বা ৪ ফুট হবে। প্রতিটি খণ্ডের চারপাশে ৩ সেন্টিমিটার বা ১ ফুট চওড়া ও ১০ সেন্টিমিটার বা ৪ ইঞ্চি গভীর নালা রাখতে হবে। অতিরিক্ত নোনা মাটির জমি বীজতলার জন্য একেবারেই উপযুক্ত নয়, এটি মনে রাখবেন। অল্প নোনা জমিতে বীজতলা করতে হলে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা রাখতে হবে। কখনোই যেন বীজতলা শুকিয়ে না যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। প্রতি ১০% বীজতলার জন্য গোবর বা কম্পোস্ট সার ১ টন, নাইট্রোজেন ২ কেজি, ফসফেট ২ কেজি ও পটাশ ২ কেজি লাগবে। মূল জমিতে সার কিভাবে প্রয়োগ করবেন জানিয়ে দিই। আমন ধানে জমির উর্বরতা বজায় রাখতে জমিতে জৈব বা সবুজ সার প্রয়োগ করা প্রয়োজন। সবুজ সার প্রয়োগ করা না গেলে জমি তৈরির সময় একরে ৫ টন জৈব সার মাটিতে ভালোভাবে মিশিয়ে দেওয়া প্রয়োজন। রাসায়নিক সার হিসেবে জমির চরিত্র ও ধানের জাত অনুযায়ী মূল সার হিসেবে একরে ৭ থেকে ১০ কেজি নাইট্রোজেন, ১২ থেকে ১৬ কেজি ফসফেট, ১২ থেকে ১৬ কেজি পটাশ সার প্রয়োগ করা উচিত। বেলে মাটিতে পটাশ সার ২বারে, মূল সার ও দ্বিতীয় সার চাপানে প্রয়োগ করা যেতে পারে। জিঙ্কের ঘাটতিযুক্ত এলাকায় একরে ১০ কেজি জিঙ্ক সালফেট এবং ৪ থেকে ৮ কেজি সালফার মূল সার কিংবা প্রথম চাপানে প্রয়োগ করা যেতে পারে। মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করলে ফলন বৃদ্ধি হয় ও সারের অপচয় কম হয়। সাধারণত আষাঢ় থেকে শ্রাবণের মধ্যে আমন ধান রোয়ার কাজ শেষ করা উচিত। আমন ধানের জলদি জাতের চারা ২০ সেন্টিমিটার বাই ১০ সেন্টিমিটার, মাঝারি জাতের চারা ২০ সেন্টিমিটার বাই ১৫ সেন্টিমিটার, নাবি জাতের চারা ২০ সেন্টিমিটার বাই ২০ সেন্টিমিটার দূরত্বে রোয়া যেতে পারে। অড়হর চাষের কথা জানিয়ে দিই। হালকা ও মাঝারি মাটিতে অড়হর চাষ ভালো হয়, তবে সব ধরনের মাটিতেই এই চাষটি করা যায়। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বীজ বুনতে হবে, একরে ১০ কেজি বীজের প্রয়োজন হয়। স্বল্পমেয়াদী জাতে সারি ও গাছের দূরত্ব ১ ফুট, মধ্যমেয়াদী জাতে ২ ফুট ও ১ ফুট। প্রতি কেজি বীজের সঙ্গে থাইরাম ৭৫% ২ গ্রাম বা ম্যানকোজে ৭৫% ৩ গ্রাম এবং ক্যাপ্টন ৭৫% ২ গ্রাম মেশালেই বীজ শোধন হয়ে যাবে। বীজ বোনার কমপক্ষে ৭ দিন আগে, বীজ শোধন করে বোনার আগে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। স্বল্পমেয়াদী জাতগুলি হল টিএটি ১০, ইউপিএস ১২০, প্রভাত টি ২১, পুষা আগেতি ইত্যাদি। মধ্যমেয়াদী জাত
রবি। এই জাতটি আশ্বিন মাসে বোনা হয়। একর প্রতি মূল সার নাইট্রোজেন 12 কেজি, ফসফেট 24 কেজি ও পটাশ 24 কেজি লাগে। এক্ষেত্রে কোনো চাপান সার লাগছে না। জানিয়ে দিই আখ চাষের কথা। রোগ পোকা যেমন লাল ডোরা ধসা, চিপটি ভুষা, ঢলে পড়া রোগ এবং ডগা ছিদ্রকারী পোকা, মাজরা পোকা, শোষক প্রকার।

আক্রমণের প্রতি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্বিতীয় জাপান সার হিসেবে আখ বসানোর 90 দিন পর 66 কেজি নাইট্রোজেন ও 50 কেজি পটাশ মাটিতে মিশিয়ে দিন ও গাছের গোড়ায় মাটি দিয়ে ভেলি বেঁধে দিন এবং সেচ দিন। সবশেষে বলি, আমন ধান রোয়া করার আগে 1.5 মাস বয়সের ধনচে গাছ সবুজ সারের জন্য জমিতে জল

0: কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত সমস্ত জেলাতেই বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তায় জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে প্রায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং ও কুচবিহার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। এক্ষেত্রে বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা, সেই সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন। জল নিকাশি নালা পাকা করুন।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন লিভার ভালো রাখতে কি কি করবেন, বলছেন লিভার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় রায়।
3: অভিক কয়েকদিন ধরেই খুব চিন্তায় আছে, রোজ চুল আঁচড়ানোর সময় ওর অনেকটা করে চুল উঠে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে তো কদিন বাদেই মাথায় টাক হয়ে যাবে, চিন্তায় ওর রাতের ঘুম উড়ে গেছে। এই কথাই ও যখন ওর বৌদিকে বলল, বৌদির সটাং জবাব, তোমার লিভার খারাপ হয়েছে ওই জন্যই এত চুল উঠছে। এদিকে অভিকের পাশের বাড়ির ফ্ল্যাটে থাকে রাজীব, বয়স 19, কদিন ধরেই ওর মুখে খুব ব্রণ হচ্ছে। রাজীবের মা রাজীবকে বলল, লিভারের ডাক্তার দেখা, তোর লিভার খারাপ হয়েছে আর লিভার দুর্বল সেই জন্য এত ব্রণ হচ্ছে। অন্যদিকে অভিরূপের মায়ের একই কমপ্লেন, ওর ছেলে কিছুতেই মোটা হচ্ছে না। উনি চাইছেন আমার ছেলে একটু নাদুস নুদুস চেহারার হোক, কিন্তু অভিরূপের কিন্তু ওজন আর বাড়ছে না। কিন্তু মনে রাখতে হবে, এই নাদুস নুদুস চেহারার মধ্যেই কিন্তু ফ্যাটি লিভার লুকিয়ে থাকে এবং এই চেহারা কিন্তু কখনোই আমাদের স্বাস্থ্যসম্মত নয়। আমাদের জীবনে কিন্তু যে কোনো রোগের একটা মেন কারণ হলো স্ট্রেস, তাই লিভারকে যদি সুস্থ রাখতে হয় আমাদের কিন্তু স্ট্রেস থেকেও দূরে থাকতে হবে, কারণ এই স্ট্রেসের কারণে কিন্তু আমাদের ওজন অনেক সময় বাড়তে পারে বা

0: ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস রোগ পর্যবসিত হতে পারে এবং এই রোগগুলো থেকেও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। সুতরাং স্ট্রেস থেকে দূরে থাকুন, স্ট্রেস বর্জন করুন এবং এর মাধ্যমে কিন্তু লিভার সুস্থ থাকে। দরকার হলে যোগব্যায়াম করুন, গান শুনুন, মন ভালো রাখুন এবং তার থেকেই কিন্তু আমরা আমাদের সজীব সতেজ লিভার লাভ করতে পারি। অনেকের ধারণা যে বাজার চলতি লিভারের যে টনিকগুলো থাকে সেগুলো খেলে হয়তো লিভার ভালো হয়ে যাবে, এগুলো কিন্তু সর্বৈব ভুল ধারণা। লিভারকে সুস্থ করার কিন্তু কোনো ওষুধ নেই। আমাদের লিভারের কিন্তু রিজেনারেশন ক্যাপাসিটি বলে একটা জিনিস আছে, লিভারের কোষগুলো কিন্তু নিজের থেকে নিজেকে সুস্থ করে এবং নিজেরাই তৈরি হয়ে যায়। যদি লিভারের ঘর কখনো ভেঙে যায়, লিভারের কিন্তু সেই ক্ষমতা আছে লিভারের ঘরকে আবার নতুন করে তৈরি করার। সুতরাং কোনো বিজ্ঞাপনে পা দেবেন না, কোনো লিভারের ওষুধ সম্ভব নয়। ডাক্তারের পরামর্শ মতো আপনি লিভারের ওষুধ নিতে পারেন, কিন্তু সেটা কখনো কোনো রোগ হলে, আপনি সুস্থ আছেন তবুও লিভারকে আরও সুস্থ করার জন্য কোনো লিভার টনিক নেওয়া কিন্তু কোনো মতেই বাঞ্ছনীয় নয় এবং এর থেকে যথাসম্ভব দূরে থাকাই ভালো। টুকরো টুকরো চিত্র থেকে পরিষ্কার, আমরা আমাদের দৈনন্দিন শারীরিক যে কোনো প্রবলেমের জন্য লিভারকেই দায়ী করি। লিভার কিন্তু প্রতিনিয়ত তার বিভিন্ন কাজ অতন্দ্র প্রহরীর মতো সম্পন্ন করে যায়। আর লিভার কিন্তু অত সহজে খারাপ হয় না। আমরা যদি সহজ সরল জীবনযাপন করি, পরিমিত আহার আর নিয়মিত কারিক পরিশ্রম করি, লিভার কিন্তু সুস্থ সতেজ থাকে। লিভার খারাপের কারণগুলির মধ্যে অন্যতম হল ফ্যাটি লিভার ডিজিজ এবং হেপাটাইটিস। এর মধ্যে জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা কিন্তু ফ্যাটি লিভার থেকে দূরে থাকতে পারি। অন্যদিকে স্বাস্থ্যসম্মত বিধি মেনে চলে নিরাপদ পানীয় জল সেবন এবং টিকাকরণের মাধ্যমে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস থেকে দূরে থাকা যায়। আবার সরল জীবনযাপন, টিকাকরণ এবং সঠিক সময় রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে ক্রনিক হেপাটাইটিস থেকে মুক্তি পাওয়া যায়। আর একটা বিষয় মনে রাখা খুব জরুরি, যখন তখন ইচ্ছে মতো কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত নয়, কারণ যে কোনো ওষুধ থেকেই কিন্তু লিভারের ক্ষতি সাধন হতে পারে। সুতরাং মাথা খারাপ করবেন না, লিভারকে ভালো করার জন্য কোনো ওষুধ খেতে হবে না। সাধারণ সরল জীবনযাপন, মদ্যপান থেকে দূরে থাকা এবং যদি মনে হয় যে আমার ওজন বাড়ছে তাহলে কায়িক পরিশ্রম এবং খাবারের পরিমিত সেবন, এর থেকে কিন্তু আমরা ফ্যাটি লিভার থেকে দূরে থাকতে পারি এবং আমাদের লিভারকে কিন্তু সুস্থ সতেজ সবল রাখতে পারি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লিভার ভালো রাখতে কি কি করা উচিত, বললেন লিভার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় রায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখনো অঙ্কুর যাহাতারি পথপানে, প্রত্যহ প্রভাতে রবি আশীর্বাদ আনে। প্রতিটা প্রভাত, প্রতিটা সকাল মানে আবার নতুন করে একটা শুরু, এক সূচনার কথা বলে। পিছনের ফেলে আসা অন্ধকার কাটিয়ে আবার নতুন করে বেঁচে ওঠার তাগিদ। আর সেই তাগিদটুকু বাঁচিয়ে রাখতে গেলে যে শক্তির প্রয়োজন হয়, যে আশীর্বাদের প্রয়োজন হয়, তার খোঁজে আমাদের পরমেশ্বরের সামনে মাথা

0: নিচু করে দাঁড়াতে হয়। দিগন্ত বিস্তৃত সূর্যের নরম আলো, সূর্যের অরুণিমা, সেই শক্তির ডাক দেয় প্রত্যেক সকালে। তার মধ্যে রয়েছি আমরাও। আজ 30শে জুলাই। জেনে নেব প্রথমেই ইতিহাসের পাতায় আজকের দিনের কিছু তাৎপর্য।
1: আজকের বাংলা তারিখ 13ই শ্রাবণ। বঙ্গ সাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে, অখ্যাত জড়ত্ব ভারে অভিভূত। কি পুণ্য নিমেষে তব শুভ অভ্যুদয়ে বিকিরণিল প্রদীপ্ত প্রতিভা, প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা। বঙ্গভারতীর ভালে পরাল প্রথম জয়টিকা। বাংলা ভাষা ও সাহিত্যের একেবারে জন্মলগ্নে তাঁর হাত ধরেই পথ চলা শুরু হয়েছে। তাঁকে সামনে রেখেই বাঙালির অক্ষর পরিচয়ের শুভ সূচনা। বীরসিংহের সেই সিংহ শিশুটির নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাঁর জীবন ও কর্মের অনন্যতায় বিস্মিত বাঙালি তথা সর্বভারতীয় সমাজ। অগাধ পাণ্ডিত্যে, তাঁর স্বভাবজাত করুণায় হারিয়ে গিয়েছিল পিতৃদত্ত পদবী এবং নাম। জনসাধারণের কাছে তিনি শুধুই বিদ্যাসাগর, কখনো বা দয়ার সাগর। বিদগ্ধ পাণ্ডিত্য, সমাজহিত ঈশনা আর শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র নিজেই এক কিংবদন্তি। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশে তাঁর উজ্জ্বলতম উপস্থিতি। ঈশ্বরচন্দ্র জন্মেছিলেন 1820 সালের 26শে সেপ্টেম্বরে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। মা ভগবতী দেবী, বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তার শৈশবের ক্ষীণ স্বাস্থ্য, ছাত্রজীবনের সংগ্রামশীল প্রচেষ্টা, পরীক্ষা পাশের অসাধারণ নৈপুণ্য, মাতৃভক্তির গল্প সবই আজ কিংবদন্তির অংশ। শৈশবের সীমাহীন দারিদ্র তাঁকে পরবর্তী জীবনে এক দৃঢ়তা এনে দিয়েছিল। সমাজে যা কিছু অন্যায় অবিচার তাকে শোধন করে এক হিতকর রূপদান করতে প্রয়াসী ছিলেন তিনি। ঈশ্বরের যখন বালক পর্ব, সেই সময় ইংরেজি অঙ্কের 1 থেকে 10 শেখার ঘটনা ঘটে রাস্তার মাইলস্টোন দেখে। সাহিত্যিক ব্যক্তিত্ব আর সমাজসেবী ব্যক্তিত্ব মিলেমিশে একাকার হয়ে যায় এই মহান মানুষটির কাছে। সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, শকুন্তলা, বর্ণপরিচয়ের স্রষ্টার আরেকটি পরিচয়, তিনি শিক্ষা সমাজসেবার পথিকৃৎ। তিনি প্রথম বাঙালির বোধোদয় ঘটিয়েছিলেন। তার জীবন কর্ম ঘিরে আজও পরম কৌতূহল। 1298 বঙ্গাব্দের আজকের দিনে, অর্থাৎ বাংলা তারিখ 13ই শ্রাবণে তার জীবনাবসান ঘটলেও আজও তিনি আমাদের কাছে এক বিস্ময় ও প্রেরণা। আমাদের প্রণতি তাঁর উদ্দেশ্যে।
0: আজ 30শে জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ এক প্রস্তাবের মাধ্যমে 30শে জুলাই দিনটিকে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। প্রস্তাবে বলা হয় যে মানব পাচারের শিকার ব্যক্তিদের অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকারগুলোর প্রচার ও সুরক্ষার লক্ষ্যে এমন একটি দিবসের প্রয়োজন ছিল। আজও প্রতিদিন, প্রতি মুহূর্তে সারা বিশ্বজুড়ে শিশু থেকে পূর্ণবয়স্ক, নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ মানব পাচারের শিকার হয়ে চলেছেন। তবে তার মধ্যেও শিশু এবং নারীরা বিশেষভাবে পাচারকারীতে নিশানা হয়ে ওঠে। দারিদ্র, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ইত্যাদি নানা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ মানব পাচারকে এক বহুমাত্রিক সমস্যায় পরিণত করেছে। যে কোনো ধরনের মানব পাচার প্রতিরোধ করাই হোক আজকের দিনের শপথ।

0: বন্ধুবিনে প্রাণ বাঁচে না, এ তো আমাদের সবারই জানা। বন্ধুত্ব জীবনের এক অপূর্ব উপহার। অনেকে হয়তো বলবেন, বন্ধুত্ব উদযাপনের জন্য আলাদা দিনের কি প্রয়োজন আছে, কিংবা বলবেন এসব ব্যবসায়ীদের মুনাফা বাড়ানোর কৌশল। কিন্তু বছরের একটা দিন যদি আমাদের জীবনের অপরিহার্য এই অংশকে স্মরণ করে উদযাপন করাই হয়, ক্ষতি কি? আজ 30 জুলাই, সেই দিন আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। অবশ্য কিছু কিছু দেশে অন্য কোনো দিনকেও বন্ধুত্ব দিবস হিসেবে পালন করা হয়, যেমন অগস্ট মাসের প্রথম রবিবার। তবে 2011 সালে রাষ্ট্রসংঘ 30 জুলাই দিনটিকেই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা করে। বর্তমান বিশ্ব দারিদ্র, হিংসা, যুদ্ধে আকীর্ণ, মানবাধিকার লঙ্ঘনকারী এবং বিভাজনকারী শক্তিতে পূর্ণ, যার ফলে বিশ্ব শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি সংকটাপন্ন। এর মোকাবিলা করতে হলে আমাদের অবলম্বন করতে হবে মৈত্রীর পথ, বন্ধুত্বের পথ, যে বন্ধুত্ব সমস্ত বিভাজনের সীমারেখা মুছে দেবে, মানুষ বাঁচবে মানুষের মর্যাদায়। তাই আজ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে আমাদের মন্ত্র হোক, আয় আরো বেঁধে বেঁধে থাকি।
1: আজ 30 জুলাই যোগেশচন্দ্র বিদ্যানিধির প্রয়াণ দিবস। সাহিত্যচর্চার ক্ষেত্রে তিনি যেমন ছিলেন স্বতন্ত্র এক পথের সন্ধানী, আইন ব্যবসায় তিনি হতে পেরেছিলেন উজ্জ্বলতম এক ব্যক্তিত্ব। আবার শিক্ষানুরাগী মানুষজনের কাছে তিনি ছিলেন যথার্থই কৃতি সম্মানী। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি নামটা তাই আজও বাংলার সচেতন সমাজে বিশেষভাবে আলোচিত। হুগলি জেলার দিগড়া গ্রামে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির জন্ম। পিতা ছিলেন বাঁকুড়ার সাবজজ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির পড়াশোনা প্রথমে শুরু হয় পিতার কর্মস্থানের কাছে বাঁকুড়া জেলা স্কুলে, পরবর্তীতে বর্ধমান রাজ স্কুল এবং হুগলি কলেজে। অধ্যাপনা করেছেন কটকের রেভেন্স কলেজ, কলকাতা মাদ্রাসা কলেজ, চট্টগ্রাম কলেজ এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে। 36 বছরের অধ্যাপনা জীবনে তিনি 12 বছর বাংলা ভাষা চর্চা, 12 বছরের জ্যোতির্বিদ্যা চর্চা, আরও 12 বছর দেশীয় শিল্প চর্চা করে নিয়মনিষ্ঠ জীবনযাপন করেন। সেকালের প্রবাসী ভারতবর্ষ, বঙ্গদর্শন, সাহিত্য প্রভৃতি পত্রপত্রিকায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রবন্ধ লিখে পাঠকদের নজরে পড়েন। এনশিয়েন্ট ইন্ডিয়ান লাইফ গ্রন্থের জন্য তাকে রবীন্দ্র স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয়। পূজা পার্বণ গ্রন্থটিকে বঙ্গীয় সাহিত্য পরিষদ বিশেষভাবে সম্মানিত করেন। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হল রত্নপরীক্ষা, বাংলা ভাষা, বেদের দেবতা ও কৃষ্টিকাল, চণ্ডীদাস চরিত, আমাদের জ্যোতিষী ও জ্যোতিষ, পত্রালি প্রভৃতি। বাসুলি চণ্ডীদাস নামের একটি পুঁথি আবিষ্কার করে তিনি সেকালের গবেষক মহলে ব্যাপক আলোড়ন তুলেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক, সরোজিনী পদক, উৎকল বিশ্ববিদ্যালয়ের অনারারি ডক্টরেট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনারারি ডক্টরেট প্রভৃতি নানা সম্মানে তিনি সম্মানিত হন। বাংলার গুণী প্রতিভাবান মানুষটি প্রয়াত হন 1956 সালের 30 জুলাই। আমাদের প্রণাম জানাই তাঁকে।

এদেশের অন্তর্চিত্ত চিরজাগরুক থাকুক, অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকের দিকে। দেশবন্দনা সমবেত কণ্ঠে।

0: সমবেত কণ্ঠে শুনলেন দেশবন্দনা।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ

0: 9830468136 আবারও বলি 9830468136 অলিভিয়া নার্সিং হোম।
1: আপনাদের চিঠির প্রসঙ্গে আসি। জুলাই মাসের দ্বিতীয় পক্ষ শেষ হতে চলল, অগস্ট মাসের প্রথম পক্ষের বিষয় সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিই। অগস্ট মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় নিঃস্বার্থ লড়াই। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উজ্জ্বল হয়ে আছে অগণিত মানুষের আত্মত্যাগে, আত্মবলিদানের কাহিনীতে। তাদের সেই নিঃস্বার্থ সংগ্রামে একমাত্র ধ্যান জ্ঞান ছিল দেশের মুক্তি, পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করা। বিদেশি শক্তির কবল থেকে রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট। লড়াই তাই বলে শেষ হয়ে যায়নি, সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লড়াই জারি আছে আজও। শুধু নিজের আখের গোছানো নয়, বিদ্বেষ বিভাজন অন্ধবিশ্বাসের হাত থেকে মুক্তির জন্য আমাদের আশেপাশের অনেক মানুষ এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই। অতীত বর্তমান মিলিয়ে এমনই সব নিঃস্বার্থ লড়াইয়ের কাহিনী উঠে আসুক আপনাদের চিঠিতে অগস্ট মাসের প্রথম পক্ষ জুড়ে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @air@gmail.com। ডাকযোগেও চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অগস্ট মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় নিঃস্বার্থ লড়াই।
2: দেখতে দেখতে আমরা জুলাই মাসের দ্বিতীয় পক্ষের একেবারে শেষে এসে দাঁড়িয়েছি। চিঠির বিষয় চাঁদের মায়া। শ্রোতাবন্ধুরা চিঠি পাঠিয়েছেন। চিঠির ঝাঁপি খুলে আজকের প্রথম চিঠি পড়ব। প্রথম চিঠি কমলিকা পাল লিখছেন খালোড় বাগনান হাওড়া থেকে। রাতের আকাশের ওই রূপালী চাঁদের মায়া বোধহয় সকলেই কখনো না কখনো ঠিকই উপভোগ করেছে। কারো চাঁদ মামা তো কারো চন্দ্রমা, শশী, শশধর, যাই বলো না কেন, তার মায়ার আলো যখন চোখের মণিতে এসে লাগে তখন রাতের অন্ধকারে যেন এক রূপকথা উঁকি দেয়, যেটা শুধুই রাতের জন্য, যা শুধুই বুঝি রাতই পারে স্বপ্নের মায়া জালে আলতো করে তোলা দিতে। কখনো দেখেছ ছাদের রেলিংয়ে ঠেস দিয়ে বসে আকাশের মায়া বনে হারিয়ে গিয়ে অজস্র মিটি মিটি তারার মাঝে রূপালী আলোর চাদর বিছিয়ে কল্পনার সুতো বোনা আমাদের চাঁদরানীকে? সে যেন সত্যিই এক সম্রাজ্ঞী, বা হয়তো কোনো রাজকন্যা কোনো এক স্বপ্নের দেশের। চোখ ফেরানো যায় না সেই মায়ার বাঁধন থেকে। কত প্রশ্ন, কত কৌতূহল। আচ্ছা, কে থাকে ওখানে? ঘুমপাড়ানি গানে স্বপ্ন বোনা চরকা কাটা বুড়ি, নাকি কোনো অজানা দেশের চেনা বন্ধু, হীরে মুক্তোর আলোয় মোড়া? কেউ যত তাকিয়ে থাকি তার আলোর মায়া যেন আরও যত্ন করে জড়িয়ে ধরে, যেন মনে হয় সব দেখেও, সব বোঝে, আর সব বোঝা পড়ার আগেই যেন সবটা দিয়ে আদর করে। কখনো দুষ্টু ছোট বাচ্চাটির ভ্রমণ সঙ্গী, সে যতই ছুটে এগিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন ঠিক তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলে। আবার কখনো সেই ব্রিজের ধারে দাঁড়িয়ে থাকা দুজনের যৌবনের ভালোবাসার প্রতিশ্রুতির সাক্ষী, কখনো আবার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়া শিশুটির ঘুমপাড়ানি গান, আর কখনো আমার মতো স্বপ্নে হারা খামখেয়ালি সত্তার সুখ দুঃখের সঙ্গী। চাঁদ আমাদের যার কাছে যে রূপেই ধরা দিক না কেন, চাঁদের মায়ার ইন্দ্রজালে একবার ধরা পড়লে মুক্তির অর্থটাই বোধ হয় আরও বিস্তৃত হয়ে কত ক্রোশ দূরের ওই রূপালী হাতছানির কাছে পৌঁছয়। নিজেকে বিশ্বের কাছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড

0: মিনিটের কাছে আরো নতুন করে আরো নিজের করে বুঝে চেনা যায়। লিখলেন কমলিকা পাল, খালুড়, বাগনান, হাওড়া থেকে।
1: পরের চিঠি পড়ব, লিখছেন জয়দীপ ভট্টাচার্য, শেওড়াফুলি, হুগলি থেকে। গ্রাম বাংলার রাতের আকাশ বিদ্যুতের আলোর রোশনাইতে তখনও এমন ঘোলা হয়ে যায়নি। গ্রাম বাংলার রাতের আকাশ বিদ্যুতের আলোর রোশনাইতে তখনও এমন ঘোলা হয়ে যায়নি। গহীন আকাশের ক্যানভাসে ঝকঝক করত অগুন্তি নক্ষত্র, আকাশগঙ্গা তুলির হালকা দাগ বুলিয়ে রাখত আকাশের গায়ে, গাঢ় লাল তিলকে সেজে থাকত মঙ্গল, সন্ধ্যা তারার আলো এসে পড়ত চণ্ডীমণ্ডপের উঠোনের সদ্য ফোটা সন্ধ্যামণির হলুদ শরীরে, তখনও আকাশে ভেসে থাকত সোনামুখী চাঁদ। সন 1402 বঙ্গাব্দের আশ্বিন মাসে এমনই এক গ্রামের পিচঢালা পথে 2 বছরের এক দুরন্ত শিশুকে পরম আদরে কোলে নিয়ে হাঁটছিল কলেজ পড়ুয়া এক তরুণ। পরিবারের সকলে মিলে পাশের গ্রামে দুর্গাপুজো দেখে ফিরতে ফিরতে রাত তখন অনেকটাই। ততক্ষণে শিশুটি ক্ষুধার্ত, নিদ্রালু ও যার পর নাই বিরক্ত। কারোর সাধ্য হয়নি তাকে সামাল দেওয়া। অবশেষে আদরের ভ্রাতুষ্পুত্রটিকে কোলে তুলে নিয়েছে সেই তরুণ। আধক্রোশ অতিচেনা পথ, তরুণের বুকে জড়ানো দুরন্ত সেই শিশু, তার মাথার উপর ভেসে আছে দেবীপক্ষের শুক্লা নবমীর সোনালি চাঁদ। আবছা আলোছায়া পথ, তরুণ শিশুটিকে বলে, চল আজ আমরা ওই চাঁদটাকে বন্দি করে নিয়ে যাই আমাদের বাড়ি, আটকে দিই উঠোনের আকাশে। চঞ্চল শিশু অবাক হয়, মুহূর্তে শান্ত হয়ে আসে। আবছায়া পথের পাশ দিয়ে বয়ে যায় নিঝুম স্কুল বাড়ি, ছায়া ছায়া আম বাগান, ভেসে আসে জলঙ্গির জলের মিষ্টি সোঁদা গন্ধ, বয়ে যায় কুপিজলা দোকানঘর, কামারশালা, শনশন বাঁশবন। নীরব অনুসারী সেই চাঁদকে দেখতে দেখতে শিশুটি মহানন্দে কলকল হাসে, ওই তো এখনো আছে। ছায়াপথ শেষ হয়, খুলে যায় সদরের আগল, প্রশস্ত উঠোনে এসে তরুণ শিশুকে দেখায় উঠোনের মাথায় থেমে আছে আকাশের চাঁদ। উচ্ছ্বাসে ভেসে যায় শিশু মন, হেসে ওঠে চাঁদ। সেই শিশু আজ মেধাবী যুবক, পদার্থবিদ্যার সুতো বনে আকাশের গায়ে, চাঁদ পেরিয়ে আরো দূরে মহাকাশের জটিল জ্যামিতিতে। আর প্রৌঢ়ত্বে উপনীত সেই তরুণ আজও ভাবে, সেদিনকার মায়া জালে কে পড়েছিল বাঁধা? চাঁদের মায়ায় বাঁধা পড়েছিল সেই দুরন্ত শিশু, নাকি শিশুটির মায়াতেই বাঁধা পড়েছিল সেই সোনামুখী চাঁদ? নমস্কার, আনতে জয়দীপ ভট্টাচার্য, শেওড়াফুলি, হুগলি থেকে।
0: পরের চিঠি পাঠিয়েছেন পাপিয়া হালদার, সিঙ্গুর, হুগলি থেকে। প্রভাত সঙ্গী তখন কোন ক্লাস মনে নেই, কিন্তু চাঁদনি রাত, ছাদে আমরা 3 ভাইবোন বাবার সঙ্গে মাদুর পেতে শুয়ে গল্প শুনতাম। আকাশের দিকে তাকিয়ে চাঁদের চারপাশের বলয় দেখছি। বাবা বলতেন, ওটা মহাপুরুষরা সভা করছেন, তার আলো। নারকেল পাতায় চাঁদের আলোর লুকোচুরি, আরেকটু দূরে বটগাছ, শিমুল গাছের ঝামরা চুলো জমাট অন্ধকারের দিকে ভয় নিয়ে তাকাতাম। রূপকথার রাক্ষস খোক্ষসের বাস্তব রূপ মনে হতো। ওই রকম চাঁদের আলোর এক রাতের গল্প বাবার কাছে শুনেছিলাম, সেটাই আজ বলবো। ফাগুন মাসের চাঁদনি রাত, আমাদের বাড়ি দামোদরের পাড়ে। মানুষজন যাতায়াত করে তখন প্রায় হেঁটেই, 5-7 কিলোমিটার ওভাবে হেঁটেই হয়ে যেত। আমার বর্তমান 85-র বাবা তখন

কিশোর গানের আসরের টানে নদীর ওপারের পাড়ায় গেছেন। শেষ হতে বেশ রাত, হালকা শীত তখনও আছে। তখন দামোদর শান্ত ছিপছিপে, কিছুটা হাঁটু জল, বাকি বালির চর। নদী পেরিয়ে শুধু এপারে আসতে হবে। মাঠ চাষের জমি পেরিয়ে নদীর জলের কাছে আসতে বাবার চোখে পড়ল ওপারে কেউ শাড়ি পরিহিতা দাঁড়িয়ে। বাবা ভাবল বাবা ফিরবে, তাই তার এক দিদি এগিয়ে এসেছে। জল পেরিয়ে এপারে এসে দেখে না, উনি জলের পাড়ে না, আরও কিছু দূরে নদীর চড়ার পাড়ে, একটা নিচু খালের পাড়ে। বাবা তার দিকে আরও এগোতে থাকে এবং দিদি বলে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। হঠাৎই মনে হল খালের ওপারে তিনি দাঁড়িয়ে। বাবা ভয় পেলেন, খালে নামলে দু মিনিট তাকে দেখা যেত না। কিন্তু সেটা হল না, বাবা যতই এগোয় তার দূরত্ব সমান্তরাল থাকে। চারপাশে আলু ক্ষেত, যার বেশি তুলে নেওয়া, মাঝে দামোদরের চিকচিকে জল, আর সামনে ওটা কে দাঁড়িয়ে ওই মধ্যরাতে? হাতে একটা লাঠি খুঁজে নিয়ে চোখ বন্ধ করেই আলপথে এগোতে থাকে। বাড়ি ফিরতে হবে। খালে নেমে ওপরের দিকে তাকাতে দেখে দুটো কলা গাছ দাঁড়িয়ে, যার নতুন পাতা চাঁদের আলোয় মহিলার অবয়ব তৈরি করেছে। ভালো থেকো প্রাত্যহিকী। শুভেচ্ছান্তে পাপিয়া হালদার, সিঙ্গুর, হুগলি।

আমার গীতিময় মায়াময় প্রাত্যহে কি। এই সম্বোধনে পরের চিঠি লিখছেন নিমাই দত্ত, গ্রাম পোস্ট থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ থেকে। সেই কোন সুদূর অতীতের স্মৃতিপথ বেয়ে নৌকো ভাষাই আমার বাল্য কৈশোরের ফেরি ঘাটে, থাকি দাদু দিদার কাছে, অবাধ আকাশ, সবুজ পৃথিবী আর এক কলস্বিনী নদীর মহাচ্ছন্ন পরিবেশে, দিনের সবুজ আলোয় আর রাতের মায়াময় চাঁদের অমৃত সুধায় আমার বড় হয়ে ওঠা। আমার কিশোর রক্ত কখনো দিনের আলোর ঝিকিরমিকির নদী জল, কখনো চাঁদের আলোর বান ডাকা মহাচ্ছন্নতায় অভিষিক্ত হতে থাকে। একটা রাত্রি হঠাৎ ঘুম ভেঙে যায়, দাদু দিদার পাশ থেকে সন্তর্পণে উঠে আসি বিস্তৃত উঠোনে। আকাশে তখন চাঁদের হাসির বান ডেকেছে, খামার বাড়ি থেকে ভেসে আসছে বুধু রাখালের বাঁশির অলৌকিক সুরপুঞ্জ। আমি মোহিত হচ্ছি, দ্রবীভূত হচ্ছি বাঁশির সুর আর চাঁদের মায়ায়। আমি যেন আর আমি নেই, সে ছোট্ট শরীরের শিরায় উপশিরায় বইছে অতিলৌকিক এক আহ্বান। আমার ছোট্ট দুই পা নিজের অজান্তেই চলে গেল খামার বাড়ির বুধুর কাছে। বুধু বলল, চল। দুই কিশোর চাঁদের আধি দৈবিক আলোয় পায়ে পায়ে নদী তীর, দেখি জ্যোৎস্না ঝিকিরমিকির করছে নদী জলে, সবুজ বনঝোপ আর তরুশ্রেণীর পাতায় পাতায়, আবছায়া আলো আধারি আর বুধুর বাঁশির দিগন্ত প্রসারিত সুর, আকাশে বাতাসে গাছের পাতায় পাতায় নদী জলে যেন মায়াবিনী রোশন চৌকি, যেন মহাকাশের সুর বাজে, স্বপ্ন জাগানো রাত মাধুরী ছড়ায়। আজ এই প্রবীণ বয়সেও কৈশোরের সেই স্মৃতি প্রতি লোমকূপে অনুরণিত হয়ে চলে। মাঝরাতে ঘুম ভাঙা চাঁদের মায়ার গোলে গোলে পড়া রূপলি আলোর দিকচক্রবালের স্মৃতি আজও আমাকে নির্ঘুম রাত জাগায়।

0: নিবেদনে নিমাই দত্ত, গ্রাম পোস্ট, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ।
1: পরের চিঠিতে অরূপ কুমার মণ্ডল লিখছেন, শরৎপল্লী, গোলাপবাগ, জেলা পূর্ব বর্ধমান। চন্দ্র কহে বিশ্বে আলো দিয়েছে ছড়ায়, কলঙ্ক যা আছে তা আছে মোর গায়ে। কবিতা পঙ্ক্তিতে ছড়িয়ে থাকা এই ভাবনা চাঁদের গরিমাকে নির্দেশ করে। কবে সেই ছেলেবেলা থেকেই চাঁদকে কত রূপেই না দেখেছি, পৃথিবী থেকে প্রত্যক্ষ করা তার রূপের মহিমা আর লাবণ্য কত রকম দৃষ্টিকোণ থেকেই না ব্যক্ত হয়েছে। কখনো কবিতার পঙ্ক্তিতে উঠে এসেছে, কখনো তার নান্দনিক সৌষ্ঠব বর্ণিত হয়েছে নিপুণ নিটোল শব্দচিত্রে, অসাধারণ বাক্যবন্ধে। চাঁদের ভিতরে দৃশ্যরাজিও বর্ণিত হয়েছে বহু রূপে বহুল বিশেষণে। চাঁদের মায়াবী মুখ কাকে না আকৃষ্ট করে তার প্রতি। ছেলেবেলায় চাঁদকে দেখতাম একরকমভাবে, যত জ্ঞান বেড়েছে অনুভব শক্তির প্রাবল্যও বেড়েছে, বেড়েছে পর্যবেক্ষণের দৃষ্টি, পাল্লা দিয়ে বয়সও বেড়েছে। আর ছোটবেলার বন্ধুরা, কেউ চলে গেছে দূরে, কেউ বা গেছে সরে। দিন আসে দিন যায়, একঘেয়েমি আর বৈচিত্র্যহীনতা যখন জীবনকে দিনগত পাপক্ষয়ে সামিল করেছে, তখন বেড়েছে প্রকৃতিকে অবলোকনের আগ্রহ। জ্যোৎস্না রাতে বাড়ির সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, ছাদে বসে দৃষ্টি মেলে ধরি দূর আকাশ পানে, চাঁদের রূপালী আলোর লাবণ্যে আবেশিত হয় অন্তর, কণ্ঠ গুনগুনিয়ে ওঠে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো। চাঁদের আলো এসে পড়ে গাছগাছালির উপর, সৌন্দর্যের উজ্জ্বল পরশে দীপ্ত হয় উদ্ভিদ জগৎ। নিরিবিলি নির্জনে বসে দীর্ঘক্ষণ চলে চাঁদের মায়াবী আলোর পর্যবেক্ষণ। কখন যে ভোরবেলা নেমে আসে টের পাই না, ঝুলুঝুলু আঁখি নিয়ে শয্যাগ্রহণের পূর্বে আবার গুনগুনিয়ে ওঠে মন, ও চাঁদ সামলে রেখো জোছনাকে। আন্তরিক শুভকামনায় অরূপ মণ্ডল, শরৎপল্লী, গোলাপবাগ, জেলা পূর্ব বর্ধমান।
0: চাঁদের মায়া লিখছেন সুব্রত মজুমদার, ভুবনডাঙ্গা, বোলপুর থেকে। সন্ধ্যা হলেই আবাসনের চোদ্দতলার ঝুল বারান্দার এক কোণে আরামকেদারায় হেলান দিয়ে বসেন হরিহরবাবু, তাকিয়ে থাকেন পশ্চিম আকাশের দিকে। না, কৃষ্ণপক্ষের ক্ষয়াটে চাঁদটাকে তিনি প্রত্যক্ষ করতে চান না, প্রতীক্ষায় থাকেন, প্রতীক্ষা করেন অমাবস্যা তিথিটার জন্য। এই দিনেই তো চন্দ্রের বিলুপ্তি, এই বিলুপ্তির ভেতর থেকেই আবির্ভাব ঘটবে নতুনের, শুরু হবে শুক্লপক্ষ। মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকার এক বিরল দৃশ্যের সূত্রপাত, বুকের ভিতর এক আনন্দের দামামা বেজে ওঠে তাঁর, নতুন করে গড়ে ওঠার এক আনন্দ অনুভূতি, এক অপূর্ব সৃষ্টি। তার বিকাশ তো তিনি বুকের ভিতর উপলব্ধি করেছেন, ওই তো পশ্চিম আকাশে দেখা দিয়েছেন তিনি, দেখা দিয়েছেন তৃতীয়ার চাঁদ হয়ে সরু বাঁকা এক কাস্তের ফলা। আহা, কি অপরূপী না তিনি, শরীরে কোমল স্নিগ্ধতা, কিছুক্ষণের জন্য থাকবেন তিনি, তারপর বিলীন হবেন দিগন্তে। এই কিছুক্ষণের জন্য যে অনুভূতি হরিহর প্রাণের মধ্যে সঞ্চারিত করলেন তা তো বর্ণনাতীত। পক্ষকাল জুড়ে চন্দ্র তার শরীর থেকে বর্ষণ করবেন মহার্ঘ আলোক কণা, বর্ষিত হবে ধরণীতে, একটু একটু করে তার

শৈল্পিক সত্তার বিকাশ ঘটবে মহাকাশে, এগিয়ে চলবেন তিনি পূর্ণতার দিকে, গঠিত হবে পূর্ণ চন্দ্র, তার মায়াময় দীপ্তিতে উদ্ভাসিত হবে চরাচর। হরিহর ভুলে যাবেন তার চোদ্দতলার এই ছোট্ট ঝুল বারান্দাকে, ভুলে যাবেন কোলাহল মুখর ইট পাথরের এই পিঞ্জরটাকে, ভুলে যাবেন তার একান্ত সঙ্গী এই নিঃসঙ্গতাকে, চোখের সামনে শুধু মায়াবী চাঁদ আর বুকের ভেতর রবি ঠাকুর। শূন্য হয়ে গেল তীর, আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে, দূরে বাঁশবনে শেয়াল উঠিল ডেকে, মুদির দোকানে টিমটিম করে দীপ জ্বলে একখানে। সুব্রত মজুমদার লিখলেন ভুবনডাঙ্গা বোলপুর থেকে।

0: এবারের চিঠি পাঠিয়েছেন ঝন্টু দাস, গ্রাম ও পোস্ট মানকাপুর, জেলা পশ্চিম মেদিনীপুর, পিনকোড 721435। বিষয় চাঁদের মায়া। জ্যোৎস্নাপ্রিয় প্রাত্যহিকী, চাঁদ এক চিরন্তন অলৌকিক সম্মোহন, যা সৃষ্টির আদি লগ্ন থেকে মানুষের মন ও চেতনাকে আচ্ছন্ন করে রেখেছে। চাঁদ কেবল আকাশের একটা জ্যোতিষ্ক নয়, তা মানুষের আবেগ, প্রেম, বিরহ, রূপ এবং মায়ার এক চিরন্তন প্রতীক। চাঁদের এই যে মায়াময় রূপ, যা কখনো মনকে শান্ত করে, আবার কখনো এক অদ্ভুত উদাসীনতায় ভরিয়ে দেয়। চাঁদ কখনো প্রেমিকের চোখে প্রেমিকার মুখ, আবার বিরহীর চোখে একাকিত্বের সঙ্গী। মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত রূপসী নারীর মুখের তুলনা করা হয়েছে চাঁদের সঙ্গে। চাঁদের আলো যেন এক অপার্থিব মায়াজাল বিছিয়ে দেয়, যা বাস্তব জগৎকে ভুলিয়ে এক স্বপ্নের দেশে নিয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে ও কবিতায় চাঁদের মায়া এক অদ্ভুত আধ্যাত্মিক ও রোম্যান্টিক রূপ পেয়েছে। তার কাছে চাঁদের আলো কেবল আলো নয়, তা যেন এক অস্পৃশ্য পরশ। বৈষ্ণব পদাবলিতে শ্রীরাধিকার বিরহী রূপ বোঝাতে প্রায়শই জ্যোৎস্নারাতের মায়াময় অথচ যন্ত্রণাদায়ক রূপের অবতারণা করা হয়েছে। আবার চাঁদ রয়েছে কখনো সামাজিক বাস্তবতার দর্পণ। লিখলেন ঝন্টু দাস, মানকাপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: চিঠির ঝাঁপি বন্ধ করে আবহাওয়ার খবর জানিয়ে রাখি। আজ আকাশ সারাদিন মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজকের প্রাত্যহিকী এই পর্যন্তই। সঙ্গে ছিলাম দেবজ্যোতি লাহিড়ি,
0: দেবাদৃতা রায়।
1: একটু পরে খবর।
2: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কার্যবিরোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিশ্বমানের উৎপাদন, উন্নত প্রযুক্তি ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এখনও পর্যন্ত 4 লক্ষ মানুষ বন্যা দুর্গত। অসমেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস করেছে ভারত। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধন করা হল। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ

0: ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে 10 বছর কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে বলা হয়েছে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, এই বিল সংশোধনীতে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর আইন বলবতের সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে।
1: The earlier bill and the amendment are reaffirmation of this government's deep commitment to safeguard the welfare of the students and the youth of this country. And therefore, this bill can be described as a milestone legislation in the history of Indian Parliament.
0: সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়ে যাবার পর আজ সকাল 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়। এর আগে বিল সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, নিট ইউজি পরীক্ষা পরিচালনায় যে অর্থ ব্যয় হয় তা দেশের শিক্ষা বাজেটের চেয়েও বেশি। শ্রী গান্ধী বলেন, নিট ইস্যুতে শিক্ষার্থীদের প্রতিবাদের উদ্দেশ্য হিংস্রতা বা ঘৃণা ছড়ানো ছিল না, বরং তা ছিল তরুণদের গভীর ক্ষোভের প্রকাশ। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের উচিত তাদের এই ভাবনাকে সম্মান জানানো। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেছেন, নিম্নকক্ষের অধিবেশনে রাহুল অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী গুলি চালনার আদেশ দেননি।
2: রাহুল গান্ধীজি কুড নট স্পিক ইভেন অন ওয়ান পয়েন্ট ইন দা পেপার লিক বিল, সাচ অ্যান ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট দ্য আনফেয়ার মিন্স, হি কুড নট স্পিক এ ওয়ার্ড অ্যাবাউট দ্য প্রভিশনস ইন দ্য বিল। হি মিসলেড বাই ইউজিং আন পার্লামেন্টারি ওয়ার্ডস অ্যান্ড অলসো একিউজিং রংলি অ্যাবাউট হোম মিনিস্টার। হোম মিনিস্টার অর এনি আদার মিনিস্টার ডু নট গিভ অর্ডার ফর ফায়ারিং অর অল দিস থিং, দিস আর নট ইন দ্য ডোমেন অফ দ্য মিনিস্টার্স।
0: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হওয়ায় শিক্ষার্থী এবং তরুণদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী বৈষ্ণব বলেন, এই বিলটির পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আনবে। তিনি আরও বলেন, এই বিল ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করেছে এবং তদন্তের কাজে ন্যায় ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার সংস্থান রেখেছে। প্রিভেনশনস অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার বা জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। 1971 সালে প্রিভেনশনস ইনসাল্টস টু ন্যাশনাল অনার আইন সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। প্রস্তাবিত এই বিলের উদ্দেশ্য হল জাতীয় স্তোত্র বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই সমান আইনি সুরক্ষা প্রদান করা। এই আইন লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড ও জরিমানা অথবা 2টির সংস্থান রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিল নিয়ে আলোচনা জবাবি ভাষণে বলেন, সংশোধনী বিল শুধুমাত্র কোন সাংবিধানিক পরিবর্তন নয়, এটি দেশের আত্মা, জাতীয় সচেতনতা, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের প্রতি সরকারের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।
3: রাষ্ট্রীয় গীত অপমান পর ইস বিধেয়ক কে মাধ্যম সে দণ্ডনীয় প্রাবধান করনে কা বিচার হুয়া হ্যায়। বর্তমান সংশোধন কা উদ্দেশ্য রাষ্ট্র গীত বন্দে মাতরম কে জান বুঝ কর কিয়ে গয়ে অপমান কো ভি উসি প্রকার কে দণ্ডনীয় বানায়া যায় জ্যাসা কি বর্তমান কানুন মে হ্যায়। হর ভারতবাসী কে রাষ্ট্রপ্রেম কা উদ্ঘোষ হ্যায় বন্দে মাতরম, বিকশিত ভারত কা সংকল্প হ্যায় বন্দে মাতরম।
0: 1947 সালের 15ই আগস্ট সর্দার বল্লভভাই প্যাটেল পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরকে আকাশবাণীতে সকাল 6:30 বন্দে মাতরমের সম্পূর্ণ স্তোত্রটি পরিবেশনের অনুরোধ জানান। এর মধ্যে দিয়ে সূচনা হয় প্রথম স্বাধীনতা দিবসের। বিজেপির ডক্টর রাধামোহন দাস আগরওয়াল, ওয়াইএসআরসিপির গোল্লাবাবু রাও, বিজেডির সুলতা দেও, আপের সঞ্জয় সিং প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় বিলটি পাশের পর রাজ্যসভা আজ বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা গতকাল আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে, মন্ত্রক স্নাতক স্তরে মেডিকেল ভর্তি প্রক্রিয়াকে স্বচ্ছ, মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও ছাত্রবান্ধব করে তুলতে সরকারি দায়বদ্ধতাকে সুনিশ্চিত করতে চায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাড্ডা কাউন্সেলিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও সঙ্গতিপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে।

নতুন দিল্লিতে আয়োজিত 22তম JRD টাটা মেমোরিয়াল লেকচারে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গোয়েল আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। অন্যদিকে গতকাল নতুন দিল্লিতে তিনি ভারতের রপ্তানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের বৈঠকে বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এক সামাজিক বার্তায় তিনি বলেন, এই বৈঠকের পাশাপাশি সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় দেশের সামর্থ্য বৃদ্ধি কীভাবে সম্ভব তা নিয়েও বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল লখনউয়ের সেন্ট্রাল কমান্ড হাসপাতালে ভারতের প্রথম নিবেদিত মিলিটারি মেডিসিন বিভাগের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এই প্রচেষ্টার লক্ষ্য হল দ্রুত চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা তৈরি রাখা, গবেষণায় আরও অগ্রগতির পাশাপাশি দেশীয় চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করা। বিকশিত ভারত প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নেশামুক্ত যুবা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডবিয়া জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে 1 কোটিরও বেশি মানুষ অংশ নেবেন। অংশগ্রহণকারীরা নেশামুক্তির শপথ নেবেন বলে তিনি জানান। দেশের যুবকদের নেশা থেকে দূরে রাখতে দেশজুড়ে 100 সপ্তাহের জনভাগিদারী আন্দোলনের প্রচার চলবে। ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। নদীগুলিতে জলস্ফীতি দেখা দেওয়ায় রাজ্যের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন এবং বেশ কয়েকটি জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাজ্য প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি এখনও সংকটাপন্ন। 4 লক্ষেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। উজান অসমের বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনে কথা বলেন এবং ত্রাণ কাজের পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় অসমের মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 সালে লেখক সালমান রুশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্যাটানিক ভার্সেস উপন্যাসের কারণে গত কয়েক দশক ধরে হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে লেখককে। বিচারকরা হাদি মাতারকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। আমেরিকা ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত আছে এমন প্রতিষ্ঠান বা সংস্থার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হরমুজ প্রণালীতে সম্প্রতি বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোকে নিশানা করায় এই সিদ্ধান্ত। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ের ইভেন্টের T47 ফাইনালে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ইতিহাস গড়েছে ভারত। ভারতের সোনা জিতেছেন দিলীপ মাহু গভিত ও রূপো জিতেছেন মোহাম্মদ বাসিল মোর সিঙ্গানাকাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের পুরুষদের লং জাম্পে রূপো জেতেন মুরলী শ্রীধর। 9টি রূপো ও 3টি ব্রোঞ্জ নিয়ে ভারতের মোট পদক সংখ্যা 15। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। লোকসভায় পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় তথ্য বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মতোই সাংবিধানিক সুরক্ষা দিতে রাজ্যসভায় পাশ হয়েছে জাতীয় সম্মান সংশোধনী বিল 2026। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আসন্ন নিট ইউজি কাউন্সেলিং পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বীরভূমের মোহাম্মদবাজারে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা। 3 বছর পর কম্পোজিট গ্রান্টের টাকা পাচ্ছে রাজ্যের স্কুলগুলি। এই খাতে 80,000-এর বেশি স্কুলকে 296 কোটি টাকার বেশি দেওয়া হচ্ছে। রাজ্যের 12টি জেলার খারিজি মাদ্রাসা নিয়ে পরিদর্শক দল সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। লোকসভায় জন্ম মৃত্যু নথিবদ্ধকরণ সংশোধনী বিল পেশ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে 2 শিবিরের বিরোধের দ্রুত নিষ্পত্তি চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, রিভিউয়ার এবং আর্কিটেক্টের লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্ত করেছে কলকাতা পুরসভা। খড়গপুর আইআইটি ক্যাম্পাসের একটি কোয়ার্টারে অধ্যাপকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। আসছে বিস্তারিত খবরে। বীরভূমের মোহাম্মদবাজারে দেউচায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি নগদ অর্থ এবং

15 কেজি সোনা উদ্ধার হয়েছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 19 ঘন্টা ধরে চলে টাকা গোনার কাজ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ। মিনারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একসময় সরকারি বাসের চালক মিনার পরে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হয়। টুলুর একাধিক পাথর খাটানোর সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত সে। বীরভূম জেলার পুলিশ সুপার ভি কে বুন্দেশ জানান, টুলু মণ্ডল যে সিন্ডিকেট চালাতো তারই সহযোগী।

0: एग्जामिनेशन समय बोले छे टुल्लू मंडल अलियास नजीबुद्दीन मंडल नामे जे लोग उनार संगे मिले सिंडिकेट एक्टिविटी गुलो जे चलाच्छो से क्राइम करार जे प्रोसीड्स ऑफ क्राइम आछे से प्रोसीड्स ऑफ क्राइम एर कैश बा गोल्ड आछे इन्वेस्टिगेशनर विषय आछे तदंत करे सटीक सब किछु बेर करा होबे।
1: উল্লেখ্য, টুলুর বিরুদ্ধে বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ রয়েছে। গরু পাচার মামলাতেও নাম জড়িয়েছিল তার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পত্তি বা জনগণের টাকা যারা লুট করে বিপুল সম্পত্তি করেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের আমলে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ লুট হয়েছে এবং সেই টাকা দলের অ্যাকাউন্টে গেছে।
2: বালি, পাথর, কয়লা, খালের মাটি, বনের কাঠ সবকিছুই এরা চুরি করেছিল, লুট করেছিল সুদীর্ঘ 15 বছর ধরে। কিন্তু যে প্রবণতা বামেদের শেষ দিক থেকে শুরু হয়েছিল সেই প্রবণতা তৃণমূল কয়েকশো গুণ বাড়িয়ে নেয় এবং তার ফলেই পশ্চিমবঙ্গ কার্যত প্রাকৃতিক সম্পদ লুটের যারা লুটেরা তাদের লীলাক্ষেত্রে পরিণত হয়। আমাদের বর্তমান রাজ্য সরকার দুর্নীতি এবং এইসব অবৈধ কাজকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
1: পূর্বতন সরকারের আমলে 3 বছর বন্ধ থাকার পর কম্পোজিট গ্রান্টের টাকা পাচ্ছে রাজ্যের স্কুলগুলি। নবান্ন সভাঘরে গতকাল সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত 80,000-এর বেশি স্কুলকে এই খাতে 296.64 কোটি টাকা দেওয়ার কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কম্পোজিট গ্রান্টের 60% টাকা কেন্দ্রীয় সরকার এবং 40% অর্থ রাজ্য সরকার দেয়। মুখ্যমন্ত্রী জানান, গত 3 বছর ধরে মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রের কাছ থেকে এই খাতে টাকা নেয়নি এবং নিজেরাও টাকা দেয়নি।
3: 3 বছর ধরে বিগত সরকারের ভুল নীতি, অহংকার, দাম্ভিকতা এবং শিক্ষা ব্যবস্থা তথা শিক্ষা মন্দিরগুলোকে অবহেলার কারণে আপনারা বঞ্চিত হয়েছেন। আমাদের তখন মনে হয়েছিল যে শিক্ষা তার সরকারি দায়িত্বের মধ্যে না রেখে শিক্ষাকে বাজারীকরণ করা, শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করার একটা সুপ্ত ষড়যন্ত্রের শিকার এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা হচ্ছে।
1: শিক্ষানুর আগে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী প্রতিটি স্কুলে বাকি থাকা কম্পোজিট গ্রান্টের অর্থ মিটিয়ে দেওয়ায় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াইও এর জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেছেন, নিশ্চিতভাবে এটি একটি সদর্থক উদ্যোগ। রাজ্যের 12টি জেলার খারিজি মাদ্রাসা নিয়ে পরিদর্শক দল তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, এই রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, ওই ধরনের মাদ্রাসাগুলির আর্থিক অনুদানের উৎস সহ একাধিক বিষয়ে তদন্তের প্রয়োজন রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলিতেই সবথেকে বেশি খারিজি মাদ্রাসার সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর। রাজ্য সরকার সারথি প্রকল্পে ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দিতে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের তথ্য যাচাইয়ের জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে। এজন্য তৈরি করা হয়েছে মান্য কার্যবিধি। এতে বলা হয়েছে, শিক্ষার্থী আগে সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়েছে কিনা সেই তথ্য সারথি পোর্টালে উল্লেখ করা বাধ্যতামূলক। আগেই জানানো হয়েছে, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে কন্যারত্ন এবং সবুজ সাথীর নাম পরিবর্তন করে সারথি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমিতে বড়াখানা অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে কনস্টেবলদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন তিনি। রাজ্য পুলিশের তরফে প্রতি বছর এই বড়াখানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোকসভায় জন্ম মৃত্যু নথিবদ্ধকরণ সংশোধনী বিল পেশ করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় গতকাল লোকসভায় এই বিল পেশ করে জানান, 1969 সালে জন্ম ও মৃত্যুর নথিবদ্ধকরণ সংক্রান্ত আইনের সংশোধনীর লক্ষ্যে এই বিল পেশ করা হয়েছে। বিলে বলা হয়েছে, জন্ম বা মৃত্যুর 1 বছর পরে কিংবা 2 বছরের মধ্যে নথিভুক্ত করতে হলে জেলাশাসক বা মহকুমা ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সম্মতি লাগবে। তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে 2 শিবিরের বিরুদ্ধে দ্রুত নিষ্পত্তি চেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সত্য দাবি করে এর আগে নির্বাচন কমিশনে আবেদন জানান বিরোধী দলনেতা তথা বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সময় কমিশন দুই শিবিরের কাছেই নথি চেয়ে পাঠায়। মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের দাবি, 6ই জুলাইয়ের নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের তরফে সমস্ত নথি জমা করা হলেও বিদ্রোহী শিবির তা করেনি। 25শে জুলাই পর্যন্ত তথ্য জানানোর বাড়তি সময় দেওয়া

0: জানার পরেও ঋতব্রত শিবিরের তরফে কোনো জবাব দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে তাদের অবহিত করা হয়নি বলেও চিঠিতে মমতা ব্যানার্জি উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় ওই গোডাউন নির্মাণের সঙ্গে যুক্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, রিভিউয়ার এবং আর্কিটেক্টের লাইসেন্স বাতিল করেছে কলকাতা পুরসভা। সেই সঙ্গে তাদের পুরসভার অনুমোদিত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুনানি ও নথিপত্র পর্যালোচনার পর তাদের লাইসেন্স বাতিল ও কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের অন্যান্য পুরসভা ও সরকারি প্রকল্পের কাজও তারা করতে পারবেন না বলে জানা গেছে। পৌরনিয়োগ দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রকে গতকাল 7 ঘণ্টারও বেশি সময় জেরা করে ইডি। বেলা 12টা নাগাদ তিনি সিডিও কমপ্লেক্সে পৌঁছন। বেশ কিছু নথি এবং ব্যাংকের কাগজপত্র ইডির দপ্তরে জমা দিয়েছেন তিনি। এর আগে গত সপ্তাহে তৃণমূলের বিদ্রোহী শিবিরের বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্চনা এবং দুই পুত্র স্বরূপ এবং শুভরূপকে এই মামলাতে জিজ্ঞাসাবাদ করে ইডি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি দুর্নীতি মামলায় মৌখিক রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল পুলিশকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন, যতদিন না মামলার শুনানি শেষ হচ্ছে ততদিন সুমিত রায়কে গ্রেপ্তার করা যাবে না, এখন থেকে প্রতিদিন তিনি এই মামলা শুনবেন। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে সেবাশ্রয় প্রকল্পের জন্য রিসর্ট ভাড়া নিয়ে টাকা না মেটানো এবং তোলাবাজির অভিযোগে দায়ের এফআইআর এর ভিত্তিতে সুমিতের খোঁজে তার নিউ আলিপুরের বাড়িতে গতকাল যায় পুলিশ। বেহালা থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ সেখানে পৌঁছে সুমিতের পরিবারের হাতে তলবি নোটিশ তুলে দেয়। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি ক্যাম্পাসের একটি কোয়ার্টার থেকে এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বছর 36 দীপক রেড্ডি পুল্লাগুড়াম হায়দ্রাবাদের বাসিন্দা। গতকাল দুপুরে এক গবেষক ছাত্র তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই অধ্যাপক। ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্মে বদল আনার প্রস্তাব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম মুখোপাধ্যায়। স্বাস্থ্যভবনে গতকাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আয়োজিত অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেন মন্ত্রী। এই সময় স্কুলের পড়ুয়াদের হাত পা ঢাকা ইউনিফর্ম পরা উচিত বলে তিনি জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার পরিধি স্বাস্থ্যসাথী প্রকল্পের থেকে বড়। বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও অপারেশনের সুবিধা এই প্রকল্পে পাওয়া যাবে। বৃষ্টির অনুকূল পরিবেশ এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে আজ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বীরভূমের মোহাম্মদ বাজারের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা। 3 বছর পর কম্পোজিট গ্রান্টের টাকা পাচ্ছে রাজ্যের স্কুলগুলি। এই খাতে 80,000-এর বেশি স্কুলকে 296 কোটি টাকার বেশি দেওয়া হচ্ছে। লোকসভায় গতকাল জন্ম মৃত্যু নথিবদ্ধকরণ সংশোধনী বিল পেশ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: এখন শুনবেন জানা অজানা।
2: জানা অজানা,
3: জানা অজানায় আজ এবং আগামীকাল ধারাবাহিক কথিকা সমুদ্র থেকে পুষ্টি। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর শতাব্দী দাস।
4: সমুদ্রের আরেক নাম যে রত্নাকর তা তো আমাদের সবারই জানা, কিন্তু সমুদ্র যে পুষ্টিরও আকর সেটা বোধহয় সবসময় আমরা ভেবে দেখি না। হ্যাঁ, সমুদ্রে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণে ভরা রকমারি উপাদান। প্রধানত দুই ধরনের উপাদানের কথা আমরা বলতে পারি, এক উদ্ভিজ্জ উপাদান, দুই প্রাণীজ উপাদান। উদ্ভিজ্জ উপাদানের আলোচনায় আসি। এর মধ্যে উল্লেখযোগ্য হল সামুদ্রিক শৈবাল ও আগাছা। সামুদ্রিক শৈবাল হল প্রকৃতির এক বিস্ময়, এদের মূল বা শিকড় থাকে না, তাই এরা চারপাশের সমুদ্রের জল থেকে সরাসরি ভিটামিন ও খনিজ শোষণ করতে পারে আর হয়ে ওঠে পুষ্টিগুণে ভরপুর। এর মধ্যে উল্লেখযোগ্য হল নড়ি, কেল্প ও ওয়াকামে। নড়ি মূলত একটি লাল শৈবাল, পুষ্টিগুণে স্থলের সবুজ শাকসবজির মতো। সুশি রোলের বাইরের শুকনো মোড়ক হিসেবে এটি বেশি পরিচিত। নড়িতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এছাড়া থাকে ভিটামিন B12, আর থাকে প্রচুর পরিমাণে ভিটামিন A, ভিটামিন C ও আয়রন।

0: আয়োডিনের মাত্রা মাঝারি, তাই এটি নিয়মিত খাওয়া নিরাপদ। নড়িতে টরিন নামে একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা বিটা ক্যারোটিন চোখকে সুরক্ষিত রাখে। আরেকটি উল্লেখযোগ্য সামুদ্রিক শৈবাল হলো কেল্প। এরা বিশাল বাদামি শৈবাল যা সমুদ্রের গভীরে ঘন বনের মতো তৈরি করে। কেল্প খাওয়া হয় কাঁচা, শুকনো বা আচার হিসেবে। জাপানে এটি খুব জনপ্রিয়। এই শৈবালটি আয়োডিনের প্রাকৃতিক উৎস। এছাড়া এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে। এতে ফিউকোক্সান্থিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে যা চর্বি দহনে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, ফলে বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ ও ওজন কমানোর কাজেও এর ভূমিকা রয়েছে। এতে আয়োডিনের মাত্রা অত্যন্ত বেশি। 1 গ্রাম কেল্পে দৈনিক চাহিদার চেয়ে কয়েক গুণ বেশি আয়োডিন থাকতে পারে, তাই থাইরয়েড গ্রন্থির ওপর চাপ এড়াতে এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। আরেকটি সামুদ্রিক বাদামি শৈবাল হলো ওয়াকামে। এর স্বাদ কিছুটা মিষ্টি। এটিকে সি উইড স্যালাড হিসেবে খাওয়া হয়। এতে উচ্চ মাত্রায় ভিটামিন B9, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম আছে। এছাড়া সামান্য পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও আছে। এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে থাকে ফিউকোইডান নামে একটি কার্বোহাইড্রেট যা প্রিবায়োটিক হিসেবে কাজ করে। এতে আয়োডিনের মাত্রাও বেশি পরিমাণে থাকে। এছাড়া আরেক রকম সবুজ সি উইড আছে যাকে বলে সি লেটুস। এটি দেখতে স্থলভাগের লেটুস পাতার মতোই। এটাকে স্যালাড বা স্যুপে কাঁচা বা শুকনো দুভাবেই খাওয়া যায়। এই আগাছায় প্রচুর পরিমাণে খাদ্য আঁশ বা ডায়েটারি ফাইবার থাকে। এটি আয়রন ও ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ। এই সি লেটুস কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে এই সব সামুদ্রিক আগাছা সাবধানে খেতে হবে, কারণ এরা সমুদ্রের দূষিত জলে মিশে থাকা ভারী ধাতু যেমন আর্সেনিক ও ক্যাডমিয়াম শোষণ করতে পারে। তাই সবসময় পরীক্ষিত ও ভালো ব্র্যান্ডের সামুদ্রিক আগাছা কেনা উচিত। ভুলে গেলে চলবে না যে কেল্পের মতো বাদামি শৈবালে অত্যন্ত বেশি পরিমাণে আয়োডিন থাকে যা থাইরয়েড গ্রন্থির জন্য ক্ষতিকর হতে পারে। তাই সপ্তাহে 2-1 বারের বেশি কেল্প না খাওয়াই ভালো। নড়ি তুলনামূলকভাবে অনেক নিরাপদ।
1: সমুদ্র থেকে পুষ্টি প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর শতাব্দী দাস।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন নজরুলগীতি।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
0: এখন শুনবেন উত্তরণ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে অনুষ্ঠান উত্তরণ। আজ আমরা আবার ফিরে এসেছি বর্তমানে হাওড়ার বাসিন্দা মঞ্জিত কুমার রামের জীবন সংগ্রামের গল্প নিয়ে।
3: ইংরেজি বই পড়ার সুযোগ ছিল, কারণ একটা আমেরিকান অনলাইন লাইব্রেরি ছিল, ওরা ফ্রিতেই আফ্রিকা এবং এশিয়ার কান্ট্রির ছেলে মেয়েদেরকে ওরা সাবস্ক্রিপশন দিত। সেইখানে আমি গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ার থেকে নানান ধরনের বিদেশি সাহিত্যের বই পড়া শুরু করি এবং ইংরেজি সাহিত্যই পড়তাম, বিশেষ করে ফরাসি বইগুলো ইংরেজিতে অনুবাদ হতো সেগুলো পড়তাম এবং দু একটা ইংরেজি বই পড়তাম। বাংলা বই পড়তে পারতাম না যেহেতু তখনও টেকনোলজি এতটা উন্নত হয়নি যে বাংলা বই অ্যাক্সেসিবল ফরম্যাটে পাওয়া যাবে, এইটা একটা সমস্যা ছিল। আমার মনে আছে আমি প্রচুর পিডিএফ সংগ্রহ করতাম, পড়তে পারবো কোনোদিন এই আশা করে, এবং সৌভাগ্যক্রমে যে সেই পিডিএফগুলো সংগ্রহ করেছি বলে আজকে কিন্তু বেশ কিছু অ্যাপ, বেশ কিছু সফটওয়্যার এমন তৈরি হয়ে গেছে খুব সহজেই ওই বইগুলোকে রিড করে দেয়। এখন কিন্তু বাংলা পিডিএফ বই পড়া খুব একটা অসুবিধের নয়।
2: একটা অনভিপ্রেত দুর্ঘটনা কিভাবে একটা মানুষের চলার পথ বদলে দিতে পারে তার প্রকৃত উদাহরণ মঞ্জিত কুমার রাম। গত উত্তরণ অনুষ্ঠানে এর কিছুটা শুনিয়েছিলাম, আজ শুনবেন বাকিটা।
3: গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স কমপ্লিট করি যাদবপুর থেকে। চার পাঁচজন বন্ধু আমার ছিল গ্র্যাজুয়েশন থেকে মাস্টার্স অবধি, তবে থিয়েটারে যাওয়া বা সিনেমায় যাওয়া সেইটা আমি তখন করে উঠতে পারিনি, অতটা সাহস হতো না, নিজের মধ্যে জড়তাও ছিল। আর তাছাড়া অডিও ডিসক্রাইব মুভি ধারাভাষ্য থাকে যে ধরনের সিনেমাগুলোতে, সেই সিনেমাগুলো তখন খুব অভাব ছিল। ইংরেজি সিনেমা ছিল কিন্তু বাংলা সিনেমা পাওয়া যেত না। এখন দু এক

একটা হচ্ছে, এখন হিন্দি সিনেমাও হচ্ছে, থিয়েটার দেখা সেগুলো হয়ে উঠতো না, এখনো হয় না থিয়েটারটা, খুব কাছের বন্ধু না হলে আমি যেতে পারি না। তো এখন বর্তমানে অনেকগুলো নাট্য প্রযোজনা সংস্থা তারা ইউটিউবে কিন্তু তাদের নাটকগুলো আপলোড করে, আমাদের মতো মানুষদের পক্ষে সেটা খুবই ভালো। আর হ্যাঁ, আকাশবাণীর কথা তো বলতেই হয় যে আকাশবাণী কিন্তু নাটকের খিদেটা জাগিয়েছিল, বা গল্পগুচ্ছ পাঠ হতো, সেইগুলো আমরা শুনতাম, খুব ভালো লাগতো। তারপরে মাস্টার্স এবং পরে আমি এমফিল করি তুলনামূলক সাহিত্য বিভাগে, সেইখান থেকে আমার নতুন একটা যাত্রা শুরু হয়। সত্যি কথা বলতে কাজটাতে আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম, আর আমার যিনি গাইড ছিলেন তিনি ভীষণ সাহায্য করেছিলেন, এবং রীতিমতো আমার যে বিষয়টি ছিল রবীন্দ্রনাথের কথা সাহিত্যে শব্দচিত্র, এই কাজটা একটু অন্যরকম ছিল, তো সেই জন্য খুব উৎসাহ দিয়েছিলেন। গবেষণার সময় আমি প্রথমেই বুঝে নিয়েছিলাম যে আমার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, এবং কি কি রিসোর্স আছে সেটা আমাকেই ঠিক করে নিতে হবে, কি ধরনের রিসোর্স আমার হাতের কাছে আছে। আমি দেখছিলাম যে রবীন্দ্রনাথের রচনাগুলি তখন অনলাইনে চলে এসছে এবং অ্যাক্সেসিবল ফরম্যাটে চলে এসছে, বেশিরভাগ রিসোর্স অনলাইন থেকে ইউজ করতাম। রবীন্দ্রনাথ পড়ার অভিজ্ঞতা আমার সেই ক্লাস 8-9 মানে তখন আমাদের স্কুলে একটা গল্পগুচ্ছ এসেছিল ব্রেল ভার্সনে, 19 খণ্ডে ছিল আর, সেই বইগুলো আমি দিনের পর দিন পড়েছি, সেই জায়গা থেকে একটা ভালো লাগা তৈরি হয়েছিল রবীন্দ্রনাথের। এছাড়া একটি প্রোগ্রাম হতো একটি বেসরকারি চ্যানেলে, সেইটাও শুনতাম, তখন সার্ধশতবর্ষ ছিল রবীন্দ্রনাথের যখন আমি স্কুলে পড়ি, সেই সময়ের স্মৃতি এবং সেই ভালো লাগাটুকু আমি বলতে পারিনি। সেই জায়গা থেকে আমি কথা সাহিত্যে রবীন্দ্রনাথ এবং শব্দচিত্র বিশেষ করে, আর শব্দচিত্র বুঝতেই পারছেন যেহেতু আমার দৃষ্টিহীনতা আছে, বেশিরভাগ ক্ষেত্রে শব্দচিত্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে পারতাম, দৃশ্যগুলোর থেকেও শব্দের ভ্যারাইটি রবীন্দ্রনাথ ব্যাখ্যা করতেন, বর্ণনা করতেন, সেগুলো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এমফিল কমপ্লিট করি, তারপরে আমি পিএইচডিতে আসি। পিএইচডিতে আমি বাংলা আধুনিক কথা সাহিত্য এটা বেছে নিই। এবারে আমি চেষ্টা করি দৃষ্টিহীনতার যে বিভিন্ন অনুষঙ্গ, বিভিন্ন মাত্রা বাংলা কথা সাহিত্যে বেসেছে, সেগুলোকে আমার গবেষণাপত্রে নিয়ে আস। এই ক্ষেত্রেও কিন্তু আমার টিচাররা ভীষণ আগ্রহী হন, কারণ এটা বাংলা সাহিত্যে নেই এই ধরনের কাজ, শুধু দৃষ্টিহীনতার উপরে বাংলা সাহিত্যে কাজ হয়নি, ইংরেজিতে হয়েছে, বাংলায় হয়নি। এবার বাংলা বিভাগ থেকে করি, এক্ষেত্রে কিন্তু ওই যেটার কথা আমি বললাম যে অনলাইন যে বুক লাইব্রেরি ছিল আমেরিকার, তাদের সাবস্ক্রিপশনেই কিন্তু আমি প্রচুর দেশি বিদেশি, মূলত বিদেশি বই ডাউনলোড করে গবেষণার কাছে লাগাই। যেহেতু পিডিএফ বুক আজ থেকে 8 বছর আগেও অ্যাক্সেসেবল ছিল না, বাংলা পিডিএফ বুক, সেই জন্য আমাকে কিন্তু আবার ইংরেজি লিটারেচার তার দিকে ঝুঁকতে হয়। যখন আমি পিএইচডি শুরু করেছিলাম, এখন তো শেষ করে দিয়েছি, ইংরেজি বইয়ের যে ভাবনা, ইংরেজি তত্ত্বের যে ভাবনা, সেগুলোকে আমি বাংলায় নিজের মতো করে নিজের ভাষায় লিখতাম। সৌভাগ্যক্রমে সেটা আমার গাইড যিনি ছিলেন তারও ভালো লেগেছিল, সেই জন্য আমি আজকে আমার ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করতে পেরেছি। অধ্যাপনা করার ইচ্ছে রয়েছে। আমার যারা গাইড ছিলেন, যারা আমার পিএইচডি দেখেছেন, তারা প্রত্যেকেই কিন্তু আমাকে অনুরোধ করেছেন যে এটা বই হিসেবে প্রকাশ করার জন্য, সেই দিক থেকে আমি নিশ্চয়ই চেষ্টা করব এটা বই হিসেবে প্রকাশ করার। এছাড়াও আমি ডিসেবিলিটি স্টাডিজ মূলত সেইটাকে বাংলা ভাষায় আনতে চাই, মানে ধরুন বাংলা ভাষায় প্রতিবন্ধকতা নিয়ে খুব ক্রিটিক্যাল লেভেলের কাজ হয়নি, বহু স্তর আছে যেটা বাংলায় পরিভাষান্তর করা বেশ কঠিন, সেই কাজটা আমি করতে চাই ভবিষ্যতে। খুব ভালো ভালো বই আমি ইংরেজিতে পড়েছি, বাংলায় যদি সেগুলো আসে তাহলে এক ধরনের বিপ্লব হয়ে যেতে পারে দৃষ্টিহীন মানুষদের মধ্যে। বলেছি আপনাকে যে আমি বই পড়তে খুব ভালোবাসি, বই ছাড়া থাকতে পারি না প্রায় বলতে গেলে। এছাড়া অডিও বুক শুনতে ভালো লাগে, আকাশবাণীর নাটক শুনি সেটা ভালো লাগে, গান শুনতে এবং গান গাইতে ভালো লাগে, মূলত রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, রবীন্দ্রসঙ্গীত গাইতেও ভালো লাগে। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। এছাড়া অতুল প্রসাদী, রজনীকান্তের গান এগুলো শুনি, কবিতা পড়তে ভালো লাগে, কবিতা লিখি। প্রতিবন্ধকতা একটা এমন অভিজ্ঞতা যেটা শুধু সেই প্রতিবন্ধী মানুষটির খামতি নয়, তার শরীরে একটা খামতি থাকে, যেটাকে খামতি বলা যায় কিনা সেই নিয়েও সংশয় আছে। আর সমাজ
কিছু পরিকাঠামোগত খামতি তার সামনে।

0: তৈরি করে দেয়। ফলে ওর শারীরিক ক্ষমতা এবং সামাজিক পরিকাঠামোতে বাধা, এই দুটো মিলে যে জিনিসটা হয় সেটাই হচ্ছে প্রতিবন্ধকতা, একটা সীমাবদ্ধতা বলতে পারি। সেই জায়গা থেকে সবাইকেই বলবো যারা এই প্রতিবন্ধকতার সঙ্গে বাঁচছেন এবং তারা সঙ্গে নিয়ে চলছেন, নিজেকে দোষারোপ করবেন না। এইটা কিন্তু আপনার কোনো খামতি নয়, আপনার কোনো দোষ নয়, একটা গোটা সিস্টেমের অবদান আছে। ধরুন একটা দৃষ্টিহীন মানুষের সামনে যদি অ্যাক্সেসেবল বইয়ের লাইব্রেরি থাকে, তাহলে কি তাকে রিডারের সাহায্য নিতে হবে, রাইটারের সাহায্য নিতে হবে, যার পায়ে প্রতিবন্ধকতা রয়েছে বা যার নিম্নাঙ্গ অক্ষম? সেই মানুষের হুইল চেয়ার চলার উপযুক্ত ফুটপাথ রাস্তা যদি থাকে, তাহলে কি তার অন্য কারোর প্রয়োজন পড়বে? তারপরে ধরুন বাস, ট্রাম, ট্রেন, ট্যাক্সি, এগুলোতে যদি প্রতিবন্ধী বান্ধব স্পেস থাকে, তাহলে কি কোনো বাধা হবে? যদি সত্যি সত্যি পরিকাঠামো বদলে দেওয়া যায়, মানসিকতা যদি বদলে দেওয়া যায়, চিন্তা চেতনায় পরিবর্তন আনা যায়, তাহলে কিন্তু প্রতিবন্ধকতা আর পাঁচটা সাধারণ ডাইভার্সিটির মতোই থাকবে। এই জায়গা থেকে আপনাদের বলবো যে আশেপাশে যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর সঙ্গে যোগাযোগ করুন, ইন্টারনেটে দেখুন, অনেক এনজিও রয়েছে, তারা কিন্তু খুব ভালো কাজ করেন। গার্জেনদেরকেও আমি এগিয়ে আসার জন্য অনুরোধ করব। যাদবপুরে আমরা ফোরাম তৈরি করেছিলাম, ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিস। এখানে ধরুন সেন্টার ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস রয়েছে, যেখানে প্রতিবন্ধীদের সমস্যা নিয়ে সরাসরি কথা হয়, নানান রকমের সেমিনার আমরা আয়োজন করি, কনভেনশন করি। প্রতিবন্ধকতাকে আমরা কিন্তু সোশ্যাল মডেল হিসেবেই দেখি, একটা মেডিকেল মডেলের বাইরে রাখি আমরা।
1: দুটি পর্বে শুনলেন মঞ্জিৎ কুমার রামের প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে এগিয়ে চলার কাহিনী। এই চলার পথে আরও সাফল্য অর্জন করুক, এটাই হৃদয়ের আন্তরিক প্রার্থনা। তাহলে আজকের উত্তরণ অনুষ্ঠানের এখানেই ইতি টানছি। গ্রন্থনা সৌগত চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনবেন নটভৈরব রাগে শরৎ, শিল্পী কমল মল্লিক। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সুনীল বন্দ্যোপাধ্যায়। শুনুন নটভৈরব রাগে শরৎ, শিল্পী কমল মল্লিক।

0: শুনলেন নট ভৈরব রাগে শরৎ, শিল্পী কমল মল্লিক। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুনীল বন্দ্যোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানটি এখন এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাইসব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা ATM এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: RBI এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। এই পর্বে প্রথমে শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান ছবি হংস মিথুন।

এই গানটি দিয়ে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার একটি বিশেষ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে আজ অর্থাৎ 30 জুলাই আগামী 2-3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার পাশাপাশি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রভৃতি জেলায়।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। এই বিলে অনিয়মের মোকাবিলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের পাশাপাশি কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, লোহিত সাগরের সংকট এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি অর্থবছরে ভারতের পণ্য রপ্তানি 15% বৃদ্ধি পেয়েছে। অসমে বন্যায় ক্ষয়ক্ষতি পর্যালোচনায় গঠিত 6 সদস্যের আন্তঃমন্ত্র কেন্দ্রীয় দল রাজ্যের বন্যা দুর্গত অঞ্চলে সমীক্ষার কাজ শেষ করেছে। ওড়িশায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রাবণ মাসে বার্ষিক কাঁওয়ার যাত্রা আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ে T47 ফাইনালে দিলীপ গাভিত সোনা এবং মোহাম্মদ বাসিল রূপো জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি

0: রোধ সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধন করা হল। পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে 10 বছরের কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে রয়েছে। প্রত্যেক রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে গতকাল কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই বিলে সংশোধনীতে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর আইন বলবতের সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত ভোট পর্ব মোটের উপর শান্তিপূর্ণ। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়ায় সকাল 7টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিহারের বাঁকিপুর আসনটি ছেড়ে দেওয়ায় পুনরায় ভোট নেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপি বিধায়ক যোগেশ প্যাটেলের মৃত্যুর কারণে গুজরাটের মঞ্জলপুর আসনটি ফাঁকা হয়। এদিকে ব্যাংক জালিয়াতি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় কংগ্রেসের রাজেন্দ্র ভারতীর বিধায়ক পদ খারিজ হয়ে দাতিয়া আসনে পুনর্নির্বাচন হচ্ছে। বিহার সরকার দ্বারভাঙায়, রাইয়ামে ও মধুবনীর সিকৃতে বন্ধ থাকা চিনি কারখানাগুলি খোলার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে 2026-27 অর্থবর্ষের জন্য 97 কোটি টাকারও বেশি মূল্যের প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, লোহিত সাগরের সংকট এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও চলতি অর্থবছরে ভারতের পণ্য রপ্তানি 15% বৃদ্ধি পেয়েছে। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এই বৃদ্ধির হার লক্ষ্য করা গেছে। নতুন দিল্লিতে JRD টাটা মেমোরিয়াল লেকচারে অংশ নিয়ে তিনি বলেন, ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং আন্তর্জাতিক স্তরে বাণিজ্য পথ বাধার সম্মুখীন হলেও দেশে পণ্য রপ্তানি ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে ভারত বিশ্বের অন্যতম দ্রুতগামী অর্থনীতির দেশ। গত বছর দেশের অর্থনীতি ক্ষেত্র 7.7% বৃদ্ধির রেকর্ড অর্জন করে।
1: We are growing at 7.7% last year, the world's fastest growing large economy. All of this is in the middle of two wars with so much uncertainty and geopolitical crisis around the world. We even had 50% tariffs on most of our exports to the US for a large part of the last year, despite which our exports also grew, both in goods and services. In the year ended March 26.
0: বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেছেন, উদ্ভাবন, উন্নত প্রযুক্তি, স্টার্ট আপ, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং প্রতিযোগিতামূলক বিশ্বমানের উৎপাদন প্রক্রিয়া ভারতকে অর্থনৈতিক বৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে। তিনি আরও বলেন, দেশীয় পদ্ধতিতে তৈরি পণ্য বিশ্বের বাজারে গুণমানের ভিত্তিতে জায়গা করে নেবে। শ্রী গোয়েল উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে 1 লক্ষ কোটি টাকার গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন তহবিল, ইন্ডিয়া AI মিশন এবং সেমিকন্ডাক্টর মিশনের দ্বিতীয় পর্যায়। অসমে বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের 6 সদস্যকে নিয়ে গঠিত আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল রাজ্যের বন্যা দুর্গত অঞ্চলে সমীক্ষার কাজ শেষ করেছে। তারা চারাইদেও, শিবসাগর, জোরহাট এবং গোলাঘাটের মতো সবথেকে বিপর্যস্ত জেলাগুলি ঘুরে দেখে দিশপুরে মুখ্যসচিব ডক্টর রবি কোটার সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। কেন্দ্রীয় দলকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পর্যালোচনা চলছে, কেন্দ্রের কাছে চূড়ান্ত রিপোর্ট পরে পাঠানো হবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর অসমের কয়েকটি জায়গায় আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসুম ভবন আজ থেকে 1 আগস্ট পর্যন্ত অসম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিকে ওড়িশায় বিভিন্ন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় আশঙ্কার কারণ হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তর আরেক দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন ও গোয়া, কর্ণাটক উপকূল, হিমাচল সংলগ্ন, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্র উপকূলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

0: প্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সাইন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শ্রাবণ মাসের বার্ষিক কাঁওয়ার যাত্রা আজ শুরু হচ্ছে। কাঁওয়ার যাত্রায় পুণ্যার্থীরা উত্তরাখণ্ডের হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী পরিদর্শন করে গঙ্গার পবিত্র জল সংগ্রহ করেন। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার তীর্থযাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। যাতায়াতের সুবিধার জন্য এনসিআরটিসি জাতীয় রাজধানী অঞ্চলে নমো ভারত ট্রেন পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যে সমস্ত পুণ্যার্থীরা দেওঘর যাবেন তাদের জন্য গোরখপুর থেকে শ্রাবণ মেলা উপলক্ষে দুটি বিশেষ ট্রেন চালানো হবে। অযোধ্যা বারাণসীতেও পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের বীরভূমের মহম্মদ বাজারে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল, ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 19 ঘন্টা ধরে চলে টাকা গোনার কাজ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ। মিনারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একসময় সরকারি বাসের চালক মিনার, পরে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হন। টুলুর একাধিক পাথর খাদানের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত সে। বীরভূম জেলার পুলিশ সুপার ভি কে বুন্দেশ জানান, টুলু মণ্ডল যে সিন্ডিকেট চালাতো তারই সহযোগী ছিল মিনার মণ্ডল।
1: মোহাম্মদ মিনার মণ্ডল দেউচা মোহাম্মদ বাজারের বাসিন্দা। ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বারসগুলো রিকভার হয়েছে। এক্সামিনেশনের সময় বলেছে টুলু মণ্ডল আলিয়াস নজিবুদ্দিন মণ্ডল নামের যে লোক ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটিগুলো যে চালাচ্ছ, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে, সে প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে, ইনভেস্টিগেশনের বিষয় আছে, তদন্ত করে সঠিক সবকিছু বের করা হবে।
0: স্বল্প বিরতির পর আমেরিকা ফের ইরানের অভ্যন্তরে আক্রমণ শুরু করেছে। চলতি সপ্তাহে ইরান জর্ডনে আমেরিকার সেনা ছাউনিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানার পর এই হামলা। ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেনাবাহিনী একে আচমকা আক্রমণ বলে বর্ণনা করেছে। ক্ষেপণাস্ত্রগুলি ইরান থেকে ছোড়া হয়েছে বলে তারা জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 সালে লেখক সালমান রুশদির ওপর ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে ফেডারেল সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। স্যাটানিক ভার্সেস উপন্যাসের কারণে গত কয়েক দশক ধরে হত্যার হুমকির মুখোমুখি হতে হয়েছে লেখককে। বিচারকরা হাদি মাতারকে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ তাকে দোষী সাব্যস্ত করেছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB টেলিগ্রাম অ্যাপের স্রষ্টা পাভেল দুরোভের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ এনেছে রাশিয়ার সংবাদ সংস্থা সূত্রে খবর। অভিযুক্ত পাভেলকে আন্তর্জাতিক অপরাধ তালিকায় রাখার বিচার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছে FSB। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে গতকাল প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 100 মিটার দৌড়ে T47 ফাইনালে সোনা ও রূপো জিতে ইতিহাস করেছে ভারত। ভারতের হয়ে প্রথম স্থান অর্জন করে সোনা জিতেছেন দিলীপ মাহাদু গাভিত এবং দ্বিতীয় স্থানে রূপো পেয়েছেন মোহাম্মদ বাসিল মোরসিঙ্গা নাকাত। অন্যদিকে দিনের শুরুতে ভারতের হয়ে পুরুষদের লং জাম্পে রূপো পান মুরলী শ্রীশঙ্কর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি রোধে সংশোধনী বিল পাশ হয়েছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ চলেছে। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা পল্লব ঘোষ। 27তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর গোপালনগরে প্রাক্তন সৈনিক সংগঠনের তরফে গত রবিবার শহীদদের পরিবার ও কার্গিল যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হল। এই অনুষ্ঠানে প্রাক্তন সেনাকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সেনা জওয়ান এবং NCC শিক্ষার্থীরা। জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 527 জন কার্গিল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শহীদ বেদিতে মালদান করা হয়। কার্গিল যুদ্ধের প্রথম বাংলার শহীদ শঙ্কর ঘোষের মাকে বীর মাতার সম্মান প্রদান করা হয়েছে। কার্গিল যুদ্ধের 15 জন বীর সেনাকে বিশেষ সম্মান প্রদান করা হয়। বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে গত রবিবার হিঙ্গলগঞ্জের লেবুখালীতে সুন্দরবনের পরিবেশ রক্ষা ও পর্যটন প্রসারে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহায়তায় এবং উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্লু কার্বন অর্থনীতি ও টেকসই পর্যটনের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমা শাসক জাসলিন কর এবং উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র।

0: ঠাকুরগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদাস গাঙ্গুলি প্রমুখ। সুন্দরবনে জীববৈচিত্র্য ও উপকূল রক্ষায় ম্যানগ্রোভের গুরুত্ব তুলে ধরে সকলে মিলে ম্যানগ্রোভ লাগানোর আহ্বান জানান। পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে এবং কম সময়ের মধ্যে সহজ উপায়ে পাট পচিয়ে উন্নত মানের তন্তু উৎপাদনের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল কেন্দ্রীয় সংস্থা ICAR নিনফিট। শনিবার উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী বাগদা ব্লকের কুরুলিয়া পশ্চিমপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় বিশেষ কৃষি কর্মশালা। কর্মশালায় উপস্থিত নিনফিটের বিজ্ঞানীরা নিনফিট সাথী প্রযুক্তির মাধ্যমে কিভাবে স্বল্প সময় ও সহজ পদ্ধতিতে পাটের তন্তু আলাদা করা যায় সে বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। এছাড়াও তপশিলি জাতিভুক্ত মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে পাটভিত্তিক হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এই উদ্যোগের ফলে পাট চাষের সঙ্গে যুক্ত কৃষকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষেরও কর্মসংস্থান ও আয়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। ফসলের পরিমাণ বৃদ্ধি ও স্বল্প মূল্যে চাষের সামগ্রী দেওয়ার উদ্দেশ্যে গাইঘাটা ব্লকের মধুসূদন কাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে শস্য আলোচনা চক্রের আয়োজন করা হল। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার্স কোঅপারেটিভ লিমিটেড পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে গত 18 জুলাই এই অনুষ্ঠান আয়োজিত হয়। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিয়ে ফসল ফলানোর খুঁটিনাটি কৃষকদের সামনে তুলে ধরা হয়েছে। ইউরিয়ার পরিবর্তে ন্যানো ফার্টিলাইজার ন্যানো ইউরিয়া ব্যবহারের কথা বলেন কৃষি বিজ্ঞানীরা। কৃষি বৈজ্ঞানিকদের কথায় রাসায়নিক সারের ব্যবহারের ফলে জমির উর্বরতা কমছে দিনের পর দিন, এর ফলে কৃষকের ফসলের পরিমাণও কমে যাচ্ছে। মাটির উর্বরতা বজায় রাখতে ও ফসলের পরিমাণ বাড়াতে জৈব সার ব্যবহারের কথা বলা হয়। ব্যারাকপুরে কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র সিফরিতে গত 10 জুলাই জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপিত হল। 1957 সালের এই দিনেই কটকের আঙ্গুল ফিশ ফার্মে মৎস্যবিজ্ঞানী অধ্যাপক হীরালাল চৌধুরী ও তাঁর গবেষক দল কৃত্রিম প্রজনন পদ্ধতিতে মৎস্য চাষের ঐতিহাসিক সাফল্য অর্জন করেছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো। তিনি বলেন, মৎস্য চাষীদের সমস্যা শুনে তাদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ নিয়ে দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কেন্দ্রের প্রকল্পের সুযোগ সুবিধা রাজ্যের মৎস্য চাষীরা পাবে। গ্রামীণ অর্থনীতি উন্নয়নে মাছ চাষীদের মানোন্নয়নই তাদের লক্ষ্য। প্রতিষ্ঠানের অধিকর্তা প্রদীপ দে বলেন, বিভিন্ন রকম মাছের চারা, মাছের খাবার এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ ও পরামর্শ দিয়ে চাষীদের মানোন্নয়নই তাদের লক্ষ্য। অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের 7 জন মৎস্য চাষীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। গত 6 জুলাই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী সারা রাজ্যের সঙ্গে বসিরহাটেও যথাযোগ্য মর্যাদায় ও সাড়ম্বরে পালিত হল। বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি বা পদযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বসিরহাটের নিমদাড়িয়া কোদালিয়া এলাকা থেকে শুরু হয়ে ঘোষবাড়ি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পথ পরিক্রমা করে। মিছিলে পা মেলান বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপি নেতা নেত্রী সহ কয়েকশো উৎসাহী সাধারণ মানুষ ও কর্মী সমর্থক। জেলার চিঠি শেষ হল। উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা পল্লব ঘোষ।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আজ এই পর্বে প্রথমে শুনবেন মায়ামৃগ ছবির গান। প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

করে শুন শুন গেরোবার ঠোপ থেকে বেরোবার আকাশটা পেরোবার যা রে যা উড়ে যা রে যা করে শোন শোন গেরোবার।

জোর কি খাবি, জোর কি চোর কি জারে যা, ওরে শোন শোন গেরো বাজ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যারে যা উড়ে যা, যারে যা।

0: আর সব মিছে পালাবার পথ নাই নাই রে।
1: কেন
0: পুত্র ঝুম আছে পিছে, ও তোর ঝুম আছে পিছে।
2: লেফট রাইট লেফট লেফট রাইট লেফট
0: left and right, that's all right, left and right, that's all right, apna ha

0: খুলবে ভাই জোর বড়া আপনার জগন্নাথ করবে ভাই বাজি মাত আপনার জগন্নাথ করবে ভাই বাজি মাত।
1: সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: শুনছেন মায়া মৃগো ছায়াছবির গান। এবারের গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: খোঁজে

মায়ামৃগ ছায়াছবির গান শুনলেন। এবারে বিলম্বিত লয় ছায়াছবির গান, প্রথম গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। একটি ঘোষণা, একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু অঞ্চলে পরবর্তী 2-3 ঘণ্টার মধ্যে। ঘোষণাটি শেষ হলো।

বৃহস্পতিবারের গানের ভেলায় আজ লোকগীতি। লোকগীতির এই অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে থাকব আমি বিদিশা রায়। শুরুতে রইল এই গানটি মুস্তাফা জামান আব্বাসির কণ্ঠে।

গ্রাম বাংলার সাধারণ মানুষের মুখে মুখে রচিত সহজ কথার সহজ সুরের মাটির সুরের গান বাংলা লোকগীতি, যেখানে ধরা দেয় জীবনের প্রতিচ্ছবি, মানুষের সুখ দুঃখ হাসি কান্না প্রেম ভালোবাসা বিরহ দৈনন্দিন কাজের ছবি, কাজের ক্লান্তিরও ছবি, নানান পালা পার্বণ আচার অনুষ্ঠান সব কিছুর ছবি ফুটে ওঠে লোকগানে কথায় ও সুরে। এবারে গানটি প্রমথেশ দাসের কণ্ঠে।

গ্রাম বাংলার সাধারণ মানুষের মুখে মুখে রচিত সহজ কথার সহজ সুরের গান হল লোকগীতি। সেজন্য সুরেও স্থানীয় যেরকম সুরের প্রচলন থাকে, সেরকম কথাতেও স্থানীয় যে কথা তাও কিন্তু এসে যায়, এবং সেগুলোর মাধ্যমেই আমরা কিন্তু সেই অঞ্চলের মানুষের কিছুটা জীবনযাত্রা, তাদের সুখ, তাদের দুঃখ, তাদের হাসি, তাদের কান্না, তাদের পালা পার্বণ উৎসব সব কিছুর একটা ছবি পাই। এবারে আসি একটু অন্য কথায়। আসলে আমরা সবাই চাই আমাদের কাছের মানুষগুলোর সাথে, প্রিয়জনের সাথে বেঁধে বেঁধে থাকতে, কাছের মানুষটিকে কাছেই রাখতে। কিন্তু ওই যে একটা কথা আছে না, রুটি রুচি, যার জন্য আমাদের কাছের মানুষকে যেতে হয় দূরে, কাছের মানুষগুলোকে ছেড়ে, আর এই দূরত্ব থেকেই বিরহ, অপেক্ষা, আবার কবে দেখা হবে। আর এই বিরহের সুর ছড়িয়ে আছে আমাদের লোকগানেও, ভাটিয়ালি, ভাওয়াইয়া, শাড়ি, ঝুমুর আর বাউলের সুরে। সুখবিলাস বর্মণ।

0: আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন আমাদের সাথে?
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: আসলে আজকে লোকগানের বিভিন্ন ধারা নিয়ে আমরা আলোচনা শুনছি, এবং মানে মানুষের জীবনে সুর এক অন্যতম জায়গা। সুরের হাতছানি কিন্তু মানুষ কখনোই এড়িয়ে যেতে পারেনি। তাই মানুষের কর্ম মানে ব্যর্থ, দুঃখ, কষ্ট, বেদনা সবের মানে সবকিছুরই আশ্রয় হয়েছে সুর। আমাদের মন যখন খারাপ থাকে তখন আমরা সুরের কাছে আশ্রয় নিই, আমাদের মন যখন আনন্দে থাকে তখনও আমরা সুরের কাছে আশ্রয় নিই, যখন আমরা কাজ করি তখনও কিন্তু আমরা ছন্দের কাছে আশ্রয় নিই।
0: ঠিক।
1: হ্যাঁ, এই যে ছাদ পেটাতে, আগেকার দিনে তো ছাদ পেটানো একটা ব্যাপার ছিল, এখন তো নাই, ঢালাই মানে ঢালাই করে দেওয়ার একটা জায়গা হয়েছে, কিন্তু আগে তো ছাদ পেটাতে হতো। ছাদ পেটানোর যে ছন্দটা, সেই ছন্দটা নিয়েও কিন্তু গান তৈরি হয়েছে। এবং আমার বাবার মুখে শোনা, আমার গ্রামের বাড়ি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ জেলার খড়গাম থানার অন্তর্গত নগর গ্রামে, নগরে বাবার কাছে শুনেছি যে কল পোতা হচ্ছে, সে কল পোতারও গান ছিল
0: একদম।
1: হ্যাঁ, যে কলটা ফুটছে হিং হিং ওদের, সেই গানটা, সেই কষ্টটা তারা লাঘব করছে গান দিয়ে। ছাদ পর্যন্ত গান, একটা গানের ওই উদাহরণ যে দিদি, তালই পালমকে ঘুমাইছে সোনা মারিছে, তালই পালমকে ঘুমাইছে, এটা তো একটা কি সুন্দর একটা মানে ছবি নয়, এটা গানের মধ্যে একটা খুব সুন্দর ছবি কিন্তু। হ্যাঁ, তাছাড়া আরেকটা জায়গা বলে আমি শেষ করি, যে অপেক্ষা। হ্যাঁ, অপেক্ষাও কিন্তু খুব সুন্দর করে গানের মধ্যে এসেছে, যেমন ও তুফান তুফান দে কই ওই আমার সম্মুখী রে তোমার আলিরাম, নতুন দাসে কাটতে গেছে পাকা বসেন ধান কাটতে এসেছি, কিন্তু তুফান তুমি আমার দিকে দিয়ে বলে তোমার আলিরাম তোমার জন্য ধান কেটে বাড়ি ছিল। হ্যাঁ, কি করে কিনবে দেখবে যে বদনা মারছে, তারপর কড়া মারছে, তাকে দিয়ে বলো সেই আমার স্ত্রী। আমাদের বাংলাতেই সম্ভব এইভাবে অপেক্ষাকে ডিসক্রাইব করা।
0: ঠিক,
1: তাই না? ভালো থাকবেন দিদি।
0: একদম, আপনিও ভালো থাকবেন। সেই আমাদের সাধারণ মানুষের কথা বারবার উঠে আসে আমাদের এই লোককানে। আজ আমি চেষ্টা করছি একটু করুণ সুর যেগুলোতে আছে সেই ধরনের গানগুলো শোনানোর। এবারের গানটি রেণু দাসের কণ্ঠে।

আবার দেখুন, আমাদের এই বাংলা নদীমাতৃক, নদীমাতৃক এই বাংলার লোকজীবনের সঙ্গে জড়িয়ে আছে ভাটিয়ালি, ভাওয়াইয়া, সারি গানের মতো গান। ভাটিয়ালির সুর মুখ্যত করুণ, উদাসীন ও বিপাকী। ভাটিয়ালির নামকরণের অর্থ আবার নানাজনে নানাভাবে ব্যক্ত করেছেন। কেউ বলেন যে নদীর ভাটির স্রোতের টানে নৌকা ভাসিয়ে মাঝে যে গান করে তাই ভাটিয়ালি গান। কেউ আবার বলেন যে বাংলার ভাটি অঞ্চলের নৌকা মাঝির গান হল ভাটিয়ালি গান। আশরাফ সিদ্দিকী বলেন যে নদীর ভাটি দিয়ে নৌকো বেয়ে যেতে সাধারণত নৌকার মাঝিগণ যে গান গাইত তাকেই ভাটিয়ালি বলা হতো। দিগন্তব্যাপী নদীর শূন্যতার উপর নায়ের ওপর একা এই গান গাওয়া হতো। যন্ত্রের সেরকম নাকি কোনো ব্যবহার সে সময় ছিল না। দিগন্তব্যাপী ঢেউয়ের উপর এই গান গাওয়া হতো। গানের কলিগুলো ছড়িয়ে পড়ত চিত্ত নদীতে, ভাবের তুফান তুলত। এবারের গানটি তপন রায়ের কণ্ঠে।

নদীমাতৃক বাংলাদেশের নদী নৌকা মাঝি কেন্দ্রিক গান ভাটিয়ালি শাড়ি এসব। তবে ভাটিয়ালি আর শাড়ি গানের মধ্যে খুব ছোট্ট একটু তফাত কিন্তু আছে। ভাটিয়ালি নৌকোয় মাঝির শ্রমহীন অবসরকালের সঙ্গীত, সেখানে শাড়ি গান নৌকার মাঝি মল্লারের শ্রম সঙ্গীত। চলে যাব পরের গানে।

ধরো ভাল শক্ত হাতে, ধরো ভাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, তুলবে না নৌকা ভীষণ ঝড়ে।

লোকসাহিত্যের অপরাপর শাখার মতো লোকগীতি ভাওয়াইয়াও মৌখিক সাহিত্য এবং সেই সমাজের সামগ্রিক সৃষ্টি। গ্রামবাসীর মুখে মুখেই এর রচনা, মুখে মুখেই প্রচার, লোকায়ত মানুষের স্মৃতিই এর বাহক। উত্তরবঙ্গের সরল সাধারণ জীবনের মনোরম আলেখ্য ও হৃদয়ের অনুপম মাধুর্যে ঋদ্ধ ঐতিহ্যবাহী সঙ্গীত ধারাও ভাওয়াইয়া। পরের গানটি সুখবিলাস বর্মার কণ্ঠে।

সহজ সরল ও সাবলীল ভাষায় ভাওয়াইয়া গান যেমন সংবেদনশীল, তেমনি এই গান নারী কেন্দ্রিকও। এই গানের মধ্যে নারী তার ভাবনা, তার স্বপ্ন, তার প্রেম, ভালোবাসা সব কিছুই প্রকাশ করতে পারে, আর সঙ্গে দোতারার বাদন করে তোলে ও এই গানকে উদাসী ও বিভাগী। গীতা চৌধুরী।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় চয়নিকা ধারা ও সৈকত গুপ্ত।

0: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় 11:37 এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু যুববাণীর আড্ডায় কিন্তু বসে পড়েছি।
1: একদম তাই। আর আজ স্টুডিওতে চলে এসেছি তোমার সঙ্গে আড্ডা দিতে। আমি তোমার যুববাণীর বন্ধু চয়নিকা, আর রয়েছে
0: আমি সৈকত। তবে চয়নিকা, জানো তো আমার না স্টুডিওতে থাকতে খুব একটা ইচ্ছা করছে না। আমার কেমন যেন কাল রাত থেকে ইচ্ছা করছে কোথাও একটু বেরিয়ে পড়ি।
1: সে কি, স্টুডিওতে না থাকলে আড্ডা দেবে কি করে?
0: না, স্টুডিওতে না থাকলে আড্ডা দিতে পারবো না বটে, তবে কেমন আমি জানি না, আমার না খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে কদিন ধরে। মানে এরকম প্যাচ প্যাচে ওয়েদার, ভাবো বৃষ্টি পড়ছে সারাদিন, রোদ্দুরের তো সেরকম নামগন্ধ নেই। কেমন যেন একটা মনে হচ্ছে, যেন এই সবকিছু ছেড়ে যদি একটু পালিয়ে যেতে পারতাম কোথাও ভালো হতো।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখো শরীরটা স্টুডিওতে থাক, কারণ আড্ডা দিতে হবে। কিন্তু তোমার মনটা যখন বেরিয়ে পড়ি করছে, তাহলে কিন্তু বেরিয়ে পড়াই যায়, কারণ আজকে আমাদের আড্ডাটাই ঘোরাঘুরি নিয়ে, তাই না বলো?
0: হ্যাঁ, কারণ আজকে তো আমরা রয়েছি বেরিয়ে পড়ি অনুষ্ঠানে, তাই তো?
1: তাহলে চলো বেরিয়ে পড়ি।

0: চলো বেরিয়ে পড়ি।
1: চলো তাহলে বেরিয়েই পড়ি একেবারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথায় যাব। আচ্ছা চয়নিকা, তোমাকে যদি জিজ্ঞেস করি যে তোমার কোথায় যেতে সবচেয়ে বেশি ভালো লাগে, সমুদ্র না পাহাড়?
2: দেখো আমার মোট কথা, আমার ঘুরতে যেতে ভালো লাগে, ঠিক আছে, সমুদ্র হোক বা পাহাড়। এবার হ্যাঁ, পাহাড়টা হয়তো একটু বেশি প্রিয়, কিন্তু সৈকত তোমার এই যে প্রশ্নটা, এটা নিয়ে আমার কিন্তু ভাই অভিযোগ আছে।
1: অভিযোগ কেন?
2: দেখো মানুষ ঘোরার কথা বলে প্রথমে এই দুটো অপশানে চলে আসে কেন, মানে পাহাড় নাকি সমুদ্রেই আবার কি, মানে পাহাড় প্রিয় ঠিকই আছে, কিন্তু এই মুহূর্তে আমার বিশ্বাস করো খুব মরুভূমিতে যেতে ইচ্ছে করছে।
1: মরুভূমি যেতে ইচ্ছে করছে, তার মানে তো আমরা রাজস্থান যাচ্ছি ফর শিওর।
2: একদম তাই।
1: তাহলে আমরা যখন রাজস্থান যাবই আজকে, এবার দেখো রাজস্থান, আমার তো রাজস্থানের কথা শুনলে প্রথমেই একটা সিনেমার কথা মনে চলে আসে, সেটা কোন সিনেমা আর সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। সেই সেই যে গোল্ডেন সিটি, সোনার কেল্লা।

0: বলো বা সোনার শহর বলো, যাই বলো না কেন, রাজস্থানের নাম শুনলে সবার প্রথমেই বোধহয় এটা মাথায় চলে আসে না?
1: একদমই তাই। আর সত্যি বলতেই রাজস্থান কিন্তু খুব একটা ছোট একটা রাজ্য তো নয় যে মানে রাজস্থান ঘুরতে যাব বললে একটা নির্দিষ্ট জায়গার কথা মনে পড়ে না, এটা ঠিক। কিন্তু আমরা আজকে সত্যি ওই সোনার শহর তুমি যেটাকে বললে আমরা সেখানেই আজকে যেতে চলেছি, মানে জয়সলমীর।
0: জয়সলমীর যাচ্ছি। তাহলে এবার আমরা একটা কথা বলতে পারি যে দেখো অনুষ্ঠান শুরু হবে আর একটা জার্নি যখন স্টার্ট হবে তার জার্নি স্টার্টিং এ তো একটা গান দিতেই হয়, গান দিয়ে শুরু করতে হয়। কারণ গাড়িতে যেতে যেতে হোক বা ট্রেনে যেতে যেতে হোক, কানে হেডফোন লাগিয়ে হোক কিংবা গাড়ির স্পিকারে হোক, গানটা কিন্তু মাস্ট। ঠিক সেরকমই আজকের অনুষ্ঠানের শুরুতেও তোমার জন্য থাকবে একটা গান। যেমন গান আমি কাল রাত থেকেই ভাবছি,
1: ওই যে তোমার মনটা পালিয়ে যাই করছে বলছো, সেরকম আর কি।
0: তাহলে ভূমির এই গানটা শুনে ফিরছি আবারও আজকের বেরিয়ে পড়ি আড্ডায়। কোথাও যেও না, শুনতে থাকো যুববাণীর অনুষ্ঠান।

0: যাই, চলো পালিয়েই যাই, আর কি করা আছে।
1: যদিও এটা ফাল্গুন মাস নয়, শ্রাবণ মাস, কিন্তু দেখো কালকে কিন্তু রাত্রিবেলা পূর্ণিমা ছিল, এটা ঠিক।
0: কাল পূর্ণিমা ছিল এবং সেই পূর্ণিমার রাত থেকেই আমার ইচ্ছা করছে একেবারে বেরিয়ে যাই, মানে কোথাও যেন একটা চলে যাই, এবং মানে কি বলবো, ভাগ্যক্রমেই বলি না কেন বা অদৃশ্যের খেলাই বলি না কেন, আজকে সত্যি সত্যি বেরিয়ে পড়ার একটা সুযোগ হলো।
1: একদম তাই। আর আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি কোথায়? আমরা যাচ্ছি জয়সালমীর ফোর্টে।
0: না, জয়সালমীর ফোর্ট আমরা বলবো না, আমরা মানে আমাদের বাঙালির কাছে জয়সালমীর ফোর্টটা কিন্তু সোনার কেল্লা বলেই পরিচিত।
1: একদম।
0: এবং তুমি যদি ভেবে দেখো, তুমি সেই সিনেমা থেকে মানে কত লোকের যাওয়ার শখ হয়েছে ওখানে সিনেমা দেখে, এবং মানে কোথাও গিয়ে যেন মানে সত্যজিৎ রায়ের সেই ছবি, যে ছবি এমন একটা ছাপ ফেলে গেল গোটা ভারতবর্ষে, যে সারা ভারতবর্ষের মানুষ জয়সালমীর ফোর্টকে কিন্তু সোনার কেল্লা বলে চিনলো। এবং তুমি সোনার কেল্লা মানে ওখানে গিয়েও তুমি দেখবে ছবি, মানে ওরাও এখানে মানে সোনার কেল্লা নিয়ে লেখা লেখা চোখা অনেক কিছু রয়েছে।
1: একদম তাই। মানে সেই একটা সিনেমা 1974 সালে রিলিজ হয়েছিল, একটা সিনেমা এমন একটা ছাপ ফেললো মানুষের মনে, বাঙালির মনে, যে 2000 মিটার দূরে আমাদের থেকে, তাই না? এখন যেন মনে হচ্ছে সেটা মাত্র 2 ইঞ্চি দূরে, কিন্তু দেখো সত্যি যদি তোমাকে যেতে হয় তাহলে কিন্তু পাড়ি দিতেই হবে, তুমি ওই মনে মনে তো যাওয়া যাবে না। সেটা কিভাবে যেতে হবে সেটা নিয়েও একটু কথা বলতে হবে, মানে ওই 2000 কিলোমিটার সেটা কিরকমভাবে অতিক্রম করবে।
0: দেখো, ওই 2000 কিলোমিটার অতিক্রম করার জন্য তোমাকে অনেক কিছু অপশান আমরা দিতে পারি। সেটা হচ্ছে তুমি যদি ডিরেক্ট জয়সালমীর যেতে যাও, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কোনো রকম যাওয়ার অপশান সেভাবে নেই, তোমাকে একটু ব্রেক জার্নি করতেই হবে। কিন্তু হ্যাঁ, আমরা তোমাকে এখান থেকে এমন উপায় বলে দেবো যে উপায়ে তোমরা সহজেই জয়সালমীর পৌঁছে যেতে পারবে। এখানে ধরো তুমি শিয়ালদা থেকে যেতে পারো, কিংবা হাওড়া থেকেও যেতে পারো ট্রেনে করে। কি ট্রেন রয়েছে সেটা চয়নিকা বলে দিচ্ছে তোমাদেরকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ট্রেন জার্নিটাই আমি প্রেফার করি, জানো তো।
1: হ্যাঁ
0: হ্যাঁ, একটা আনন্দ থাকে,
1: একটা আনন্দ থাকে। আর
0: প্লেন বলো বা গাড়ি বলো, রোড ট্রিপে অতটা থাকে না, ট্রেন জার্নির মধ্যে একটা অদ্ভুত,
1: প্রত্যেক মুহূর্তকে উপভোগ করা যায়।
0: প্রত্যেক মুহূর্ত জানলার পাশে তুমি বসে বসে, আর কত মানুষের সঙ্গে আলাপ হয় বলো, আলাপ না হলো কত মানুষকে দেখা যায়,
1: দেখা যায়। আর ওই যে জার্নিটা ওটা কিন্তু ভীষণ সুন্দর হয়। আর কলকাতা থেকে রাজস্থানে কিন্তু যাওয়ার অনেক ট্রেন রয়েছে, তুমি ভায়া জয়পুর হয়ে যেতে পারো, সেক্ষেত্রে হাওড়া জয়পুর ট্রেন আছে, শিয়ালদা থেকেও জয়পুরের এক্সপ্রেস আছে, যোধপুর এক্সপ্রেসে গিয়েও জয়পুরে নামতে পারো, সেখান থেকে জয়পুর থেকে 598 কিলোমিটার জয়সালমীর আর কি। তো সে মানে জয়পুর থেকে গাড়িতে বা ওখান থেকে আবার ট্রেনে জয়সালমীর চলে যেতে পারো। জয়পুর থেকে প্রত্যেক দিন জয়সালমীরের উদ্দেশ্যে সকালে আর বিকেলে রিজার্ভড ট্রেন ছাড়ে, তো সেই ট্রেনে খুব সহজেই আমরা জয়সালমীরে পৌঁছে যেতে পারি।
0: একদমই তাই। আর জয়নিকা ঠিক যেমনটা বললো যে একইভাবে কিন্তু আমরা জয়পুর হয়ে না গিয়েও আমরা কিন্তু যোধপুর হয়েও যেতে পারি, আর যোধপুর থেকে আবার জয়সালমীরের দূরত্ব কিন্তু আরও কম, মাত্র 286 কিলোমিটার মতো। এবার হাওড়া থেকে যোধপুরগামী হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে, সেটা করে তোমরা যেতে পারো। এবারে ব্যাপারটা হচ্ছে এই 1895 কিলোমিটার যে যাত্রাপথ, এটা তোমার, এটা পুরোটাই ডিপেন্ড করছে তোমার উপর, তুমি জার্নিটা কিভাবে নিচ্ছ, কাদের সঙ্গে যাচ্ছ তার উপর ডিপেন্ড করছে। এবার জার্নিটা করতে মোটামুটি তোমার 30 ঘন্টা মতো সময় লাগবে। এবার সেই 30 ঘন্টায় তুমি সিনেমা দেখবে, ওয়েব সিরিজ দেখবে, নাকি নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ করবে, নাকি পরিবারের লোকজনের সঙ্গে গল্প করে কাটাবে, সেটা তোমার উপর।
1: আর আমরা জয়পুর বা যোধপুরের কথা বলছি, একইভাবে কিন্তু হাওড়া বিকানের এক্সপ্রেস আছে, মানে ওটা আবার সময় লাগে প্রায় কাছাকাছি 25 ঘন্টা মতো সময় লাগে আর কি। আবার শিয়ালদা থেকে আজমির এক্সপ্রেস রয়েছে, সেটা বিকানের থেকে জয়সালমীরের দূরত্ব 328 কিলোমিটার, তো তোমরা বিকানেরে নেমে সেখান থেকে কিন্তু আবার ওই ট্রেনে খুব সহজেই চলে যেতে পারবে। তো এরকমভাবে ট্রেনের অনেকগুলো অপশানই রয়েছে, তাই না সৈকত?
0: এক্স্যাক্টলি, ট্রেনের এত অপশান রয়েছে, তার পাশাপাশি প্লেনের অপশন যদি আমরা বলি, প্লেনেও যাওয়া যেতে পারে যদি উড়ে যেতে ইচ্ছে করে,
1: উড়ে যেতে ইচ্ছে করে,
0: উড়তে ইচ্ছে করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা চলে যেতে পারো দিল্লি হয়ে অথবা মুম্বাই হয়ে,
1: মুম্বাই হয়ে
0: সেখান থেকে তোমরা প্লেনে করে জয়সালমীর পৌঁছে যেতে পারবে। এবারে বিষয়টা হচ্ছে প্লেনে গেলে অবশ্যই বুঝতেই পারছো কস্টিংটা একটু বেশি পড়ে যাচ্ছে, তো পকেটের কথা যদি ভাবতে হয়, পকেটের কথা যদি মাথায় রাখতে হয়, তাহলে কিন্তু ট্রেনে যাওয়াটাই বেটার,
1: ট্রেনে যাওয়াটাই বেটার। আমি ট্রেনের আরো একটা অপশন আমার মনে পড়লো সৈকত, যেটা হচ্ছে তোমার হাওড়া বাড়মির সুপারফাস্ট আছে একটা, সেখানে বাড়মিরে পৌঁছে যদি তুমি যাও তাহলে ওখান থেকে কিন্তু জয়সালমীরের দূরত্ব সব থেকে কম, 155 মাত্র কিলোমিটার দূরত্ব আর কি। কিন্তু সেক্ষেত্রে তুমি আবার ওই বাড়মির থেকে যখন জয়সালমীরে যাবে তখন আর ট্রেনের অপশনটা পাচ্ছ না, ওখান থেকে গাড়ি বা বাসে তোমায় যেতে হবে,
0: গাড়িতে বা বাসে করে যেতে হবে। সেটা আমার মনে হয় সেটা
1: ঠিকই আছে,
0: হ্যাঁ ঠিকই আছে মানে ব্যাপারটা, হ্যাঁ। তবে ওই দুটো ট্রেনে গেলে কি আর কি, তোমার তুমি যদি দুবার ট্রেন ব্রেক করে যাও অর্থাৎ জয়পুর থেকেও যদি যাও তাহলেও তোমার কিন্তু মানে খরচটা একটু মানে একটু সাশ্রয় তুমি করতে পারবে, কিন্তু তুমি গাড়িতে হলেই বুঝতেই পারছো গাড়ি ভাড়া তো একটু বেশি পড়বেই স্বাভাবিকভাবেই। সেটা তো যাই হোক, সেটা পুরোপুরি তোমাদের উপর।
1: আর যদি কোনোভাবে ওই জয়সালমীর স্টেশনটায় পৌঁছে যাও সেখান থেকে কিন্তু ওই সোনার কেল্লা যেতে একদমই সময় লাগবে না, মাত্র 10-15 মিনিট সময় লাগবে।
0: হ্যাঁ, যদি একটা অটো নিয়ে নিতে পারো গেলে অনেকক্ষণ লাগবে, হেঁটে যাও রিস্ক নিও না। তো ওখানে চলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর তো ঘুরতে বেরোনো যাবেই। কিন্তু চয়নিকা, আমরা যদি হাওড়া দিয়েই যাই
1: ঠিক,
0: তাহলে একটা গানের কথা তো আমার খুব মনে পড়বে, সেই গানটা কি তুমি শোনাবে?
1: আমারও মনে হচ্ছে, আমারও ওটার কথাই, ওই গানটার কথাই একটু একটু মনে হচ্ছে, চলো শুনে নেওয়া যাক।
0: চলো তাহলে চন্দ্রবিন্দুর কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য।

0: পার করে দিতে হবে না, আমরা নিজেই পেরিয়ে চলে এসেছি, কারণ আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গিয়েছি জয়সলমীরে।
1: একদম। আর শুধু কি আমরা, আমাদের সঙ্গে কিন্তু বন্ধুরাও রয়েছে, আড্ডায় রয়েছে, এবং আমরা বন্ধুদের সঙ্গে নিয়েই ঘুরতে যাচ্ছি, কি সৈকত?
0: একদমই তাই, বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। তবে তোমাদেরকে আরও দুটো কথা বলে দিই। এক হচ্ছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে তোমরাও যাচ্ছ কিন্তু ঘুরতে। তোমরা যাচ্ছ কিভাবে? তোমরা যাচ্ছ আমাদের সঙ্গে আমাদের ফেসবুক লাইভে। ফেসবুকে আমরা এই মুহূর্তে লাইভ রয়েছি, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA, সেখানে কিন্তু তোমরা লাইভে এসেও একবার কমেন্ট করতে পারো যদি এই মুহূর্তে আসো, অথবা কিন্তু তোমরা চলে আসতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে পোস্টার রয়েছে সেখানে, এবং তার পাশাপাশি ফোন লাইনে।
1: ফোন লাইনে আর ফোন নাম্বারটা তো তোমাদের জানাই রয়েছে, আরও একবার বলে দিই, 0332213142। আচ্ছা, আমরা বলার আগেই কিন্তু বন্ধুরা চলে এসেছে।
0: হ্যাঁ, মানে বন্ধুরা তো জানে যে ঘুরতে যখন আমরা যাচ্ছি বন্ধুদের ছাড়া তো যাবো না,
1: যাবো না।
0: শুনবো কে রয়েছে ফোন লাইনে। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: সুখদেব পাল বলছি, বেরুগ্রাম বর্ধমান থেকে।
0: বলুন।
2: আজি এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে বেড়াতে না যাই ভালো। আজ আর মান্না দে একটা গান আছে, আমি শিশি ভজ হরি মান্না, ইস্তাম্বুল জাপান কাবুল গিয়ে শিখেছি সহজে রান্না।
0: হ্যাঁ, কিন্তু বন্ধুর কাছে যেটা আমাদের অনুরোধ, বন্ধু অনুষ্ঠানটা যদি যখন শুনছেই একটু মন দিয়ে শুনলে ভালো হয়, কারণ আমরা রান্নার অনুষ্ঠান তো আজকে করছি না, আমরা আজকে যখন ঘুরতে যাওয়ার কথা বলছি। দেখো, বৃষ্টি হোক, আমরা প্রথম থেকেই এই বৃষ্টির ওয়েদারে বেরোতে চাইছি, সেখানে বন্ধুর এই বিরোধিতা আমি কিন্তু মেনে নিতে পারলাম না,
1: মানছি না,
0: মানছি না, মানবো না।
1: দেখো, ব্যাপারটা হচ্ছে এত বৃষ্টিতে যখন ভালো লাগছেই না, তখন ঘুরে এলেই তো হয়।
0: এক্স্যাক্টলি, আর আমরা এমন জায়গায় যাচ্ছি যেখানে এই মুহূর্তে
1: বৃষ্টি হচ্ছে না,
0: আর সেখানে গেলে ওই ওয়েদারটাই তোমার ভালো লাগবে, এরকম ডিমোটিভেট করলে চলবে না
1: একদম। আর বৃষ্টিতে যদি তোমার সত্যি এরকম বোর হয়ে যাও বৃষ্টি দেখে দেখে, তাহলে একটু মানে বৃষ্টি ছেড়ে অন্য কোথাও যাওয়াই তো ভালো, তাই না?
0: একদমই তাই। এবং বলতে বলতে আমার মনে হচ্ছে ফোন লাইনে আরো একজন বন্ধু চলে এসেছে, এই নিশ্চয়ই আমাদের সঙ্গে ঘুরতে যেতে চাইছে। হ্যালো,
3: হ্যালো, হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি বাঁকুড়া থেকে রাজু মাল বলছি। বলছিলাম আমার খুব জায়গাটা একটা বেড়াতে যাওয়া ভালো লাগে, সেটা হচ্ছে আমাদের পশুপতিনাথ, নেপালে যে মন্দিরটা খুব সুন্দর সোনাকে দিয়ে সাজানো। আর এবারে এই সিজনে আমার একটা ভালো লাগে যে জল ঢালা আমাদের সারাপুলি।
0: আচ্ছা বেশ, কিন্তু বন্ধু মুশকিল হচ্ছে আমরা আজকে যাচ্ছি রাজস্থান, এবার রাজস্থানে গিয়ে সেখান থেকে আমরা কোনোভাবেই এই দূরো জায়গায় তো পৌঁছতে পারবো না,
1: অনেকটা দূর হয়ে যাচ্ছে।
0: তো জয়সলমীরের কথাই আমরা না হয় বলি, অন্য কোনোদিন যাওয়া যাবে এইসব জায়গায়।
1: একদম তাই। আর আমরা কিন্তু

0: অলরেডি জয়সালমিরে পৌঁছে গিয়েছি সৈকত, এবার গিয়ে একটু থাকার ব্যবস্থা করতে হবে।
1: হ্যাঁ, থাকার আগে একটু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে হবে না?
0: হ্যাঁ,
1: ট্রেনে করে এতটা জার্নি করে এলাম, একটু পেট পুজো হবে, তার থাকার ব্যবস্থা না?
0: হ্যাঁ, জয়সালমিরে কিন্তু প্রচুর হোটেল আর রেস্টুরেন্ট রয়েছে যেগুলো তোমরা যেতে পারো যেখানে। এবং তোমাদেরকে আরও একটা মজার কথা বলি, সেটা তোমরা যদি এই সোনার কেল্লা নিয়ে তোমাদের যদি খুব একটা ভালো ভালোবাসা থেকে থাকে, এখন কিন্তু সোনার কেল্লাতেও তোমরা থাকতে পারো এবং ওখানেও কিন্তু ক্যাফে রয়েছে, অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে সেখানেও তোমরা।
1: মানে এটা কিন্তু একটা দারুণ খবর দিল,
0: একদম একদম।
1: এবং এর সঙ্গে সঙ্গে মানে তোমরা দেখো ভাবো, মানে সেই সোনার কেল্লার ভেতরেই তোমরা থাকছো, ওখানেই তোমরা ঘুরছো, মানে এটা অদ্ভুত এক্সপিরিয়েন্স বল।
0: হ্যাঁ একদম একদম। আর দেখো এবার যখন খাওয়া দাওয়া হলো, থাকাও হলো, এবার ওই রেস্ট হয়ে গেছে, টেস্টও হয়ে গেছে, চলো এবার পা বাড়ানো যাক। কোন দিকে? সোনার কেল্লার দিকে।
1: সোনার কেল্লার দিকে, একদম। এবার এখানে একটা বিষয় তুমি ভেবে দেখো, মানে গোটা জয়সালমিরের মধ্যে সোনার কেল্লা যেন মানে এই একটা আলাদা শহর,
0: একদম।
1: কোথাও গিয়ে তুমি ভাববে, তুমি ভেবে দেখো, তুমি একবার ওখানে ঢুকলে, ফোর্টের ভেতর তুমি যেই ঢুকে গেলে, তার ভেতরে অটো চলছে, তার ভেতরে বাইক চলছে, মানে ভেতরে যেন আরেকটা আলাদা জনবসতি রয়েছে,
0: একদম। আর সেক্ষেত্রে বলে রাখি যে তোমরা যদি বাইরে কোথাও হোটেলে থাকো বা বাইরে কোথা থেকে এসে তোমরা যখন সোনার কেল্লার সামনে যাচ্ছ, তখন কিন্তু যে গাড়িটা সেটা ওই দুর্গের বাইরেটায় তোমায় নামিয়ে দেবে, ওই গাড়ি ভেতরে যাবে না। কিন্তু ওই সোনার কেল্লায় ঢুকে গেলে ওর ভেতরে কিন্তু অনেক অটো রয়েছে যেগুলো চলে। তো যেটা সৈকত বলল যে ভেতরে একটা আস্ত শহর গড়ে উঠেছে, হ্যাঁ, আর এটাও ঠিক যে বাইরে কিন্তু অনেক গাইডও পাবে, মানে একটা আস্ত শহর একা একা ঘোরা তো একটু মুশকিল, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাহায্য করার জন্য অনেকেই ওখানে থাকবে।
1: একদমই তাই। আর তার থেকে তোমরা মোটামুটি ভালো করে পুরো ডিটেলস নিয়ে হিস্টোরিক্যাল কী কী ফ্যাক্টস রয়েছে, কী কী বিষয় রয়েছে, সমস্ত কিছু জেনে নিতে পারবে, তোমাদের ঘোরাটাও একদম ফুলফিল হবে, আর তার সঙ্গে সঙ্গে এই যে বৃষ্টির প্যাচ প্যাচে ওয়েদার থেকে একটু বেরোতে চাইছো সেটাও পারবে।
0: একদম। তাহলে আমরা জয়সালমিরে পৌঁছে গিয়েছি, আমরা সোনার কেল্লায় ঢুকেও পড়েছি, এবার ভেতরটা ঘুরে দেখা যায়।
1: হ্যাঁ, এবার দেখো এখানে যেটা সবচেয়ে মজার বিষয় বা সবচেয়ে সুন্দর ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে যে এই মানে সোনার কেল্লা কেন, এই নামটার তো একটা কারণ রয়েছে। সোনার কেল্লা তার কারণ হচ্ছে, দেখো তুমি যদি খেয়াল করো দেখবে গোটা ফোর্টটা হলুদ রঙের, একটু হলদেটে রঙের। এবার এর পেছনে কারণও রয়েছে, কী কারণ সে কারণে আমরা আসবো। তবে এই যে গোটা একটা হলুদ শহর, সেখান থেকেই নাম গোল্ডেন সিটি বলতে পারো বা তুমি গোল্ডেন ফোর্ট বলতে পারো। কিন্তু এই কেন, এটা তো অ্যাকচুয়ালি বেলে পাথর, তাই তো?
0: হলুদ রঙের বেলে পাথর,
1: হলুদ রঙের বেলে,
0: হলুদ বেলে পাথরের পাথরগুলোকে মানে একটা পাথরের খাঁজে আর একটা পাথর আটকে, মানে যেটাকে বলে ইন্টারলকিং পদ্ধতি আর কি,
1: ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে তুমি পুরোটা তৈরি হয়েছে ভাবো। মানে সেই সময় দাঁড়িয়ে অত বড় একটা ফোর্ট তৈরি, যেখানে তোমার আধুনিক মানে এখনকার মতো
0: কোনো ওখানে বালি সিমেন্ট চুন কিছুই নেই, তো এইভাবে পুরো একটা দুর্গ দাঁড়িয়ে রয়েছে। আর যখন তাতে সূর্যের আলোটা পড়ছে, হলুদ বেলে পাথর মানে বুঝতেই পারছো, সূর্যের আলোটা যখন পড়ছে তখন একদম চকচক করে ওঠে। এবং শুধু যে দুর্গটা সেটা নয়, মানে সোনার কেল্লাকে ঘিরে শহরের বাকি যা কিছু জায়গাগুলো রয়েছে, ঘরবাড়িগুলো রয়েছে, সেগুলোও কিন্তু ওই হলুদ বেলে পাথর দিয়েই তৈরি, যে কারণে পুরো শহরটাই একদম মানে সোনালি হয়ে ওঠে, সোনা লাগে, সেই কারণেই বলে আর কি এটাকে সোনার।
1: মানে সূর্যের একটু আলো পড়লেই পুরোটা সোনালি হয়ে যায়,
0: একদম
1: এরকম একটা ব্যাপার। এবার দেখো এখানে মানে সমুদ্র ছিল বোধহয় আগে,
0: হ্যাঁ,
1: এবং সেই সমুদ্র প্রাকৃতিক কারণে ওখান থেকে সরে যাওয়ার ফলে,
0: আমরা পড়েছি এটা ভূগোলে তাই না,
1: হ্যাঁ, একটু একটু পরেই মানে মাটি একটু খুললেই সেখান থেকে প্রচুর বেলে পাথর উঠে,
0: বেলে
1: পাথর পাওয়া যায়, এবং সেই বেলে পাথর দিয়ে এই সমস্তটা তৈরি।
0: এখনো কিন্তু পাওয়া যায়, এখনো খুললে পাওয়া যায়, এবং এখন কি করে ওখানকার স্থানীয় মানুষরা, ওইগুলো দিয়ে নানান ধরনের সুন্দর সুন্দর জিনিস বানিয়ে বিক্রি করে, যেমন ধরো বাটি, তারপর নানান আরো নানান জিনিস। তো এই বাটিটা বিশেষ করে তুমি যদি দেখো, আমাদের একটা প্রবাদ বাক্য আছে না যে সোনার পাথর বাটি,
1: সোনার পাথর,
0: ওটা আসলেই সোনার পাথর বাটি, মনে হবে একটা পাথরের বাটি কিন্তু পুরোই সোনার দেখতে,
1: এবং তুমি দেখবে যে তুমি অনেক অনেক জায়গায় আমরা দেখি, মানে হয়তো কোথাও ফুটপাতে হোক বা যেখানে হোক কোথাও চামচ বা বাটি এগুলো বিক্রি হচ্ছে, জয়পুরের সোনার চামচ, জয়পুরের সোনার চামচ নিয়ে যান, রং কখনো চটবে না, মানে এইভাবেও মানে এই বিষয়টা এতটাই প্রসারিত গোটা ভারত জুড়ে যে এই হলুদ মানে হলুদ পাথরটাকে যেন অদ্ভুতভাবে গোটা ভারতবাসী, গোটা পৃথিবী বরং সোনার মানে সোনার একটা রূপ দিয়ে দিয়েছে।
0: কিন্তু যেটা আমরা প্রথমেই বলছিলাম যে সোনার কেল্লা কিন্তু আগে বলা হতো না, আগে মানুষ এটাকে জয়সলমীর ফোর্ট বলেই চিনত। সোনার কেল্লা ওই 1974-এর সোনার কেল্লা সিনেমাটার পর থেকেই মানুষের মুখে মুখে ছড়িয়েছে এবং এলাকার মানুষ এখন সোনার কেল্লা বলেই ডাকে।
1: এক্স্যাক্টলি। এবং মানে তুমি ভেবে দেখো একটা ফোর্টের নাম সেটা চেঞ্জ হয়ে গেল একটা ছবি থেকে,
0: একদম
1: একটা সিনেমা থেকে। সেই সিনেমা তো জানোই তোমরা, আর কারণ নয় আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের। এবং সেই ছবি থেকেই ওখান থেকেই আমরা আজকে খানিকটা বেছে নিয়েছি যে আমরা যদি এই সোনার কেল্লায় ঘুরতে যাই তাহলে কি কি করা যেতে পারে। তবে দেখো চয়নিকা, আমরা যখন সোনার কেল্লায় ঘুরতে যাব সেখান থেকে একটু তো আশেপাশেও নিশ্চয়ই ঘুরতে যাব, তার আশেপাশে একদম নিশ্চয়ই দেখতে যাব।
0: তো আমরা সোনার কেল্লাতে যখন ঘুরবো ওইটুকুর মধ্যেই কিন্তু আমাদের অনেকটা সময় লাগবে, কারণ মিউজিয়াম রয়েছে, অনেক মন্দির রয়েছে, জৈন মন্দির রয়েছে, তারপর আরও কিছু মন্দির রয়েছে, লক্ষ্মীনাথ মন্দির রয়েছে, তারপর তুমি পুরনো অনেক কিছু দেখতে পাবে, যেমন ধরো আগেকার কুয়ো। সেই কুয়ো হয়তো এখন বন্ধ হয়ে গেছে কিন্তু তার শেকল, তার কাঠামোটা, সেগুলো রয়ে গেছে। তুমি আগে নাকি ওখান থেকেই জল সরবরাহ হতো আর কি। এছাড়াও একটা আছে অন্নপূর্ণা ভাণ্ডার, মানে সেখানে আগে তোমার খাবার সংগ্রহ করা হতো, ওই জায়গাটার ওই বিল্ডিংটার নামই অন্নপূর্ণা ভাণ্ডার।
1: আচ্ছা আচ্ছা।
0: এবং তুমি ওখানে যেটা পথনির্দেশ আছে সেই পথনির্দেশেই সমস্ত জায়গাগুলোর কথা নামে নামেই লেখা আছে, সেগুলো পাবে তুমি দেখতে।
1: বেশ, এবং আমরা এখানে অবশ্যই ঘুরতে হবে। তবে দেখো আমরা যখন ঘুরতে যাচ্ছি মাঝে মাঝে তো একটু গান আমাদের শুনতে হয়,
0: একদমই তাই।
1: তো এই মুহূর্তে আমি যদি চয়নিকা তোমাকে নিয়ে বলি যে জয়সলমীর তো যাচ্ছি, তোমাকে নিয়ে আমি 100 বৃন্দাবনও ঘুরতে যেতে পারি তাহলে।
0: হ্যাঁ ভালোই হয়, দেখি শুনি তুমি কি বলতে চাইছো। আমরা তো আছি রাজস্থানে, চলো বৃন্দাবনও ঘুরে আসি।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
1: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
0: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56

0: তাহলে আমরা চলে এলাম আবার আজকের আড্ডায়। আমরা কিন্তু এখন আর মানে আমাদের ওই যে প্রথম থেকেই যেটা বলছি, শরীরটা স্টুডিওতে আছে, এখন আমরা চলে গিয়েছি, আমাদের মনটা চলে গিয়েছে রাজস্থানে, তাই না? রাজস্থানের সোনার কেল্লায়।
1: সোনার কেল্লা, সোনার কেল্লার ভিতরে আমরা অনেকক্ষণ ধরেই ঘুরছি। এবার ঘুরতে ঘুরতে এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে ফোর্টের লক্ষ্মীনাথ মন্দির।
0: একদম। আর লক্ষ্মীনাথ মন্দিরের পাশ থেকে কিন্তু একটা রাস্তা গেছে, জানো তো, সেই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলে দেখতে পাবে যে একটা বাড়ির, একটা ভাঙাচোড়া একটা বাড়ি আর কি। তো যারা সোনার কেল্লা সিনেমাটা দেখেছো আর যাদের এই সোনার কেল্লা সিনেমাটা ভীষণ পরিচিত, ভীষণ ভালো লাগার একটা জায়গা, তারা কিন্তু এই সোনার কেল্লায় ঘুরতে গিয়ে প্রথম থেকেই খোঁজ পড়ে যায় মুকুলের বাড়িটা কোনটা তাদের। তো এই যে ভাঙাচোড়া বাড়িটা বললাম, এটাই কিন্তু সেই মুকুলের বাড়ি।
1: এবার তুমি যদি মুকুলের বাড়ির কথা যখন বললেই, তখন এই সিনেমার আরেকটা চরিত্র গিরিধারী ছিল, মনে পড়ছে কি?
0: একদম একদম।
1: এবার মুকুলের বাড়ি থেকে এগিয়ে গেলেই কিন্তু চোখে পড়বে সেই গিরিধারীর বাড়ির দিকটাও। এবারে যদি সে এখন সেখানে অন্য কেউ থাকে তাহলে কিছু মানে বলবার নেই, কিন্তু হ্যাঁ, তুমি বাড়ি দুটো কিন্তু দেখতে পেয়ে যাবে।
0: হ্যাঁ, আর জয়সলমীর ফোর্টের পরবর্তী আকর্ষণ কিন্তু একটা চন্দ্রপ্রভুর মন্দির, মানে জৈন তীর্থঙ্কর একটা জৈন মন্দির রয়েছে, সেখানেও তোমরা যেতে পারো। আর এখানের একটা বিশেষত্ব কি আছে জানো সৈকত? এখানে কটা মূর্তি আছে জানো? 6,666টা, 4-6, এতগুলো মূর্তি রয়েছে।
1: মানে এতগুলো মূর্তি, এবং এই প্রত্যেকটা মূর্তি নিশ্চয়ই হলুদ বেলে পাথর দিয়ে।
0: হ্যাঁ, এবং মন্দিরটাও কিন্তু হলুদ বেলে পাথরেরই তৈরি, এমনকি এর ভেতরের যে সমস্ত কারুকাজ, নকশা, যা কিছু রয়েছে সবটাই ওই পাথর থেকেই তৈরি, যেটা ভীষণভাবে চোখে পড়ে আর কি।
1: তাহলে তো চন্দ্রপ্রভুর মন্দির ছেড়ে এবার যখন আমরা এগোবো, এটা আমাদের মনে থেকে যাবে যে আমরা এতক্ষণ ধরে আরো একটা সোনার, মানে শহর বলবো না, একটা মানে সোনার বাড়িতে ছিলাম,
0: সোনার
1: সোনার মন্দিরে ছিলাম, সেটাই অবশ্যই বলবো। এবার এই চন্দ্রপ্রভুর মন্দির ছেড়ে যখন আমরা একটু এগোবো, তাহলে কিন্তু আমাদের চোখে পড়বে পরপর দুটো ইমারত।
0: আচ্ছা,
1: এবার যার একটা হচ্ছে রাজার বাড়ি আর অন্যটা হচ্ছে রানীর বাড়ি।
0: বেশ।
1: এবার এই দুটোতে যখন মিউজিয়াম মানে বানানো হয়েছে, তখন থেকেই কিন্তু এগুলো জনপ্রিয়তা অনেকটা বেশি। এবার জয়সলমীর ফোর্ট প্যালেস মিউজিয়াম বলা হয় আর কি। গরমকালে এই মিউজিয়াম খোলা থাকে সকাল 7টা থেকে তোমার ওই 6টা অবধি, 7টা 7:30 থেকে।

0: 6টা অবধি, আর শীতকালে সকাল 8:30 থেকে সন্ধে 6টা অবধি। এবার এই মিউজিয়াম দেখতে সব থেকে বেশি কিন্তু তোমার সময় লাগবে, ফলে তুমি মোটামুটি ধরতে পারো একটা দিন তোমার ওখানেই লেগে যাবে।
1: হবে নাই বা কেন বলো, এটাই কিন্তু সোনার কেল্লার প্রধান আকর্ষণ, তাই না? এখানেও প্রবেশ মূল্য কিছু রয়েছে, আর এই মিউজিয়ামে আলাদা করে কিন্তু বাংলা সহ নানান বিদেশি ভাষায় বুঝিয়ে দেওয়ার

0: ভিতরে অস্ত্রাগার রয়েছে, যেখানে নানান 300 বছরের পুরনো সমস্ত অস্ত্র শস্ত্র রয়েছে। মানে কি বলতো, যে ইতিহাসটাকে আমরা ছুঁচ্ছি, এইরকম একটা তোমার ফিলিংস আসবে।
1: আর এই ছুঁয়ে দেখার কথা তুমি কখনো ভুলতে পারবে না।
0: না,
1: এবং এই যে তুমি অস্ত্র ছুঁয়ে দেখছো, এবং এই মিউজিয়ামের পাশে এই যে অস্ত্রাগারের কথা তুমি বললে, মানে ভেবে দেখো কত পুরনো অস্ত্র শস্ত্র যেগুলো তুমি আজকে, মানে এত বছর 2026-এর কথা যদি বলি, 2026-এ দাঁড়িয়ে তুমি দেখছো সেই পুরনো অস্ত্র, এবং সেগুলো তুমি দেখছো। মানে এখানকার যদি বিশেষত্ব বলি, সেই মানে এখানে কি হতো, মানে দেওয়ানখানা হলো সেই সেই বিশেষ কক্ষ যেখানে রাজার সঙ্গে কোনো বিশেষ লোকের দেখা হতো, এবং সেইটা কিন্তু তুমি অস্ত্রাগারের মধ্যে পাচ্ছ।
0: হ্যাঁ,
1: এই অস্ত্রাগারের পাশেই রয়েছে দেওয়ানখানাটা।
0: তো ওখানেই আর কি রাজা, ভাবো তখনকার দিনে বসে কারুর সঙ্গে সলা পরামর্শ করতো, ভাবতেও কেমন লাগে তাই না, যখন মানে মিউজিয়ামটা ঘুরে দেখছি আমরা, গায়ে কাঁটা দেবে তাই না বলো?
1: একদমই তাই। আর কি বলা হয় জানো, যে এখানকার রাজারা নাকি যদুবংশীয়।
0: আচ্ছা,
1: এবার তাই এই মিউজিয়ামে দেখা যাবে একটা গাছের ছবি রয়েছে যার শিকড় হলো শ্রীকৃষ্ণ।
0: আচ্ছা,
1: আর তারই নানান পাতায় বংশের বংশানুক্রমিক রাজাদের সমস্ত ছবি রয়েছে। মানে এই রাজারা ওই শ্রীকৃষ্ণ রূপী যে গাছটা, তার পাতা বলেই মানে এই রাজাদেরকে মনে করা হয়।
0: একদমই তাই। আর জানো তো, এই জয়সালমীরের রাজার উপাধি হলো মহারাওয়াল, এনাদের রাজা বলা হয় না আর কি। আর যাই হোক, মিউজিয়ামে এর পর যেদিকটায় আমরা যাব, সেই জায়গায় যেখান থেকে জনগণের উদ্দেশ্যে ঘোষণা হতো, তারপর যেখানে মহিলারা বসতেন, তারপর ধরো যেখানে হোলি খেলা হতো, সেই সমস্ত কিছু কিন্তু এখনও গুছিয়ে রাখা রয়েছে, আমরা সেগুলোও দেখতে পারি। এরপরে রয়েছে একটা মূর্তি কক্ষ, যেখানে চতুর্দশ শতকের কত অ্যান্টিক মূর্তি সমস্ত রাখা রয়েছে, আমরা সেগুলোও ঘুরে দেখতে পারি।
1: আচ্ছা, আরেকটা জায়গার কথা তো বললে না চয়নিকা, দিওয়ানে গ্রাম।
0: আচ্ছা হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ভীষণ একটা আকর্ষণের জায়গা। এইখানের বিষয়টা কি জানো তো, এখানে রাজা আম জনতার সঙ্গে বসে এখানে কথা বলতেন আর কি, সেই জন্যই এই জায়গাটা এতটা মানুষ এখনো গিয়ে ঘুরে দেখতে ভালোবাসে।
1: এবং তুমি এখানে দেখবে যে মানে আমরা রাজার বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে একে একে মিউজিয়ামের সবটা দেখছিলাম, এরপর আমরা একেবারে পৌঁছে যাব সব থেকে উঁচু জায়গাটায়। একে বলে হাইয়েস্ট প্লেস অফ জয়সালমীর, অর্থাৎ জয়সালমীর ফোর্টের একদম সর্বোচ্চ মানে
0: ছাদ বলা যায়, মানে
1: ছাদ বলা যায় বেসিক্যালি।
0: হ্যাঁ, আর এই ছাদ থেকে কিন্তু জয়সালমীর শহরটা দেখতে ভীষণ ভালো লাগে, উফ মানে অসাধারণ। এখান থেকে সম্পূর্ণ জয়সালমীর শহরটা দেখতে পাবে তুমি, এখান থেকে দেখলেই বুঝবে যে কেন সোনার শহর বলা হয়, মানে সামনেটা পুরোই সোনা দেখতে লাগবে। যা ঘরবাড়ি দেখতে পাচ্ছ সব একই রঙের, হ্যাঁ সব কিছু একই রকম। আর এখান থেকে তুমি দেখতে পাবে যে সামনে, তোমার একটা আইডিয়া হবে যে কত দূরে মরুভূমি রয়েছে, সেটাও কিন্তু তুমি বুঝতে পারবে, কারণ জয়সালমীর ফোর্ট থেকে থর মরুভূমি মাত্র 42 কিলোমিটার দূরে, আর ভারত পাক সীমান্ত 150 কিলোমিটার দূরে।
1: আচ্ছা, তো এত কিছু যখন আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি, তো ওখানে মানে ওখানে গিয়ে উঠে দাঁড়ানোর পর কারোর যদি উড়ে যেতে ইচ্ছা করে, সে কি ওখান থেকে উড়ে যেতে পারবে?
0: হ্যাঁ, সেটাও পারে।
1: কি করে পারবে?
0: গানে গানে,
1: গানে গানে পারবে।
0: তাহলে চলো শিলাজিতের কণ্ঠে এই গানটা শুনে নিই, ফিরে আসছি আবারও আজকের আড্ডায়।

0: ফিরলাম গানের পর, আর এখন আমরা উড়ে উড়ে চলে গিয়েছি কোথায়, রাজস্থানে। রাজস্থানে সোনার কেল্লার ছাদে ছিলাম আমরা, ছাদ থেকেই উড়ে গিয়েছিলাম একটু, আবার ফিরে এসে ছাদে এসেছি, তাই তো?
1: ফিরে ছাদে এসেছি, কারণ ছাদ থেকে এবার আস্তে আস্তে ফিরতে হবে। তাহলে এবার আমরা একটা কাজ করি, দেখো আমরা তো জয়সালমীর ফোর্ট থেকে বেরোবো, তবে তার আগে একজন বন্ধু মনে হচ্ছে ফোন লাইনে চলে এসেছে, শুনি বন্ধু কি বলছে। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি নদিয়া শান্তিনিকেতন জয়দেব বিশ্বাস বলছি।
1: বলুন।
2: বলছি আমি 2005 জয়পুরে গেছিলাম, সেরকম আমার তখন অত ভালো লাগে, কিন্তু তোমার তো ঝোড় জঙ্গল নেই বলো তো, কোথায় ঝোড় জঙ্গল আছে, দু একটা কাটানো যাবে, মানে রাজস্থানে করে যাবে, কারণ রাজস্থান তো জানি মোটামুটি বেশি একটা মরুভূমি, আর কোন তো গাছপালা বা ঝোড় জঙ্গল আছে যেখানে দু একটা থাকা যাবে, এইরকম কটা জায়গার নাম বলো, তাহলে মোটামুটি আমি সেখানে যেতে পারবো।
1: বেশ, আমরা নিশ্চয়ই সেটা চেষ্টা করব। তবে দেখো, আমরা যেহেতু আজকে একটু স্পেসিফাই করে ফেলেছি যে আমরা মোটামুটি সোনার কেল্লা এবং তার পার্শ্ববর্তী
0: জয়সালমীরই থাকবো,
1: জয়সালমীর নিয়ে, তো আজকে তোমাকে সেই সন্ধান দিতে পারবো কিনা আমরা বলতে পারছি না এখনই। তবে দেখো, রাজস্থানে যাবে মরুভূমি অঞ্চল, মরুভূমি অঞ্চল মানে বুঝতেই পারছো যে একটু সেখানে গাছপালা কমই পাবে তুমি, মানে থরের দিকটায় যদি যাও বা ওই দিকটার কথা যদি বলো, হ্যাঁ, কিন্তু তোমাকে আমরা এমন কিছু জায়গায় ঘোরাতে পারি যেখানে এই যে তোমার ঘুরতে যাওয়ার ইচ্ছে এবং এই যে তোমার সেখানে গিয়ে দুরাত কাটানোর ইচ্ছে, যেখানে তুমি মন ভরে মানে শান্তির নিঃশ্বাস

0: জয়সলমীর
1: থেকে এবার একটু বেরিয়ে আমরা যদি এবার আসতে চাই, তো আমরা ওখান থেকে বেরোনোর সময় আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, আমরা ওই বেরোনোর পথে রাজস্থানের যে আঞ্চলিক সুর সেটা কিন্তু কোনোভাবে মিস করলে চলবে না, কারণ ওটা কিন্তু আমাদের মূল আকর্ষণ। তোমরা বুঝতেই পারছ যে ওখানে যে দেখবে ওই ফোর্টের ঠিক বাইরেই অনেকে বসে থাকেন, অনেকে বাজায় ওই যে বাদ্যযন্ত্রটা, তার নাম রাবণ হট্টা, এবং সেই বাদ্যযন্ত্রের যে সুর মানে ওটা আইকনিক সুর রাজস্থানের,
0: ওটাকে বলে জানো তো বেহালার পূর্বপুরুষ।
1: আচ্ছা
0: হ্যাঁ, ওটা সত্যি একটা আইকনিক একটা মানে সুর, শুনলেই মনে হয় যেন মরুভূমিতে আছি। যাই হোক, আমরা সোনারকেল্লায় ছিলাম, সোনারকেল্লা থেকে বেরিয়ে এসেছি আমরা, কিন্তু জয়সলমীরে এরপরে যেতেই পারি পাটওয়ান কি হাভেলি, তাই না? পাটওয়ান কি হাভেলি কি বলতো? পাটওয়ান মানে ব্যবসায়ী, বুঝলে তো? তো একজন ব্যবসায়ী, তিনি পাঁচটা হাভেলি তৈরি করেছিলেন, তো সেই পাঁচটা হাভেলি নিয়ে একসঙ্গে ওই পাটওয়ান কি হাভেলি।
1: আচ্ছা, মানে যেটার মধ্যে একটা নিয়ে তোমার একটা মিউজিয়াম মতো তৈরি হয়েছে, সেটার কথা বলছো? আচ্ছা,
0: আর এরপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আমরা বারাবাগে যেতে পারি। এটার সঙ্গে আবার জয়সলমীরের রাজপরিবারের একটা কানেকশন আছে, কিরকম? কারণ আমরা জয়সলমীর ফোর্টে জয়সলমীর রাজপরিবারের বাসস্থান হিসেবে দেখেছি, তাই না? আর এই বারাবাগ হলো তাদের সমাধিস্থল, মানে রাজপরিবারের কেউ মারা গেলে তাদেরকে এখানে এনে রাখা হয় এবং একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হয় আর কি, এটাই সেই বারাবাগ।
1: আচ্ছা, এরপর যদি আমরা জয়সলমীর থেকে অন্য কোথাও যেতে যাই, সেটা আমরা কোথায় যেতে পারি? আমরা ওখান থেকে গদিসার লেকের দিকে যেতে পারি।
0: একদম, তুমি তুমি বলছো বাইরের দিকে যাবে, কিন্তু এখানে কিন্তু এখানের সঙ্গেও জয়সলমীরের রাজপরিবারের একটা যোগাযোগ রয়েছে, কারণ জয়সলমীরের যে প্রতিষ্ঠাতা রাওয়াল জয়সাল ভাটি, তিনি কিন্তু এই লেকটাও তৈরি করেছিলেন।
1: আচ্ছা,
0: একদম তাই।
1: মানে তাহলে তো সেই সেই অর্থে বলতে গেলে মানে এটাও একে মানে খানিকটা জয়সলমীরের মধ্যেই পড়ছে, কারণ ইন্টারকানেক্টেড পুরোটাই।
0: ওই জয়সলমীর স্টেশন থেকে যখন আমরা দুর্গে আসছিলাম, ওই রাস্তাটাতেই কিন্তু ওই গাদিসার লেকটা পড়ে। এটা যদিও একটা কৃত্রিম লেক, বুঝলে?
1: আচ্ছা,
0: কিন্তু এর সৌন্দর্য কিছু কম না।
1: আচ্ছা, এখানে কি আমরা বোটিং এর ব্যবস্থা পেতে পারি, মানে বোটিং করতে পারবো?
0: হ্যাঁ, আমরা বোটিং এর ব্যবস্থা পেতে পারি, দিনেও পেতে পারি, রাতেও পেতে পারি। কিন্তু আমি একটা জিনিস দেখেছি জানো তো, আমার দেখে ভীষণ ভালো লেগেছে, সন্ধ্যেতে যদি আমরা যাই তাহলে একটা পাশাপাশি একটা আলাদা জিনিস পাবো, লাইট এন্ড সাউন্ড শো চলে।
1: আচ্ছা, মানে ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আমি এটার ভিডিও দেখেছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা কিন্তু দেখতে পাওয়া ভীষণ মানে একটা আনন্দের ব্যাপার, তাই না?
1: তুমি ভাবো, তুমি বোটিং করছো, বোটিং করলে সারা দিন, তারপর তুমি ওখানে শো, ওই লাইট এন্ড সাউন্ড শোটা দেখে, ওটা খুব সম্ভবত জলের মধ্যেই হয়, মানে জলের ফোয়ারার মধ্যেই ওটা করা হয়, এবং তারপর ওখান থেকে তোমরা বেশ ইয়ে করে। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যদি তোমরা ওখান থেকে বের, আচ্ছা একটা কথা বলো তো চয়নিকা, তুমি কি ভূতে ভয় পাও?
0: এমা, হঠাৎ এসব কথা কেন?
1: না মানে কারণ আছে বলেই কিন্তু জিজ্ঞেস করছি।
0: আমি যদিও একটা আন্দাজ করতে পারছি, তুমি বোধহয় এরপরে কুলধারাতে যেতে চাইছো, তাই না?
1: একদমই তাই। যদি তুমি ভূতে ভয় না পাও, তাহলে এই সমস্ত বিষয় থেকে একটা অন্য জায়গায় তোমাকে নিয়ে যাবো, ঠিকই ধরেছো তুমি, ভূতুরে গ্রাম কুলধারাতে।
0: অ্যাকচুয়ালি ভূতুরে গ্রাম এটাকে বলা যায় না, এটা পরিত্যক্ত গ্রাম, তাই না? একটা অভিশপ্ত গ্রাম, এবং রাতারাতি খালি হয়ে গিয়েছিল, তারপর থেকে আর কেউই যেতে পারে না। একটা একটা অ্যাডভেঞ্চারের জায়গা এটা, তাই না?
1: হ্যাঁ, বাট সেখানে তোমরা যদি তোমরা অ্যাডভেঞ্চার কর, মানে অ্যাডভেঞ্চার প্রিয় হও, যদি তোমরা সে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, তাহলে কিন্তু তোমরা এই গ্রামে যেতে পারো, এবং এই গ্রামে গিয়ে তোমরা সেই অ্যাডভেঞ্চারের ফিলটা পেয়ে যাবে। এবং যে বন্ধু আমাদেরকে ফোন করেছিল না, যে একটু অ্যাডভেঞ্চার চাইছে, একটু গাছপালা ঝোপঝাড়ের মধ্যে থাকতে চাইছে রাত্রিবেলা, তো তুমি মানে তার জন্য কিন্তু এইটা আমরা বলতে পারি, তুমি যদি সাহস থাকে তাহলে এই গ্রামে এক রাত থেকে দেখাও।
0: না আচ্ছা, আমার ভয় লাগছে, এবার আমি কুলধারা থেকে বেরোতে যাইছি। এখান থেকে আমরা বেরিয়ে কিন্তু আরেকটু এগিয়ে যেতে পারি সৈকত।
1: কোথায় যাবো বলো এখান থেকে?
0: এখান থেকে বেরিয়ে আমরা আসল মরুভূমিতে যাবো, স্যাম স্যান্ড ডিউনস ডিজার্ট।
1: আচ্ছা
0: হ্যাঁ, এখানে গেলে সেই উটের পিঠে চড়া মরুভূমি সব পাবো,
1: সবটাই পেয়ে যাবো। তবে ব্যাপার হচ্ছে এখান থেকে এবার তো আমাদের আস্তে আস্তে ফিরতে হবে, কারণ দিন তো পেরিয়ে যাচ্ছে,
0: দিন পেরিয়ে যাচ্ছে,
1: বাড়ি ফিরতে হবে, কাজ রয়েছে,
0: কিন্তু সৈকত এখান থেকে আমরা যদি সোজা ফিরে আসি, একটা জিনিস কিন্তু আমরা মিস করব যেটা একদমই মিস করা উচিত নয়।

0: তো, মানে আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে যেটা ভীষণভাবে একটা প্রিয় একটা জায়গা, খুব মনের একটা কাছে, লোঙ্গেওয়ালা পোস্ট। হ্যাঁ, এখানে ভারত পাক সীমান্ত রয়েছে এবং এখানে 1971 সালের যুদ্ধের এটা পটভূমি। আজ যেখানে মিউজিয়াম তৈরি হয়েছে সেখানে আমরা ওই যুদ্ধের সমস্ত কিছু মানে চিহ্ন আজও দেখতে পাবো, সেখানে মিউজিয়ামও দেখতে পাবো। এবং আমাদের খুব প্রিয় একটা সিনেমা বর্ডার, হ্যাঁ, আমরা কিন্তু সেই সিনেমার প্রেক্ষাপটও এই জায়গাটাকে কেন্দ্র করেই আমরা সেটাও ঘুরে আসতে পারি।
1: একই সঙ্গে আমরা দুটো সিনেমার প্রেক্ষাপট পেয়ে গেলাম, সোনার কেল্লাও পেলাম, তার সঙ্গে বর্ডারও পেয়ে গেলাম।
0: একদম।
1: তবে দেখো, এবার সত্যি সত্যি ফিরতে হবে, কারণ ঘড়ির কাঁটা বলছে এবার আমাদেরও স্টুডিও থেকে ফিরতে হবে।
0: একদম।
1: তাই এবার আমরা আস্তে আস্তে রাজস্থান থেকে বেরোবো, ঠিক যেভাবে গিয়েছিলাম সেভাবেই ফিরে আসবো, কোনো অসুবিধা নেই। আর বাড়ি ফিরে এসে অবশ্যই আমাদের জানাতে ভুলো না যে কেমন লাগলো, কেমন ঘুরলে, আমাদের এই প্ল্যান থেকে কতটা তোমরা নিলে আর কতটা তোমরা নিজেরা প্ল্যান করলে, সেগুলো আমাদের জানিও। আবার কথা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রেখো। আর অবশ্যই
0: শুনতে থেকো যুববাণী।
1: তাহলে যেতে যেতে একটা গান রইল তোমার জন্য, গানে গানেই নেব বিদায়।
0: অরিজিৎ সিং এবং রূপম ইসলাম এবং অনুপম রয়ের কণ্ঠে এই গানটা রেখে যাচ্ছি তোমার জন্য, শুনতে থাকো, টাটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন চয়নিকা ধারা ও সৈকত গুপ্তা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগা হার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন ভজন, শিল্পী রাগেশ্রী দাস। ভজন, শিল্পী রাগেশ্রী দাস।

ভজন শুনছেন রাগেশ্রী দাসের কণ্ঠে। প্রথম ভজনটি কবির বিরচিত, পরেরটি প্রাচীন।

নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজি।

0: গ্রামীণ সংবাদ। আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি নমামি বসু রুদ্র। বীরভূমের মোহাম্মদবাজারের দেউচায় সিন্ডিকেট চক্রের বিপুল পরিমাণ অর্থ মজুদ রাখার অভিযোগে ধৃত মিনার মণ্ডলকে আজ সিউড়ি আদালতে তোলা হচ্ছে। গত মঙ্গলবার থেকে একটানা অভিযান চালিয়ে মিনারের বাড়িতে মজুদ 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধার করে পুলিশ। 19 ঘন্টা ধরে চলে টাকা গোনার কাজ। আজ সকালে ট্রাঙ্ক ভর্তি সেই টাকা এবং সোনা বাজেয়াপ্ত করা হয়, সিল করে দেওয়া হয় মিনার মণ্ডলের বাড়িও। তার স্ত্রী এবং ছেলেকে পাঠানো হয়েছে আত্মীয়ের বাড়িতে। বীরভূম জেলা পুলিশ সুপার ভি কে বন্দেশ জানিয়েছেন, মিনার তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। এই টাকা এবং সোনা টুলু মণ্ডলের অপরাধমূলক সিন্ডিকেটের বলে মিনারের দাবি। টুলু মণ্ডলের নিজেরও প্রাসাদোপম বাড়ি রয়েছে। এছাড়াও বীরভূমের একাধিক এলাকায় রয়েছে তার স্থাবর সম্পত্তি। ভোটের পর থেকেই টুলু বেপাত্তা বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার 8 জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করে মোহাম্মদবাজার থানার পুলিশ। ওই দলের কাছ থেকেই মিনারের বাড়িতে মজুদ এই বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে। এরপর মঙ্গলবার গভীর রাতে শুরু হয় অভিযান। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর এলাকায় বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। 117 নম্বর জাতীয় সড়ক থেকে ট্যাংরার চর নদীর পাড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তে জল জমেছে। স্থানীয়দের অভিযোগ, পিএইচই দপ্তরের পাইপলাইন বসানোর পর দীর্ঘদিনেও রাস্তা মেরামত করা হয়নি। এর ফলে স্কুল কলেজের পড়ুয়া, মৎস্যজীবী, সাধারণ মানুষ, এমনকি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স চলাচলও কার্যত অসম্ভব হয়ে পড়েছে। নদিয়ার চাকদার শ্রীনগরে পাট চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি নিয়ে গতকাল এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় পাট দিবসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র মন্ত্রকের যুগ্ম সচিব, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সহ বিশিষ্ট আধিকারিকরা। সফল পাট চাষীদের দেওয়া হয় সম্বর্ধনা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের আরণ্যক বনভোজন উদ্যানে দেশি বিদেশি পাখি পাচারের অভিযোগে ধৃত উদ্যানের সুপারভাইজার পল্লব ভারতীকে নিয়ে গতরাতে বৈষ্ণবপাড়ায় তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাড়ির বাইরে থেকে ময়ূরের পালক, আফ্রিকান টিয়া ও কাকাতুয়া উদ্ধার হয়েছে। এছাড়াও ঘর থেকে কিছু দলিল ও চেক বই বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই উদ্যানে 13টি ময়ূর সহ একাধিক পাখির হদিশ মিলছিল না বলে অভিযোগ। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন দলবদল বস্তিতে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক সুপারি বাগান। গতকাল গভীর রাতে জঙ্গল থেকে বেরিয়ে আসা 3টি হাতি ওই বাগানে তাণ্ডব চালালে প্রায় 300টি সুপারি গাছ নষ্ট হয়ে গেছে। লোকালয়ে হাতির প্রবেশ রুখতে ব্যাটারি চালিত ফেন্সিং দিয়ে এলাকা ঘেরার দাবি তুলেছেন স্থানীয়রা। বৃষ্টির অনুকূল পরিবেশ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ি এলাকায় ধস নামার সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। তবে সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আজ বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের সমুদ্র সংলগ্ন বেশ কিছু এলাকায় সমুদ্র উত্তাল। দীঘা ও তাজপুর মন্দারমণিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর দুপুর 12:50
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গাতে। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলার কোনো কোনো অঞ্চলে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার 2-1টি জায়গাতে। শুরু হচ্ছে গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা, স্বাগতা মণ্ডল মল্লিক, আবারও আজকে চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে।

0: কথা বলার জন্য। যেহেতু আমাদের ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ, সেই কারণে কৃষিকে কিন্তু একটা বিরাট মান্যতা দেওয়া হয় এবং আমরাও আমাদের এই অনুষ্ঠানে চেষ্টা করি কৃষির বিভিন্ন উন্নয়নের দিকগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে বা খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরতে। আজকেও ঠিক সেই রকমই একটি বিষয় আজকে আমরা আলোচনা করব, কৃষি ক্ষেত্রে কর্মসংস্থানের নানান সুযোগ ও সম্ভাবনা। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার। ডক্টর সর্দার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
1: ধন্যবাদ।
0: ডক্টর সর্দার, যেহেতু আমাদের দেশ কৃষিতে একটি নতুন দিশা ক্রমে ক্রমে স্থাপন করে চলেছে যত দিন যাচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কৃষির দিক থেকে বিশ্বের দরবারে কোথাও দ্বিতীয় কোথাও তৃতীয় স্থানে রয়েছি, আমাদের সবসময়ই চেষ্টা থাকে যে যুব সমাজকে এই কৃষিতে আরো বেশি নিয়ে আসা, তাদের আরো বেশি আকৃষ্ট করা। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও জড়িয়ে থাকে যে কেন তারা আসবে, তারা আসলে তাদেরও ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, সেই প্রশ্নটা অবশ্যই তার সাথে জড়িয়ে থাকে। এবং এই সমস্ত বিষয়কে ভেবেই আমরা আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কৃষি ক্ষেত্রে কর্মসংস্থানের নানান সুযোগ ও সম্ভাবনা। এবং এই বিষয় নিয়ে কথা বলার শুরুতেই যেটা আমার মনে হচ্ছে যে কৃষি ক্ষেত্রে কর্মসংস্থানের বর্তমানে ভারতবর্ষে অবস্থাটা ঠিক কেমন?
1: দেখুন, এই যে আপনি একটু আগেই বললেন যে ভারতবর্ষ আমাদের কৃষি প্রধান দেশ,
0: একদম,
1: এবং এটা আমরা মানি যে এগ্রিকালচার ইজ দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়া। এগ্রিকালচারটা না থাকলে কিন্তু আমাদের যে অর্থনীতি আজকে এত উন্নত সেটা কিন্তু সম্ভব হয় না। সেদিক থেকে দেখতে গেলে যে আমাদের ভারতের সব থেকে বড় একটা জায়গা যেখানে কর্মসংস্থান হতে পারে, প্রায় 40-45% মানুষ কিন্তু এই কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত। আমরা যদি জিডিপির দিকে দেখি, প্রায় 18-20% কিন্তু জিডিপি এগ্রিকালচার থেকেই কিন্তু তার অবদান রাখে। সো সেদিক থেকে দেখতে গেলে আমাদের বর্তমানে এগ্রিকালচার এমন একটা সেক্টর বা কৃষিক্ষেত্রে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগ হতে পারে।
0: এবং সেই বিষয়গুলোই আজকে আমরা একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব। আমার যে যুবা বন্ধুরা আজকের এই অনুষ্ঠান শুনছেন তারাও যাতে জানতে পারেন যে তাদের জন্য ভবিষ্যতে কৃষিক্ষেত্রে কোন কোন দিকগুলি উন্মুক্ত রয়েছে, খোলা রয়েছে। এবার আসি আমার পরের প্রশ্নে, যে ফসল উৎপাদন ছাড়া কৃষিতে আর কি কি খাতে কর্মসংস্থানের সুযোগ এই সময় দাঁড়িয়ে রয়েছে?
1: দেখুন, এই কৃষিকাজ বলতে কিন্তু আমরা যেটা প্রথাগত ভাবে যে চাষবাস,
0: ঠিক,
1: শুধু এই কৃষিকাজ শুধু ধান চাষ বা গম চাষ কিন্তু নয়। শুধুমাত্র যে এগ্রিকালচারের যে পার্ট গুলো রয়েছে তার সাথে সাথে আমরা কিন্তু উদ্যানবিদ্যা, উদ্যান পালন বিভাগ, পশুপালন বিভাগ, মৎস্য বিভাগ বা এই শস্য সুরক্ষা বিভাগ, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু না কিছু কিন্তু সম্ভাবনা অবশ্যই আছে।
0: মানে প্রত্যক্ষ রয়েছে এবং পরোক্ষ রয়েছে, ঠিক। আর এই যে তরুণ প্রজন্মের কথা আমরা বারবার বলছি, তরুণ প্রজন্মের জন্য কৃষি ভিত্তিক কোন কোন উদ্যোগ বেশি সম্ভাবনাময়
1: সেটা বলতে গেলে, দেখুন, আমার প্রথমেই মনে হয় যে তরুণ প্রজন্মের যদি আমি দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু যদি উদ্যান পালন বিভাগের কথা আসি, প্রথমে আসবে কিন্তু নার্সারি। আজকের নার্সারিতে একটা প্রচুর সম্ভাবনা ময় দিক আছে। যদি তরুণ প্রজন্ম যারা হয়তো পড়াশোনা করেছে, চাকরি বাকরি পাচ্ছে না, বাড়িতে বসে আছে, সেক্ষেত্রে বলবো যে নিকটবর্তী কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র বা অন্য কোনো জায়গা থেকে ট্রেনিং নিয়ে তারা যদি ধরুন এই নার্সারিটাকে ভালোভাবে শিখলো এবং তারা বাড়িতে নার্সারি করলো।
0: মানে নার্সারি বলতে কি আমরা যেটা দেখুন আজকাল বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই, সেটা শহর অঞ্চলেও পাচ্ছি এবং একটু মফস্বলের দিকেও পাচ্ছি, একটি জায়গার মধ্যে অনেক গাছ, সেখানে ফুল এবং ফলের গাছের চারা তৈরি করে সেই চারা বিক্রয় করা হচ্ছে, এই এইটার কথাই আমরা বলছি।
1: অবশ্যই এটা করছি, তার সাথে কিন্তু আরেকটা হতে পারে, বর্তমানে অর্নামেন্টাল যে নার্সারি, বিশেষ করে দেখুন যদি বলি এই যে অ্যাডেনিয়াম আজকাল সুন্দর দেখতে এবং খুব সহজে করা যায় এবং বিভিন্ন জায়গায় অ্যাডেনিয়ামের প্রচুর নার্সারি রয়েছে।

0: আচ্ছা, মাশরুম চাষ, ভার্মি কম্পোস্ট বা যেগুলোকে আমরা বলি জৈব কৃষি, তার সাথে প্রাকৃতিক চাষের মাধ্যমেও চাষবাস করতে পারেন, বা প্রক্রিয়াকরণ জাত যেসব শিল্পগুলো রয়েছে সেটাও কিন্তু যেতে পারেন।
1: আচ্ছা, আপনি যে মাছ চাষের কথা বললেন, তো এই মাছ চাষে কতটা কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেটা যদি একটু বলেন।
0: দেখুন, আমাদের আমরা তো বাঙালি, তো আমরা প্রত্যেকে কিন্তু মাছ ভাত খেতে ভালোবাসি, মাছের ঝোল, তাই না? তো এই মাছের যদি আমরা প্রফেশন হিসেবে নিতে পারি তাহলে কিন্তু সত্যি খুবই একটা দিক খুলে আসবে যেখানে খুব ভালোভাবে কিন্তু আমরা কর্মসংস্থান পেতে পারি। যেমন ধরুন মাছ চাষের ক্ষেত্রে যাদের বাড়িতে অল্প জায়গা আছে তারা ছোট্ট হ্যাচারিতে ডিম পোনা চাষ করতে পারে। বিশেষ করে মিষ্টি জলের যে মাছগুলো আছে, কার প্রজাতি যে মাছগুলো আছে, সেটা 2 থেকে 3 দিনের মধ্যে মানে কৃত্রিম প্রজননের মাধ্যমে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করতে পারেন এবং সেটা কিন্তু খুবই চাহিদা আছে, তারা বিক্রি করতে পারেন। যাদের ছোট ছোট চৌবাচ্চা বাড়িতে যদি সম্ভব হয় সেখানে কিন্তু ডিম পোনা থেকে কিন্তু ধানি পোনার চারা তৈরি করতে পারেন, যেটা মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন। যাদের ধানি পোনা থেকে একটু বড় পুকুর আছে, খুব বড় নয়, মোটামুটি মাঝারি পুকুর যেখানে অন্য কোনো চাষ হচ্ছে না, ধরুন 5 কাঠা 6 কাঠা 7 কাঠা পুকুর রয়েছে, সেখানে কিন্তু তারা এই ধানি পোনা থেকে চারাপোনা তৈরি করতে পারে, যেটাকে মোটামুটি 90 দিনের মধ্যে কিন্তু সম্ভব চারাপোনা তৈরি করে নিতে পারেন। এবং যাদের আরো বড় পুকুর আছে সেই চারাপোনা থেকেই কিন্তু পরবর্তীকালে বড় যে টেবিল ফিশ যেগুলো হয় সেগুলো কিন্তু মোটামুটি 10 থেকে 11 মাসের মধ্যে কিন্তু তৈরি করতে পারেন। তো যার যেমন রিসোর্স আছে সেগুলোকে কাজে লাগিয়েই কিন্তু তারা কিন্তু মানে এই মাছ চাষকে একটা উদ্যোক্তা হিসেবে হতে পারেন, বিশেষ করে কার্প হ্যাচারি তৈরি করে কিন্তু ওরা করতে পারে।
1: একটা কর্মসংস্থানের ভালো পথ এটা হতে পারে আজকের দিনে।
0: এছাড়া তো রঙিন মাছ তো আছেই।
1: রঙিন মাছের কথা একটু আসি, কারণ আপনি নার্সারির ক্ষেত্রে বললেন যে ঘর সাজাবার গাছ, এখন ঘর সাজানোটা কিন্তু একটা চল এসেছে এবং সেক্ষেত্রে রঙিন মাছ তো আগেও আমরা রাখতামই, এখন কিন্তু তার চলটা আরো বেশি, তাই একটু রঙিন মাছের কথা যদি বলেন কি সম্ভাবনা সেক্ষেত্রে রয়েছে।
0: একদম একদম, দেখুন আমরা প্রথমে ভাবে কি আমাদের পেট পূরণ, তারপর আমাদের শখ পূরণ,
1: একেবারে
0: তো সেদিক থেকে দেখতে গেলে দেখুন আমরা কিন্তু আজকাল আর কেউ না খেয়ে নেই, বেশিরভাগ একটু যারা মধ্যবিত্ত তারা অবশ্যই চাই। দেখুন বর্তমান সময়ে কাজের প্রেসার বা অন্যান্য কারণে আমরা প্রচুর কিন্তু অনেক সময় ডিপ্রেশন হয়ে পড়ি, তো যখন বাড়িতে ফেরা হয় সেখানে যদি একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে কোনো রঙিন মাছ থাকে, তার চলাফেরা, তার সৌন্দর্যতা দেখে কিন্তু মানুষ অনেক সময় তাদের ডিপ্রেশনটাকে দূর করে। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে রঙিন মাছ চাষ এটাও কিন্তু সুন্দর একটা সম্ভাবনার দিক হতে পারে, এবং এটাও কিন্তু সেই ছোট হ্যাচারির মধ্যে রঙিন মাছের চারা তৈরি করা যায়, বীজ তৈরি করা যায়, সেটাকে করে সেটা কিন্তু বাজারে বিক্রি করতে পারে।
1: এটা কতটা খরচ সাপেক্ষ?
0: খরচ বলতে এটা খুবই অল্প খরচের মধ্যে কিন্তু বাড়িতে
1: করা যায়,
0: একদম কম পুঁজিতে, তাই নয়, বাড়িতে যেখানে আপনি চারাপোনা তৈরি করছেন যে ছোট পুকুরটাতে, সেখানেও কিন্তু আপনি মোটামুটি ছোট হ্যাপা হাপা তৈরি করে তাতেও কিন্তু আপনি রঙিন মাছ করতে পারেন, চাষ করতে পারেন, যার মাধ্যমে কিন্তু একটা সম্ভাবনাময় দিক হতে পারে। এবং আজকাল বাজার বলতে প্রচুর জায়গায় বিভিন্ন জায়গায় বাজার রয়েছে, বিশেষ করে গালফ স্ট্রিট থেকে শুরু করে হাওড়া বা আমতলা, এই জায়গাগুলোতে কিন্তু এখন ওপেন মার্কেট রয়েছে যেখানে কিন্তু রঙিন মাছের বিক্রি হয়। এবং এছাড়া বিভিন্ন জায়গাতেই আমরা কিন্তু দেখি যে দোকানের বিভিন্ন জায়গাতে অ্যাকোয়ারিয়ামের মাধ্যমে কিন্তু সেসব জায়গায় মাছ সাপ্লাই হচ্ছে বা বিক্রি হচ্ছে।
1: আচ্ছা ডক্টর সর্দার, এবার আমি একটুখানি জানতে চাই যে এই যে কৃষিক্ষেত্রে উদ্যোক্তা হতে চাওয়ার যে ইচ্ছে আমরা চাই নতুন প্রজন্মের মধ্যে আসুক এবং তারা এগিয়ে আসুক, সেক্ষেত্রে সরকারি কি কি সহযোগিতা পাওয়া যাচ্ছে?
0: দেখুন এই যে যারা কৃষি উদ্যোক্তা হতে চান, এই কৃষি উদ্যোক্তা হতে গেলে তাদের কিন্তু বেশ কিছুভাবে সরকার মূলত সাহায্য করে। প্রধান যেটা প্রধানত বিশেষ করে ট্রেনিং, যেটাকে আমরা বলি প্রশিক্ষণ বা দক্ষতা, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট বলা হয়, এই দিক দিয়ে একটা রয়েছে। আর একটা ধরুন এই আর্থিক সহায়তা বা ঋণ অথবা ভর্তুকি প্রদান বা বিভিন্ন সময় কোনো ক্ষতি হলে বীমা যোজনার মাধ্যমে কিন্তু দেওয়া হতে পারে। যার মধ্যে প্রধান যেটা রয়েছে প্রশিক্ষণ ও দক্ষতা, যেটা সেটা ক্ষেত্রে যে নিকটবর্তী যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো রয়েছে সেই কৃষি বিজ্ঞান কেন্দ্র, যেমন ধরুন আমাদেরই আছে রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিট, এখান থেকে প্রচুর মানুষকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। এবং এরই একটা প্রজেক্ট যদি আমি বলি, যেমন এই যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এর মাধ্যমে আরিয়া বলে একটা প্রজেক্ট আছে, সেই অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেইনিং ইউথ ইন এগ্রিকালচার এর ফুল ফর্ম, এই প্রজেক্টের মাধ্যমে তাদের এই এর সহায়তে যে ডেমো ইউনিটগুলো হয় সেখানে বিশেষ করে কার্প হ্যাচারি হতে পারে, ভার্মি কম্পোস্ট ইউনিট হতে পারে, পানের বোরোজ হতে পারে, বা ধরুন আরও নার্সারি হতে পারে, এইগুলোর কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে তাদের

0: তাদেরকে শেখানো হয়, ট্রেনিং দেওয়ানো হয়, তাদের ডেমো ইউনিট করে দেওয়া হয়, তাদেরকে কিন্তু এভাবে সহযোগিতা করা হয়। এছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে কৃষি বিজ্ঞান কেন্দ্র, স্টেট এগ্রিকালচার, যেসব ইউনিভার্সিটিগুলো আছে, বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের যে সরাসরি যেসব প্রাতিষ্ঠানিকগুলো রয়েছে, তাতেও কিন্তু তাদের প্রতিনিয়ত উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়া কেউ যদি মনে করেন যে আমি মাইক্রোফুড প্রসেসিং ইউনিট খুলবো, তার জন্য কিন্তু ভর্তুকি দেওয়া হয় বা বিভিন্ন রকমভাবে তাদেরকে সাহায্য করা হয়। কেউ যদি মনে করেন যে আমি কোনো যন্ত্রপাতি কিনবো, তার জন্যও কিন্তু ভর্তুকি দেওয়া হয়, বা এইভাবে বিভিন্নভাবে আর্থিক ঋণও দেওয়া হয়। স্বল্প কেসিসি কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তাদের সহজে ঋণ পেতে পারেন, সেজন্য তো রয়েছেই।
1: অর্থাৎ ট্রেনিং তো দেওয়াই হচ্ছে, পাশাপাশি যাতে তারা তারা আয়ের উৎস খুঁজে পেতে পারে এবং নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে, সেই দিকগুলোকেও সুস্পষ্ট করা হচ্ছে, তাই তো?
0: একদম।
1: আর আধুনিক প্রযুক্তি কিভাবে কৃষিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে সেটা একটু যদি আমার শ্রোতা বন্ধুদের বলেন।
0: দেখুন, আধুনিক প্রযুক্তি বলতে যত দিন যাচ্ছে আমরা কিন্তু আধুনিক প্রযুক্তির উপরে কিন্তু অনেক নির্ভরশীল হয়ে পড়ছি। এই যে আগে যখন আমরা কৃষিতে চাষবাসের কথা বলতাম, নাঙলের ব্যবহার সবার আগে আসতো, নাঙল থেকে তারপরে আস্তে আস্তে উন্নত যন্ত্রপাতি এলো, পাওয়ার টিলার এলো, তারপরে ট্র্যাক্টর এলো,
1: ঠিক,
0: মানে ধীরে ধীরে কোথাও না কোথাও আমরা উন্নত হচ্ছি। আমি যদি স্প্রেয়ার কথা বলি, স্প্রে করতে যদি ভাবি, সেখান থেকে তখন কিন্তু আমরা কি করতাম যে কাঁধে যে হ্যান্ড স্প্রেয়ারগুলো ছিল সেগুলো থেকে স্প্রে করতাম, তারপরে ব্যাটারি স্প্রেয়ার এলো। এখন কিন্তু কৃষিক্ষেত্রে স্প্রে, কীটনাশক স্প্রে বলুন বা ফার্টিলাইজার স্প্রে বলুন, সেখানে কিন্তু আমরা দ্রোনের ব্যবহার করছি, তাই না? আজকে কৃষিক্ষেত্রে দ্রোনের একটা বিশাল ব্যাপক ব্যবহার এসেছে। তার সাথে সাথে ধরুন আগে আমরা যখন চাষবাস করতাম তখন কিন্তু কেউ মাটি পরীক্ষার কথা তো গুরুত্ব দিতাম না, কিন্তু বর্তমান সময়ে আমরা কিন্তু সবসময় বলি যে মাটি পরীক্ষা করান, অনেকটা রক্ত পরীক্ষার মতো।
1: এবং আমার যে কৃষক বন্ধুরা এই অনুষ্ঠান শুনছেন, তারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিষয়গুলোর সঙ্গে তারাও ভীষণভাবে পরিচিত হয়ে গেছেন এবং তারাও কিন্তু এখন নিয়মিত কাজের সাথে সাথে এগুলো প্রথাগত চাষের পাশাপাশি এই সমস্ত বিষয়গুলোকেও তারা মেনেই চাষ করতে চেষ্টা করছেন।
0: একদম একদম। সেই জন্যই মানে এই যে মাটি পরীক্ষার কথা যেটা বলছি, ওনারা যদি মাটি পরীক্ষা করে তারপরে চাষবাসগুলো করেন তাহলে কিন্তু অনেক লাভবান হতে পারেন, কারণ অতিরিক্ত সার ব্যবহার মাটির পক্ষে ক্ষতিকারক। তো মাটি পরীক্ষা করলে কিন্তু বুঝতে পারবে যে কি আছে কি নেই। তো সেই রকমভাবেই এই যে কৃষিক্ষেত্রে দ্রোনের ব্যবহার, মাটি পরীক্ষা, তার সাথে সাথে বিভিন্ন রকম স্মার্ট সেচ বা AI, এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। তো এইগুলো দিক থেকে কিন্তু আধুনিক প্রযুক্তি আমাদের কৃষিতে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে, এবং আশা করি বর্তমান যেসব শ্রোতা বন্ধুরা আছেন তারাও শুনছেন, আশা করি তারাও মাটি পরীক্ষা করবেন, তারাও এইগুলোর উপরে দৃষ্টি নিক্ষেপ করবেন,
1: মানে এগুলোকেও গুরুত্ব দিয়ে চাষ করার চেষ্টা করবেন।
0: একদম।
1: এবার আপনি আসি, আপনি পশুপালনের কথা বলছিলেন, তো পশুপালন বিভাগে কি কি কর্মসংস্থানের সুযোগ রয়েছে?
0: দেখুন, এই পশুপালনের একটা দিক তাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক কর্মসংস্থান করতে পারি, যার মধ্যে আমি প্রথমে যদি বলি, যেসব যুবকরা রয়েছেন তারা যদি সঠিক প্রশিক্ষণ নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই লাভজনক একটা জায়গা, যেখানে পোলট্রি সেকশন আছে। আজকাল দেখবেন প্রচুর পোলট্রির তো, মাংসের তো চাহিদা শেষ নেই, তো প্রত্যেকেই মাংস খাচ্ছে, তো সেজন্য পোলট্রি চাষ কিন্তু ভালো একটা হতে পারে। তারা যদি সঠিক পদ্ধতিতে ট্রেনিং নিতে পারেন তাহলে কিন্তু পোলট্রি একটা খুব ভালো সেক্টর হতে পারে। এর সাথে সাথে দেখবেন অনেকে পাখি পোষে, একটা শখ, পাখি পোষেন। আজকাল চারিদিকে দেখা যায় বদ্রি পাখির চাষ,
1: ঠিক,
0: কোয়েল চাষ, তো এইগুলো দিক থেকেও কিন্তু ভাবতে পারেন। এর সাথে সাথে ধরুন কেউ যদি মনে করে ছাগল পালন করব, তাহলে যদি সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে গোটারি বা ছাগল পালন একটা খুব ভালো দিক হতে পারে। এই যে মানে প্রাণী পালনটা একটা সুন্দরভাবে যদি করা যায়, যদি সঠিক প্রশিক্ষণ নিয়ে টাইমলি সবার সাথে যোগাযোগ রেখে, লাইন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রেখে যদি ঠিকঠাক করে তারা করতে পারেন, তাহলে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা রয়েছে পশুপালন ক্ষেত্রেও।
1: এবারে যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যুব সমাজকে কৃষিতে আকৃষ্ট করার জন্য অনেক তো কিছু হচ্ছে সেটা আমরা জানলাম, কিন্তু আরো কি কি করা প্রয়োজন যেটা করলে আপনার মনে হয় যে সত্যি সত্যি আমাদের এই যে বিপুল যুব সমাজের একটা, আমাদের বলা যেতে পারে ভারতবর্ষে একটা সমৃদ্ধ, আমরা ভীষণভাবে একটা রিসোর্স, এটা সেই যুব সমাজকে আমরা কিভাবে আকৃষ্ট করতে পারি আর কি কি করলে?

0: দেখুন, আমরা সবাই চাই যে একটা সুনির্দিষ্ট ইনকাম বা আয়, একটা সম্ভাবনা থাকা উচিত। যদি আমাদের আয় সুনিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু কেউই সেই জায়গাটায় থাকবে না। তো কৃষিক্ষেত্র এমন একটা জায়গা যেখানে যদি আমি আয়টাকে সুনিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু সে থাকবে। তো সেটার জন্য যে উদ্যোক্তা যিনি আসবেন, তিনি যদি সঠিক সময়ে প্রশিক্ষণটা সঠিকভাবে নিতে পারেন এবং তাতে অবশ্যই আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকবে,
1: ঠিক,
0: এবং তার সাথে সাথে মানে সঠিক প্রশিক্ষণের সাহায্য নিয়ে তিনি যে এগ্রিকালচার পণ্যটা বা কৃষি পণ্যটা তৈরি করবেন, সেটাকে যদি আমরা সঠিক সময়ে বাজারজাত করতে পারি, বাজারজাতকরণ এবং বিপণনের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় সেই কৃষি যিনি করবেন, যে উদ্যোক্তা করবেন, তিনি লাভবান হবেন। কারণ তার মধ্যেই কিন্তু প্রথম থেকেই সমস্ত কিছু একদম নিয়ম মেনে প্রশিক্ষণ নিয়ে যদি তিনি করেন, অবশ্যই মনে করি তিনি লাভবান হবেন। তো সেটার জন্যই কিন্তু আমার মনে হয় এগুলো করা উচিত, যে উন্নত প্রযুক্তির ব্যবহার।
1: এক্ষেত্রে আমার একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো যে এই যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো রয়েছে বিভিন্ন অঞ্চলে, সেখান থেকে কি কোনো কর্মশালা, কোনো সেমিনার, এরকম কোনো অনুষ্ঠান করে সেই অঞ্চলের মানুষকে সচেতন করা এবং জানানো যে এই এই ট্রেনিং এখান থেকে আপনি নিতে পারেন বা এইভাবে আপনি লাভবান হতে পারেন, এইভাবে কৃষিকে হাতিয়ার করে আপনি এগিয়ে যেতে পারেন কর্মসংস্থানের পথে, সেই রকম কোনো ব্যবস্থা কি নেওয়া হয় বা হচ্ছে বর্তমানে?
0: একদম, এটা বলতে পারি, আমি যেহেতু কৃষি বিজ্ঞান কেন্দ্রেই কর্মরত আছি, রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিট, এখান থেকে কিন্তু প্রচুর ট্রেনিং দেওয়া হয়। শুধু আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র নয়, পাশাপাশি যেসব কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো আছে প্রত্যেকটা জায়গা থেকে মোটামুটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। আমাদের বিভিন্ন সময় অফ ক্যাম্পাস ট্রেনিং, অন ক্যাম্পাস ট্রেনিং, যেখানে মানুষ নিজের প্রয়োজনে, কেউ যদি মনে করে আমি ধান চাষ করব, তাহলে কিন্তু তার বৈজ্ঞানিক পদ্ধতিতে তাকে ধান চাষের ট্রেনিং দেওয়া হয়, বা কেউ যদি মনে করে আমি ধানের পরিবর্তে আমি বীজ উৎপাদনটা শিখব, সেক্ষেত্রেও কিন্তু তাকে বীজ উৎপাদনের ট্রেনিং দেওয়া হয়। কেউ যদি মনে করেন যে আমি মৎস্য চাষ সম্পর্কে জানতে চাই, তো সেখান থেকেও কিন্তু মৎস্য বিভাগ থেকে শুরু করে, পশুপালন বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে মৌমাছি পালন, কেউ যদি মনে করে আমি মৌমাছি পালন শিখব, সেখান থেকেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ট্রেনিং ওখান থেকে দেওয়া হয়।
1: এবং আমি দেখেছি যে বিভিন্ন এলাকায় কৃষি মেলা হয়, জেলাতেও হয়, তো সেই কৃষি মেলাগুলোতে কি এই ধরনের কোনো কর্মশালা বা কোনো বক্তৃতা বা সভা যেখানে মানুষ এসে কিছুটা একটা অনুষ্ঠানের মধ্যেই জেনে নিতে পারলো খুব সহজভাবে, সেটা কি করা হচ্ছে?
0: একদম, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রত্যেক বছর কৃষি মেলা হয়ে থাকে এবং সেখানে বিভিন্ন টেকনোলজি ডেমোনস্ট্রেশন করা থাকে, প্রচুর চাষিরা আসেন এবং সেখানে ঘুরে ঘুরে দেখেন, সেখানে সেমিনার হয়, সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, এমনকি বিভিন্ন গান বাজনার মাধ্যমেও মানুষকে, বিশেষ করে তরজা গান থেকে শুরু করে কবি গান থেকে শুরু করে, যার মাধ্যমে মানুষকে সচেতন করা যায়, সে হতে পারে প্রাকৃতিক কৃষি, হতে পারে জৈব কৃষি, হতে পারে ভার্মি কম্পোস্টিং, বা বিভিন্ন টেকনোলজিকে বিভিন্ন রকম গানের মাধ্যমে যাতে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তার কিন্তু প্রচেষ্টা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিট থেকে সবসময়ই করা হয়। এবং কেউ যদি ট্রেনিং নিতে চান, সেক্ষেত্রে আমি অবশ্যই তাদের সবাইকে আমন্ত্রণ জানাবো, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু আমাদের মধ্যে রয়েছে, সেই সব অঞ্চলগুলো থেকে কেউ যদি মনে করেন ট্রেনিং নিতে চান, যোগাযোগ করতে পারেন। এখানে মাত্র ছোট্ট একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং যতদিনের ট্রেনিং হয় ফ্রিতেই থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হয়।
1: বেশ,
0: এবং কেউ যদি মনে করেন করতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারেন।
1: বেশ, ডক্টর সর্দার, এইবারে যে প্রশ্নটাই আসবো সেটাতে মানে আমার বেশি উৎসাহ, কারণ আমি চাই যে আমার বোনেরাও কৃষিক্ষেত্রে এগিয়ে আসুক, তাই জানতে চাইব যে কৃষিক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের জন্য কি কি সুযোগ রয়েছে এই সময় দাঁড়িয়ে।
0: খুব ভালো একটা কোশ্চেন করেছেন, মহিলা উদ্যোক্তারা আজকাল, নারীরা কিন্তু সব দিকে এগিয়ে আছে। আগে যেটা আমরা ভাবতাম যে নারীদের পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে নারীরা কোথাও যেন একটু পিছিয়ে, কিন্তু বর্তমান সময়ে
1: মহিলা চালক চলে এসেছে,
0: একদম দ্রোণ দিদি,
1: ঠিক।
0: তো সে জায়গায় দাঁড়িয়ে এটুকু বলবো যে বর্তমানে মহিলা কিন্তু সমস্ত দিকেই এগিয়ে আছে। তো এখানে বলতে পারি যে একজন মহিলা উদ্যোক্তা হিসাবে, বিশেষ করে সূক্ষ্ম কাজ যেগুলো, বিশেষ হাতের তৈরি যেসব কাজ, কৃষি পণ্য, বিশেষ করে ধরুন আমের আচার, জ্যাম, জেলি, এই যে প্রক্রিয়াকরণ জাত যে উপকরণগুলো হয় তাতেও কিন্তু খুব ভালো এ করতে পারেন।
1: আর এগিয়ে আসতে
0: মাশরুম চাষ, মানে ওটা তো বলার নয়, মায়েরা যদি এগিয়ে আসেন মাশরুম চাষে, তাহলে কিন্তু তার চেয়ে বেশি কিছু হয় না, কারণ মাশরুম একটা প্রচুর

0: পুষ্টিজনক কর খাদ্য এবং প্রচুর চাহিদা আছে,
1: হ্যাঁ,
0: এবং খুব ঘরোয়া পদ্ধতিতে মায়েরাই কিন্তু এইভাবে মাশরুম করতে পারেন। এছাড়া পোলট্রিতেও মায়েরা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন, কারণ মায়েরাই ঠিকঠাক টাইমে খাবার দেন বা টাইমগুলো মেনটেন করেন। তো সেদিক থেকে দেখতে গেলে যে ঘরোয়া পদ্ধতির যেসব কৃষি প্রক্রিয়াকরণ জাত যেগুলো উৎপন্ন হয় তাতে কিন্তু মায়েদের ভূমিকা বা মহিলারা কিন্তু অনেক সহজে এগিয়ে আসতে পারেন।
1: সময়টা একেবারে কমে আসছে, আমি খুব চটপট জানতে চাইব, একজন ছাত্র বা যুবক যদি কৃষিতে তার কেরিয়ার গড়তে চায় তবে কিভাবে সে শুরু করবে?
0: সেক্ষেত্রে বলতে চাই, বিশেষ করে আমি আগে ছাত্রদের কথা বলবো যারা এগ্রিকালচার নিয়ে ভাবছে, তাদের প্রধানত আমার মনে হয় যে তারা HS বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তারা এগ্রিকালচারের 4 বছরের যে BSc কোর্স আছে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলো থেকে হয় তাতে অ্যাডমিশন নিতে পারে। সেখানে কমপ্লিট করার পরে তারা মাস্টার ডিগ্রি বা হায়ার স্টাডি করতে চাইলে হায়ার স্টাডি করতে পারেন। যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছেন অনেক রকম জব অপরচুনিটি আছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে এগ্রিকালচার ফিল্ড অফিসার যেটা হয় তার জন্য গ্রাজুয়েশন দরকার, সেটা কমপ্লিট করে সে যদি প্রিপারেশন নিয়ে এগ্রিকালচার সেক্টরেও যেতে পারে। এছাড়া আমাদের খুব ভালো একটা জব রয়েছে যেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, আমরা সরকারি লেভেলে বলতে গেলে খুবই একটা অনেকের স্বপ্নের জব হয়ে থাকে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার, তারাও কিন্তু গ্র্যাজুয়েশন বা MSc করার পরে তারা সেদিকেও যেতে পারেন প্রিপারেশন নিয়ে। এছাড়া কেউ যদি মনে করি হায়ার স্টাডি করতে চায় তাহলে তো অনেক সম্ভাবনা দিকগুলো রয়েছে, যেমন ধরুন বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে এই যে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট বা অন্যান্য যেসব ইউনিভার্সিটিগুলোতে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এইসব জাতীয় দিকে কিন্তু তার কেরিয়ার গড়তে পারে। এছাড়া বিভিন্ন এগ্রিকালচার পড়ার পরে বিভিন্ন যে সারের কোম্পানিগুলো হয়, পেস্টিসাইডের কোম্পানিগুলো হয় বা প্রাইভেট সেক্টরেও কিন্তু খুব ভালো জবের সম্ভাবনা রয়েছে। এটা গেল হচ্ছে কি আমি ছাত্রদের কথা বললাম। এছাড়া কেউ যদি যারা যুব উদ্যোক্তা রয়েছেন তারা যদি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে নিকটবর্তী কৃষি বিজ্ঞান কেন্দ্র বা স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি বা ICAR এর যেসব সংস্থাগুলো আছে সেখানে যদি সঠিকভাবে নিয়ম মেনে প্রশিক্ষণ নিয়ে তারা যদি কৃষি উদ্যোক্তা হতে পারেন তাহলে অবশ্যই বলবো তারা তাদের ভালো একটা সম্ভাবনাময় হতে পারে।
1: এবার একদমই শেষ প্রশ্নে আসি ডক্টর সর্দার, ভবিষ্যতে কৃষিক্ষেত্র কিভাবে ভারতের অর্থনীতিতে কর্মসংস্থানের বড় উৎস হয়ে উঠতে পারে সে ব্যাপারে আপনি কি মনে করেন?
0: আমার যেটা মনে হয় যে কৃষি প্রক্রিয়াজাত যে শিল্পগুলো রয়েছে বা কৃষিভিত্তিক যে উদ্যোক্তা যারা রয়েছেন তারা যদি ঠিকঠাক করে প্রশিক্ষণ নিয়ে কৃষি উদ্যোক্তা হতে পারেন এই এগ্রিকালচার সেক্টর থেকে আগামী দিনে আমার মনে হয় কোটি কোটি মানুষের কিন্তু কর্মসংস্থান তৈরি হতে পারে।
1: বেশ ডক্টর সর্দার, আমাদের সময় আজকে একেবারেই শেষ, হয়তো আরো কিছু কথা বলা যেত, বলার ছিল কিন্তু বলা হয়ে উঠল না। আমরা ভবিষ্যতে চেষ্টা করব এই বিষয় নিয়ে আরো বিস্তৃত আলোচনা করার। বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম কৃষিক্ষেত্রে কর্মসংস্থানে নানান সুযোগ ও সম্ভাবনা এই বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র রামকৃষ্ণ আশ্রমের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার। ডক্টর সর্দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার।
1: এবং সেই সঙ্গে বিদায় নিচ্ছি আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। নমস্কার।
2: গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে, দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7।

0: 00001 পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

একটি ঘোষণা, এখন থেকে পরবর্তী 2-3 ঘন্টার মধ্যে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া কলকাতা জেলার বেশ কিছু অঞ্চলে। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় পক্ষের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যন্তরমন্তরে শিক্ষার্থীদের আন্দোলনে র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসেব বা অ্যামুনিশন লক সংরক্ষণ করার জন্য কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 2 শিশুসহ 8 জনের প্রাণহানি, ইরানেও নতুন করে মার্কিনি আক্রমণ, মিশরের বন্দরেও হামলার খবর। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। আজকে বিস্তারিত খবরে, নিট ইস্যুতে দিল্লির যন্তরমন্তরে পড়ুয়াদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করা হয়েছে। সকালে 11টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 100 মিটার দৌড়ে সোনাজয়ী প্যারা অ্যাথলিট দিলীপ গভিত এবং রূপজয়ী মোহাম্মদ বাসিলকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাফল্য দেশের গৌরব বৃদ্ধি করেছে। পরে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান দিতে শুরু করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি দাবি করেন। অধ্যক্ষ শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্ব সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং এটি সদস্যদের জন্য নির্ধারিত। সভার কার্যক্রমে বিঘ্ন ঘটানো সংসদীয় ঐতিহ্যের পরিপন্থী।
1: आप सबसे आग्रह किया है कि सदन में प्रश्नकाल के अंदर सदन को बाधित नहीं करें। प्रश्नकाल महत्वपूर्ण समय होता है, सदस्यों को सवाल उठाते हैं, सरकार की जवाबदेही होती है। आप प्रश्नकाल नहीं चलाना चाहते, सदन की कार्यवाही आज 2 बजे तक के लिए स्थगित की जाती है।
0: অধ্যক্ষের বারংবার অনুরোধ সত্ত্বেও হৈহট্টগোল চলতে থাকায় শ্রী বিড়লা দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করেন। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই বিলটি আজ উপস্থাপন করবেন। সকাল 11টায় অধিবেশন শুরু হলে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, সদস্যদের কাছে বিলের কপি বিতরণ করা হয়েছে যাতে তাঁরা সংশোধনী প্রস্তাব আনতে পারেন। উল্লেখ্য, বিলটি গতকাল লোকসভায় পাশ হয়েছে। বিলটিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অনিয়ম রুখতে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইন 2024 সংশোধন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাবাস, 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে এই বিলে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। এছাড়া অপরাধের তদন্ত এফআইআর দায়ের হওয়ার 2 মাসের মধ্যে শেষ করতে হবে। চার্জশিট দাখিলের পর 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর আগে রাজ্যসভায় শূন্যকাল বা জিরো আওয়ার চলাকালীন কংগ্রেসের প্রমোদ তিওয়ারি নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি চেয়ে পাঠান। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী তথা সদনের নেতা জেপি নাড্ডা বলেন, বিরোধীদের একমাত্র লক্ষ্য হল সভার কার্যক্রমে ব্যাঘাত ঘটানো। প্রকৃত কোনো ইস্যু নেই বলেই বিরোধীরা এ নিয়ে অহেতুক রাজনীতি করছে বলে শ্রী নাড্ডা অভিযোগ করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এরপর কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি রাজ্যসভা থেকে ওয়াক আউট করে। এরপর রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যন্তরমন্তরে মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসেব বা অ্যামুনিশন লক সংরক্ষণ করার জন্য সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশ। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্দেশিকার উল্লেখ করে আদালত জানায়, বিশেষ পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের আইনি ক্ষমতা পুলিশের রয়েছে। আন্দোলনের সময় পেলেট গানের আঘাতে যারা আহত হয়েছেন তাদের জন্য সর্বোত্তম চিকিৎসা প্রদান করা হয় সে ব্যাপারে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। পাটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত 11.5% ভোট পড়েছে। গুজরাটের মঞ্জলপুর কেন্দ্রে ভোটদানের হার ছিল 14.27%। মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট পড়েছে 32.53%। ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ছত্তিশগড়ের বস্তারে দশেরা উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 164 সদস্যের এই দলে বিশিষ্ট আদিবাসী যুব শিল্পী ও বস্তারের পদ্মশ্রী

0: প্রাপকরা রয়েছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই সেখানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর সমুদ্র প্রদক্ষিণ অভিযানের মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। শ্রী সিং বলেন, IASV ত্রিবেণীতে সমুদ্রপথে তাদের সফল বিশ্ব পরিক্রমা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও বলেন, এই দল শুধু সমুদ্র জয় করেনি, বরং মহিলাদের জটিল সামরিক অভিযানে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার দীর্ঘদিনের প্রচলিত ধ্যান ধারণা ভেঙে দিয়েছে।
1: अपने इस अभियान से मैं कह सकता हूं कि केवल आपने समुद्र को ही नहीं जीता है, आपने उस सारी रूढ़ियों को भी पराजित किया है जो कभी कहती थी हमारी बेटियां ऐसे कठिन सैन्य अभियानों का हिस्सा नहीं बन सकती। आपने सिद्ध किया है फिजिकल कैपेबिलिटी, मेंटल टफनेस और लीडरशिप क्वालिटी किसी जेंडर की मोहताज नहीं होती।
0: ভারতের প্রথম টেলিকম পণ্য উৎপাদন অঞ্চল বা টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থাপন করা হবে। নতুন দিল্লিতে আজ এই উপলক্ষে কেন্দ্রের টেলিযোগাযোগ দপ্তর এবং মধ্যপ্রদেশ সরকারের মধ্যে বিষয়ে একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষরের পর একটি স্পেশাল পারপাস কোম্পানি গঠন করা হবে, আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রকল্পের কাজ। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এবং প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তাইওয়ানের বিভিন্ন কোম্পানি ও শিল্পখাতের প্রতিনিধিদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকাল অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের বিনিয়োগ বান্ধব নীতি, শক্তিশালী পরিকাঠামো, সরবরাহ ব্যবস্থার বিষয়গুলি তুলে ধরেন। তাইওয়ানের প্রতিনিধিরা ভারতে তাদের বিনিয়োগের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অন্ধ্রপ্রদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় পক্ষই উৎপাদন, প্রযুক্তি এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা মজবুত করতে সম্মত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, কর্ণাটক উপকূল, হিমাচল সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুডুচেরি, অন্ধ্র উপকূলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন স্থানে 2 শিশুসহ 8 জন নিহত। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো নাগরিকদের বাংকারে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেছেন। রাশিয়ার সম্ভাব্য হামলা চালানো নিয়ে গতকালই সতর্ক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে মার্কিন সেনাবাহিনী গতরাতে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজের উপর ইরানের হামলার জবাবে তারা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র বহু লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এদিকে হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের কেশম দ্বীপে উদ্ধারকাজ চলছে। খুজেস্তান প্রদেশের 4টি শহর আহভাজ এবং বন্দর আব্বাসে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর মিলেছে। একই ধরনের শব্দ শোনা গেছে বমুসি, কিসদ্বীপ এবং হরমুজ প্রণালীর কয়েকটি জায়গা থেকেও। মধ্যপ্রাচ্যের সংকটে নতুন করে জটিলতার মধ্যেই মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় 2টি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা। হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল মার্কিন মালিকানাধীন একটি ভাসমান সংরক্ষণ কেন্দ্র এবং গ্রিসের মালিকানাধীন একটি ট্যাঙ্কার। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মিশরের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, তবে হামলা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে মিশর আঞ্চলিক স্তরে অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলে ডাক পাওয়ার পর তিনি শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন। 38 বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে মোট 85টি টেস্ট, 90টি ওয়ানডে এবং 20টি টি-20 ম্যাচ খেলেছেন। স্কোয়াশে ভারতের পুরুষ দল বিশ্ব জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। কানাডার অন্টারিওতে প্রতিযোগিতার 5ম বাছাই ভারতীয় দল ইংল্যান্ডকে 2-1 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছয়। সেমিফাইনালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে ভারতের মহিলা দল কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 1-2 গেমে পরাজিত হয়েছে। এদিকে ফ্রান্সের পুরুষ দল 26 বছরে প্রথমবার বিশ্ব স্কোয়াশ জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে নজির গড়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর 2টা পর্যন্ত মুলতবি। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস, প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। কর্মীবর্গ

0: নেতিবাচক ভূমিকা পালন করছেন। নরেন্দ্র মোদী সরকার যে কোনো বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।
1: इस संसद के माध्यम से देश को इस बात का संदेश देना चाहता हूं कि मोदी जी के नेतृत्व में चलने वाली सरकार हर विषय पर चर्चा करने के लिए तैयार है। विपक्ष जो है वो गैर जिम्मेदाराना व्यवहार कर रही है, यह ध्यान में रहे।
0: উল্লেখ্য, লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছে। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিভিন্ন মামলা দ্রুত শুনানির লক্ষ্যে পশ্চিমবঙ্গের নতুন তৈরি হওয়া ফাস্ট ট্র্যাক আদালতের তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ করতে 2024 সালের আইনের ভিত্তিতে এই আদালতগুলি গঠন করা হয়েছে। গত রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কোন আদালতে এইসব মামলা শুনানি হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র পরীক্ষায় অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার ক্ষেত্রেই এই আদালতগুলি কাজ করবে। এর মধ্যে আছে কলকাতার নগর দায়রা আদালতের এক নম্বর বেঞ্চ, রাজ্য সরকারের যে কোনো তদন্তকারী সংস্থার আওতায় থাকা মামলার এই আদালতে বিচার হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের যে কোনো সংস্থার তদন্তাধীন মামলার বিচার হবে নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই দু নম্বর কোর্টে। কেন্দ্রের ভব্য রসায়ন প্রকল্পের অধীনে রাজ্যে কেমিক্যাল পার্ক তৈরির জন্য বিজেপি মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছে। দলের রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি মাসে এই প্রকল্পটির অনুমোদন দেয়। প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ, গুজরাট ও মহারাষ্ট্র এই তিনটি রাজ্যে রসায়ন পার্ক গড়ে তোলা হবে। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জমি অধিগ্রহণ করে এই পার্ক গড়ে তোলার উদ্যোগ নিতে শ্রী ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন। বীরভূমের মোহাম্মদবাজারের দেউজায় সিন্ডিকেট চক্রের বিপুল পরিমাণ অর্থ মজুদ রাখার অভিযোগে ধৃত মিনার মণ্ডলকে আজ সিউড়ি আদালতে তোলা হচ্ছে। গত মঙ্গলবার থেকে একটানা অভিযান চালিয়ে মিনারের বাড়িতে মজুদ 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধার করে পুলিশ। 19 ঘণ্টা ধরে চলে টাকা গোনার কাজ। আজ সকালে ট্রাঙ্ক ভর্তি সেই টাকা এবং সোনা বাজেয়াপ্ত করা হয়, সিল করে দেওয়া হয় মিনার মণ্ডলের বাড়িও। তার স্ত্রী এবং ছেলেকে পাঠানো হয়েছে আত্মীয়ের বাড়িতে। বীরভূমের জেলা পুলিশ সুপার ভি কে বুন্দেস জানিয়েছেন, মিনার তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। এই টাকা এবং সোনা টুলু মণ্ডলের অপরাধমূলক সিন্ডিকেটের বলে মিনারের দাবি। টুলু মণ্ডলের নিজেরও প্রাসাদোপম বাড়ি রয়েছে। এছাড়াও বীরভূমের একাধিক এলাকায় রয়েছে তার স্থাবর সম্পত্তি। ভোটের পর থেকেই টুলু বেপাত্তা বলে খবর। বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে স্বস্তি দিয়েছে। আপাতত 6 আগস্ট পর্যন্ত পুলিশকে কোনো কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি 6 আগস্ট পরের শুনানির দিন অভিষেকের বিরুদ্ধে রাজ্যকে এখনও পর্যন্ত যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন সর্বস্তরের সঙ্গীত শিল্পীরা। শরৎ শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
2: উনি এতগুলো প্রজন্মকে দেখেছেন এবং তৈরি করেছেন, সেটা একটা বিরাট ব্যাপার এবং বিষ্ণুপুর ঘরানার একমাত্র প্রতিনিধি বলা যায় যিনি ছিলেন। একেবারে খুবই ভাষ্যার হয়েছিলেন, যে গায়কিতে উনি গিয়েছেন এত স্টুডেন্ট তৈরি করেছেন, তারা নিশ্চয়ই এটাকে যত্নে লালন পালন করবেন এবং তার শুধুই পণ্ডিত নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় অমর থাকবেন।
0: দুদিনব্যাপী মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠান আজ শেষ হচ্ছে। বিকেলে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ সহ ক্লাবের শীর্ষ আধিকারিক ও খেলোয়াড় এবং সমর্থকরা। এবছর বর্ষসেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পাচ্ছেন অ্যালবার্টো রড্রিক্স। বর্ষসেরা ফরওয়ার্ড নির্বাচিত হয়েছেন লেস্টন কোলাসো। ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ভূষিত করা হবে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে। উল্লেখ্য, 1911 সালের 29 জুলাই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব প্রথম ভারতীয় দল হিসেবে ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়ে আইএফএ শিল্ড জয় করে ইতিহাস সৃষ্টি করেছিল। সেই ঐতিহাসিক ঘটনা স্মরণে মোহনবাগান দিবস পালিত হয়ে থাকে। অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খুব বাড়বে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের সমুদ্র সংলগ্ন বেশ কিছু পর্যটন এলাকায় সমুদ্র উত্তাল। দীঘা, তাজপুর, মন্দারমণিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। কয়েকদিনের একটানা বৃষ্টিতে 2 মেদিনীপুরের মধ্যে সংযোগকারী লাঙ্গলকাটা কাঠের ব্রিজ ভেঙে গেছে। লাগাতার বৃষ্টির ফলে কেলেখাই ও কপালেশ্বরী নদীতে জল বাড়ছে, এর ফলেই এই বিপত্তি। এদিকে জেলার পটাশপুর 1 নম্বর ব্লকের গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রাম এখন জলের তলায়। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর বিকেল 5:10।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি মহিলা মহল বিজ্ঞাপনের পর।

0: পুলিশ?
1: মিস সীমা?
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: আরবিআই এক কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 14555 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

ঘোর বর্ষায় দুপুর সাথে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। নিশ্চয়ই ভালো আছেন আপনারা। এই বর্ষাকালে কিন্তু নিজেদের বেশ খানিকটা খেয়াল রাখতে হবে, চারদিকে জলে জল, জলবাহিত নানান রোগ ব্যাধিও এই সময় আমাদের আক্রমণ করে। সব দিক থেকে ভালো থাকবেন। এই যে ভালো থাকা বা ভালো রাখা, এর সঙ্গে জীবনের ধ্রুবতারার এক সম্পর্ক আছে। কাউকে দেখেই তো আমরা জীবনে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এগিয়ে যাবার চেষ্টা করি বা এগিয়ে যাবার ভাবনা থাকে আমাদের মধ্যে, তাই নয় কি? তাই তো এই মাসের চিঠির বিষয় জীবনের ধ্রুবতারা। আজ মাসের একেবারে শেষে এসে দাঁড়িয়েছি, আগামীকাল হলেই ক্যালেন্ডারের পাতাটা উল্টে যাবে, তাই আপনাদের চিঠি ঝটপট পড়ে ফেলি যা এখনো পর্যন্ত পেয়েছি। প্রথমেই শুরু করব বাণী মুখোপাধ্যায়ের চিঠি দিয়ে। আপনি থাকেন রায়না পূর্ব বর্ধমানে, কিন্তু বাণী দি আপনার বর্ষা আমাদের কাছে দেরি করে এসেছে, তাই বর্ষার চিঠিটা পড়তে পারলাম না। যদিও বাইরে এখন ঘোর বর্ষা, তবু আগের মাসের বিষয় তো তাই, তাই জন্য তো বলি যে কোথায় কখন মেঘ আটকে যেতে পারে সে কি আপনি জানেন? তাই দেরি করবেন না লিখতে, চটপট লিখুন আর ঝটপট পাঠিয়ে দিন আমাদেরকে। চলে আসি আপনার প্রথম মানে এই মাসের চিঠিতে। আসলে অনেকদিন পর পোস্ট কার্ড হাতে নিলাম, এখন তো মেল পড়তেই অভ্যস্ত, তাই মনে হলো যে পোস্ট কার্ডের চিঠিটা আগেই পড়ে ফেলি। পোস্ট কার্ডের মধ্যে থাকে পুরনো দিনের গন্ধ, স্মৃতি, আর এই বর্ষায় মেঘমেদুর বেলায় সেসব কথাই তো বেশি করে মনে পড়ে, তাই না? আপনি চিঠি শুরু করেছেন শ্রী শ্রী মার শরণ নিয়ে।

তুমি আমার কলমে জানতে চেয়েছো জীবনের ধ্রুবতারা, তবু মনের কথা জানাতে পেরে তো বেশি না হলেও আনন্দ তো পাবো। আমার জীবনের ধ্রুবতারা দুজন ছিলেন, এখন ওনারা তারার দেশে। প্রথমত আমার কাকা ফকির নারায়ণ চট্টোপাধ্যায়, দ্বিতীয় আমার দাদা প্রধান শিক্ষক আনন্দবাবু, যিনি আজও বনবীর সিংহ গ্রামে বড় মাস্টার নামে পরিচিত। এবার কাকার কথা বলি। আমাদের আমরা এই যে আজকে দু কলম লিখছি, দু চার ক্লাস যাই, পড়ি, আমার জীবনে ধ্রুবতারা পূজনীয় কাকা বাবুরই দান সেসব। তারপর সামনে তো পা পা করে হেঁটে আসছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীনতার গান আজও গাইতে পারি বনবীর সিংহ গ্রামের বড় মাস্টারের মহৎ দানের জন্য। দানও যেমন দুই হাতে নিয়েছি, শিক্ষা অর্জন করতে দু চার ঘাম মারও খেয়েছি বেদম, স্বাধীনতার গান দু চার লাইন পাঠালাম, পড়বি কিন্তু। চক্রশোভিত উড়ে নিশান নবভারতে বাজে বিতান, কে আছো কোথায় ছুটে এসো সবে, ধনী ও কর্মী গুলি কিষান, 15ই আগস্ট পূর্ণ দিন স্বাধীন ভারতে, জয়গান নবীন গাহ তিন রঙা পতাকার তলে, নবভারতের বিজয় গান চক্রশোভিত উড়ে নিশান। গানের অংশ বিশেষ না, বাকিটা মনে নেই, কারণ বয়স তো 70-এর বেশি। নমস্কার নেবে, আমার ঠিকানা আরামবাগ হুগলি থেকে লিখেছেন এই চিঠি। ও আচ্ছা আচ্ছা, এই তো দেখি দুজন বাণী মুখোপাধ্যায়। যদিও যে বাণী মুখোপাধ্যায়ের কথা বললাম তার বর্ষা সত্যি সত্যি দেরিতে এসেছে, তিনি থাকেন রায়না পূর্ব বর্ধমানে। আর এই যে বাণী মুখোপাধ্যায়ের চিঠি আমি এখন পড়লাম জীবনের ধ্রুবতারাতে, তিনি থাকেন আরামবাগ হুগলিতে। দেখেছেন কাণ্ড, এক নাম বলে আমি কিনা ভেবেছি দুজন একই ব্যক্তি, ভাগ্যিস ঠিকানা ছিল তাই না জানতে পারলাম যে দুজন মানুষ আলাদা। বেশ, এই যে রায়নার বাণী দি, আপনার জন্য কিন্তু আমি অপেক্ষায় রইলাম অগস্ট মাসের চিঠির বিষয়ে। তাড়াতাড়ি চিঠি লিখবেন আর ঝটপট পাঠাবেন। আর আরামবাগের বাণী দি, আপনিও কিন্তু রাগ করবেন না, আপনার জন্য অপেক্ষা থাকবে, প্রত্যেক মাসে আমাদের এরকম করে চিঠি লিখবেন, আপনাদেরকে পড়ে শোনাবো, কেমন? এবারে চলে আসি মঞ্জুশ্রীদির চিঠিতে। মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব ঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 7:40। দুপুর সাথী মহিলা মহল, মহাকাশে শুকতারা, সন্ধ্যাতারা, ধ্রুবতারা তাদের নির্দিষ্ট বৃত্তে প্রদক্ষিণ করে। সময়ের অনন্ত ধারা তার গতিপথকে নিয়ন্ত্রিত করতে পারে না। সময়ই হল জীবনের প্রস্তুতির কাল। আমার জীবনের সন্ধ্যাতারা হলেন মা। মা ছিলেন কলকাতা নিকটবর্তী শহরের মেয়ে, কিন্তু বিবাহ সূত্রে তাকে মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামে আসতে হয়। এসব সত্ত্বেও মা প্রতিকূল কোনো কিছুর কাছে হার মানেননি। গ্রামের মেয়ে বউদের দুপুরবেলা রান্না, সেলাই, গান, অল্প কিছু হলেও লেখাপড়া শেখাতেন। তৎকালীন সমাজের সমস্ত বাধা উপেক্ষা করে আমাদের শহরের স্কুল কলেজে বিদ্যালয়ে পড়িয়েছিলেন যৌথ পরিবারের সবাই। এমনকি গ্রামের অনেকেই আমাদের বাড়িতে রেডিও শুনতে আসত। পল্লীমঙ্গল, শিশুমহল ইন্দিরাদির, বেলাদির মহিলা মহল, গল্পদাদুর আসর, শুক্রবারের নাটক অনুরোধের আসর, আরও কত কি, কোনোটা বাদ যেত না। ছোটবেলা থেকে আমার মা রেডিওকে ভালোবাসতে শিখিয়েছিলেন। শুধু কি তাই, সন্ধেবেলায় যৌথ পরিবারে সব কাজ সেরে নিকোনো উঠোনে আম জাম কাঁঠাল তলায় মাদুর পেতে আকাশের তারা চেনাতেন। গল্পচ্ছলে মহাপুরুষদের জীবনী, স্বদেশী আন্দোলনের কত অজানা তথ্য বলতেন। পরবর্তী জীবনে আমার স্বামীর যখন মৃত্যু হয়, তা যখন আমার জীবনে বিপর্যয় ডেকে আনে, তখন মাই সন্ধ্যা তারা হয়ে পথ দেখিয়েছেন। তাই তিনি শুধু আমার মা নয়, গোটা গ্রামের মানুষের কাছে ছোট মা। তাই মনে হয় নিভে না খু প্রদীপ তব, পুষ্প তোমার নিত্য নব, অচলা স্ত্রী তোমার।

ঘিরি চিরবিরাজ করে জীবনের সন্ধ্যা তারাকে, ধ্রুব তারাকে প্রণাম জানাই। শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব ঘাটালেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47 থেকে লিখেছেন। আহা, মা তো আমাদের সবার জীবনের অনেকটা অংশ জুড়ে থাকা মানুষ।

এবার একটা চিঠি পড়ব। সেই চিঠিটা কি অবাক অবাক কাণ্ড জানেন, আজকের এই জুলাই মাসের শেষ দিনের চিঠিতে প্রথমে আগে তার কথাটা পড়েনি। 12 জুলাই পাঠানো চিঠিতে ঠিকানায় উল্লেখিত মিঠু সরকার ও 11 জুলাই পাঠানো চিঠিতে উল্লেখিত লিপিকা সরকার একই ব্যক্তি। একই ব্যক্তির পাঠানো দুটি চিঠি যদি পড়া না হয় তাই এই কৌশলের আশ্রয় নিয়েছি। 11 জুলাই পাঠানো চিঠিতে অনিচ্ছাকৃত ভুলবশত জীবনের ধ্রুবতারার বিষয় লেখা হয়েছে। রান্নাঘরে থাকা রেডিওর আওয়াজ টিভির আওয়াজে শোনার ভুল হয়েছিল, সেজন্য ক্ষমা প্রার্থী। নমস্কার আন্তে লিপিকা সরকার। কি কাণ্ড দেখি বলুন তো। বেশ, তবে এই যে আপনারা এত আন্তরিকভাবে ভুল স্বীকার করেন, বলেন, আমাদের সতর্ক করেন যে দুটো চিঠি যাতে একই সঙ্গে পড়া না হয়ে যায়, সেজন্য আমাদের খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, প্লিজ, আপনার দুটো কেন, আদরের কত নাম থাকতে পারে বলুন, একই নামে চিঠি পাঠাবেন, নানান রকম নামে চিঠি পাঠালে আমরাও তো কেমন মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই, বলুন না। তাই এটা করবেন না, কেমন? চলে আসি তাহলে দীপিকাদির চিঠিতে। দীপিকাদি থাকেন ধনিয়াখালী হুগলিতে। মহিলা মহল, তোমার জুলাই মাসের বিষয় জীবনের সন্ধ্যাতারা। জীবন যখন শুরু হয় তার লক্ষ্যও থাকে, কিন্তু জীবনের সন্ধ্যাতারা ঠিক থাকলে তার আলোতে সব আঁধার সরে গিয়ে জীবন আলোকোজ্জ্বল হয়ে ওঠে। আমার জীবনের সন্ধ্যাতারা ছিলেন আমার গর্ভধারিণী মা। 5 ছেলে মেয়েকে নিয়ে টানাটানির সংসারে দিকভ্রষ্ট না হয়ে সকলকে সুশিক্ষিত করে যেভাবে সুনিপুণভাবে নিরলস পরিশ্রম করে জীবন অতিবাহিত করেছিলেন তা অনেকের কাছে ঈর্ষণীয় ছিল। সততাই ছিল তার মূলধন, আর পরিশ্রম ছিল তার হাতিয়ার। গৃহদেবতা সহ অন্যান্য দেবদেবী গুরু পুরোহিতদের প্রতি ছিল তার অগাধ নিষ্ঠা, ভক্তি আর নৈসর্গিক প্রেম। ভিখারী অসহায় ফেরিওয়ালাদের প্রতি ছিল নিখাদ ভালোবাসা। হরিনাম সংকীর্তনের পালাগান তখনকার সমাজের রাসযাত্রা, অপেরা পার্টির ঐতিহাসিক ও ধর্মীয় যাত্রাপালা দেখা, সেখান থেকে নানান শিক্ষামূলক শিক্ষায় আমাদের শিক্ষিত করা, সব করেছিলেন মা। ছেলে মেয়েদের ঘরের বাইরেও নানা সমাজসেবামূলক কাজে উৎসাহ দিতেন, যদিও তা ছিল অবশ্যই মান সম্ভ্রম বজায় রেখে। নিজের 5 ছেলে মেয়ে ছাড়াও খুড়তুতো, জাঠতুতো, পাড়াতুতো আরও 10 জনের মাতৃ সমা ছিলেন, যা ছিল বিশ্ব মাতৃত্বের প্রতীক। সেই তিনি আজ 5 বছর আগে স্বর্গত হলেও আমার আকাশে জীবনের সন্ধ্যাতারা হয়েই রয়ে গেছেন। নমস্কার আন্তে লিপিকা সরকার, ধনিয়াখালী হুগলি থেকে লিখেছেন। মা কি হারায় আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়, তাই তো মা মাই হন।

এবারে চলে আসি মেলে। সোজা হুগলি থেকে এখন আমি চলে যাব পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। সেখানে থাকেন ছন্দাদি। ছন্দা পাহাড়ি দক্ষিণ নিমকি মহার সবং পশ্চিম মেদিনীপুর। এ আপনাদের দৌলতে না কত কত গ্রামের নাম জানা হয়। আর এই বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, নিমকি নামটা শুনে কেমন যেন মনটা একটু মুছমুছে, কুরকুরে, ভাজা ভাজা এইসব খেতে ইচ্ছা করলো জানেন। তবে নামটি চমৎকার, দক্ষিণ নিমকি মহার।

পত্রমিতালি মহিলা মহল। জীবনের পথ চলা যেন একটি দীর্ঘদিনের মতো। শৈশব তার ভোর, যৌবন তার প্রখর মধ্যাহ্ন, আর বার্ধক্য সেই দিনের স্নিগ্ধ সন্ধ্যা। এই পথ চলার মাঝে আমরা নানা সম্পর্কের নিগূঢ় বন্ধনে আবদ্ধ। প্রত্যেক সম্পর্কই আমাদের জীবনকে সমৃদ্ধ অর্থবহ করে তোলে। বাবা মা, ভাই বোন, স্বামী সন্তান, সকল প্রিয়জন কিংবা পরিজন আমাদের জীবনের অমূল্য সম্পদ, এক উজ্জ্বল আলোক বর্তিকা, যাদের সাহচর্য আমাদেরকে পথভ্রষ্ট হওয়া থেকে বিরত রাখে, আত্ম উপলব্ধির মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ শেখায়। কিন্তু এই সম্পর্কগুলোর বাইরে গিয়ে আমরা যাকে জীবনের সন্ধে তারা মনে করি, আমার কাছে তা হল রবীন্দ্র রচনা বলি, যা আমাকে দিয়েছে আত্মিক বিকাশের শিক্ষা। দিনের কোলাহল শেষে সন্ধ্যা তারা যেমন নিঃশব্দে আলো জেলে পথ দেখায়, তেমনি কবিগুরুর সাহিত্য, সঙ্গীত, দর্শন, এই সবটুকু আমার জীবনের দুঃখ, আশা, নিরাশা, বিরহ, দুশ্চিন্তা, প্রতিটি অনুভূতিকে সঙ্গ দিয়ে পথ দেখায়। তার অমর বাণী আমাকে মনে করিয়ে দেয়, জীবন ক্ষণস্থায়ী হলেও তার সৌন্দর্য চিরন্তন। দুঃখকে শক্তিতে, হতাশাকে আশায়, আর অন্ধকারকে আলোয় রূপান্তরিত করার এক অপূর্ব ক্ষমতা তার সৃষ্টিতে নিহিত। তাই সময়ের পরিবর্তনেও তার সৃজনের আলো অম্লান। প্রজন্মের পর প্রজন্ম ধরে তা জ্ঞানের, সৌন্দর্যের, মানবতার দীপশিখা হয়ে জ্বলছে। তাই আমার জীবনের আকাশে কবিগুরুর সৃষ্টি সম্ভার চিরজাগরুক সন্ধ্যা তারা। সবাইকে এক রাশ বৃষ্টি স্নাত শুভেচ্ছা সহ নমস্কার আনতে ছন্দা পাহাড়ি দক্ষিণ নিমকি মহার সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন এই চিঠি। আহা, মনটা না ভরে গেল জানেন এরকম চিঠি পেয়ে। এবারে চলে যাই সুচন্দ্রিতা ঘোষালের চিঠিতে। দেখেছো কাণ্ড, সুচন্দ্রিতাদি কাছেই থাকেন, বৌবাজার চন্দননগর হুগলিতে থাকেন। তিনিও কি না বর্ষা পাঠিয়েছেন দেরি করে। এটা আমাদের গত মাসের বিষয় ছিল, বর্ষার বৃষ্টি। সুচন্দ্রিতাদি আপনার নামটা দেখে ভাবলাম আপনার চিঠি প্রথমবার পড়ব। তা নয়, পুরো বর্ষার কথা লেখা আছে। বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে, কিন্তু গত মাসের চিঠি এখন কি করে পড়ে শোনাই বলুন। প্লিজ সামনের মাসে তাড়াতাড়ি লিখবেন, কিন্তু দেরি করবেন না, কেমন? আর এই চিঠি পেয়ে আরও একবার বৃষ্টিতে ভিজে নিলাম। এবারে দেখি, কালিকাপুর কলকাতা থেকে পাঠিয়েছেন, কলকাতা 78, আপনি অভিষিক্তা 2 থাকেন। বনানিদি, আচ্ছা বনানি বিশ্বাস পাঠিয়েছেন তার মেল। জীবনের সন্ধ্যা তারা, প্রিয় সাথী মহিলা মহল, আমার বাবা মা আমার জীবনে আলোর দিশা, উজ্জ্বল নক্ষত্র সন্ধ্যা তারা। অনেক সৌভাগ্য করে ওনাদের কোল পেয়েছে। ছেলেবেলার রাস্তাঘাটে বাবা কখনো আমাদের হাত ধরতেন না, বলতেন রাস্তা দেখে হাঁটো, হাত ধরবে না, অপরের ভরসায় পথে হাঁটবে না, নিজে দেখে সাবধানে চলো। এভাবেই স্বাবলম্বী হতে সাহায্য করেছেন। ধীর, স্থির, শান্ত, বিচক্ষণ আমার মা কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে প্রতিকূলতা কাটিয়ে ওঠার মূর্ত প্রতীক। আর স্রোতের বিপরীতে চলা সমাজ সংস্কারক আমার বাবা, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করে, তুচ্ছ জ্ঞান করে জীবনের নানা ওঠা পড়াতে নিজ চারিত্রিক বৈশিষ্ট্য, দৃঢ়তা অক্ষুণ্ণ রেখে সত্যের পথে চলতে শিখিয়েছেন, বিপদ সীমানা চিনিয়ে দিয়েছেন, কিন্তু কখনো লক্ষণ গণ্ডি কাটেননি। দেখে, শুনে, বুঝে, বিচার বিবেচনা করে এগিয়ে চলার শিক্ষা দিয়েছেন বরাবর। বাবার অবর্তমানে তার আশীর্বাদ সদা দীপ্ত অক্ষয় জ্যোতির ন্যায় আমার জীবনের সন্ধ্যা তারা হয়ে আছে। বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, বিজ্ঞান, বাস্তব ধর্মী সমসাময়িক ঘটনা এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যম বলতে এক কথায় আকাশবাণী। ব্যস্তময় জীবনের সহজ সরল সঠিক দিশা দেখাতে আমিকে সাহায্য করে আকাশবাণী। বিবাহিত জীবনের সাহিত্য অনুরাগী শিক্ষক শ্বশুরমশাই।

আমার জীবনে ধ্রুবতারার ন্যায় অন্যতম উজ্জ্বল নক্ষত্র, পথপ্রদর্শক। শ্রাবণী রিমঝিম শুভেচ্ছা সহ বনানী বিশ্বাস, অভিষিক্তা দুই, কালিকাপুর, কলকাতা 78 থেকে লিখেছেন এই চিঠি। কি যে ভালো লাগে এই চিঠিগুলো পেয়ে, কি বলবো, সত্যি এত এত ভালো লাগা কাজ করে, খুব ভালো লাগে। এবারে চলে আসি বাউরিয়ায়। বাউরিয়া হাওড়া থেকে লিখেছেন শম্পা রানী রায়। ও মা, আপনার বাড়ির নামও শম্পা সদন, বাহ দারুণ তো। প্রিয় দ্বীপ্রহরের বর্ষার মহিলা মহল, একদম বাইরেও এখন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশবিদেরা টেলিস্কোপে চোখ রেখে তারাদের নাম এবং তাদের মহিমা আমাদের কাছে তুলে ধরেছেন। ভোরে সূর্য ওঠার আগে যে উজ্জ্বল তারা কি পূবাকাশে আমরা দেখি, তা শুকতারা হিসেবে পরিগণিত হয়। দিনমণি অস্তাচলে যাওয়ার পর আধারে পশ্চিম আকাশে জলজল করে যে সাঁঝের তারা, তার নাম সন্ধ্যা তারা। আমাদের প্রত্যেকের জীবনে এমন সাঁঝ তারার মতো কেউ না কেউ থাকে, যিনি হয়তো জীবনের শেষ পর্যন্ত উজ্জ্বলতায় ভরিয়ে তোলেন। তেমনভাবে পেয়েছি আমার জন্মদাত্রী মাকে। তার হাত ধরেই জীবনের সব কিছু চিনতে জানতে পেরেছি। প্রথমে ঝাঁটাকাটি দিয়ে উলবো না শিখেছি, পরে বড় হয়ে শিখেছি বেশ কিছু রান্না, তাও মায়ের হাত ধরে, সঙ্গে সঙ্গে পড়াশোনা তো ছিলই। চরম সত্যটা জেনেছি জীবন দিয়ে, তাই আকাশে যত তারাই দেখি না কেন, মা একমাত্র আমার জীবনের ধ্রুব তারা হয়েই আমার কাছে প্রতিভাত হয়ে আছে আজও। শ্রাবণের বর্ষণসিক্ত দিনের শুভেচ্ছা রইল সবার জন্য। শম্পা রানী রায়, আপনার বাড়ির নামও শম্পা সদন, বাউরিয়া হাওড়া থেকে পাঠিয়েছেন এই চিঠি। বেশ, আপনাদের সবার চিঠি পড়তে পড়তে ভীষণ ভালো লাগছে জানেন, এইভাবে আমাদের সঙ্গে জড়িয়ে থাকবেন, কেমন। এবারে হাওড়াতেই আর একটু থাকি, বুঝলেন। হাওড়া থেকে 19/2 বদন রায় লেন হাওড়া থেকে, কদমতলা হাওড়া থেকে শিলাদি লিখছে তার কথা, শিলা পাল। প্রিয় আমার কলম, সন্ধ্যা তারা একটি উজ্জ্বল গ্রহ, যা সন্ধ্যার সময় পশ্চিম আকাশে আর ভোরবেলা পূব আকাশে উজ্জ্বলভাবে দেখা যায়। জীবনের কঠিন সময়ে যখন চারপাশ অন্ধকারে আচ্ছন্ন হয়, মন হতাশায় ভরে যায়, কোনো সঠিক পথ খুঁজে পাই না, তখন মনে হয় কেউ এই বিপদ থেকে উদ্ধার করুক আমাকে। আমার জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমি, তখনই আমার ভরসার আশ্রয়স্থল আমার পরম প্রিয় বাবা আমার হাত ধরে অতল খাদ থেকে তুলে এনেছেন, জীবনে বাঁচার মূল মন্ত্র শিখিয়েছেন, বিপদে মন শক্ত করে মাথা ঠান্ডা রেখে মোকাবিলা করতে শিখিয়েছেন। তিনি আমার পথপ্রদর্শক, জীবনের সন্ধ্যা তারা, যার উজ্জ্বল আলোতে আমি জীবনের প্রতিটি ঝড় ঝঞ্ঝা অনিশ্চয়তা পেরিয়ে সঠিক পথে এগিয়ে চলেছি। তার শিক্ষায় কিছু অসহায় মানুষের জীবনে নিজেকেও সন্ধ্যা তারা হয়ে জ্বলতে চেষ্টা করেছি বটে, সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। সুখের তারা হয়ে যদি কারো জীবনে চিরন্তন দীপ্তি ছড়াতে পারি, তবেই জীবনটা সার্থক হবে। শুভেচ্ছান্তে শিলা পাল, 19/2 বদন রায় লেন, কদমতলা, হাওড়া থেকে। সত্যি তো, আমরা যে যেভাবে পারি, আসুন না চেষ্টা করি একটু আলো অন্যের জীবনেও ছড়ানোর, তবেই তো সার্থক হবে এই জীবন।

এবারে হাওড়া থেকে সোজা চলে যাব আমি মুর্শিদাবাদ, বিষ্ণুপুর বহরমপুরে। কার কাছে যাব? যাব মানসীদির কাছে, মানসী বড়াল, তিনি থাকেন বিষ্ণুপুর বহরমপুর মুর্শিদাবাদে। প্রিয় মহিলা মহল, এবারের নির্বাচিত বিষয়টি অত্যন্ত মনোগ্রাহী। জীবন বহিয়া যায় নদী স্রোতের প্রায়, বাল্য শৈশব যৌবনের সীমানা পেরিয়ে আজ আমি প্রৌঢ়ত্বে রাঙিনায়, পরবারের ডাকের হাতছানির অপেক্ষায়। ডাক এলেই এই সুন্দর

পৃথিবী ছেড়ে যেতে হবে। ভুলে যাই অতীতের লড়াই, মানসিক যন্ত্রণা, স্মরণ করি শ্রী শ্রী মায়ের অমৃত বাণী, যদি শান্তি পেতে চাও তবে অপরের দোষ দেখো না, নিজের দোষ দেখো। আমি গুরুপত্নী নই, সত্যিকারের মা। গর্ভধারিণী মায়ের মৃত্যুর পর শ্রী শ্রী মা শারদাই আমার জীবনের সন্ধ্যাতারা, আমার জননী। আমার সমস্ত ধরনের সমস্যা বেদনার কথা ওনাকে জানিয়ে শান্তি খোঁজার চেষ্টা করি। শারদা মায়ের মন্দির যেন আকাশ, আর সেখানে সন্ধ্যাতারা হলেন মা। মন্দিরে মায়ের সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত আমার মনে অদ্ভুত প্রশান্তি আনে। জীবনের প্রতিটি ক্ষণে ঠাকুরের মূল্যবান উপদেশ, মায়ের বাণী স্মরণ করি। এখন ভাবি আকাশে সন্ধ্যাতারার আবির্ভাব প্রকৃতির চিরন্তনের ঘটনা, কিন্তু আমার মধ্যেই চেতনার উন্মেষটুকু আরও আগে কেন ঘটেনি? তাহলে হয়তো এই ক্ষণস্থায়ী মানব জীবনটা আরও উজ্জ্বল হতো। নমস্কার সহ মানসী বড়াল, বিষ্ণুপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। এটা তো আমাদের সবারই মনে হয়, এই আলো যদি আগে এসে পড়ত তাহলে আরেকটু বোধহয় উজ্জ্বল হতো। তবে মানসীদি, প্লিজ এভাবে বলবেন না যে পরপারের ডাকের হাতছানির অপেক্ষায় আছি। দেখুন, আমরা সবাই জানি যে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। তবু এরকম কথা শুনলে কেমন জানি বুকের ভেতরটা ছাঁত করে ওঠে। তাই যতক্ষণ আমরা আছি সবাইকে নিয়েই যে আমাদের আপনাদের বন্ধন, এই বন্ধনটা মধুর থাক, সে কথাই শুনতে চাই। এবারে ওমা, আপনার নাম লেখেননি তো মেলের মধ্যে, অন্তত তা আমি তো দেখতে পাচ্ছি না। মহিলা মহল, আমার কলম, বিষয় সন্ধ্যাতারা। চাঁদের অনেক রূপ জানো, তবে সেরূপ ক্ষণস্থায়ী, বারবার সে রূপ বদলায়, কখন অদৃশ্য হয়ে যায়। তুলনায় সন্ধ্যাতারা অনেক ম্লান, তবু সে নিত্য আকাশের বুকে জেগে থাকে, সারা রাত সীমান্তে প্রতি প্রহরীর মতো। সন্ধ্যাতারার সাথে একমাত্র নিজের মায়ের তুলনা চলে। মাকে বরাবর দেখেছি সারা দিনের সব কাজ সেরে দুপুরে আহারের পর ঘর্মসিক্ত কাপড় ধুয়ে পরিষ্কার জামাকাপড় পরত, চুল বেঁধে, কপালে সিঁদুরের টিপ এঁকে, গলায় কাপড় জড়িয়ে তুলসী তলায় সন্ধে প্রদীপ দিত। মায়ের সেই রূপ ছিল সন্ধ্যা তারার মতো স্নিগ্ধ। নিজে না খেয়েও অন্যের মুখে অন্ন তুলে দিত আমার মা। ঘরের অন্তরালে মিটিমিটি করে আলো জ্বলত, আর সেই আলোয় দেখতাম মায়ের করুণাময়ী রূপ। তখনও বাড়িতে ইলেকট্রিক আসেনি, মা সারা রাত শিয়রে বসে তালপাতার পাখায় বাতাস করত। সন্ধ্যা তারার মতো নিরলস রাত্রি জাগার পর ভোরের দিকে অল্প একটু ঘুম, এভাবেই চলত বছরের পর বছর। পরীক্ষার আগে মশারির ভেতরে হ্যারিকেন নিয়ে পড়াশোনা করতাম। অসাবধানতায় পাছে হ্যারিকেন উল্টে যায়, সেই ভয়ে মা একটা গল্পের বই পড়তে পড়তে রাত জাগত আমার সঙ্গে। আমার জীবনের বিরাট আকাশটা মায়ের বিন্দু বিন্দু আত্মত্যাগের দীপ্তিময় তারকায় খচিত। মা অনেকদিন হলো চলে গেছে তারাদের দেশে, তবু ধ্রুবতারা হয়ে পথ দেখায় বিপদে আপদে। আহা, আপনারা এত সুন্দর ভাষায় আপনাদের মায়ের কথা লিখছেন, জীবনের ধ্রুবতারার কথা লিখছেন, মনটা ভরে উঠছে। এবারে চলে আসি সর্বাণীদের চিঠিতে। সর্বাণী আদক, বিরাটি, কলকাতা। দুপুর সাথী মহিলা মহল, জীবনে চাইলে সব কিছু পাওয়া যায় না। জীবনে সন্ধ্যাতারার প্রসঙ্গে মাসিমার কথা মনে পড়ে। তিনি অল্প শিক্ষিতা হলেও ভালোবাসা, সাহায্য, সম্মান এই নীতিতে বিশ্বাসী ছিলেন। ছোট মেশুর মেয়ে লিপিকা বিয়ের ছমাস পর শ্বশুরবাড়ি চলে আসে। মাসির জ্বর হয়েছে, লিপিকা এসেছে। মা বিছানায় শুয়ে জ্বরে গা পুড়ে যাচ্ছে দেখে লিপিকা পাশের রুমে বৌদিকে বলল, দাদা কোথায় গো, তুমি ঘরের মধ্যে বসে আছো? এই বাড়ির বউ হিসেবে তো তোমার দায়িত্ব রয়েছে, মা বাবা ভগবানের সমান। মাসি ভীষণভাবে বিরক্ত হয়ে বলে উঠলেন, আহ লিপিকা, বৌমাকে কিছু বলিস না, ও চাকরি করে,
তারপরেও আমাদের অনেক খেয়াল রাখে।

সম্মান দেয়। তুই শ্বশুর বাড়ির বাইরে, ওদের কিছু খবর রাখিসনি তাই। রেগে লিপিকা বলে ওঠে, সকলে শ্বশুর বাড়ির পরিবেশ একরকম নয়। মাসি স্নেহের শাসনে লিপিকাকে বুঝিয়ে দিলেন, জীবন হলো পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বিধান করে পথ চলা। নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন সুখে পরিপূর্ণতায় ভরে উঠবে। এভাবে মাসি লিপিকাসহ অনেকের সংসার জীবনের পথ বদলে দিয়েছেন। নিজের ব্যক্তিগত জীবনে সমস্যার সম্মুখীন হলে মাসির কথা ভেবে অনুপ্রাণিত হই, অন্যদের পাশে দাঁড়ানোর চেষ্টায় আনন্দিত হই। তাছাড়া শারদামায়ের জীবন ও বাণী আমাকে অনুপ্রাণিত করে। আমার জীবনের সন্ধ্যাতারা, ধ্রুবতারা হয়ে আছেন এরা দুজন। সবাইকে নমস্কার ও আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শেষ করছি সর্বাণী আদক বিরাটি কলকাতা থেকে লিখেছেন এই চিঠি। আজকের শেষ চিঠি পড়ব, মিনতি চট্টোপাধ্যায়, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। বন্ধু, আমার কলম ভোরবেলার পূর্ব আকাশে সূর্য ওঠার আগে যে সন্ধ্যা তারাটি, যে তারাটি দেখা যায়, সেটি সৌরজগতের শুক্র গ্রহ, আর সন্ধেবেলায় তাই সন্ধ্যা তারা। তুমি জানতে চেয়েছ জীবনের সন্ধ্যা তারা, প্রথমেই বলি আমার পিতার কথা, তারপর গর্ভধারিণী মা। বহু কষ্টে লালন পালন করে মানুষ করেছেন। নিম্ন বুনিয়াদীর পাঠ শেষ করার পরে, উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করার পর, আমি যখন স্কুল ফাইনাল পরীক্ষা দিতে যাব, ঠিক সেই সময়ে আমার বিয়ে হয়ে যায়। সেটাই ছিল সেদিনকার প্রথা। সময়টা 60-এর দশকের মাঝামাঝি। স্কুল ফাইনাল পাশ করার পর শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যার হাত ধরে সংসার পথে নেমেছিলাম, সেই পাশের মানুষটি খুব ভালো করে বুঝেছিলেন, মেয়েরা উচ্চশিক্ষিত না হলে সমাজ সংসারে তাদের মূল্যহীনভাবে বাস করতে হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা, তিনি আমার পূজনীয় স্বামী, যিনি আমাকে কলেজে ভর্তি করে দেন। তিনি যেমন মহান ছিলেন, তেমনি আমিও মোহিত হয়ে গিয়েছিলাম তার প্রতি। হাতের কলমটি বাগিয়ে ধরতে তো তিনিই শিখিয়েছিলেন, তিনিই আমার পথপ্রদর্শক শিক্ষা জগতে। তাই তাকেই জীবনে ধ্রুবতারা, সন্ধ্যাতারা, শুকতারা যা বলবেন, তাই তিনি সব। এই বর্ষায় শিউলি ফুলের শুভেচ্ছা রইল। হ্যাঁ, এই শুভেচ্ছাটা পেয়ে না আমিও প্রথমে একটু খটোমটো একটু অবাকই হয়ে গিয়েছিলাম। তারপর যখন জানলাম যে আপনার আঙিনা জুড়ে সারা বছর শিউলি ফুল আলো হয়ে থাকে, তখন ভাবলাম বেশ বেশ, বর্ষায় যদি শিউলির সুবাস নাকে আসে তো মন্দ কি। খুব ভালো থাকবেন মিনতিদি, মিনতি চট্টোপাধ্যায়, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। তাহলে আজ এই পর্যন্ত। এই পর্যন্ত মানে যতগুলো চিঠি পেয়েছি সব কটা পড়ে ফেলেছি। মিনতি চট্টোপাধ্যায়, সর্বাণী আদক, মানসী বড়াল, শীলা পাল, মঞ্জুশ্রী কর, বাণী মুখোপাধ্যায়, লিপিকা সরকার, বনানী বিশ্বাস, ছন্দা পাহাড়ি এবং সুচন্দ্রিতা দি। যদিও এই দুটো চিঠি গত মাসের বর্ষার ছিল, তবুও পরে এসেছে তো কি হয়েছে। আর এবারে ওই যে বললাম, মনে আছে তো, দেরি করবেন না, তাহলে বর্ষার মতো আমাদের এখানেও বর্ষা দেরিতে পৌঁছবে, মানে আপনার চিঠি। খুব ভালো থাকবেন, এভাবেই থাকবেন, আগামী মাসের চিঠির দিকে তাকিয়ে রইলাম। আজকের মতো মহিলা মহলে পর্যন্তই, আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।

0: Indianapolis 3 centimeters, Asansol 3 centimeters, Bankura CWC 3 centimeters, Asansol CWC 2 centimeters, Uluberia 2 centimeters, Midnapur 2 centimeters, Bankura 2 centimeters, AMFU Kharagpur 2 centimeters, MO Salt Lake 2 centimeters, Midnapur CWC 2 centimeters, Diamond Harbor 1 centimeter, Tilpara Barrage 1 centimeter, Digha 1 centimeter, AMFU Kagdeep 1 centimeter, Barakpur Indian Air Force 1 centimeter, Durgapur 1 centimeter, Kalimpong 2 centimeters, Shipgear 2 centimeter, Gobindpur DVC 3 centimeters, Messenger 2 centimeters, Giridi 2 centimeters, Goradi 2 centimeters, Koksara 8 centimeters, Junagar 7 centimeters. Weather forecast for the next 48 hours: light to moderate rain or thundershowers very likely to occur at most places over all the districts of Sub-Himalayan West Bengal, Andaman and Nicobar Islands and Sikkim. Light to moderate rain or thundershowers very likely to occur at many places over all the districts of Gangtok, West Bengal and Bihar. Light to moderate rain or thundershowers likely to occur at a few places over Jharkhand and Orissa. Weather warning for the next 48 hours: heavy rainfall 7 to 11 centimeters very likely to occur at one or two places over Sikkim, Bihar and Alipurduar, Jalpaiguri, Kuch Bihar and North Dinajpur district of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 40 to 50 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Jharkhand, Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind speed reaching 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Orissa, West Bardhaman, Birbhum, Murshidabad, Nadia and North and South 24 Parganas districts of Gangtok, West Bengal. Forecast for Kolkata neighborhood: thunderstorm with rain, maximum and minimum temperatures most likely to be around 31 degrees Celsius and 27 degrees Celsius respectively. There is no weather warning for fishermen for West Bengal coast. Weather warning for fishermen for Andaman and Nicobar coast: squally wind with speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting to 55 kilometers per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coast on 3rd of August 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast. Swell waves in the range of 16 to 20 seconds period with 1.3 to 1.4 meters height are forecasted up to 11:30 p.m. Indian Standard Time of 31st of July 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. Please stay tuned for the next update.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘন্টায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ওড়িশার বেশিরভাগ জায়গায়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়, ঝাড়খণ্ডের অনেক জায়গায়, বিহারের কোথাও কোথাও। দমকা হাওয়া বয়ে গেছে বিহার, ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে। বৃষ্টিপাতের পরিমাণ: লং আইল্যান্ড 3 সেন্টিমিটার, রামপুরহাট 5 সেন্টিমিটার, ক্যানিং 5 সেন্টিমিটার, বর্ধমান 4 সেন্টিমিটার, দমদম 3 সেন্টিমিটার, কলাইকুণ্ডা আইএফ 3 সেন্টিমিটার, আসানসোল 3 সেন্টিমিটার, উলুবেড়িয়া 2 সেন্টিমিটার, মঙ্গলকোট 2 সেন্টিমিটার, এএমএফইউ খড়গপুর 2 সেন্টিমিটার, ডায়মন্ড হারবার 1 সেন্টিমিটার, দীঘা 1 সেন্টিমিটার, এএমএফইউ কাকদ্বীপ 1 সেন্টিমিটার, জামতারা 2 সেন্টিমিটার, গিরিডি 2 সেন্টিমিটার, ফতেপুর 2 সেন্টিমিটার, কাটিহার 3 সেন্টিমিটার, ওয়াজিরগঞ্জ 2 সেন্টিমিটার, জামালপুর 2 সেন্টিমিটার, পাইকমাল 16 সেন্টিমিটার, উমরকোট 13 সেন্টিমিটার, পদমপুর 10 সেন্টিমিটার, মালকানগিরি 8 সেন্টিমিটার, ঝাড়বাঁধ 7 সেন্টিমিটার, খাপড়াখোল 7 সেন্টিমিটার, কলমপুর 7 সেন্টিমিটার, জুনাগড় 7 সেন্টিমিটার, জয়পাটনা 7 সেন্টিমিটার, রামপুর 7 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস: আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমবঙ্গের সবকটি জেলায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং সিকিমে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের অনেক জায়গায়। হালকা

থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বিহার এবং উড়িষ্যার কোনো কোনো জায়গায়। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘণ্টায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায়, 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে সিকিমে এবং কুচবিহারে দার্জিলিং ও কালিম্পং জেলার দু একটি জায়গায়, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও ঝড় বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে 2 অগস্ট পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই, তবে 3 অগস্ট থেকে আন্দামান ও নিকোবর উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই আধুনিক বাংলা গান। বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, মোহনবাগান দিবস উপলক্ষে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, অনুষ্ঠান উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। বিদ্যার্থীদের জন্য সাড়ে পাঁচটায় একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে আলোচনা করবেন শিউলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ব্রজগোপাল দাস ও দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান ছটা বেজে পাঁচ মিনিট থেকে ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর, পশ্চিমবঙ্গের মৎস্য চাষের ইতিহাস। এ বিষয়ে প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দর সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। সাতটা দশে রামায়ণ গান, সমীক্ষা সাড়ে সাতটায়, আটটায় মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ অনুষ্ঠান অন্তর্মহল। বলবেন ডাক্তার সুজাতা রায়চৌধুরী। সাড়ে আটটায় অন্বেষা, থাকছে বিজ্ঞানের খবর। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে প্রদীপ্তা কুণ্ডুর প্রতিবেদন। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সাড়ে নটায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়, নজরুল গীতি মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নটা পঁয়তাল্লিশে। রাত দশটায় ছায়াছবির গান, সাড়ে দশটায় বেহালা বাজিয়ে শোনাবেন চিন্ময় মহান্তি, দশটা বেজে পঞ্চাশ মিনিটে লোকগীতি শিল্পী রাখাল দাস বাউল, রাত এগারোটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়।

সঞ্চয়িত প্রচার তরঙ্গে বিকেল পাঁচটা দশে রবীন্দ্রসঙ্গীত স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী, উপস্থাপনা অমরনাথ ভট্টাচার্য, ছটা দশে হিন্দি বার্তা গুল গুলশান, সাড়ে ছটায় সাতটা দশে নজরুল গীতি শিল্পী মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়, সাড়ে সাতটায় দর্পণ, আটটায় হিন্দি ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে সংসদ পর্যালোচনা, সাড়ে আটটায় স্পটলাইটের বাংলা রূপান্তর স্পটলাইট, নটা বেজে ষোলো মিনিটে, সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব বসাক, এগারোটা দশে হিন্দি ছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আধুনিক গান। প্রথমে লোপামুদ্রা মিত্র।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 8 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:08। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে বুধাদিত্য মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব দেশ বিদেশের নানা খেলার খবরে, অর্থাৎ এক নজরে। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সের পুরুষদের 100 মিটারে T47 দৌড়ের ইভেন্টে সোনা জিতলেন ভারতের দিলীপ গভীর। এই ইভেন্টে রূপো জিতলেন ভারতেরই মোহাম্মদ বাসিল। কমনওয়েলথ গেমসে পুরুষদের লং জাম্প ফাইনালে দুরন্ত পারফরমেন্সের করে রূপোর পদক জিতলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর। আজ কমনওয়েলথ গেমসে ডেকাথলনে পুরুষদের লং জাম্পে 7.82 মিটার লাফিয়ে নিজের সেরাটা দিলেন তেজস্বিন শঙ্কর।

0: আজ কমনওয়েলথ গেমসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল। পুরুষদের জ্যাভলিন থ্রোতে যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন নীরজ চোপড়া, রোহিত যাদব ও জসবীর সিং, তিনজনেই ফাইনালে পৌঁছে গিয়েছেন। অন্যদিকে পদকের দাবিদার শর্ট পাটের ফাইনালে আজ তাজিন্দর পালস সিং, সমরদীপ সিং নামছেন। ভারোত্তোলনে 86 কেজি বিভাগের ফাইনালে নামছেন মার্টিনা দেবী মাইবম। এছাড়াও ডিসকাস থ্রোতে নামছেন সীমা, কলি রমনা ও নিধি রানী। 5000 মিটারের দৌড়ের ইভেন্টের ফাইনালে নামছেন পারুল চৌধুরী। দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চলের দল ঘোষণা করা হয়েছে সিএবির পক্ষ থেকে। পূর্বাঞ্চল দলের অধিনায়ক করা হয়েছে ঈশান কিষাণকে, আর সহ অধিনায়ক হয়েছেন বিষয় কিশোর বৈভব সূর্যবংশী। একদিনের ক্রিকেটের ব্যাটসম্যানদের তালিকায় ফের শীর্ষে উঠে এলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী জিম্বাবুয়ে সফরে জোড়া অর্ধশতরান করার সুবাদে। টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 230 ধাপ এগিয়ে 48 নম্বরে উঠে এসেছেন বৈভব। কলকাতা নাইট রাইডার্সের হেড অফ ক্রিকেট স্ট্র্যাটেজির প্রধান হিসেবে যুক্ত হলেন সদ্য ভারতীয় সহকারী কোচের পদ থেকে ইস্তফা দেয়া নেদারল্যান্ডসের প্রাক্তন অলরাউন্ডার রায়ান টেন্ডুলকারকে। ত্রিনিদাদে অনুষ্ঠিত প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ 90 রানে হারালো বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানকে। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রাস্টন চেজ এই জয়কে উৎসর্গ করলেন সদ্য প্রয়াত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার গ্যারি সোবার্সকে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। আগেই তিনি অবসর নিয়েছিলেন একদিনের ক্রিকেট থেকে, তাই সমস্ত ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলেন এই অসাধারণ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। আর আজকের মতো এক নজরে এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, এক নজরের পরে আমরা চলে যাচ্ছি আতশ কাছের তলায়।
1: আতশ কাছের তলায়,
0: আতশ কাছের তলায় আজকে কিন্তু আমরা চলে যাব অবশ্যই 2026 কমনওয়েলথ গেমসে। 2026 কমনওয়েলথ গেমসে ভারতের দুরন্ত পারফরমেন্সের ধারা অব্যাহত রয়েছে। গতকাল প্যারা অ্যাথলেটিক্সে ছেলেদের 100 মিটারে সোনা জিতলেন দিলীপ মহাধু গভিট। 10.71 সেকেন্ডে দৌড় শেষ করে গড়লেন নতুন গেমস রেকর্ডও। এই বিভাগে রুপো জিতলেন ভারতেরই মোহাম্মদ বাসিল মোরসিঙ্গানাথ। তিনি 100 মিটার শেষ করেন 10.83 সেকেন্ডে। লং জাম্প ইভেন্টে রুপো জিতলেনই পুরুষদের মুরলী শ্রীশঙ্কর, তিনি 8.09 মিটার লাফান। সোনা জেতেন এই ইভেন্টে জামাইকার তেজে গেল, আর ব্রোঞ্জ পেয়েছেন স্কটল্যান্ডের স্টিভেন ম্যাকেন্সি। তবে হতাশ করলেন মনপ্রীত কৌর, মহিলাদের শর্ট পাটে তিনি চতুর্থ হলেন। 3000 মিটার স্টিপলচার্জের ফাইনালে পঞ্চম স্থানে শেষ করলেন পারুল চৌধুরী। পারুল অবশ্য আজ নামছেন 5000 মিটারের রেসে, তিনি নামছেন দৌড়ের ইভেন্টে, তিনি নামছেন। আরও একটি সুযোগ তার কাছে রয়েছে পদক জেতার ক্ষেত্রে। অ্যাথলেটিক্সে সাফল্যের দিনে দুরন্ত ছন্দে ভারতীয় বক্সাররাও। গতকাল আরও 5 ভারতীয় বক্সার সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন, ফলে বক্সিং থেকেই ভারতের পদকের নিশ্চিত সংখ্যা দাঁড়ালো 9, যা 2022 বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের বক্সিংয়ের পদক সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। আর আজ কমনওয়েলথ গেমসে কিন্তু সবার লক্ষ্য ছিল ভারতের অ্যাথলেটিক্সেরও সোনার ছেলে নীরজ চোপড়ার দিকে। নীরজ চোপড়া অবশ্য প্রথম দিকে নিজস্ব ছন্দে না থাকলেও শেষের দিকে 79.61 মিটার জ্যাভেলিন থ্রো ছুড়ে তিনি কিন্তু যোগ্যতা অর্জন করেছেন ফাইনালে। এবং তার সঙ্গে আরও 2 সহযোগী রোহিত যাদব, তিনি 78.37 মিটার, এবং জসবীর সিং, তিনি কিন্তু 78.736 মিটার ছুঁড়ে এই তিনজনই ফাইনালের জন্য কোয়ালিফাই করেছেন। আর প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জুলিয়াস ইয়েগো, তিনি কিন্তু আউট হয়ে গিয়েছেন এবং তিনি কিন্তু ছিটকে গিয়েছেন প্রত্যাশিত মানে পৌঁছতে না পারায়। আর এই ক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কার রুমেশ থরাঙ্গা তিনি কিন্তু প্রথম হয়েছেন, এবং আর পাকিস্তানের আরশাদ নদীমও কিন্তু তার নিজস্ব ছন্দে ছুটতে পারেননি। তাই বলা যেতেই পারে যে কমনওয়েলথ গেমসে আজ কিন্তু জ্যাভেলিনে ভারতের তিন জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া, জসবীর সিং ও রোহিত যাদব যথাক্রমে পঞ্চম, নবম ও দশম স্থান অধিকার করেছেন, করে তারা কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছেন। আর কমনওয়েলথ গেমসে কিন্তু আজ বলা যেতেই পারে ভারতের আরও কয়েকটি ইভেন্ট রয়েছে, এবং সেই ইভেন্টগুলি কি সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যেই আরও কয়েকটি ইভেন্ট রয়েছে আজ ভারতের। রাত 11:30 ভারতীয় সময় রাত 11:30 শর্ট পাটের ফাইনালে তাজিন্দর পাল সিং নামবেন, এবং তার সঙ্গে নামবেন সমরদীপ সিং। আর সন্ধ্যে 6:30 রয়েছে ভারোত্তোলনে 86 কেজি বিভাগের মহিলাদের ফাইনালে মার্টিনা দেবী মাইবাম নামবেন। আর পুরুষদের 110 কেজি বিভাগের ফাইনাল রাত 11:00 থেকে সেখানে নামবেন লভপ্রীত সিং। রাত ভারতীয় সময় গভীর রাত 1:10 ডিসকাস থ্রোর ফাইনালে নামছেন সীমা কালি রামনা ও নিধি রানী। আর প্রায় রাত 1:48 পারুল চৌধুরী নামবেন মেয়েদের 5000 মিটারের ফাইনালে। তাই কমনওয়েলথ গেমসে আপনাদের জানিয়ে দিলাম যে আজ ভারতীয়রা আরও পদক পেতে পারেন, এবং সেটাই কিন্তু স্বাভাবিক। ভারতীয়রা দুরন্ত পারফরমেন্স করে চলেছেন গ্লাসগো কমনওয়েলথ গেমসে। আমরা আশা রাখব আরও পদক তারা নিয়ে আসবেন, দেশের নাম উজ্জ্বল করবেন।

0: আরও এক নক্ষত্র পতন ভারতীয় ক্রিকেটে। দীর্ঘদিন ধরে তিনি ভারতীয় দলে ব্রাত্য ছিলেন, এমনকি সুযোগ আসছিল না টেস্ট ক্রিকেটেও। অবশেষে আজ চোখের জলে সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে। এদিন সমাজ মাধ্যমে দেয়া দীর্ঘ এক ভিডিও বার্তায় 38 বছরের ক্রিকেটার নিজের অবসরের কথা জানিয়েছেন। পাশাপাশি প্রশ্ন উঠছে, কলকাতা নাইট রাইডার্সের জার্সিকেও কি আর তাকে অধিনায়ক হিসেবে খেলতে দেখা যাবে? আর তিনি কিন্তু বলেছেন যে তিনি বছরের পর বছর ধরে যে খেলতে পেরেছেন তার জন্য সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সারা জীবন তিনি কৃতজ্ঞ থাকবেন সমর্থকদের প্রতি, ক্রিকেট প্রেমীদের প্রতি। আর ভিডিও বার্তায় রাহানে তার নিজের অবসরের কথা ঘোষণা করতে গিয়ে বলেছেন, জীবনের সার কথাই হলো সব কিছুর সময় রয়েছে, তাকে সম্মান করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আর তিনি ব্যাটিংয়ে সবসময় টাইমিংয়ের ওপর ভরসা করতেন এই কথাও জানিয়েছেন, তাই সময়ের গুরুত্ব সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকবিয়াল। তার মনে হয়েছে এগিয়ে যাবার এটাই সেরা সময়, যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে তিনি বিদায় নিচ্ছেন বলেও তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন। যদিও সেই ভিডিও বার্তায় নির্দিষ্টভাবে কলকাতা নাইট রাইডার্স বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা বলেননি রাহানে। ভারতের জার্সিতে 85টি টেস্ট, 90টি ওয়ানডে এবং 20টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অজিঙ্ক রাহানে। টেস্টে তার রান 5,077, 17 রানের সংখ্যা 12। ওয়ানডেতে করেছেন 2,962 রান, রয়েছে 3টি 100 রানও। টি টোয়েন্টিতে করেছেন 375 রান, সব ধরনের ফরম্যাট মিলিয়ে মোট অর্ধশতরানের সংখ্যা 51। তবে শুধুমাত্র পরিসংখ্যানের নিক্তিতে অজিঙ্ক রাহানেকে মাপা যাবে না, বিশেষ করে ক্রিকেটের ধ্রুপদী ফরম্যাট অর্থাৎ টেস্টে রাহুল দ্রাবিড, ভিভিএস লক্ষ্মণ পরবর্তী সময় মিডিল অর্ডারে চেতেশ্বর পূজারার সঙ্গে অন্যতম ভরসার নাম ছিলেন অজিঙ্ক রাহানে। রাহানের আরও একটি পরিসংখ্যান চমৎকৃত করার মতো, ভারতকে 6টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন অজিঙ্ক রাহানে, একটিতেও হারের মুখ দেখেননি, 4টিতে জয় এসেছে, ড্র হয়েছে 2টি। 2020-21 মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কর ট্রফিতে ভাঙাচোরা দল নিয়ে অজিদের দর্পচূর্ণ করার কথা কেই বা ভুলতে পেরেছে। অ্যাডিলেডে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে 36 রানে অল আউট হওয়ার এর পরেও দূরত্ব প্রত্যাবর্তন করে সেই সিরিজ ছিনিয়ে নিয়েছিল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারতীয় যোদ্ধারা। 2000 টেস্টের পর টেস্টে আর সুযোগ আসেনি অজিঙ্ক রাহানের। অজিঙ্ক রাহানের মতো ক্রিকেটাররা কিন্তু ভারতীয় ক্রিকেটের সেবা করেছেন দীর্ঘদিন ধরে, আজ তাই তার বিদায় বেলায় কিন্তু এটা বলতেই হয়, ওয়েল প্লেড অজিঙ্ক রাহানে। শ্রোতা বন্ধুরা, বৃহস্পতিবার মানেই কিন্তু আমরা জানি, হ্যাঁ অবশ্যই বৃহস্পতিবার মানেই অ্যাডভেঞ্চার স্পোর্টস, অ্যাডভেঞ্চার এই কথাটার মধ্যেই কেমন যেন একটা রোমাঞ্চ লুকিয়ে থাকে, আর সেই রোমাঞ্চ আরও গাঢ় হয় যখন তার সঙ্গে জড়িয়ে থাকে তুষার শুভ্র পর্বত। সেই পর্বতের নাম এভারেস্ট, যাকে জয় করার স্বপ্ন যুগে যুগে পর্বতারোহীরা দেখেছেন, আজও দেখছেন। আর সেই রকমই এভারেস্ট জয় করার কারিগর অর্থাৎ শিক্ষক হচ্ছেন সৌমেন্দু মর্দুন্না। আজ বৃহস্পতিবার অ্যাডভেঞ্চার স্পোর্টসে আপনারা শুনবেন প্রাক্তন পর্বতারোহী শিক্ষকের সাক্ষাৎকার, তিনি সৌমেন্দু মর্দুন্না। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা। আসুন শুনি।
1: অ্যাডভেঞ্চার স্পোর্টস।

0: আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে পেয়ে গেছি পর্বতারোহী তথা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রাক্তন চিফ ইনস্ট্রাক্টর সৌমেন্দু মুর্দুন্নাকে। বাড়ি তার বাঁকুড়াতে, দীর্ঘ দিন তিনি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, সেখানে বহু ছাত্রছাত্রীকে হাতে গড়ে পর্বতারোহণ শিখিয়েছেন, বহু এভারেস্ট জয়ী তাঁরই ছাত্র। তবে আজ শুনব তাঁর জীবনের গল্প, তিনি কিভাবে এই পর্বতারোহণের পথে এলেন, কিভাবে চিফ ইনস্ট্রাক্টর পদ বেছে নিলেন।
1: আমার বাঁকুড়াতে বাড়ি তো, আর আমি মানে ট্রেডিশনাল একজন মানে জেনারেশন বাই জেনারেশন ডক্টর ফ্যামিলি ছিল। আমার দাদু ডক্টর ছিলেন, আমার বাবা ডাক্তার ছিলেন, আমার বড় দাদা উনি ডাক্তার। আমার হঠাৎ করে ইচ্ছে হয় যে আমি ডাক্তারি পড়বো না বা আমি ডাক্তার হব না। ক্লাস ফোরে যখন পড়ি, আমাদের তখন সিলেবাসে একটা গল্প ছিল এভারেস্ট অভিযান। সেই গল্পটা পড়ার সময় আমার মাথায় স্ট্রাইক করেছিল যে এটা কি জিনিস, পর্বত কি এমন জিনিস যে যেখানে কেউ একজন উঠলো তারা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেল এবং তাদেরকে নিয়ে লেখা হচ্ছে এবং আমাদেরকে পড়তেও হচ্ছে। সেটা মানে একদম স্টাডি মেটেরিয়াল, শুধু গল্পর মানে এমনি নর্মাল গল্পর বই আর একটা স্টাডি মেটেরিয়াল, দুটোর মধ্যে কিন্তু অনেক মানে সিলেবাসের স্টাডি মেটেরিয়াল, মানে সেটা আমার মাথায় ঢুকেছিল তখনই। তারপর আস্তে আস্তে স্কুলের মানে পড়াশোনার চাপ, এবার আমি বাঁকুড়া জেলা স্কুলে পড়তাম, তো আমাদের স্কুলের একটা নিজস্ব প্রেশার ছিল, আছে, এখনো আছে। সেই কারণেই আমি ওইটা আমার মাথার থেকে তখন বেরিয়ে যায়। আর আমি ছোট থেকে একটু খেলাধুলার প্রতি বেশি আকৃষ্ট, আমার খেলাধুলাটা বেশি ভালো লাগে, ওই জন্য বাড়িতে প্রচুর মারও খেয়েছি, প্রচুর মার খেয়েছি আমি। মানে আমরা চার ভাই বোন, দাদা সবার বড়, মাঝে দুই চামচ দিদি, আমি সবার ছোট। সবাই বলে ছোটরা সব থেকে বেশি বদমাশ হয়, তো বদমাশই ছিলাম। ক্লাস সেভেনের অ্যানুয়াল এক্সাম দেওয়ার পর আমার দাদা আর আমি এবং আমার আরো কাজিন ব্রাদার ছিল তিন চারজন, সবাইকে নিয়ে বাঁকুড়াতে শুশুনিয়া পাহাড়ে, শুশুনিয়াতে আমাদের পিকনিক করাতে নিয়ে যায়। পিকনিক করাতে নিয়ে যায়, তখন দেখি যে শুশুনিয়া পাহাড়ের মাথায়, এখন আমি এখন জানি ফেসগুলোর নাম, আঙ্কামি, শকুনি, এই সমস্ত ফেসগুলোর নাম। তখন দেখি লম্বা লম্বা পাথর, মানে তখনকার আমি যেটা আমার যেটা ছিল মানে সেই ফিলিংসটা আমি শেয়ার করছি, বড় বড় উঁচু উঁচু পাথর, সেখানে দেখি মানে টাঙানো আছে কিছু, মানে কেউ উঠছে নামছে। আমি দেখে অবাক হয়ে যান, দাদা বলি দাদা এগুলো কি করছে, বলে এগুলোকে রক ক্লাইম্বিং বলে। আমি আমিও করবো, চল তোকে নিয়ে যাচ্ছি, আমাকে নিয়ে গেল দাদা উপরে। তখন কলকাতারই একটা সম্ভবত ক্লাবটার নামটা ভুলে গেছে, তো ওইখানে গিয়ে যোগ কথা বললাম, তো যিনি ক্যাম্প কমান্ডার ছিলেন, ক্যাম্প কমান্ডার ডিএফটি না ছিলেন, ওই ডেপুটি ডিরেক্টর অফ ফিল্ড ট্রেনিং, ওনার সাথে দাদা কথা বললো। তো উনি বললেন যে দেখুন আমাদের অলরেডি চার দিনের কোর্সে দুদিন ক্যাম্পের ডেট পার হয়, তো এখন আর হবে না, ফোন নাম্বার রাখুন, নেক্সট ইয়ার ভাইকে নিয়ে আসবে। আর কোথায় নেক্সট ইয়ার, নেক্সট ইয়ারে ক্লাস এইটে উঠে গেলাম, তখন স্কুলের প্রেশার আরো বেশি, আর আমার খেলাধুলো নিয়ে আমি ব্যস্ত হয়নি, আর মাথার থেকে বেরিয়ে গেল এই ক্লাইম্বিং ক্লাইম্বিং সব ভুলে গেলাম। এরপর যখন আমি কলেজে গেলাম গ্রাজুয়েশনে, আমার বটানি অনার্স ছিল, তো এক্সকারশনে 96 আমরা দার্জিলিং এ এসেছিলাম, দশ বারো জন আমরা সবাই দার্জিলিং এসেছিলাম 96। তো আমার এক বন্ধু ছিল কৌশিক রায়, ও তখন অলরেডি মানে 96, ও তখন মোটামুটি 93 থেকে রক ক্লাইম্বিং করে ওইখানে, সেটা আমি জানতাম। তো 93

0: থেকে 96 অবধি তখন দু তিন বছর হয়েও যায়। তো আমি যখন এখানে এসেছি, আমাদের একদিন প্রফেসর যিনি ছিলেন উনি আমাদের পুরো টিমকে নিয়ে রক গার্ডেন গিয়েছিলেন।
1: আচ্ছা,
0: তো ওইখানে একটা ওই একটা প্ল্যান্ট হয়, ওইটার নাম হচ্ছে ইকুইজিটাম।
1: আচ্ছা,
0: ইকুইজিটাম বলে একটা প্ল্যান্ট হয়, ওটা উনি তুলে দেখালেন যে এইটা হচ্ছে ইকুইজিটাম, দেখ তোরা এই রক গার্ডেনে পুরো খুঁজে কোথায় কতগুলো পাবি, তো মোটামুটি যতগুলো পারবি তোলার চেষ্টা করবি, কারণ কলেজের ল্যাবেও কিছু স্যাম্পল রাখবো আর তোদের নিজে নিজে সাবমিশনের জন্য রাখিস, ঠিক আছে। এরপর দেখি রক গার্ডেনের যেটা এন্ট্রান্স, ওই বাঁ দিক থেকে একটা ঝর্ণা নেমে যায়, তো তার গায়ে একটা মোটামুটি 25-30 ফুটের খাড়া একটা পাথর আছে। তো হঠাৎ দেখি কৌশিক ওই পাথর ধরে ওঠা শুরু, ও দেখি ওপরে উঠে গিয়ে তত্তর করে উপরে উঠে গিয়ে বসে আছে চুপচাপ। আমার বেলায় চলে, আমি কিছু আগে পিছিয়ে না ভেবে, আমি একটু গেছই ছিলাম, আমি আগে পিছিয়ে কিছু ভাবিনি, এর জন্য কি লাগে না লাগে আমি দেখছি, এখানে পাথরের খাঁজ দে হাত ঢোকা ধর উঠে, আমি টুকটুক করে আমি ওর পিছন পিছন উঠে গেছি। ও কিন্তু ওপর থেকে চুপচাপ খালি আমায় নোটিস করেছে, ও কিন্তু কিচ্ছু বলেনি, তুই ভুল করছিস এই করছিস কিচ্ছু বলেনি, আমি খালি উঠলাম ওপরে গেলাম। ও পুরো দিনটা ও আমাকে নিয়ে এই পাথর সেই পাথর নিচে বেড়াচ্ছে, আমি জানতেও পারিনি যে ও আমাকে তখন কিন্তু মার্ক করছে, মানে আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে। এরপর এক্সকারশন ফিরে বাড়ি চলে গেলাম, কলেজে গেলাম। 96 এর ডিসেম্বর মাসে ওই আমাদের বাঁকুড়াতে একটা ক্লাব আছে, ওর নাম হচ্ছে বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার একাডেমি।
1: আচ্ছা,
0: তো ও দেখি একদিন কলেজে একটা ওই ফর্ম নিয়ে এসছে, বলে তুই রক ক্লাইম্বিং করবি, আমি রক ক্লাইম্বিং তখন না সেটা ফ্ল্যাশব্যাক হয় বলো, ফ্ল্যাশব্যাক হলো,
1: দারুন দারুন দারুন,
0: যে এইটাই তাহলে এই জিনিসের সুযোগ পেয়েছি আমি করবো। আমি ফর্ম নিলাম, বলে আমি কত কি লাগবে খরচাবাদি কিরকম, বলে বেশি না সে তখন 96 এর ঘটনা 350-400 টাকা মাত্র চেয়েছিল, ঠিক আছে আমি বাবাকে বলবো। গেছি রাত্রে খেতে বসেছি, বাবাকে বললাম বাবা এই ফর্মটা একটু সাইন করে দেবে আর আমাকে 400 টাকা লাগবে। বলে কেন কি ব্যাপার, মানে এই ব্যাপার, বলে না এটার পিছনে একটা কারণ আছে, না আমার লাইফের দু তিনটে মেজর অ্যাক্সিডেন্ট আছে, ওই অ্যাক্সিডেন্টগুলো আমার ছোটোবেলার অ্যাক্সিডেন্টগুলোর জন্য তখন ডাক্তারও বারণ করে দিয়েছিলেন যে একে খেয়াল রাখবেন যেন মাথায় কোনোদিনও ফার্দার চোট না লাগে।
1: আচ্ছা,
0: মাথায় চোট লাগলে একে মুশকিল আছে বাঁচানো যদি সেরকম কিছু হয়ে যায়, কিন্তু মানে যার কপালে যার ডেস্টিনেশন লেখা থাকে। প্রথমবার আমার বাবা মা যেতে দিল না, দাদা সাপোর্ট করেছে কিন্তু বাবা মা যেতে দেয়নি, ঠিক আছে। এরপর আমার যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায় 98 তখন আমি জোর করে বেরোই যে না আমি যাবই, গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে এরপর আমি শুরু করব। তারপর আমার শুরুটা হয় মেন।
1: আচ্ছা,
0: তো আমার প্রথম গুরু যিনি তিনি হচ্ছেন ওই প্রণব কুমার পাল, উনি এখান থেকে 96 না 97 কোর্স করেছেন, আর আমাকে অ্যাকচুয়ালি উনি আমার গুরু, কিন্তু আমাকে হাত ধরে পাহাড়ে নিয়ে গেছে হচ্ছে আমার দাদা ক্লাস 8 দেখিছেন সামনে থেকে, আর সেকেন্ড হচ্ছে আমার বন্ধু
1: কৌশিক,
0: কৌশিক রায়। তো এরপর যখন আমি 98 থেকে 2000 আমি পাগলের মতো প্র্যাকটিস করি, আমরা এখানে 3-4 বন্ধু আর আমার গুরু প্রণব দা, আমরা সবাই মিলে।
1: তোরা কোন জায়গায় প্র্যাকটিস করছিস?
0: আমরা প্র্যাকটিস করতাম মেন হচ্ছে শুশুনিয়া আর জয়চন্ডী পাহাড়।
1: আচ্ছা,
0: এই দুটো ছিল আমাদের মেন প্র্যাকটিসের জায়গা, মতলব হরেক উইকেন্ডে আমরা চলে যেতাম প্র্যাকটিস করতে, স্যাটারডে সানডে দুটোই ভাগ পালিয়ে যেতাম। তো এই সমস্ত করে টুরে তারপর 2000 সালে আমি এখানে থেকে বেসিক কোর্স করলাম প্রথম, তারপর 2001 এর মার্চে আমি অ্যাডভান্স কোর্স করলাম, আর 2001 এর সেপ্টেম্বর মাসে আমি এখান থেকে আমার মেথড অফ ইনস্ট্রাকশন করলাম। রক ক্লাইম্বিং শুরু করতে গিয়ে আমি একটা জিনিস, আমি ছোটো থেকে আমি যোগাও করতাম।
1: আচ্ছা আচ্ছা,
0: মানে 5-6 বছর বয়স থেকে আমি যোগা করতাম, প্রায় আমি 15-16 বছর অবধি আমি মানে মাধ্যমিক অবধি আমি যোগা করি। তো যখন আমি ওই জন্য বডি ফ্লেক্সিবিলিটি ছিল, ক্লাইম্বিংটা হয়ে যেত, মানে বডি যেদিক সেদিক ভাত ইয়ে করতে পারতাম, টুইস্ট করতে পারতাম। তারপর দেখলাম যে না, এই শুধু ফ্লেক্সিবিলিটি দিয়ে কিছু হবে না, এর জন্য প্রচুর স্ট্যামিনা এবং পাওয়ার লাগে।
1: পাওয়ার লাগে, ঠিক।
0: তো ইনস্ট্যান্ট এটাকে বিল্ড কর, মানে বুস্ট করার কি আছে উপায়, একবার হলো জিমে ভর্তি হবো, বাবার সাথে কথা বললাম, বাবা বলছে জিম একদম না। আমার বাবা কিন্তু ইয়ে ছিলেন, পালোয়ান, মানে উনি বডি বিল্ডার ছিলেন।
1: আচ্ছা,
0: সেই সময়।
1: আচ্ছা,
0: তো ওই সময় তো হনুমান জিম, কিন্তু বাবা ছেড়ে দেওয়ার পরে বাবার এমন হাই লেভেলের মানে এত সিভিয়ার হাঁপানি হয়ে গিয়েছিল ব্রঙ্কাইটিস, যে মানে ওনাকে বাঁচানো মুশকিল হয়ে গিয়েছিল। বাবা বললো যে না, আমি জানি এর সাইড ব্যাড এফেক্টটা কি, ওই জন্য তুমি একদম যাবে না জিম ফিম একদম না, তোমার ফ্রি হ্যান্ড যা করার আছে করো, তাহলে আমি কীভাবে নিজেকে ইম্প্রুভ করবো। তখন আমার মনে হলো যে তাহলে এক কাজ করি, সব থেকে যদি ফ্রি হ্যান্ড এবং খুব কুইক বুস্ট যদি করা যায় সেটা হচ্ছে মার্শাল আর্ট। এবার ঢুকে গেলাম মার্শাল আর্টে। এরপর এখানে কোর্স কর, ফাইনাল কোর্স আমার যেটা ছিল মেথড অফ ইনস্ট্রাকশন, ওই কোর্সটা করলাম। তো প্রিন্সিপাল স্যার বললেন যে would you like to join this institute as an instructor? আমি তো হাতে সার্টিফিকেটও পাইনি, কিছু পাইনি, কিছু জানি না, আমার গ্রেড কি কি না কিছু জানি না। উনি আমাকে অফারটা দিলেন, তখন আমি বললাম যে এবার কি, আমি তো মানে ভাবিনি কখনো যে আমি একেবারে ডাইরেক্টলি এভাবে আমাকে ডাকবেন এনারা। তো আমি তো সে মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। 2001 অক্টোবর নভেম্বর থেকে আমার শুরু, তারপর আমি আর কখনো মানে কি সত্যি কথা বলবো, আমি একটাকে আমি কখনো জীবনে যে এইখানে আমি পার্মানেন্ট হব বা আমি এইখানে পুরো লাইফটা আমি স্পেন্ড করে আমি জীবনে ভাবিনি কখনো, এই স্বপ্ন আমার ছিল না। তবে আমার থাকতে থাকতে থাকতে থাকতে না মানে আমি এই মাউন্টেনিয়ারিং ফিল্ডটাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি আমার একটা আরো ভালো চাকরি আমি ছেড়েছি 2008, এর থেকে অনেক মানে অ্যাজ পার স্যালারি যদি কম্পেয়ার করা যায় কম্পারিজনে এর তিনগুণ স্যালারি সেখানে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: সেটা আমি ছেড়েছি, আমি যাইনি। আমার নাম স্যার জব হয়তো আমি আর ভালো পাবো এবং আমি পেয়েওছি, ছেড়েও এসেছি, তবে স্যার একটা জব স্যাটিসফ্যাকশন আছে। আমি স্যার যে জবটাকে ভালোবাসতে পারবো না আমি জবটাকে দেবো কি?
1: ঠিক, যারা ইয়ং আছে, যারা চায় এরকম স্বপ্ন দেখে, যারা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে ফিট থাকতে হবে কি করে, বা তাদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা
0: বলি, আমাদের আমাদের যেটা সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের শো অফটা বন্ধ করা উচিত। বাঙালিদের ধাতে শো অফ ব্যাপারটা নেই, এটা হচ্ছে অন্য জাতিদের আছে। শো অফ করতে গিয়ে না নিজেকে তৈরি করা ভুলে যাচ্ছে।
1: ঠিক,
0: যে আমাকে তৈরি হতে হবে। অনেক ছেলেপুলে আছে কিন্তু হেভি তৈরি হয়ে আছে, হেভি তৈরি মানে রিমার্কেবল কিছু অনেক ক্যান্ডিডেট আছে আমার, প্রত্যেকটা এরকম ভালো ভালো ছেলের নাম আমার মনে আছে। কেউ যদি আধ ঘন্টা রেগুলার প্র্যাকটিস করে, আধ ঘন্টার বেশি লাগে না। হ্যাঁ, কেউ যদি বলে যে না আমি আরো বেশি করতে পারবো তার জন্য বেস্ট, ফ্রি হ্যান্ড, সেটাও আবার কোনো ওয়েটেরও দরকার নেই। আমাকে সেখানে সব বাঙালি যে ছেলেপুলে যারা আছে, নট অনলি বাঙালি, ইভেন নন বেঙ্গলি এবং ভালো ভালো সব ছেলে, তারা এসে বলে স্যার আপনি এই বয়সেও এখনো কেন এতখানি ফিট আছেন? আমি এটা হচ্ছে নিজের ইন্টেনশন, এটা নিজের ইন্টেনশন, আমার নিজের ইন্টারেস্ট, আমি আমার নিজের ইন্টারেস্ট নিজে করি। এবং এটা শুধু মাউন্টেনে আসার জন্য নয়, জীবনে চলার জন্য নিজেকে আর আধ ঘন্টা কেউ পায় না। মানে যে কোনো ফিল্ডেই হোক, সে মাউন্টেনিয়ারিং হোক বা নিজের আদার্স ফিল্ডে হোক, মানুষের সবার আগে যেটা দরকার শেখা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। দুজন আছেন, প্রথম হচ্ছে আমার বাবা, দ্বিতীয় হচ্ছেন আমার প্রিন্সিপাল স্যার, গ্রুপ ক্যাপ্টেন জ্যাকিসন। হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যান্ড হাউ টু ম্যানেজ ইয়োর জব অ্যান্ড মাল্টিপল টাস্ক, আই লার্ন ফ্রম দেম।
1: শুনলাম পর্বতারোহী তথা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রাক্তন চিফ ইনস্ট্রাক্টর সৌমেন্দু মূর্ধন্যার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা। এতক্ষণ অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুষ্ঠানে শুনছিলেন প্রাক্তন পর্বতারোহণ শিক্ষক সৌমেন্দু মূর্ধন্যার একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো, আর একই সঙ্গে শেষ হবে আজকের ক্রীড়াঙ্গন। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে অবশ্যই মেল করুন আমাদের মেল আইডি eirkolkatasports@gmail.com, আর চলে যান নিজেদের ফেসবুক পেজে, আর চটপট টাইপ করুন eirkolkatasports, আর ঝটপট লিখে ফেলুন আপনাদের মতামত। রোজ কান পাতুন ক্রীড়াঙ্গনের আসরে, আর লিখে জানান আপনাদের মতামত। আপনাদের মতামতের ওপর নির্ভর করেই আমরা ক্রীড়াঙ্গনের ডালি আবারও নতুন করে সাজাবো আপনাদের জন্য। আর প্রতিদিন কান পাতুন ক্রীড়াঙ্গনে, আর সকলে ভালো থাকুন, এই আশা নিয়ে শেষ করছি শ্রোতাবন্ধুরা আজকের ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গন শেষ হলো, উপস্থাপনায় ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। ধ্রুব সাহা, গ্রাম গুমা কালীনগর, ডাকঘর গুমা, থানা অশোকনগর, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, রুদ্র সাহা, রোগাটে গড়ন, বয়স ১৫ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত ১লা জুন ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। হাসু মাহাতো, গ্রাম জিলিং, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া থেকে জানাচ্ছেন, লক্ষ্মী মাহাতো, রোগাটে গড়ন, বয়স ১৯ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ১৩ই জুন ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। সোমনাথ নমতা, গ্রাম বড়বাজার উপারপাড়া, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া থেকে জানাচ্ছেন, সুজাতা লোহার ওরফে নমতা, রোগাটে গড়ন, বয়স

19 বছর, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 22 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। সুচন্দ মাহাতো, গ্রাম মাঝিরামদি, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া থেকে জানাচ্ছেন যমুনা মাহাতো, গড়ন রোগাটে, বয়স 22 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 10 এপ্রিল 2026 থেকে নিখোঁজ হয়েছেন। রণজিৎ পাণ্ডে, চৈনাভি, গোলতলা, সেক্টর 4, সল্টলেক, থানা দক্ষিণ বিধাননগর, কলকাতা 105 থেকে জানাচ্ছেন পুষ্প পাণ্ডে, গড়ন রোগাটে, বয়স 35 বছর, উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি। গত 1 জুলাই 2026 থেকে নিখোঁজ হয়েছেন। লক্ষণ পাসওয়ান, বিএল নম্বর 12, বাড়ির নম্বর 21, ডাকঘর কাঁকিনাড়া, থানা ভাটপাড়া, জেলা উত্তর 24 পরগনা থেকে জানাচ্ছেন প্রিয়াঙ্কা পাসওয়ান, গড়ন রোগাটে, বয়স 15 বছর, উচ্চতা আনুমানিক 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি। গত 27 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, অথবা মিসিং পার্সনস কোয়ার ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন বিদ্যার্থীদের জন্য।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন একাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন শিউলি হাই স্কুলের শিক্ষক ব্রজগোপাল দাস এবং দুই ছাত্র।
2: আজকে আমরা আলোচনা করব কমার্সের প্রথম চ্যাপ্টার। আমি শ্রী ব্রজগোপাল দাস, শিউলি হাই স্কুলের একজন কমার্সের শিক্ষক। আমার সামনে দুজন ছাত্র বসে আছে, তোমরা তোমাদের নামটা বলো।
3: আমার নাম প্রদীপ টিকাদার।
2: একাদশ শ্রেণীর ছাত্র তুমি নিশ্চয়ই, তুমি তোমার নাম বলো।
4: আমি রাজ খান,
2: একাদশ শ্রেণীর ছাত্র। আজকে আমরা কমার্সের প্রথম যে চ্যাপ্টার, সেখানে আমরা কোনো লেনদেন হলে, কোনো ব্যবসায়িক লেনদেন হলে আমরা কিভাবে তার খাতায় লিখব, সেই নিয়ে একটু আলোচনা করব। যে চ্যাপ্টারটাকে আমরা বলি জার্নাল, যার বাংলা নাম হচ্ছে জাবেদা। এই জার্নাল বা জাবেদা কিভাবে খাতায় লিখতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো রাজ এবং প্রদীপ, আমরা যে এখন লেনদেন করি ওটা কিন্তু একদিনে আসেনি, ওটা বহুদিন আগের। যখন আমরা প্রাগৈতিহাসিক যুগে ছিলাম তখন আমরা কিন্তু এই লেনদেন ব্যাপারটা জানতাম না। মানুষ তখন পাহাড়ের গুহায় বাস করত, গাছের কোটরে বাস করত, যে যার মতন করে তার চাহিদা পূরণ করত। এবং এই চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ যখন দেখল নিজের দ্বারা সব চাহিদা পূরণ হতে পারে না, তখন তারা কি করল, সমাজবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা মনে করল। মানুষ আস্তে আস্তে সমাজবদ্ধ হলো, মানুষ সমাজ গড়ে তুললো। এই সমাজ গড়ে তোলার পরেও কিন্তু যেটা তৈরি হলো, তখনও টাকা পয়সা আসেনি। আমরা যদি খুব ভুল না করি, ইতিহাসে যদি আমরা যাই দেখবে এই রুপির প্রচলন, টাকার প্রচলন শের শাহর আমলে আসে, কিন্তু তারও আগের কথা বলছি। তার আগে ছিল বিনিময় প্রথা, নিশ্চয়ই তোমরা ইতিহাসে পড়েছো, শুনেছো তোমরা। তাহলে বিনিময় প্রথায় কি করতাম আমরা, চাষি ধান চাষ করত, ধান দিয়ে যে পশুপালক ছিল তার কাছ থেকে মাংস এবং দুধ নিত। তাঁতি, সে কাপড় বুনত, তার কাপড় দিয়ে চাষির কাছ থেকে ধান নিত। তাহলে যার যেটা দরকার সে সেটা অন্যের কাছ থেকে নিত। তখনও কিন্তু মুদ্রা বা টাকার প্রচলন হয়নি।

0: আস্তে আস্তে কি হলো, মানুষ ধাতুর ব্যবহার শিখলো, আগুনের ব্যবহার শিখলো, সব কিছু শিখে শিখে মানুষ এই মুদ্রার ব্যবস্থা বা মুদ্রার প্রচলন, মুদ্রার মাধ্যমে বিনিময় চালু হলো। তা আজকাল আমরা কি করছি, এখন টাকা পয়সা না নিয়ে গেলেও লেনদেন করছি কিসের মাধ্যমে, ক্রেডিটের মাধ্যমে, ক্রেডিট কার্ড। কিচ্ছু দিতে হচ্ছে না, টাকা পয়সাও লাগছে না, এটিএম কার্ড দিয়ে আমরা সুইপ করছি, ডেবিট কার্ডে টাকা পেমেন্ট করছি, ব্যাংক থেকে অটোমেটিক পেমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি খালি পকেটে গেলেও দোকান থেকে ব্যাগ ভর্তি জিনিস কিনে আনতে পারছি, পকেটে এক পয়সা নেই, যেটাকে আমরা বলছি ডিজিটাল কারেন্সি।
1: আচ্ছা,
0: তাহলে এইভাবে মানুষ উন্নতি হচ্ছে। এইভাবে যখন উন্নতি হচ্ছে মানুষের, তখন যখন এই মানুষ এই লেনদেন শিখলো, লেনদেন কথাটা মানে হচ্ছে ইংলিশে বলে ট্রানজাকশন, ট্রানজাকশনকে কি বলি আমরা,
1: লেনদেন,
0: লেনদেন। এবং এটা হিন্দি একটা কথা, লেনা এবং দেনা, করতে কাছে
1: লেনা এবং দেনা,
0: দেনা তাহলে একজন দেবে একজন নেবে, এখান থেকে লেনদেন কথাটা এসছে। তাহলে লেনদেন যখনই হবে তখনই তার একটা হিসাব রাখতে হবে। তাহলে আগে লেনদেন হতো কিসের মাধ্যমে, চালের পরিবর্তে কাপড়, কাপড়ের পরিবর্তে মাংস, মাংসের পরিবর্তে দুধ, এগুলো দিয়ে হতো লেনদেন, বিনিময় প্রথা। এখন সেটা হয়ে গেল মুদ্রার বিনিময়। আর যখনই লেনদেন হবে তখনই সেটাকে কি বলা হবে,
1: ট্রানজাকশন,
0: ট্রানজাকশন, রাইট?
1: হ্যাঁ স্যার।
0: এইবার কথা হচ্ছে লেনদেন যখন হলো কাকে আমরা লেনদেন বলবো। কমার্সের ভাষায় লেনদেন হতে গেলে তার তিনটে কন্ডিশন বা তিনটে শর্ত পূরণ হতে হয়। কি কি কন্ডিশন? নাম্বার ওয়ান, লেনদেন হতে গেলে তার দুটো দিক থাকবে, একজন দাতা একজন গ্রহীতা। কি বললাম?
1: একজন দাতা একজন গ্রহীতা,
0: দুখানা দিক। সেকেন্ড কন্ডিশন হচ্ছে লেনদেন হতে গেলে যে জিনিসটা দেওয়া নেওয়া হবে ওটা টাকার অঙ্কে মাপা যাবে। কি বললাম?
1: টাকার অঙ্কে মাপা যাবে।
0: যে জিনিসটা লেনদেন হচ্ছে ওটা কি হবে?
1: টাকার অঙ্কে,
0: টাকার অঙ্কে মাপা যাবে, টাকা দিয়ে ওটা ভ্যালুয়েশন করা যাবে। আর থার্ড যেটা কন্ডিশন, তিন নম্বর কন্ডিশন, যেটা মেন কন্ডিশন, দাতা এবং গ্রহীতার আর্থিক অবস্থার পরিবর্তন হবে। কি বললাম?
2: দাতা এবং গ্রহীতার আর্থিক অবস্থার পরিবর্তন হবে।
0: এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলেই আমরা সেই ঘটনাকে কি বলবো, লেনদেন। কি বলবো?
2: লেনদেন।
0: তাহলে লেনদেন হয়েছে। যেমন তোমার বাড়িতে যদি আমি যাই, তুমি আমাকে এক কাপ চা আর দুটো বিস্কুট দিলে, তোমার বাড়ির লোক বা তুমি কি আমায় বলবে স্যার যাওয়ার সময় আমায় 10 টাকা দিয়ে যান স্যার চা আর বিস্কুটের দাম, বলতে পারো কখনো? তাহলে এখানে দাতা এবং গ্রহীতা আছে। যে চা দিল তোমার বাড়িতে সে দাতা, আমি চাটা নিলাম আমি গ্রহীতা। যে জিনিসটা দেওয়া নেওয়া হলো চা এবং বিস্কুট, তার একটা অর্থের অঙ্কে মাপকাঠি আছে, অর্থে মাপা যায়, একটা ভ্যালু হয়, 7 টাকা হোক 10 টাকা হোক 5 টাকা ভ্যালু আছে। তাহলে কোন কন্ডিশনটা ফুলফিল হলো না? তিন নম্বরটা। তিন নম্বরটা কি বললাম? দাতা এবং গ্রহীতার আর্থিক অবস্থার পরিবর্তন হয়। কি হয়?
1: আর্থিক অবস্থার পরিবর্তন।
0: সেইটা কিন্তু এখানে হলো না। আর্থিক অবস্থা মানে আমার 10 টাকা কমলো না বা তোমার 10 টাকা বাড়লো না। তাহলে এই যে কন্ডিশনটা হলো না, এর জন্য এটাকে লেনদেন বলা যাবে না। তিনটে কন্ডিশন যদি ফুলফিল হয় তখনই তাকে কি বলা হবে?
2: লেনদেন।
0: লেনদেন। তাহলে এই চাটাই যদি তোমার বাড়িতে না খেয়ে আমি রাস্তার দোকান দিয়ে খেতাম, তাহলে দোকানদার কি আমায় ছেড়ে দিত?
1: না,
0: দিত না। তাকে আমার তার চায়ের দাম বিস্কুটের দাম দিতে হতো। সেখানেও দাতা এবং গ্রহীতা আছে, সেই দোকানদার দাতা, আমি গ্রহীতা। যে জিনিসটা দেওয়া নেওয়া হলো তার চা আর বিস্কুট, তার একটা ভ্যালু আছে, 7 টাকা হোক 10 টাকা হোক, এবং আর্থিক অবস্থার পরিবর্তন হলো। তিন নম্বর কন্ডিশনটা যেটা তোমার বাড়িতে হচ্ছিল না, সেটা রাস্তা চায়ের দোকানে হলো। মানে আমি কিন্তু তাকে 10 টাকা দিলাম, আমার 10 টাকার আর্থিক অবস্থার পরিবর্তন হলো, সে 10 টাকা গ্রহণ করলো, সেই চায়ের দোকানদার, তারও আর্থিক অবস্থার পরিবর্তন হলো 10 টাকা।
1: এখানে প্রফিটটা কার হলো?
0: প্রফিট হচ্ছে জিনিসের যা দাম, সেই জিনিসের দাম যখন আমি বাদ দিলাম বাকিটাই তার প্রফিট। সে যদি 10 টাকা আমি তাকে দিই, তার চা এবং বিস্কুটের দাম যদি 8 টাকা হয়, তাহলে 2 টাকা প্রফিট হলো। প্রফিট তো পরের পার্ট, আমি বলছি লেনদেন।
2: লেনদেন।
0: তাহলে এটাকে লেনদেন বলা এই কারণেই হলো, থার্ড কন্ডিশনটাও ফুলফিল হলো।
1: হ্যাঁ,
0: যেটা তোমার বাড়িতে গিয়ে চা খেয়ে ফুলফিল হচ্ছিল না, কারণ আমার 2 কন্ডিশন ফুলফিল ছিল, দাতা গ্রহীতা ছিল এবং চা বিস্কুট টাকার মাপাও যাচ্ছিল, কোনটা হচ্ছিল না?
2: আর্থিক অবস্থার পরিবর্তন।
0: আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছিল না, কারণ তোমাকে আমি কোনো পয়সা দিইনি, কিন্তু চায়ের দোকানদার কি আমার রাস্তায় ছেড়ে দেবে? তাকে আমার দাম দিতে হবে। ফলে এই কারণে কি হলো, দুজনের আর্থিক অবস্থার পরিবর্তন হলো। এই ঘটনায় কি বলো, লেনদেন হলো। এই লেনদেন যখনই হলো তখন যে বইতে প্রথম লিখতে হয় কমার্সের ভাষায়, সেই বইয়ের নাম কি বললাম, জাবেদা বা জার্নাল। ইংলিশে কি বলছি?
2: জার্নাল।
0: বাংলায় কি বলছি?
2: জাবেদা।
0: জাবেদা। আজকে আমরা এই জাবেদা নিয়ে আলোচনা করব। এবার আমরা যেমন ABCD না শিখলে বানান লিখতে পারবো না, আগে তোমার ABCD শিখতে হবে, তেমনি তোমাকে জাবেদা লিখতে গেলে, জার্নাল বইতে লেনদেন হওয়ার পর জার্নাল লিখতে গেলে তোমায় জানতে হবে গোল্ডেন রুল।
2: গোল্ডেন রুল স্যার, গোল্ডেন রুলটা কি একটু বলুন?
0: গোল্ডেন রুলটা বলবো এবার। গোল্ডেন রুলটা হচ্ছে এমন একটা জিনিস, এতটাই তা ভাইটাল তার নাম দেওয়া হয়েছে গোল্ডেন, কারণ আমাদের কাছে সোনা খুব

0: দামি, তাই রুলটা এতটাই ভাইটাল, তার নাম কি হয়েছে গোল্ডেন রুল। পুরো সমগ্র অ্যাকাউন্টস, আমরা যদি অ্যাকাউন্টস আলোচনা করি, এই ফাদার অফ অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টস যে আবিষ্কার করেছে, এই অ্যাকাউন্টেন্সির কনসেপ্ট যার মাথা থেকে এসছে, সে একজন ইতালিয়ান ধর্মযাজক বা পাদ্রি বলতে পারো, তার নাম হচ্ছে লুকা প্যাসিওলি। কি নাম বললাম?
1: লুকা প্যাসিওলি।
0: এই লুকা প্যাসিওলি হচ্ছে ইংল্যান্ড ইতালির একজন মানুষ, সে প্রথমেই কনসেপ্ট নিয়ে আসে যাকে বলা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, তাকে বলা হয় ফাদার অফ অ্যাকাউন্টস। কি বলা হয় তাকে?
1: ফাদার অফ অ্যাকাউন্টস।
0: ফাদার মানে জনক সবাই আমরা জানি।
2: ইন্ডিয়ায় কে নিয়ে এসেছিলেন, মানে
0: ইন্ডিয়ায় যে এসছে সে হচ্ছে তোমার আর্যভট্ট আসতে পারে, তার হিসাব যে রাখে, কিন্তু আর্যভট্ট তো গণিতের ব্যাপারটা থাকে, অ্যাকাউন্টেন্সি কনসেপ্টটা কিন্তু ইন্ডিয়া থেকে আসেনি, অ্যাকাউন্টেন্সি কনসেপ্টটা ইতালি থেকে এসছে এবং লুকা প্যাসিওলি নিয়ে আসে, এবং সেটা আস্তে আস্তে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। অ্যাকাউন্টস এর কনসেপ্ট ইন্ডিয়ার মধ্যে না, ঠিক আছে, লুকা প্যাসিওলির মাধ্যমে সেটা সারা বিশ্বে জনপ্রিয়তা পায়। অ্যাকাউন্টেন্সি বাংলা হচ্ছে হিসাবশাস্ত্র, হিসাবশাস্ত্র। হিসাবশাস্ত্র মানে হচ্ছে যে শাস্ত্র পাঠ করলে আমরা হিসাব কিভাবে রাখবো, তার রীতি নীতি কলা কৌশল নিয়ম পদ্ধতি জানতে পারি, সেই শাস্ত্রকে কি বলা হচ্ছে
1: হিসাবশাস্ত্র।
0: এবং এটা জনককে
1: ইতালির
0: লুকা প্যাসিওলি, উনি বলছে টোটাল যত অ্যাকাউন্টস আছে এটাকে নর্মালি দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ইম্পার্সোনাল অ্যাকাউন্ট। কি কি বললাম?
2: পার্সোনাল আর ইম্পার্সোনাল।
0: ইম্পার্সোনাল বা দুটো পার্ট আছে।
1: আচ্ছা,
0: দুটো পার্টের মধ্যে হচ্ছে একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট।
2: রিয়েল আর নমিনাল,
0: ইম্পার্সোনালে দুটো পার্ট, কি বললাম রিয়েল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট, তাহলে তিনটে হয়ে গেল টোটাল মিলে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা রিয়েল অ্যাকাউন্ট, একটা নমিনাল অ্যাকাউন্ট। এই তিনটে অ্যাকাউন্টের উপর দাঁড়িয়ে আমাদের গোল্ডেন রুলটা বিলং করছে, মানে গোল্ডেন রুলটা দাঁড়িয়ে আছে এই তিনটে অ্যাকাউন্টের উপর। কোন কোন অ্যাকাউন্ট বললাম? পার্সোনাল, রিয়েল এবং নমিনাল। এই রিয়েল এবং নমিনাল আবার কার ভাগ? ইম্পার্সোনাল এর ভাগ। মানে অ্যাকাউন্টসকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে না, অ্যাকাউন্টসকে দু ভাগে, পার্সোনাল ইম্পার্সোনাল। ইম্পার্সোনাল এর দুটো পার্ট,
1: রিয়েল
0: রিয়েল আর নমিনাল।
2: স্যার, আমার ইম্পার্সোনাল আর পার্সোনাল এর মধ্যে পার্থক্যটা কি করে বুঝবো?
0: বলছি, আমি সবই আসছি। পার্সোনাল অ্যাকাউন্ট কাকে তাহলে বুঝতে পারবে? পার্সোনাল অ্যাকাউন্টের বাংলা নাম যদি বলি, ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাব, অ্যাকাউন্টের বাংলা হচ্ছে হিসাব। আর পার্সোনালের বাংলা হলে আমার পার্সোনাল ব্যাপার, এটা আমার পার্সোনাল ম্যাটার, মানে কি ব্যক্তিগত ব্যাপার। তাহলে যে অ্যাকাউন্ট গুলো ব্যক্তিগত এবং লাইক অফ এ পার্সন, যে অর্গানাইজেশন গুলো আছে, যেমন তুমি যদি বলো আমাদের শিউলি হাই স্কুল, আজকে যদি আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, কার নামে খোলা হবে? স্কুলের, স্কুলের নামে খোলা হবে। তাহলে সে কিন্তু ব্যক্তিগত আওয়াজ দেয় না, কথা বলে না, কিন্তু আইডেন্টিটি কার মতন? একটা পার্সনের মতন। তাহলে যদি বলি রাম শ্যাম যদু মধু, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে, ঠিক শিউলি হাই স্কুল, এরাও কার মধ্যে পড়বে? পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যেই পড়বে। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট কি নিয়ে কথা বলে? ব্যক্তি এবং প্রতিষ্ঠান নিয়ে কথা বলে। পার্সোনাল অ্যাকাউন্ট কি নিয়ে কথা বলে?
1: ব্যক্তি এবং প্রতিষ্ঠান।
0: এই হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের কাজ। রিয়েল অ্যাকাউন্ট যেটা বলছিলাম, ইম্পার্সোনাল মানে কি যেটা বলছিলে তুমি, ইম্পার্সোনাল মানে এই ব্যক্তি প্রতিষ্ঠান বাদ দিয়ে আদার যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলো পড়বে কার মধ্যে? ইম্পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। কার মধ্যে পড়বে?
2: ইম্পার্সোনাল অ্যাকাউন্ট।
0: এই ইম্পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে যেগুলো আছে তার মধ্যে রিয়েল এবং নমিনাল। কি অ্যাকাউন্ট?
2: রিয়েল এবং নমিনাল।
0: এই রিয়েল অ্যাকাউন্ট কথা বলে সম্পত্তি সম্পর্কীয় হিসাব নিয়ে। কি নিয়ে কথা বলে?
1: সম্পত্তি।
0: রিয়েল কথা বলে সম্পত্তি নিয়ে। সম্পত্তি মানে আমরা অ্যাকাউন্টে কোনগুলোকে বুঝি? সম্পত্তি কারা, কোনগুলো আমাদের অ্যাসেট? সম্পত্তি ইংরেজি হচ্ছে অ্যাসেট। অ্যাসেট কোনগুলো?
1: সোনা, হীরে,
0: ঘর, বাড়ি, টাকা পয়সা। সোনা হীরে তো একটা অন্য জিনিস, অর্নামেন্টস এর মধ্যে ঢুকে যাবে। তাহলে কথা হচ্ছে আমার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, জমি এবং বাড়ি, ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র, ক্যাশ অ্যাট ব্যাংক ব্যাংকের টাকা, ক্যাশ ইন হ্যান্ড হাতের টাকা, এগুলো আমার কার মধ্যে পড়ে? সম্পত্তির মধ্যে পড়ে। আর সম্পত্তি সংক্রান্ত যাবতীয় হিসাব এটা কোন অ্যাকাউন্টে আলোচনা হয়? কার মধ্যে পড়ে? এগুলো কোন অ্যাকাউন্টের মধ্যে বললাম? রিয়েল অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট?
2: রিয়েল অ্যাকাউন্ট।
0: তিনটে অ্যাকাউন্ট বলেছি, পার্সোনাল গেল ব্যক্তি আর প্রতিষ্ঠান নিয়ে, রিয়েল অ্যাকাউন্ট কথা বলে কি নিয়ে? সম্পত্তি নিয়ে। আদার যত অ্যাকাউন্ট আছে, মানে সম্পত্তি এবং ব্যক্তি এবং প্রতিষ্ঠান ছাড়া আদার যত অ্যাকাউন্ট, সব যাবে কোন অ্যাকাউন্টের মধ্যে? তিনটে অ্যাকাউন্ট বললাম একটু আগে, পার্সোনাল, রিয়েল আর একটা কি বলেছিলাম? নমিনাল। আদার সব অ্যাকাউন্ট কার মধ্যে যাবে? নমিনাল অ্যাকাউন্টের মধ্যে। সেখানে আমার যাবতীয় আয়, যাবতীয় ব্যয়, যাবতীয় লাভ, যাবতীয় ক্ষতি সব নমিনাল অ্যাকাউন্টে গিয়ে পড়বে। তাহলে তোমার যদি বলে ফার্নিচার অ্যাকাউন্ট, কার মধ্যে পড়বে?
2: নমিনাল অ্যাকাউন্ট,
1: রিয়েলের মধ্যে।
0: রিয়েলের মধ্যে, ফার্নিচার তো অ্যাসেট, সম্পত্তি। ফার্নিচার কার মধ্যে পড়বে? রিয়েল অ্যাকাউন্টের মধ্যে। যদি বলি রাম অ্যাকাউন্ট, রাম কার মধ্যে পড়বে? পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। কার মধ্যে পড়বে? রাম তো একটা লোক, ব্যক্তি। আবার ঠিক এইগুলো বাদ দিয়ে বলি স্যালারি অ্যাকাউন্ট।
2: স্যালারি অ্যাকাউন্ট,
0: স্যালারি বাংলা কি আমরা? বেতন। ওয়েজেস অ্যাকাউন্ট, ওয়েজেস এর বাংলা কি মজুরি, স্যালারি ওয়েজেস ফারাক জানো তোমরা? বেতন আর মজুরি ফারাক,
1: বেতন মাসিক হিসেবে হয়, মাসের শেষে একটা অ্যামাউন্ট দেওয়া হয়, আর
0: মজুরি
1: মজুরিটা ডেইলির আর কি পার ডে।
0: সেইভাবে একটা কনসেপ্ট আছে যেটা মেন কনসেপ্ট বলা হচ্ছে, স্যালারি দেওয়া হয় অ্যাকাউন্টসে বলছে, স্যালারি দেওয়া হয় অফিসে, স্যালারি কোথায় দেওয়া হয়? অফিসে দেওয়া হয়। আর মজুরি কোথায় দেওয়া হয়?
2: রোজের কাজে,
0: কারখানায়,
2: কারখানায়।

0: অ্যাকাউন্টের উপর দাঁড় করিয়ে আছে কি গোল্ডেন রুল,
1: গোল্ডেন রুল।
0: জার্নাল মানে আর কিছুই না, জার্নাল মানে একটা অ্যাকাউন্টকে ডেবিট করা আর একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করা, ডেবিট এবং ক্রেডিট। ক্রেডিট মানে হচ্ছে অ্যাকাউন্টস এর পরিভাষায় পুরো কথা হচ্ছে, যদি ল্যাটিন ওয়ার্ড দেখো পুরো কথা হচ্ছে ডেবিটাম আর ক্রেডিটাম,
1: ডেবিটাম ক্রেডিটাম,
0: ক্রেডিটাম। শর্টে আমরা বলি ডেবিট, শর্টে আমরা বলি ক্রেডিট। আমরা জার্নাল লেখার সময় ডেবিটকে বলি ডিআর, ডিআর বলে লিখি ডিআরআর, আর ক্রেডিট লিখি সিআর বলে, মানে সিআর শর্ট ফর্ম, সিআর মানে ক্রেডিট, ডিআর মানে ডেবিট। তাহলে কাকে ডেবিট করব, কাকে ক্রেডিট করব, এই রুলটা জানাটাই হচ্ছে গোল্ডেন রুল। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে একভাবে ডেবিট হয়, একভাবে ক্রেডিট হয়, রিয়েল অ্যাকাউন্টে একরকম ভাবে ডেবিট হয়, একরকম ভাবে ক্রেডিট হয়, নমিনাল অ্যাকাউন্টে একভাবে ডেবিট হয়, একভাবে ক্রেডিট হয়। তাহলে এবার আমরা গোল্ডেন রুলটা একটু আলোচনা করব। পার্সোনাল অ্যাকাউন্ট কি নিয়ে কথা বলে একটু আগে বললাম,
2: ব্যক্তি
0: এবং প্রতিষ্ঠান নিয়ে। সেখানে বলছে রিসিভার ইজ ডেবিট, রিসিভার ইজ ডেবিট, রিসিভার মানে যে গ্রহণ করছে, রিসিভার মানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান, যদি বাংলায় ভালোভাবে বলি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা বা পণ্য গ্রহণ করছে, কি বলছি
1: টাকার পণ্য গ্রহণ করছে,
0: সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব খাতা কি হবে, ডেবিট হবে, রাইট। আবারও বলছি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা বা পণ্য গ্রহণ করে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব খাতা হবে ডেবিট। এর ঠিক অপোজিটটাই ক্রেডিট, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা বা পণ্য প্রদান করছে মানে গিভার, ওটা ছিল রিসিভার, এ হচ্ছে গিভার, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব খাতা হবে
2: ক্রেডিট,
0: ক্রেডিট।
1: আচ্ছা
0: ক্লিয়ার কি বলছি? তাহলে ডেবিট এবং ক্রেডিট এইটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম, এইভাবে হয়। আবার রিয়েলে আলাদা হবে, নমিনালে আলাদা হবে। একটা এক্সাম্পল দিই পার্সোনাল অ্যাকাউন্টে, যে হয়তো তোমাকে ট্রানজাকশন বা লেনদেন বললো যে রাম ক্যাশ পেইড টু রহিম, রাম ক্যাশ
2: পেইড টু রহিম,
0: রহিম।
1: এটা গুগল পে ফোন পে তে শুনেছি, মানে যখন একটা কোন একটা কিছু কিনলাম
2: ট্রানজাকশনের সময় শোনা যায় এটা।
0: হ্যাঁ আমি বলছি এখানে রাম ক্যাশ পেইড টু রহিম, এর বাংলা মানে কি,
2: রাম
1: রাম
2: রোহিত কে
1: পেইড করেছে,
0: রহিম কে,
2: রহিম কে
0: টাকা পেইড করলো, সেবা টাকা 2000 টাকা বা 1000 টাকা। তাহলে টাকাটা কে পেলো, রিসিভার কে, এখানে
2: রোহিত,
0: রোহিত যদি রিসিভার হয় তাহলে রোহিত এখন এখানে ডেবিট হবে, আর দিল কে টাকাটা, এখানে
2: রাম,
0: রাম, তাহলে টু রাম অ্যাকাউন্ট। আমি যখন কারুর বইতে লিখবো তখন সেটা ক্যাশ হবে, রামের বইতে লিখলে রামের অ্যাকাউন্টে কি হবে, রোহিত অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কিন্তু আমি এর বাইরে গিয়ে চিন্তা ভাবনা করি গোল্ডেন রুল অনুযায়ী সোজা সরল চোখে, তা টাকাটা পেলো কে, রিসিভার কে, এখানে
2: রোহিত,
0: আর গিভার কে,
2: রাম।
0: তাহলে গোল্ডেন রুল কি বলছে, যে রিসিভার সে ডেবিট হয়, তাহলে রোহিত এখানে ডেবিট, আর গিভার এখানে ক্রেডিট, তাহলে রাম অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। জার্নাল লেখার সময় নিয়ম হচ্ছে যে ক্রেডিট হয় তাকে আর সিআর লেখে না, তার নামের সঙ্গে টু বসে যায়, টিও টু, আর যে ডেবিট তার নামের সঙ্গে ডিআর লিখতে হয়। তাহলে রোহিত অ্যাকাউন্ট ডেবিট মানে ডিআর, টু রাম অ্যাকাউন্ট, এটা হচ্ছে এক্সাম্পলের মানে, এই যে এটা যে জার্নাল, আমি যে ট্রানজাকশনটা তোমায় বললাম লেনদেনটা, রাম ক্যাশ পেইড টু রোহিত, তাহলে জার্নালটা কি দাঁড়ালো, রোহিত অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট।
1: আচ্ছা
0: জার্নালটা কি বললাম,
2: রোহিত অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট,
0: টু রাম অ্যাকাউন্ট। ক্লিয়ার? এটা গেল তোমার পার্সোনাল
1: অ্যাকাউন্ট।
0: এবার রাম রোহিত কে না দিয়ে রাম বলতে পারতো রাম ক্যাশ পেইড টু পিসি চন্দ্র এন্ড জুয়েলার্স, এটাও বলতে পারতো। তা টাকাটা কে পেলো তখন, টাকা পয়সা কি, এগুলো কি সম্পত্তি, রাইট, অ্যাসেট, এই নিয়ে কথা বলে। তাহলে যাবতীয় রিয়েল অ্যাকাউন্টে কি নিয়ে কথা বলে, সম্পত্তি নিয়ে, অ্যাসেট নিয়ে। তাহলে রিয়েল অ্যাকাউন্টে যেটা বলা হচ্ছে সম্পত্তি যদি কামসিন হয়, অ্যাসেট কামসিন, কি বলছি
1: অ্যাসেট কামসিন,
0: দ্যাট ইজ সেই অ্যাসেটের অ্যাকাউন্টটা ডেবিট হবে। যদি কোনো সম্পত্তি আসে, আগমন ঘটে, তাহলে সেই সম্পত্তির হিসাবটা কি হবে, ডেবিট। ঠিক এর উল্টো, অ্যাসেট গোজ আউট, অ্যাসেট
1: গোজ আউট,
0: কোনো সম্পত্তি যদি চলে যায় তাহলে কি হবে, সে ক্রেডিট। তাহলে সবকিছুই কিন্তু গোল্ডেন রুল। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে একভাবে ডেবিট ক্রেডিট হচ্ছে, আর হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট একবার ডেবিট করেছে। একটা এক্সাম্পল দিই, যেরকম বললো ফার্নিচার পারচেজড বাই ক্যাশ, কি বললাম,
1: ফার্নিচার পারচেজড বাই ক্যাশ,
0: এর বাংলা মানে যদি বলি নগদ, নগদে আসবাবপত্র কেনা হলো 5000 টাকা, ফার্নিচার পারচেজড বাই ক্যাশ 5000। তাহলে এখানে কোন সম্পত্তিটা আগমন ঘটলো, কোন সম্পত্তিটা আসলো, ফার্নিচারটা আসলো, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট। অ্যাসেট কামস ইন, যে আসে ডেবিট, কি চলে গেল আমার ফার্নিচার কেনার জন্য, কি চলে গেল,
2: টাকা,
0: টাকা চলে গেল, ক্যাশ চলে।

0: গেল,
1: হ্যাঁ
0: তাহলে ক্যাশ হচ্ছে এখানে ক্রেডিট।
1: ক্রেডিট,
0: তাহলে জার্নালটা কি দাঁড়ালো, এই গোল্ডেন রুল থেকে কি জার্নাল শিখলাম, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট।
1: টু ক্যাশ
0: কি বলছি,
1: ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট,
0: কারণ ক্রেডিট বলে না, যার নামের সঙ্গে টু সেই ক্রেডিট, কারণ ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট এরকম বলে না, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, যার নামের সঙ্গে টু সেই হচ্ছে তোমার কি ক্রেডিট।
2: ক্রেডিট
0: বোঝা গেল?
1: হ্যাঁ স্যার।
0: তাহলে এখানে অ্যাসেট কামস ইন কোনটা হলো ফার্নিচার, আর অ্যাসেট গোজ আউট কোনটা হলো
2: মানি,
0: ক্যাশ।
2: ক্যাশ
0: ক্যাশ ক্যাশ মানে হচ্ছে নগদ, মানি মানে টাকা।
2: আচ্ছা
0: ভালো করে বুঝবে, মানি মানে কিন্তু টাকাটাকে বোঝায়, ক্যাশ মানে টাকাকেও বোঝায় চেকেও বোঝায়। তুমি যদি কোনো একটা জিনিস কেনার পরে তাকে চেক কেটে দাও, তুমি কিন্তু ক্যাশেই নিলে।
2: আচ্ছা এটা নতুন জানলাম।
0: হ্যাঁ ক্যাশ মানে আমরা বুঝি হয়তো টাকা, ক্যাশের বাংলা হচ্ছে নগদ।
1: নগদ
0: আর পুরো অনেকে দেখবে বলে যে প্রাইজ কি আছে, ক্যাশ মানি প্রাইজ কি আছে,
2: ক্যাশ
0: ক্যাশ মানি নগদ অর্থ। অর্থ মানে হচ্ছে মানি, আমরা চলতি কথা এমন করে ফেলেছি যে ক্যাশ মানে টাকাটাকে বুঝছি। আমি যদি কোনো জিনিস কিনে চেক কাটি, কাউকে চেক দিলাম, তাকে আমি ক্যাশই দিলাম।
2: আচ্ছা
0: মানে ফারাকটা বুঝতে হবে, কমার্সের ভাষায় ফারাক গুলো বুঝতে হবে। তাই আমরা পরবর্তী যখন ক্যাশ বুক করবো, ওখানে দেখবে দুখানা কলম হয়, একটা ক্যাশ কলম একটা ব্যাংক কলম। মানে আমি চেকে কাউকে টাকা পেমেন্ট করি, টাকাটা কোথেকে কমছে, ব্যাংক থেকে কমবে, অ্যাকাউন্ট থেকে, মানে কি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমবে, ব্যাংক থেকে কমবে। তাহলে তুমি কিন্তু ক্যাশেই পেমেন্ট করলে, ওটা টাকা দেওয়া মানেও যেমন ক্যাশে পেমেন্ট করা, চেক কাটা মানেও ক্যাশে পেমেন্ট করা। একমাত্র টাকা বলতে গেলে বলা হচ্ছে মানি, কি বলা হচ্ছে
1: মানি,
0: মানি মানির বাংলা হচ্ছে অর্থ, ক্যাশের বাংলা হচ্ছে নগদ, ক্যাশের বাংলা
1: নগদ।
0: তাহলে এখানে আমার ক্যাশ অ্যাসেট গোজ আউট মানে কি, ক্যাশ চলে গেল। তাহলে এই ক্যাশ যে চলে গেল, তাই আমার ক্যাশ অ্যাকাউন্টটা ক্রেডিট হলো। অ্যাসেট গোজ আউট ইজ ক্রেডিট অ্যাকর্ডিং টু রিয়েল অ্যাকাউন্ট, অ্যাকর্ডিং টু রিয়েল অ্যাকাউন্টে বলছে কোনো সম্পত্তি যদি আসে তাহলে তার অ্যাকাউন্টটা ডেবিট হবে, কোনো সম্পত্তি যদি চলে যায় তার অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। ক্লিয়ার কি বলছি? আর থার্ড অ্যাকাউন্টটার নাম কি বলেছি,
2: নমিনাল,
0: নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল,
2: নমিনাল অ্যাকাউন্ট,
0: নমিনাল অ্যাকাউন্ট, এনও এম আই এন এল, নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের বাংলা যদি বলি, ওটা যেমন ব্যক্তি এবং প্রতিষ্ঠান পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে সম্পত্তি সম্পর্কীয়, এর বাংলা নাম হচ্ছে নামিক হিসাব,
2: নামিক হিসাব,
0: নামিক হিসাব। তাই নমিনাল অ্যাকাউন্ট কি নিয়ে কথা বলে একটু আগে বলেছি, এগুলো বাদ দিয়ে যাবতীয় আয় ব্যয় লাভ ক্ষতি, কি বলছি,
2: এগুলো বাদ দিয়ে
1: লাভ ক্ষতি,
0: এগুলো নিয়ে কথা বলে কোন অ্যাকাউন্ট,
2: নমিনাল,
0: নমিনাল অ্যাকাউন্ট। তাহলে তোমার লেনদেনে যখন কোনো আয় বোঝাবে, তোমার ট্রানজ্যাকশনে যখন কোনো ব্যয় বোঝাবে, তোমার ট্রানজ্যাকশনে যখন কোনো ক্ষতি বোঝাবে, তোমার ট্রানজ্যাকশনে যখন লেনদেনে কোনো লাভ বোঝাবে, তখন এগুলো কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, নমিনাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, নমিনাল নমিনালে জার্নাল খুব একটা হয় না এবং হয়ও না। আমি প্রথম যেটা বললাম পার্সোনাল পার্সোনালে হলো, কারণ কি রাম এবং রোহিত দুজনেই পার্সোনাল, রিয়েলে বললাম যে রিয়েল রিয়েলে হলো, ফার্নিচারও সম্পত্তি ক্যাশও সম্পত্তি। কিন্তু নমিনাল নমিনালে জার্নাল এই কারণেই হয় না, কারণ আমার কোনো লেনদেনে একসঙ্গে খরচ আর একসঙ্গে ব্যয় বোঝায় না, বোঝায় কি, তোমাকে যদি বলি যে স্যালারি পেইড বাই ক্যাশ, যে বেতন দেওয়া হলো, কি দেওয়া হলো, বেতন দেওয়া হলো, স্যালারি পেইড বাই ক্যাশ, তাহলে তো খরচ বোঝানো হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই কোনো আয় বোঝাচ্ছে না। তাহলে আয়ের জন্য একটা আলাদা জার্নাল করতে হবে। তাহলে আমি যদি প্রথমে এটাই বলি, স্যালারি পেইড বাই ক্যাশ এর জার্নাল কি হতে পারে, বেতন দিচ্ছি আমি কিছে টাকাতে, তাহলে আমার স্যালারি অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্টে বলছে, ডেবিট ক্রেডিট নিয়মটা আমি বলিনি আরেকবার বলা হয়নি, যাবতীয় খরচ ক্ষতি এগুলো হচ্ছে ডেবিট।
2: আচ্ছা খরচ ক্ষতি হচ্ছে ডেবিট,
0: আর ঠিক উল্টো আয় এবং লাভ, খরচ এবং ক্ষতি এগুলো হচ্ছে ডেবিট, খরচ উল্টো কি আয়,
2: আয়
0: আর ক্ষতির উল্টো কি লাভ,
2: লাভ,
0: এগুলো হচ্ছে নমিনাল অ্যাকাউন্টে ক্রেডিট। তাহলে কোনো যদি লেনদেনে আমার খরচ বোঝায় তাহলে আমার ডেবিট হবে, কোনো লেনদেনে যদি আমার আয় বোঝায় তাহলে আমার ক্রেডিট হবে, ঠিক যদি ক্ষতি বোঝায় তাহলে আমার ডেবিট হবে, যদি আমার লাভ বোঝায় তাহলে আমার ক্রেডিট হবে। তাহলে খরচ হচ্ছে, এই যে বললাম স্যালারি পেইড বাই ক্যাশ, তাহলে আমি খরচ করছি, পেইড মানে তো দিয়ে দেওয়া, তাহলে বেতন দিচ্ছি নগদ অর্থে, বেতন দিচ্ছি নগদে, তাহলে ধরো 2000 টাকা, তাহলে আমি যে বেতন দিলাম, বেতনের ইংরেজি কি বললাম,
2: স্যালারি,
0: স্যালারি, তাহলে খরচ হচ্ছে, তাহলে খরচের নমিনাল অ্যাকাউন্টে কি বলে,
2: ডেবিট,
0: ডেবিট, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, কি বলছে,
2: স্যালারি অ্যাকাউন্ট
0: ডেবিট, কি চলে গেল স্যালারি দেওয়ার জন্য,
2: ক্যাশ,
0: ক্যাশ, রাইট, ভেরি গুড, ক্যাশ চলে গেল। তাহলে ক্যাশ যে চলে গেল, অ্যাসেট গোজ আউট, তাহলে রিয়েল অ্যাকাউন্ট কি বলে, সম্পত্তি চলে গেলে ক্রেডিট, তাহলে জার্নালটা কি দাঁড়ালো, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কি দাঁড়ালো?
1: স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট।
0: তাহলে এখানে কিন্তু নমিনাল নমিনাল হলো না, ডেবিটটা হলো নমিনাল থেকে, স্যালারি নমিনাল অ্যাকাউন্ট, ক্যাশ কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ছে?
2: ক্যাশ হচ্ছে
1: রিয়েল
0: রিয়েল। তাহলে কার কার জানা হলো, নমিনাল এবং রিয়েল। ফার্নিচার কেনার বেলা কিন্তু রিয়েল রিয়েলে হলো, রাম যখন রোহিতকে দিচ্ছে পার্সোনাল পার্সোনালে হলো, কিন্তু এই যে জার্নালটা আমরা পাস করালাম স্যালারি পেইড বাই ক্যাশ, এটা কিন্তু হলো নমিনাল আর রিয়েলে।
2: আচ্ছা,
0: কারণ নমিনাল নমিনালে কিন্তু হলো না। ঠিক, এই যদি অপোজিট এন্ট্রি বলি, ইন্টারেস্ট রিসিভড বাই ক্যাশ, কি বলছি?
1: ইন্টারেস্ট রিসিভড বাই ক্যাশ,
0: ওটা স্যালারি পেইড বলছিলাম, এখানে ইন্টারেস্ট পাচ্ছি, মানে ইন্টারেস্টের বাংলা হচ্ছে সুদ,
2: সুদ,
0: ঠিক আছে? ব্যাংকে আমরা ইন্টারেস্ট পাই, তো যদি আমি ইন্টারেস্ট রিসিভড বাই ক্যাশ বা ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক, ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক, ব্যাংক আমার ইন্টারেস্ট দিচ্ছে,
2: এই ইন্টারেস্ট কিভাবে বাড়ে স্যার?
0: ইন্টারেস্ট বাড়ে, তুমি যখন ব্যাংকে কোনো টাকা ডিপোজিট করবে তখন ব্যাংক তোমাকে একটা সেভিংস অ্যাকাউন্টের উপর একটা ইন্টারেস্ট দেয়। একমাত্র ব্যাংক ইন্টারেস্ট দেয় না কারেন্ট অ্যাকাউন্টের উপর, কারণ কারেন্ট অ্যাকাউন্টে কারা রাখে টাকা? মেনলি বিজনেসম্যানরা রাখে, তারা এতবার সারাদিনে টাকা তোলা নেওয়া করে, ইন্টারেস্ট এদের উপর দেওয়া হয় না, এবং এদের যত খুশি ইচ্ছে টাকা তোলা যায়, যখন টাকা রাখাও যায় যতবার খুশি। কিন্তু তুমি সেভিংস অ্যাকাউন্টে তুমি একটা পার ডে তোমার একটা লিমিট আছে, তার বেশি তুমি টাকা তুলতেও পারবে না।
2: আচ্ছা আচ্ছা,
0: ঠিক আছে। ফলে এর একটা ইয়ারলি একটা ইন্টারেস্ট হয় সেভিংস অ্যাকাউন্টে। সাপোজ মনে করো 3.5% যদি ইন্টারেস্ট দেয়, এখন আমার রেটটা 3.5% ছিল, তা তুমি যদি 100 টাকা রাখো, তুমি দেখবে এক বছর বাদে তোমার ব্যাংক ব্যালেন্স হবে 103.50 টাকা। তা তোমার কটাকে ইন্টারেস্ট দিয়েছে ব্যাংক?
2: 3.50 টাকা,
0: 3.5 টাকা। এই 3.50 টাকা তোমাকে কিন্তু ক্যাশে দেয়নি, তোমার ব্যাংক ব্যালেন্সটা দেখবে বেড়ে গেছে। তাহলে এই যে ইন্টারেস্টটা দিল, তাহলে ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক হলো। তুমি কোথেকে ইন্টারেস্ট পেলে? ব্যাংকের থেকে। তাহলে এই যে তোমার টাকাটা বাড়লো, কোথায় বাড়লো? ক্যাশে বাড়লো না ব্যাংকে বাড়লো?
1: ব্যাংকে।
0: তাহলে ব্যাংক আমার কি রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে?
2: হ্যাঁ,
0: আমার সম্পত্তি, আমার হাতে যেমন নগদ টাকাটাও আমার অ্যাসেট, ব্যাংকের টাকাটাও আমার অ্যাসেট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর কি জন্য তোমার বাড়লো টাকাটা?
1: আমি
0: কি পেয়েছো ব্যাংক থেকে? কি পেলে?
1: ইন্টারেস্ট।
0: ইন্টারেস্ট পেলে। তাহলে ইন্টারেস্ট কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ছে?
1: সেভিংস অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট।
0: ইন্টারেস্ট কেন রিয়েল হবে? ইন্টারেস্ট নমিনাল
1: অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট,
2: নমিনাল অ্যাকাউন্ট,
0: ইন্টারেস্ট নমিনাল অ্যাকাউন্ট। তাহলে ইন্টারেস্ট যদি নমিনাল হয়, ওখানে স্যালারি, আগেরটা কি বললাম স্যালারি নমিনাল ছিল, এখানে ইন্টারেস্ট নমিনাল, সুদ কোন অ্যাকাউন্টের মধ্যে পড়বে? সুদ নিচে সম্পত্তির মধ্যে পড়বে না, সুদ কোন ব্যক্তির মধ্যে পড়বে না, নমিনালে পড়বে। তাহলে এখানে জার্নালটা কি দাঁড়ালো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট, কি দাঁড়ালো?
1: ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট
0: অ্যাকাউন্ট। আগেরটা কি দাঁড়ালো? আগেরটা যে আমি খরচ বুঝিয়েছিলাম স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এবারে কিন্তু আমি আয় বোঝালাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট। তাহলে এখানেও কিন্তু কার কার মধ্যে জার্নালটা হলো? রিয়েল এবং নমিনাল। তাহলে নমিনাল নমিনালে কিন্তু জার্নাল হলো না, আমি একটা জার্নাল দিয়ে খরচ বোঝালাম স্যালারি পেইড বাই ক্যাশ, একটা একটা ট্রানজাকশন দিয়ে কি বোঝালাম? আয় বোঝালাম, ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক। তাহলে এই জার্নাল যে আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে আমার গোল্ডেন রুলের পুরো ব্যাপারটা, এই 3টে অ্যাকাউন্টে কিভাবে হয়। তাই যখনই কোনো লেনদেন হয় তখন সেইটা আমার প্রথম যে বইতে লিখতে হয় সেই বইটার নাম হচ্ছে জাবেদা বই বা জার্নাল বুক। জার্নালের বাংলা কি বললাম? জাবেদা। এই জাবেদা বা জার্নাল বুক, এইটাই আজকে আমাদের ক্লাসের মধ্যে ছিল। আমরা আজকে এটাই আলোচনা করলাম, ফার্স্ট চ্যাপ্টার জার্নাল, গোল্ডেন রুল, এগুলো আমরা আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। তোমরা আজকের ক্লাস ক্লিয়ার কিনা বলো, এই যে জাবেদা বা আমরা কি করে এই ট্রানজাকশন আসলো, কি করে অ্যাকাউন্টস আসলো, অ্যাকাউন্টস আমরা প্রথমে আমরা কি শিখতে পারি, গোল্ডেন রুল কি জিনিস, এগুলো তোমরা ক্লিয়ার কিনা বলো আজকে।
1: হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে।
0: বুঝতে পারলে? পরিষ্কার। তাহলে অ্যাকাউন্টসকে আমরা আবার একটা রিভিউ করে দিচ্ছি। অ্যাকাউন্টসকে তিনভাবে ভাগ করা যায়, ফাদার অফ অ্যাকাউন্টস বলা হয় লুকা প্যাসিও লেগে। 3টে অ্যাকাউন্টসে ভাগ কি কি? পার্সোনাল, রিয়েল, নমিনাল। নর্মালি ইম্পার্সোনাল দুটো পার্ট, রিয়েল, নমিনাল, এর 3টের উপর বেস করে তৈরি হয়েছে গোল্ডেন রুল, যে গোল্ডেন রুল আমরা আলোচনা করলাম। এবং এই গোল্ডেন রুল যদি আমরা জানি তাহলেই আমরা জার্নাল করতে পারবো। তুমি কিন্তু ABCD না শিখলে যেমন বানান লিখতে পারবে না, তেমনি গোল্ডেন রুল না জানলে তুমি অ্যাকাউন্টসের জার্নালও করতে পারবে না। আর লেনদেন হলেই আমাকে জার্নাল বইতে, প্রাথমিক যে বই সেই বইটার নামই হচ্ছে জার্নাল বুক, জাবেদা বই।
2: আচ্ছা,
0: ঠিক আছে। আজকে আমরা ক্লাস এখানেই শেষ করলাম, এবং আজকের এই ক্লাসে আমরা জার্নাল এবং গোল্ডেন রুল সম্পর্কে আলোচনা করলাম, যেটা একদম কমার্সের প্রাথমিক একটা চ্যাপ্টার। ওকে
1: স্যার,
0: ধন্যবাদ তোমাদের দুজনকে, নমস্কার।
1: নমস্কার।
3: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন একাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন শিউলি হাই স্কুলের শিক্ষক ব্রজগোপাল দাস এবং দুই ছাত্র।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে। জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শুনবেন জয়ন্তী মুর্মু সহশিল্পীদের কণ্ঠে, 6:15 কথিকা পাচার বিরোধী আইন বলবেন শকুন্তলা মুর্মু, লোকগীতি শোনাবেন সরোজিনী হাসদা ও সহশিল্পীবৃন্দ এবং গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষি কথার আসর, পশ্চিমবঙ্গের মৎস্য চাষের ইতিহাস, এ বিষয়ে প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দর সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, রামায়ণ গান 7:10, 7:30 সমীক্ষা, 8:00 মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ অনুষ্ঠান অন্তর্মহল, 8:30 অন্বেষা, থাকবে বিজ্ঞানের খবর, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে প্রদীপ তাকুণ্ডুর প্রতিবেদন, রাত 9:00 প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি, নিবেদনে আকাশবাণী কলকাতার সঙ্গীত বিভাগ, 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 9:45 নজরুল গীতি শিল্পী মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়, 10:00 ছায়াছবির গান, 10:30 বেহালা বাজিয়ে শোনাবেন চিন্ময় মহান্তি, 10:50 লোকগীতি শিল্পী রাখাল দাস বাউল, 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার শিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:30 গুলগুলশান, উপস্থাপনা অমরনাথ ভট্টাচার্য, 7:10 নজরুল গীতি শিল্পী মঞ্জুরী বন্দ্যোপাধ্যায় দর্পণ, 7:30, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, হিন্দি ছবির গান শুনবেন 11:10 থেকে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

জানিয়ে দেওয়া আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং

সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 97 ভাগ আর সর্বনিম্ন শতকরা 88 ভাগ। বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 9.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শুনলেন।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
2: সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

0: সরোজিনী হাঁসদা আর সাঁওতেন কোয়া দং সেরেন পে আজম কে তাবনা সেরেন হৃদয় তাহে কানা সরোজিনী হাঁসদা নিত আজম তাবন পে মানমি পাচার বিরুদ অন আরিক নয়া সাতাম বাবত্তে থুতি থুতিয়ে দেয় শকুন্তলা মুর্মু।
1: তেহিন 30 জুলাই গোটা দুনিয়ারেন জেগত মার্মি ব্যাপার বিরুদ মাহা মানা হয়ুক কানা আপে যাহারেগে মেনা পিয়া চাষ ক্ষেত্রে ওড়া রে সে সাঙ্ঘাট রে তেহিন দো মিট ঘাড়ি হুকুম কাতে আবোয়া ফুরগল জীবন বাবদ বোন ভাবিত মা মানমি ব্যাপার মেন লেখান আবো দো মারে কথা মেঢেত সিকড়িতে তল আকান বান্দি কোয়া চিতর বোন উহারা মেনখান নেতার যুগ রে নোয়া কয় দো আডি বদল কানা নেতার দো মেঢের সিকড়ি বানুয়া মেনখান চিহ্নত বাং নেলো মিটেন সিকড়ি তাবন তল আকান নোয়া দো হয়ুক কানা ইন্টারনেট আর মোবাইল ফোন রেনা বাড়ি ফাঁদ আবোয়া ভারত স্বাধীন রেনা আর্টিকেল 23 রে মানমি ব্যাপার আর জবর কামি বাড়ি গিয়া মেনতে অল আকান এনতে রেহ সেরমা গেল আয়মা জীবন রেনা ফাঁদ রে পড়া কাতে বাড়িজোগ কানা তেহিন আবো নোয়া ডিজিটাল যুগ রেনা নওয়া ফাঁদ বাবদ বন গালোচ জমেত আবোয়া আতু ওড়া রেন গিদ্র কো বন বাঁচাও কোয়া নিয়ে সেরমা জেগেত জাকাত রে মিটন আড়া সাডে কানা ওনা দো হুয়ুক কানা স্ক্যাম তাইনম রে ফাঁদাও আকান মিটেন জীবন মারাং দো ইটা ভাটা খাদান সে বাড়ি ওড়া করেন জবর কামি লাগিদ হর কো ইদিয়ে কো তাহেন মেনখান নেতার দো বাড়ি নেটওয়ার্ক রেনা হর কো ডিজিটাল তাকো কামি হচেত কোয়া উনকো দো পাড়াও আকান আর মোবাইল কম্পিউটার বাড়াই কোড়া কুড়ি কো ফাঁদ রে কো গিডিয়েত কোয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ আর চাকরি নাম ওয়েবসাইট কো মজ মজ বিজ্ঞাপন কো এম ইয়া ডাটা এন্ট্রি কামি মারাং বাজার রে সে বিদেশ রে চাকরি ঢের টাকা বেতন কামি বাং নামুক খাতির আবরেন কোড়া কুড়ি কো ভাবি তাকো যে ভাগে জীবন এন তাকো মেনখান ওনা দো মিটেন আডি বাড়ি জেলিয়া তিকানা যখন মিটেন কোড়া সিগ্র সে কুড়ি গিদ্র ওনা চাকরি লাগি দে সেনোয়া উনি যখন উইহার আয় পাসপোর্ট আর মোবাইল কো কেচেত তাইয়া উনকু দো মিটেন বন্ধ কম্পিউটার রে কো দহয়ে কোয়া যাহারে বারহে উন্ডুক বন্ধ গিয়া খাপা থুপু হুই কাতে গজ রেনা বতর দেখাও কাতে উনকু কো দিনগে 14 থেকে 18 ঘন্টা কম্পিউটার সামনে রেকো দুড়ুব কোয়া উনকু কামি চেত বাড়াইয়াপে অনলাইন রেসে হরড়ে কাতে রে সাইবার ক্রাইম নোয়া দো কো লইয়া উনকু দো জবর বাড়ি কামি কো করাও হচে কোয়া নোয়া দো আডি মারাং দুঃখ রেনা কথা কানা যাহাই নিজে ব্যাপার আকান সে বাড়ি আকান হরতে তাড়াম ইয়ায় উনি বতরতে এটা হর হোক ওনা কামি রে লাগাবে কোয় ওনা খাতির উঙ্কু দো পুলিশ ঠেন সেন হোক বতর কো বুঝাওয়া নৌকা কাতের গে আবো নোয়া কামি রে কুড়ি গিদ্র যাহা তিন মেনা কোয়া সে কোড়া গিদ্র কো মেনা কো তাবনা নৌকা কে কো ফাঁদাও কাতে কো ইদিয়ে কোয়া নোয়া ডিজিটাল কই বিরুদ্ধ রে ভারত সরকার আডি কেটে কানুনে বেনাও কাদা ভারতীয় ন্যায় সংহিতা যাহা দো লই আ বিএনএসএস রেনা সেকশন 143 লেখাতে মানমি ব্যাপার দো মিট মারাং কই কানা যাহারে বন মেনে আ বেল বাং নামুয়া সে জামিন বাং নামুয়া নোয়া লাগিদ 7 সেরমা খন এতহব কাতে জীবন ভোর জেল হুই দাঁড়ে আবো দেশম রে যত জেলা লেখারে এন্টি হিউম্যান ট্রাফিং ইউনিট মেনতে মিটেন বিশেষ পুলিশ দল মেনা কোয়া যাহাই দো নৌকা বাড়ি কামি কো বন্ধ এদা আর হর কো কো বাঁচাও এদ কোয়া ভারত সরকার তো জেগেদ রেনা ইন্টারপোল সাও মেশা কাতে বিদেশ রে ফাঁদাও আকান আবো দেশম রেন কোড়া গিদ্রে সে কুড়ি গিদ্র কো উন্ডোক আগু লাগি রে কামি মেনখান আবো হো সেচেদ দো হুশিয়ার তাহেন লাগতি কানা আবো আতু টোলা বাঁচাও লাগি নোয়া পুন কথা দিশে দহয় পে অকয় হো হোয়াটসঅ্যাপ সে টেলিগ্রাম রে চাকরি এম কাতে মেনখান আলোপে পতিয়া অফিস রেনা ঠিকানা আর ফোন নাম্বার যাচাই গে লাগা পেয়া যাহাই কামি পে ইদিয়ে কোয়া সে কো ইদিয়ে পেয়া উনি দো ওয়ার্ক ভিসা এম মিয়ায় যদি মেনামায় টুরিস্ট ভিসাতে চালা হইয়া

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামীণ এলাকার উন্নয়নে কেন্দ্র সরকার পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান হিসেবে রাজ্যকে মোট 4,684.62 কোটি টাকা দিয়েছে। এর মধ্যে 3,358.18 কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ চলতি অর্থবছরের বাজেট আলোচনায় জানিয়েছিলেন। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, চাষীদের স্বার্থ রক্ষাই সরকারের মূল লক্ষ্য, সেই কারণেই প্রতি কুইন্টালে ধানের মূল্য 200 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তবে সরকার ব্যবসায়ীদের বিরোধী নয় বলেও স্পষ্ট করেন তিনি। খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। কোনো গুদামে কোনো আধিকারিক টাকা দাবি করলে তাহলে সরাসরি তা সরকারকে জানাতে হবে। এমনকি তিনি এও বলেন যে দলেরই নেতা হন না কেন, কেউ যদি টাকা দাবি করেন তাহলে অভিযোগ জানাতে হবে, অভিযোগ প্রমাণিত হলে এক সপ্তাহের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী ভালো কাজ করবে তাদের লাখপতি দিদি প্রকল্পের আওতায় আনা এবং ব্যবসা বাড়ানোর জন্য ঋণের ব্যবস্থা করা হবে বলে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ জানিয়েছেন। তিনি আজ উত্তর চব্বিশ পরগনার বারাসাতে রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন। ঋণ নেওয়ার পর কোনো গোষ্ঠী সঠিকভাবে অডিট ও হিসাব দিতে না পারলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। একই সঙ্গে তিনি এও বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের পঞ্চায়েতে কর সংগ্রহের ক্ষেত্রে বিরাট ঘাটতি ছিল। সাধারণ মানুষ কর দিতে আগ্রহী থাকলেও কিছু দালাল সেই সুযোগে টাকা আত্মসাৎ করত বলে দিলীপবাবু অভিযোগ করেন। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন করা হবে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মণ আজ বিকাশ ভবনে এক অনুষ্ঠানে একথা জানান। তিনি বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি করা হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় আনুষ্ঠানিকভাবে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন প্রকল্প চালু হয়েছে। চোপড়া গ্রাম পঞ্চায়েতের কুমারটোল এলাকায় একটি পুকুর খনন কাজের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বহুদিন পর ফের গ্রামীণ কর্মসংস্থানের কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোপড়ার জয়েন্ট বিডিও ডমিট লেপচা পঞ্চায়েত ও প্রশাসনের একাধিক আধিকারিকগণ। পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায় চলতি বছরে প্রায় 1.5 কোটি ম্যানগ্রোভ গাছের চারা লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর সমুদ্র তীরে বন দপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের পর রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও এই সংবাদ জানান। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া বনবিভাগের 7 জন কর্মী গজগৌরব পুরস্কার 2026-এর জন্য নির্বাচিত হয়েছেন। হাতি সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং বন ব্যবস্থাপনায় তাদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের তরফে তাদের পুরস্কৃত করা হবে। আগামী 13 আগস্ট বিশ্ব হাতি দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় রেশম বোর্ড, বস্ত্র মন্ত্রণালয়, ভারত সরকারের মালদা জেলার বাগমারা মোথাবাড়ি দপ্তর

0: উদ্যোগে মালদা জেলা দপ্তরের সভাকক্ষে আমার রেশম আমার অহংকার 2.0 শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার রেশম চাষীদের আধুনিক প্রযুক্তি, উন্নত ব্যবস্থাপনা এবং বাজার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রামীণ সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ওপর দিয়ে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রামবাংলার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই কৃষি কথার আসরে। এ আসরে আমরা সাধারণত এমন এমন বিষয় নিয়ে আসি, উত্থাপন করি, যে সকল বিষয় আমাদের গ্রাম বাংলার যে শ্রোতা বন্ধুরা রয়েছেন, কেউ কৃষক, কেউ বা মৎস্যচাষী, তাদের ক্ষেত্রে তাদের যাতে খানিক হলেও সহায়তা করে এমন সকল বিষয় নিয়ে আলোচনা করি। স্টুডিওতে আসেন বিশেষজ্ঞেরা। আজ আমরা কথা বলবো এমনই এক বিশিষ্ট অতিথির সঙ্গে, যিনি আমাদের গ্রাম বাংলার যে মানুষেরা খেটে খান এবং মাছ চাষের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের জীবনের একটা বড় অংশের সঙ্গে জড়িয়ে তাঁর কর্মকাণ্ড, অথবা এমনও বলা যেতে পারে তাঁর কর্মকাণ্ডের সঙ্গেই আমাদের মৎস্য চাষের উন্নয়নের একটা বড় অংশ জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য চাষের। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ দীর্ঘ 30 বছর এমন এক ব্যক্তি মৎস্য দপ্তরকে সামলেছেন, ক্যাবিনেট মিনিস্টার হয়ে থেকেছেন, যা সত্যি আর কখনো দেখা যায়নি, এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে তার এই লম্বা টেনিওর সবটা করেছেন। তিনি অবশ্যই পশ্চিমবঙ্গের প্রাক্তন মৎস্যমন্ত্রী এবং অবশ্যই প্রাক্তন রাজ্যসভার সদস্য শ্রী কিরণময় নন্দ। স্বাগত জানাই আপনাকে।
3: প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আকাশবাণীর কাছে।
2: অনেক ধন্যবাদ আপনিও যে এলেন। আপনার কাজ মৎস্যমন্ত্রী হিসেবে, যখন আপনি প্রথম মৎস্যমন্ত্রী হয়ে দপ্তরকে হাতে নিলেন 1982 সাল, সেই সময় থেকে ক্রমশ ঢেলে সাজালেন এই মৎস্য দপ্তরকে। সার্বিকভাবে আপনার অভিজ্ঞতার কথা যদি বলেন, আপনিও তরুণ তুর্কি তখন, সেই সময় একটা নতুন দপ্তর, সেই দপ্তরখানি তখন কেমন ছিল?
3: মানুষের কাছে প্রচার মাধ্যম বলতে আমাদের কাছে তখন একমাত্র আকাশবাণী ছিল।
2: ঠিক,
3: তখনও দূরদর্শন আসেনি, অথবা দূরদর্শনের মানুষের কাছাকাছি তখনও দূরদর্শন
2: পৌঁছায়নি।
3: তখন দূরদর্শনের একটা চ্যানেল তখন খোলা হয়েছে 1982, তখন ওই এশিয়ার ছিল, কিন্তু আকাশবাণী প্রত্যেকের ঘরে ঘরে, সংবাদ আর ওই কৃষি কথার আসর, এখনও আমার মনে পড়ে অনুরোধের আসর, আকাশবাণীর সঙ্গে মানুষের একটা অত্যন্ত হৃদ্যতা বা আত্মিক সম্পর্ক ছিল, আর আকাশবাণীর মাধ্যমেই মানুষের কাছে সব খবরগুলো পৌঁছতো। কারণ আমার এখনও মনে আছে, আমি কোনো প্রকল্প যখন উদ্বোধন করতাম বা কোনো প্রকল্পের কাজ নিয়ে যখন যেতাম, আকাশবাণী প্রায় আমার প্রকল্পের কথা প্রচার করত, আর লোকেরা বলতো আকাশবাণীর মাধ্যমে আপনি যে কাজ করছেন আমরা জানতে পাচ্ছি, আপনি কোথায় গেছেন তাও আমরা জানতে পাচ্ছি। সেই জন্য মানুষের কাছে মৎস্য দপ্তরের কাজকর্ম এবং বিশেষ করে আমার সম্পর্কে মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিতি যে সংস্থা ঘটিয়েছে সে হচ্ছে আকাশবাণী। সেই আকাশবাণীতে আজকের আমার আসার সুযোগ হয়েছে। 1982 সালে যখন আমি মৎস্য দপ্তরের দায়িত্বে আসি মন্ত্রী হিসাবে, আমি কিন্তু ভাবিনি এই দপ্তরের দায়িত্ব কখনো আমাকে নিতে হবে। কারণ সত্যি কথা বলতে কি, মাছ সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতাও ছিল না, মাছ খেতাম এই পর্যন্ত, কিন্তু মাছ আমি চিনতামও না, বাড়িতে পুকুর ছিল, মাছ ধরা হতো।
2: কিন্তু পূর্ব মেদিনীপুরের ছেলে আপনি, সেখানে মাছের তো একটা বিশাল রাজত্ব বলা যায়।
3: মাছের রাজত্ব, কিন্তু তাদের সঙ্গে তো আমার ওতপ্রোতভাবে কন্টাক্ট ছিল না। কন্টাক্টটা হয় 1977 সালে।
2: আচ্ছা,
3: 1977 সালে যখন আমি প্রথম বিধানসভাতে আসি, তখন বিধানসভা এসেছিলাম আমি, তখন সরকার পক্ষ ছিল বামফ্রন্ট সরকার। সেই বামফ্রন্ট সরকারের বিরোধী হিসাবে জনতা পার্টি থেকে আমি বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আছি। আমার অভিজ্ঞতা

0: সেখানে ষোলোটা ডিঙি নৌকো হঠাৎ একটা ঘূর্ণিঝড়ে সেই ষোলোটা ডিঙি নৌকো ডুবে যায় এবং সেই ডিঙি নৌকোগুলো তার মধ্যে ১৬ জন মারা যায়, এবং সেই ১৬ জন যে মারা যায় তার মধ্যে ১৫ জন হচ্ছে আমার নির্বাচনী এলাকার মধ্যে। আমি যখন জানতে পারলাম সেই খটিতে তাদের প্রতি শোক জ্ঞাপনের জন্য একটা সভা হবে, আমি সেই খটিতে গেলাম। তখন যাওয়া খুব কষ্টকর ব্যাপার ছিল, রাস্তাঘাট কিচ্ছু ছিল না, কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হতো। তা সেই খটিতে পৌঁছলাম, তারপর তাদের গ্রাম কোথায় গ্রামটা জানলাম, ওই খটিতে যারা কাজ করে উত্তরপন্থায় বলে একটা গ্রাম, আমি সেই উত্তরপন্থায় গ্রামে আমি হেঁটে হেঁটে তাদের বাড়িতে আমি গেলাম। আর যখন তাদের বাড়িতে আমি গিয়ে পৌঁছলাম তখন দেখলাম তাদের যারা স্ত্রীরা বয়স অল্প তারা পা ধরে কান্না শুরু করলো যে এরপরে আমাদের কী করে জীবন জীবিকা চলবে, আমাদের স্বামী মারা গেছে সমুদ্রে, আমাদের নৌকোগুলো ডুবে গেছে। আমার সে কথাটা মনে ছিল এবং সেটা আমার মনে খুব দাগ কেটেছিল। তো আমি ভাবতে পারিনি যে ১৯৮২ সালে এই দপ্তরের দায়িত্ব আমাকে নিতে হবে, যার সঙ্গে অসংখ্য মৎস্যজীবী বা মৎস্যচাষী যুক্ত আছে পশ্চিমবাংলায়, তাদের দায়িত্ব আমাকে পালন করতে হবে। তা আমি ১৯৮২ সালে এসেই প্রথমে আমার ওই কথাটা মনে পড়ল যে ১৯৭৮-৭৯ সালে ঘূর্ণিঝড়ে যে সমস্ত মৎস্যজীবীরা প্রাণ দিয়েছিলেন এবং তাদের বাড়িতে গিয়ে তাদের স্ত্রীদের যে আর্তনাদ সেটা আমার মনে খুব দাগ কেটেছিল। সেই জন্য আমি উৎসমন্ত্রী হয়ে প্রথমে আমি দেখলাম যে সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের একটা নিরাপত্তার কী করে ব্যবস্থা করা যায়, এবং তারা যে ডিঙি নৌকো নিয়ে মাছ ধরে খুব বেশি দূর ধরতে যেতে পারে না, তারা খুব সমুদ্রে অল্প জায়গায় তারা যায় সেখানে মাছটা ধরে। তা আমি ওই সময় ভারতবর্ষে যেখানে সমুদ্রবর্তী রাজ্য কয়েকটা রাজ্যে আমি গেলাম যে ওখানে মৎস্যজীবীরা কী করে মাছ ধরে সেটা দেখার জন্য। আমি গুজরাটের ভেরাবল বলে একটা জায়গা আছে, সেই ভেরাবলে গেলাম আমি ১৯৮২ সালে,
1: মানে একেবারে সরজ মেনে তদন্ত করার জন্য,
0: এবং সেখানে দেখলাম সবাই কেউ ডিঙি নৌকোতে মাছ ধরে না। যাকে আমরা যন্ত্রচালিত নৌকো বলি বা ট্রলার বলি, সেই ট্রলারে বা যন্ত্রচালিত নৌকোতে মৎস্যজীবীরা সব মাছ ধরছে, আর মাছটা নিয়ে আসছে একটা মৎস্য বন্দর। আমি বললাম এটা কি না, এটা মৎস্য বন্দর, বন্দরের নাম শুনেছি, ক্যালকাটা পোর্টের নাম শুনেছি, বড় বড় পোর্টের নাম শুনেছি, কিন্তু মৎস্য বন্দর যে হয় এই অভিজ্ঞতা আমার কখনো ছিল না। এবং যেখানে মৎস্যজীবীদের ওই লঞ্চ বা বড় বড় নৌকোগুলো যেখানে এসে নগর করে যেখানে মাছ নামায়, যেখানে বড় তেল এসব তারা নেয়, জল এগুলো নেয়, এই কাজ করতে গেলে বন্দরের দরকার। তা আমি পশ্চিমবাংলায় ফিরে এসে, সালটা ছিল ১৯৮৩ সাল, এই ধরনের একটা মৎস্যবন্দর কোথায় করা যাবে আমি আলোচনা করলাম কেন্দ্র সরকারে। তখন মৎস্য দপ্তর বলে আলাদা দপ্তর ছিল না, কৃষি দপ্তরের সঙ্গেই মৎস্য দপ্তর ছিল। সেখানে একজন ইঞ্জিনিয়ার ছিলেন যিনি মৎস্য দপ্তরের এই ইঞ্জিনিয়ারিং কাজগুলো দেখতেন বিভিন্ন রাজ্যে, তার সঙ্গে আমি আলোচনা করলাম। তিনি বলেন বন্দর করতে গেলে আপনাকে একটা খাঁড়ি জোগাড় করতে হবে, অর্থাৎ সমুদ্র থেকে একটা জলের খাঁড়ির মতো বেরিয়ে এসছে যার উপর নৌকোগুলো নগর করবে, এমন একটা জায়গা আপনাকে খুঁজে বার করতে হবে। যেহেতু আমি পূর্ব মেদিনীপুর থেকে নির্বাচিত হয়েছিলাম এবং কাঁথি মহকুমা ওখানে হচ্ছে সমুদ্র অনেকখানা এরিয়া জুড়ে এবং প্রচুর মৎস্যজীবীরা সেখানে মাছ ধরেন মাছ শোকান, আমি আমাদের দপ্তরের যে সমস্ত পুরনো অফিসার ওখানে ছিলেন আগে তাদের সঙ্গে আলোচনা করলাম, ওখানকার মৎস্যজীবীদের সঙ্গেও আলোচনা করলাম। শঙ্করপুর বলে একটা জায়গা, সেই জায়গাটা দেখতে গেলাম। এখন শঙ্করপুর জায়গাটা যাওয়ার সময় কোনো রাস্তা টাস্তা ছিল না, তা হেঁটে একটা ডিঙি নৌকোতে চাপলাম আমার এক অফিসারকে সঙ্গে নিয়ে, আর সেই ডিঙি নৌকোটা যে চালায় সেও একজন মৎস্যজীবী। তা ডিঙি নৌকোটা ভাঙা ছিল, জল উঠতে শুরু করলো, একটা কলাই কলাই ডিশ নিয়ে সেই ডিঙি নৌকো থেকে জলগুলো বাইতে বাইতে আমরা নামলাম শঙ্করপুরে, এবং যখন নামলাম প্রায় ১১ কাদা ভাটা হয়ে গেছে, সেই ১১ কাটার মধ্যে শঙ্করপুরে নামলাম। তখন প্রচুর ঝাউ জঙ্গল ওখানে ছিল, প্রচুর ঝাউ গাছ, সেই ঝাউ জঙ্গলের মধ্যে হারিয়ে গেলাম। আমাদের যিনি সঙ্গে ছিলেন অফিসার সমীরণ সরকার তার নাম, তাকে আর খুঁজে পাচ্ছিলাম না, তিনিও আমাকে খুঁজছেন আমিও তাকে খুঁজছি, এত গভীর নিবিড় ঝাউ জঙ্গল ছিল শঙ্করপুরে। তারপর খুঁজে খুঁজে যখন এসে ফিরে এলাম আবার ওইভাবে, তখন দেখলাম যে ওই জায়গাটাই একমাত্র মৎস্যবন্দর করতে পারি, শঙ্করপুর তার নাম। তা আমি কেন্দ্র সরকার কাছে প্রপোজাল পাঠালাম, তো ওরা এলেন, ওদের টিম এসে ওখানে দেখে বললেন যে না, এটা মৎস্যবন্দরের পক্ষে খুব আইডিয়াল জায়গা, এখানে আপনি মৎস্যবন্দর করতে পারেন। আমাদের তখন তো ইঞ্জিনিয়ার নেই, কাকে দিয়ে প্রজেক্ট রিপোর্ট তৈরি করব। তা ওরা সাহায্য করলেন, প্রজেক্ট রিপোর্ট একটা আমরা তৈরি করলাম, ৩৬০,০০০ টাকা লাগবে ওই মৎস্যবন্দরটা তৈরি করতে।
1: এটা কি ৮২-৮৩ সাল?
0: ৮৩ সালে।
1: আচ্ছা,
0: আমি বললাম টাকা কোথায় পাবো, তখন ভাবছি আমি বললাম টাকা তো কোথায় পাবো, পরে ওটা চিন্তা করব, আগে তখন তো কাজটা শুরু করি। তখন বিডি পান্ডে আমাদের রাজ্যের গভর্নর ছিলেন, আমি বিডি পান্ডের কাছে গভর্নরের কাছে গেলাম গভর্নর হাউসে, এবং তাকে অনুরোধ করলাম যে আমাদের রাজ্যে তো কোনো মৎস্যবন্দর নেই, আমি একটা মৎস্যবন্দর করতে চাই, জায়গাটা ঠিক করেছি, আপনি যদি ওখানে আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান। উনি রাজি হয়ে গেলেন এক কথা, এবং বিডি পান্ডেকে নিয়ে গিয়ে ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। উদ্দেশ্যটা হচ্ছে যে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রচার হবে কথাটা, এবং এর জন্য যে টাকাটা দরকার অর্ধেক টাকা কেন্দ্র সরকার দেবেন, ৪০% টাকা, বাকি টাকাটা আমার বাজেটে নিতে হবে, তাহলে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ

0: করে অর্থ দপ্তরে সেই টাকাটা জোগাড় করতে পারবো,
1: ফান্ডরেজ করা হলো আসল জায়গা,
0: সেটা প্রচার হবে অন্তত। তা বিডি পান্ডেকে দিয়ে ওই জায়গাটা আমি ফাউন্ডেশন স্টোন লেইং আউট করলাম। তখন কিছু মৎস্যজীবী ওইখানে উপস্থিত হয়েছিল, তাদের চেহারা দেখে বিডি পান্ডে তো অবাক হয়ে গেলে যে এত গরিব মানুষেরা। আমি বললাম এদের জন্যই তো এই বন্দরটা দরকার, যাতে এরা এ করতে পারে। এখন টাকার দরকার, আমি প্রথমে যখন এই আসি যখন দপ্তরে, তখন আমার বাজেটে দেখলাম 1,60,00,000 টাকা। আমার তো দেখেই বাজেট, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি 1,60,00,000 টাকাতে কি কাজ করব, কারণ মৎস্য দপ্তর এমন একটা দপ্তর যদি কাজ করতে হয় পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত সমস্ত জায়গায় কাজের অবকাশ আছে, কাজ করা যায়। অতএব এত বিশাল জায়গায় কাজ করতে গেলে এই 1,60,00,000 টাকাতে কাজ করা কোনো অবস্থাতেই সম্ভব না। আমি তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে আমি গেলাম, আমি বললাম আমাকে আপনার মন্ত্রী করেছেন, কিন্তু মন্ত্রীর যে কাজ সে কাজটা আমি করব কি করে, 1,60,00,000 টাকা আমার দপ্তরের জন্য বরাদ্দ। উনি বলেন প্ল্যানিং কমিশন এমন একটা নিয়ম করে দিয়েছে, সেই নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, যে আপনার যে প্রেডিসেসর পূর্ববর্তী মন্ত্রী, তিনি যে টাকা আপনার দপ্তরে খরচ করতে পেরেছেন সেই টাকাটাই পরবর্তীকালে প্ল্যানিং কমিশন আর্থিক বছরের জন্য সেই টাকাটা বরাদ্দ করেছে।
1: মহামুশকিলের ব্যাপার,
0: খুব মুশকিলের ব্যাপার। আমার আগে যিনি মন্ত্রী ছিলেন সদ্য ভক্তিভূষণ মণ্ডল, তিনি লাস্ট টেনিওরে তার 81-82 তখন এই টাকাটা খরচ হয়েছিল। আমি বললাম 1,60,00,000 টাকা নিয়ে এই দপ্তর চালানো খুব মুশকিল আছে, এই আমার সমুদ্র নদী এত মৎস্যচাষী। উনি বললেন আপনি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলুন। তো অর্থমন্ত্রী ছিলেন তখন অশোক মিত্র, উনি ফোন করে দিলেন, আমি অশোক মিত্রর কাছে গেলাম। অশোককে বললাম অশোকবাবু আমি তো নতুন মন্ত্রী, অভিজ্ঞতা আমার নেই, তবে এইটুকু অভিজ্ঞতা আছে এত বিশাল সংখ্যক মৎস্যজীবী মৎস্যচাষী, কোনো পরিকাঠামো নেই, এর কাজ করতে গেলে যে টাকাটার দরকার সে অর্থ আমার 1,60,00,000 টাকা দিয়ে আমি কিছু করতে পারবো বলে মনে হয় না, তার থেকে বরং আমার মন্ত্রী না থাকাই ভালো। তখন একজন আমাদের অ্যাডভাইসার ছিলেন, ইকোনমিক অ্যাডভাইসার, অশোক চ্যাটার্জি তার নাম, অর্থ উপদেষ্টা, তার কাছে পাঠালেন। আমি তার কাছে গেলাম, ওকে আমি বললাম, ওর সমুদ্র সম্বন্ধে খুব একটা ধারণা ছিল না। উনি বললেন আপনি সমুদ্রে কাজ করবেন, জলে টাকা ঢালবেন? আমি তো জলে, আমার তো দপ্তর তো জল নেই, জলেই টাকা ঢালতে হবে, তার বাইরে তো আমি কোথায় কাজ করবো? আমি তো ডাঙ্গায় বা গাছে করতে পারবো না, পুকুরেই করি, নদীতে করি, সমুদ্রে করি, সবটাই আমার জল। বলে ঠিক আছে আপনি কাজ করতে চাইছেন, আপনার উৎসাহ আছে, কতটা কি করতে পারি? 2 কোটি টাকা যুক্ত হলো, 3,60,00,000 টাকা হলো। ওটাতেই আমি বন্দর তৈরি কাজ শুরু করলাম, যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা নেবো, আমার স্টেট গভর্নমেন্ট থেকে টাকা, এই দুটো টাকা একসঙ্গে যুক্ত করে আমি প্রথমে একটা মৎস্য বন্দর তৈরি করি।
1: অর্থাৎ যখন পরিকাঠামো বলতে মৎস্য চাষের জন্য কিছুই ছিল না বাংলায়, সেই সময়টায় ক্রমশ একটা সুন্দর পরিকাঠামো তৈরি, ফিশ হারবার, মৎস্য বন্দর তৈরি, এই সবটা কিন্তু আপনার একটা পরিকল্পনা।
0: আমি 3টে জিনিসের উপর জোর দিয়েছিলাম। প্রথমে হচ্ছে মৎস্য চাষ, এই মৎস্য চাষ করতে গেলে আমাদের মৎস্য চাষীদের আধুনিক মৎস্য চাষের সঙ্গে যুক্ত করতে গেলে তাদের প্রশিক্ষণ দিতে হবে, অতএব ট্রেনিং, এবং বিজ্ঞান প্রযুক্তি এগোচ্ছে এবং সেই টেকনোলজিটাকে কাজে লাগিয়ে আমাদের এখানকার মৎস্য চাষিরা কি করে প্রোডাক্টিভিটিটা বাড়াতে পারে। মাছ চাষ তো হতোই, উৎপাদন তো হতোই, এটা অনাদিকাল ধরে। তা আমার সেই জন্য আমি দেখেছিলাম যে এদের কাছে টেকনোলজিটা কি করে পৌঁছে দেবো, অর্থাৎ টেকনিক্যালি সেই নোহাউটা জানতে পারে ওরা, তাহলে উৎপাদনটা করে বাড়াতে পারবে। অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার মানুষের সঙ্গে ভাত আর মাছ ওতপ্রোতভাবে যুক্ত, এগ্রিকালচারের মাধ্যমে লোকে জমিতে ধান তৈরি করে, চাল তৈরি করে, অসুবিধা হয় না, কিন্তু মাছের খুব ক্রাইসিস ছিল। মাছটা কী করে মানুষ তার নিজের মতো করে তৈরি করতে পারবে, উৎপাদনটা কী করে বাড়াতে পারবে, কারণ আমাদের প্রোডাক্টিভিটিটা খুব কম ছিল। মানুষের একটা ধারণা ছিল মাছ চাষের জন্য বোধহয় কোনো প্রযুক্তি বা বিজ্ঞানের প্রয়োজন নেই, ওই মাছের ডিম পোনা পাওয়া যেত, তখন ওই ডিম পোনার সোর্সটাই ছিল হচ্ছে আপনার সুবর্ণরেখার নদী, সুবর্ণরেখার নদী ওই লাল জল, আর ওতে মাছের ডিম পোনাটা ভালো হতো। ওইখান থেকে মৎস্য চাষিরা ডিম পোনা ওই হাঁড়িতে করে নিয়ে আসতো, আর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ওই ডিম পোনা তারা বিক্রি করতো, আর তাতেই মাছ তৈরি হতো।
1: এছাড়া ডিম পোনা থেকে মাছের চারা তৈরির উৎপাদনের যে একটা বিশাল জায়গা, এটাও তো আপনার হাতেই তৈরি হয়েছে। এটাই বলছি,
0: তখন ওই ডিম পোনার সোর্সটা ছিল প্রাকৃতিক নিয়মে,
1: দেশীয় পদ্ধতিতে,
0: কিন্তু আস্তে আস্তে নদীগুলোর উপর সমস্ত ড্যাম তৈরি হওয়া শুরু হলো। ডিম পোনা সবচেয়ে বড় জায়গা ছিল যেখান থেকে ডিম পোনা আসতো, সুবর্ণরেখার উপর ড্যাম তৈরি হলো, বিভিন্ন নদীর উপর, গঙ্গার উপর বিভিন্ন জায়গায় ড্যাম তৈরি হলো। যেইমাত্র নদীগুলোর উপর ড্যাম তৈরি হলো, সঙ্গে সঙ্গে ডিম পোনাটা পাওয়াও খুব মুশকিল হয়ে গেল, তাহলে মাছের চাষ করবে কী করে? আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম না, আমি কমার্সের ছাত্র ছিলাম, তবু একটু পড়াশোনা করে
1: বাণিজ্যটা বেশ ভালো বুঝেছিলেন।
0: এই একটু পড়াশোনা করে আমি দেখলাম যে চায়না তারা অনেক অ্যাডভান্স হয়েছে এই মাছ উৎপাদনে, এবং তার কারণ হচ্ছে তারা আর্টিফিশিয়ালভাবে মাছের ডিম্পোনা তারা তৈরি করছে, কারণ এটাই হচ্ছে ফার্স্ট, ডিম্পোনা থেকেই একটা মাছ, ছোটো মাছ তৈরি হবে, ছোটো মাছ বড়ো মাছ হবে।

0: আমি আমার একজন অফিসারকে রতীন সেনগুপ্ত তাকে আমি চাইনা পাঠালাম যে আপনি দেখে আসুন তো ওই প্রযুক্তিটা দেখে আসুন কী করে এই কৃত্রিম উপায়ে ডিম পোনা তৈরি করা যায়। উনি গেলেন চায়নাতে, তো ওদের কোনো টেকনোলজি দেয় না, উনি ওই হ্যাচারিগুলো দেখে উনি একটা কাগজে ওই হ্যাচারি একটা ছবি এঁকে নিয়ে এসেছিলেন। তা নিয়ে এসে আমাকে বললেন, স্যার আমি দেখলাম আমি হ্যাচারি একটা ছবি এঁকে নিয়ে এসেছি। আমি বললাম এটা দেখুন তো আমাদের এখানে এক্সপেরিমেন্ট করে শুরু করে এটা করতে পারি কিনা। তা আমরা সেই এক্সপেরিমেন্টের কাজটা আমরা শুরু করলাম হ্যাচারি কল্যাণীতে, আমাদের মৎস্য দপ্তরের একটা ফার্ম ছিল, দেখলাম অভূতপূর্ব সাকসেস আমরা পেলাম। তখন একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আমাদের স্টেটের জন্য এসেছিল, তার মধ্যে সাতটা হ্যাচারি যুক্ত করা ছিল এবং তার নাম ছিল হাঙ্গেরিয়ান মডেল। এবং আমার আগে আমার যে প্রেডিসেসর ছিলেন ভক্তিভূষণ মণ্ডল, অর্থাৎ 1982 আমি হচ্ছে ওটা এসেছিল 1881 ওই ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টটা। তা যেখানে যেখানে ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টে এই হ্যাচারি হয়েছিল আমি দেখতে গেলাম দুটো জায়গা, দেখলাম পুরোপুরি টোটাল ফেল করেছে। আমি তখন বললাম আমি এত টাকা ঋণের বোঝা নিয়ে আমি হ্যাচারিগুলো কেন করব, আমি আমার এই যে ইকো হ্যাচারি যেটা চাইনিজ মডেল এইটাকে আমি চালু করি। এটাকে আমি চালু করে যখন দেখলাম ভীষণভাবে আমরা সাকসেস পাচ্ছি,
1: মানে ওই যে হ্যাচারিগুলো তখন ছিল ওই পরিকাঠামোতে আপনারা নতুন করে
0: নতুন ছোট জায়গা, তখন বড় বড় হ্যাচারি লক্ষ লক্ষ টাকা খরচ দরকার ছিল, এটার জন্য খুব কম টাকার দরকার ছিল। আমরা এটা শুরু করলাম, ফার্মাসিদের উদ্বুদ্ধ করলাম এবং বিভিন্ন জায়গায় ফার্মাসিদের জন্য আমি এই স্কিমটা তৈরি করে দিলাম এবং বললাম আপনারা করুন হ্যাচারি, আপনাদের ট্রেনিং আমরা দিয়ে দিচ্ছি, হ্যাচারি করার জন্য যে টাকা সাবসিডি আমি দেবো আপনারা তৈরি করুন এটা। তাদের আমি ব্যাপকভাবে এবং প্রত্যেকটা জেলাতে মৎস্য চাষিদের এই ট্রেনিং দিলাম যাতে তারা নিজেরা প্রত্যেকটা জেলায় তাদের মাছ চাষের জন্য যে ডিম পোনা এই ডিম পোনাটা যাতে তারা জোগাড় করতে পারে তার জন্য হ্যাচারিটা তৈরি করুক। তখন সব জায়গায় ট্রেনিং সেন্টার ছিল না, আমাদের কল্যাণীতে ট্রেনিং সেন্টার ছিল, দীঘাতে একটা ট্রেনিং সেন্টার ছিল আর বড়সাগর দিয়ে মালদায় একটা ট্রেনিং সেন্টার ছিল। এখানে আমরা ওদের সব ট্রেনিং দিলাম এবং কী করে এই হ্যাচারি তৈরি করতে জানো, আর সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি দেখলাম যে ওই হাঙ্গেরিয়ান মডেলের যে হ্যাচারি সেই হ্যাচারি আমি করবো না। আমি যখন বললাম এই টাকা আমি খরচ করবো না, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আপনার ব্যাক নিয়ে চলে যান, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইউজ দ্য মানি, আমি ক্লিয়ার লিখে দিলাম। তখন ওরা একটা বললেন না না এটা একটা আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে, এবং ওরা একটা চিঠি লিখলেন আমাদের জ্যোতি বসুকে যে মৎস্য দপ্তরের জন্য এই হ্যাচারি টাকাটা বরাদ্দ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হাঙ্গেরিয়ান মডেল ওয়ার্ল্ড ব্যাংকে, যদি এই টাকাটা ফিরে যায় বা কাজ যদি না হয় তাহলে শুধু স্টেটের নয় আমাদের ভারতবর্ষের একটা মুখ রক্ষা হবে না, এটা দেখুন কী করে কীভাবে করা যায়। তা ওয়ার্ল্ড ব্যাংকের ওই বিশেষজ্ঞরা এলেন আমার কাছে আমাদের স্টেটে, তা আমি ওদের সঙ্গে একটা মিটিং করলাম, ওদের কতগুলো আমি প্রশ্ন করলাম, দেখুন টাকাটা আলটিমেট ঋণ, টাকাটা আমাদের শোধ করতে হবে, এটা কোনো দান নয়, অতএব ঋণের টাকাটা যখন আমাকে শোধ করতে হবে আমাকে বুঝে নিতে হবে এই মডেলটা আমাদের রাজ্যে অথবা আমাদের দেশে কতখানি কার্যকরী হবে, এবং সেই কার্যকরী যদি না হবে কেন আপনাদের টাকা আমি খরচ করব। এবং দুটো হ্যাচারি যেটা আগে হয়েছে আমি দেখছি নন ফাংশনিং পড়ে আছে, এই হ্যাচারিতে কোনো কাজ আমার দিচ্ছে না, আমাকে আগে বোঝান যে আপনাদের এই টেকনোলজিটা কতটা বাস্তবসম্মত হবে। তো ওদের সঙ্গে মিটিং টিটিং করার পর কিছু প্রশ্ন করলাম, ওদের তার উত্তর ওরা দিতে পারলো না, তখন আমি বললাম দেখুন কিছু মনে করবেন না, এই টেকনোলজি দিয়ে আমরা যে মাছ চাষের উদ্যোগটা নিচ্ছি মাছের ডিম পোনা ফোটানো আমরা সাকসেসফুল হবো না, আমরা আমাদের নতুন টেকনোলজি আমরা তৈরি করেছি, আমরা ওই নতুন টেকনোলজি দিয়েই আমরা এ করবো, আমরা ওয়ার্ল্ড ব্যাংক হ্যাচারিটা এ করে দিলাম। এবং এই টেকনোলজিতে আমাদের যে ডিম পোনা ফোটানোর কাজটা হলো আগে নৈহাটিতে হতো, তারপর রামসাগর বলে বাঁকুড়ার একটা জায়গায় হতো ব্যাপক, এখান থেকে গোটা ভারতবর্ষে যে মাছ চাষটা হতো পশ্চিমবাংলার ডিম পোনা নিয়ে, পশ্চিমবাংলা যদি তখন ওই ডিম পোনা সাপ্লাই না করতে পারতো গোটা ভারতবর্ষে মাছ চাষ বন্ধ হয়ে যেত। আজকে সমস্ত ভারতবর্ষে এই মাছ চাষের জন্য প্রত্যেকটি রাজ্যে পশ্চিমবাংলা এই ডিম পোনার সরবরাহ সব পশ্চিমবাংলা থেকেই হতো।
1: অর্থাৎ বলা যায় দেশের মধ্যে প্রথম ডিম পোনা তৈরির যে মডেল সেটা পশ্চিমবঙ্গ নিয়ে,
0: সেটা পশ্চিমবঙ্গ নিয়ে এসছে, এবং দেশের মাছ চাষের জন্য মাছের যে ডিম পোনার প্রয়োজন যতটা আছে তার 90% উৎপাদন পশ্চিমবাংলা করতো। যদি পশ্চিমবাংলা ওই ডিম পোনা উৎপাদন না করতো তাহলে ভারতবর্ষে আজকে যে ব্যাপক মাছ চাষ হচ্ছে এই মাছ চাষটা ভারতবর্ষে আজকে হতো না। এটা হচ্ছে পশ্চিমবাংলার একটা, যারা আমাদের মৎস্য চাষি আছেন অথবা মৎস্যবিজ্ঞানে যারা পারদর্শী মৎস্য দপ্তরে, এটা তাদের একটা বড় সাফল্য মনে করে, আমি তো মন্ত্রী মাত্র কিন্তু কাজটা তারা করেছে।
1: দূরদৃষ্টিটা থাকাটা খুব জরুরি। যারা একটু পরে রেডিও সেট টিউন করেছেন তাদের বলি, আপনারা যদি শুনছেন এখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, তার মানে আপনি রয়েছেন কৃষি কথার আসরে, এবং আজ কৃষি কথার আসরে আমাদের বিশিষ্ট অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, যিনি টানা 30 বছর পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তর সামলেছেন, প্রাক্তন মৎস্যমন্ত্রী এবং প্রাক্তন রাজ্যসভার সদস্য শ্রী কিরণময় নন্দ।

0: স্যার, এবারে একটু আসি যে ডিমপোনা তৈরি বা মাছ চাষের একদম শুরুর দিকটা, আবার মাছ চাষ হয়ে যাওয়ার পরে তার রপ্তানি করা, তাকে বাজারজাত করা এবং তারপরেও থেকে যায় তার সংরক্ষণের জায়গাটা, এই সবটা নিয়ে একটা বড় পরিকল্পনা এবং প্রকল্প যেটা আপনার হাত ধরে পশ্চিমবঙ্গ দিশাতে গেছিল।
1: দেখুন, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। মাছ চাষটা আমাদের যেটা হতো, মাছ চাষ একটা নোনা জলের মাছ চাষ, একটা মিষ্টি জলের মাছ চাষ। মিষ্টি জলের যে মাছ চাষটা আমাদের হতো, আমাদের রাজ্যে যা ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আমরা পূরণ করতে পারতাম না। অনেকে বলেন যে মাছের ডিম পোনা আমরা এত তৈরি করছি কিন্তু বড় মাছ আমরা তৈরি করছি না কেন? এই প্রশ্নটা ভীষণভাবে আমি সম্মুখীন হতাম এখনো, এই প্রশ্নটা যেখানে
0: এবং বড় মাছ খুব
1: অন্ধ্র থেকে আসতো,
0: অন্ধ্র থেকে একদম।
1: তার একটা বড় কারণ হচ্ছে ওখানে যে মাছ চাষটা হয়, আমি নিজে দেখতে গেছিলাম এই বড় মাছগুলো তৈরি হয়, বা মধ্যপ্রদেশে একটা সাগর বলে ওরা, অর্থাৎ এত একটা বড় বড় জলাশয় আছে, সে জলাশয়কে সাগর নামে ওরা অভিহিত করে।
0: মানে অনেক বড় ভেড়ি বলতে পারি,
1: ভেড়ি নয়, অনেক বড়, এপার থেকে ওপাশে মানুষকে দেখা যাবে না।
0: আচ্ছা,
1: এত বড় বড় ড্যাম, ওগুলোকে বলা হয় ড্যাম। ওই ড্যামে ওদের মাছ চাষ হতো, মাছ ওই মাছ আমাদের এখান থেকে ওরা নিয়ে গিয়ে সেটাকে একটু বড় করে এই ড্যামে ছাড়তেন, এখান থেকে যেত। আর মাছ ধরত আমাদের এখানে মৎস্যজীবীরা গিয়ে মৎস্য চাষ, তারাই মাছ ধরত, ওখানকার লোকেরা মাছটাও পর্যন্ত ধরতে জানতো না। ফলে আমাদের এখানে যে মাছের ডিমান্ডটা ছিল, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এত মাছের ডিমান্ডটা ছিল না। এখানকার কালচারের সঙ্গে মাছ যুক্ত, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত অনুষ্ঠানেই মাছ লাগে। ফলে মাছের চাহিদাটা এখানে এত বেশি যে সেই চাহিদা পূরণ করার ক্ষেত্রে মাছটা তো কোনো মেশিন নেই, অন্য জিনিস আমি মেশিনে উৎপাদন করতে পারি কিন্তু মাছের কোনো উৎপাদন করার মেশিন নেই। মাছটা আমাকে প্রাকৃতিক নিয়মে জলাশয় থেকে উৎপাদন করতে হবে, কিন্তু আমাদের জলাশয় আয়তনগুলো খুবই ছোট, জমিগুলো থেকে কেটে আমরা নতুন করে পুকুর তৈরি করা বা বড় জলাশয় আমরা করতে পারবো না। অতএব আমাদের যে ছোট ছোট জলাশয় আছে, মোটামুটি ব্যক্তিগত জলাশয়, আমাদের বড় জলাশয় বলতে যেগুলো বোঝায় সেগুলো দু একটা বিল বাউড আছে এবং সেগুলো সব সমবায় সমিতির মাধ্যমে আমি তখন তাদেরকে বণ্টন করে মাছ চাষ করতাম, সেখানে কিছু বড় মাছ হয়। আর নিজেদের ব্যক্তিগত পুকুরে যে মাছ হয়, যে বড় মাছ তৈরি হয়, সেগুলো তারা তাদের বাড়ির অনুষ্ঠানের জন্য প্রায় রেখে দেয়, তারা বাজারজাত করতো না। ফলে আমাদের একটাই এই যে বড় মাছ প্রয়োজনটা খুব, আমাদের চাহিদাটা ছিল, সেই চাহিদা এখনও আছে, সেই যোগানটা আমরা পরিপূর্ণভাবে করতে পারিনি। আর একটা জিনিস মনে রাখতে হবে, পশ্চিমবাংলার ওয়াটার বডি সবচেয়ে কম, আমাদের মাছের চাহিদা সবচেয়ে বেশি, মাছের খাওয়ারের সংখ্যা, লোকের সংখ্যা সব থেকে বেশি, কিন্তু মাছ উৎপাদনের যে ক্ষেত্র জলাশয়, সেই জলাশয় কিন্তু পশ্চিমবাংলায় সবচেয়ে কম। আমাদের থেকে ভারতবর্ষের অন্য রাজ্যের জলাশয়ের পরিমাণ অনেক বেশি।
0: মানে আমরা নদীমাতৃক হতে পারি, কিন্তু
1: নদীমাতৃক হলেও মুশকিল হচ্ছে নদীগুলোতে এই ড্যাম তৈরি হয়ে যাওয়ার ফলে নদীতে তো আর ডিম পোনা তৈরি হচ্ছে না, ফলে ডিম পোনা না তৈরি হওয়ার ফলে নদীতে কোনো মাছ উৎপাদন হচ্ছে না। এই বন্যার সময় পুকুর টুকুর থেকে ভেসে গিয়ে যে মাছ নদীতে পড়ে সেইটাই নদী থেকে বড় মাছের সোর্স। সেইখানে আমি একটা প্রোগ্রাম নিয়েছিলাম, কারণ আমি আমাকে একবার কেন্দ্রীয় সরকার জাপান পাঠিয়েছিলেন, আমি জাপানে গিয়ে দেখলাম ওরা সমুদ্রে ল্যাঞ্চিং করছে, মানে মাছ ফেলছে। তা আমি ওদের জিজ্ঞাসা করলাম যে সমুদ্রে মাছ ফেলছেন কেন, বা সমুদ্রেরও তো মাছের একটা স্টক আছে, তারও শেষ হয়ে যেতে পারে, অতএব সেখান থেকে সেই মাছটা আরও যাতে রিজেনারেট করে, আরও যাতে উৎপাদনটা বেশি করে হয়, তার জন্য সমুদ্রেও মাছ ফেলার জন্য আমরা ওই সমুদ্রের পাড়ে হ্যাচারি তৈরি করেছি, ওই হ্যাচারি তৈরি করে ওই মাছটা আমরা সমুদ্রে দিচ্ছি যাতে সমুদ্রের মৎস্য ভান্ডারটা না কমে যায়। ওইখান থেকে আমার মাথায় এলো সেখানে আজকে সি র্যাঞ্চিং হতে পারে, তারা আমাদের এখানে যে নদীগুলো আছে তাহলে আমি রিভার র্যাঞ্চিং যদি করি তাহলে নদীতে ওই মাছগুলো যদি ছেড়ে দিই তাহলে সেই নদীর মাছ থেকে নদীতে আবার ডিম পোনা হতে পারবে, সেই জন্য নাম দিলাম আমি মৎস্য সঞ্চার প্রকল্প। অত নতুন করে মাছের যাতে সৃষ্টিটা হয় সেই জন্য আমি সেভেন্থ প্ল্যান, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় আমি এই রিভার র্যাঞ্চিং প্রোগ্রামটা নিলাম। আমাদের গঙ্গা নদীতে বিভিন্ন নদীগুলো আমি ওই রিভার র্যাঞ্চিং শুরু করলাম, টাকা খুব অল্প, আশেপাশের যতগুলো ক্লাব তাদেরকে আমি যুক্ত করলাম যে আপনি এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হন, আপনারা নিজেরা এক হাঁড়ি করে ছোট ছোট মাছ নিয়ে আসুন। যেখানে যেখানে আমি প্রোগ্রাম করতাম যেখানে আশেপাশের লোকেরা, আশেপাশের ক্লাব থেকে সাধারণ মানুষ, তারাও হাঁড়ি হাঁড়ি ছোট ছোট মাছ নিয়ে উপস্থিত হতো আর ওই নদীতে মাছ ছাড়ত। আমি প্ল্যানিং কমিশনকে লিখলাম যে আমরা এই রিভার র্যাঞ্চিং প্রোগ্রাম পশ্চিমবাংলায় শুরু করেছি, সারা ভারতবর্ষের নদীতে যদি এই প্রোগ্রামটা শুরু করা যায় খুবই ভালো হয়, আর এর জন্য আপনাদের আমি অ্যাসিস্ট্যান্ট চাই। তার প্ল্যানিং কমিশন আমাকে উত্তর দিল যে এটা খুব ভালো প্রোগ্রাম, যাতে ভারতবর্ষ জুড়ে এই প্রোগ্রামটা হয় তার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, কিন্তু আমার প্ল্যানিং কমিশনের কতগুলো নিয়মের মধ্যে আমাদের কাজ করতে হয়, এর জন্য কোনো টাকা আপনাকে দিতে পারবো না, আপনার রাজ্য বাজেট থেকে এই টাকাটা আপনার খরচ করুন। কিন্তু ওরা খুব আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলেন, এবং যতদিন আমি মন্ত্রী ছিলাম এটা একটা অন্যতম প্রোগ্রাম ছিল, এবং স্থানীয় মানুষকে যুক্ত করতাম, আর যারা ফিশারম্যানরা যায় বোট

0: নদীতে মাছ ধরতো, তাদেরকেও এর সঙ্গে যুক্ত করতাম যে তোমরা 3 মাস মাছ ধরাটা বন্ধ রাখো, কারণ 3 মাস নদীতে যদি মাছটা না ধরা হয় তাহলে নদীতে মাছটা বড় হবে, তোমাদেরই কাজে লাগবে। এই জন্য তার জন্য তাদের একটা রিলিফ কাম সেভিংস স্কিমের ব্যবস্থা করে দিয়েছিলাম, যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলো, মাছ যখন তোমরা ধরবে তার থেকে যে বিক্রি করে টাকাটা পাবে, একটা টাকা তোমরা ব্যাঙ্কে সেভিংস করো, আর তোমাদের ওই সেভিংসের সঙ্গে আমিও একটা টাকা দেবো। দিলে তোমাদের ওই টাকাটা যখন যুক্ত হবে, 3 মাস তোমরা যখন মাছটা ধরতে পারবে না, তখন ওই 3 মাস তোমরা ওই টাকাটা ব্যবহার করে তোমাদের ভরণ পোষণের জন্য তোমরা খরচ করতে পারবে। এবং সেই জন্য একটা স্কিম শুরু করলাম যেটার নাম হচ্ছে সেভিংস কাম রিলিফ স্কিম। ব্যাংকে তাদের অ্যাকাউন্ট খুলে দিলাম, বিভিন্নভাবে ফিশারম্যানরা খুব উপকৃত হলেন এই সেভিংস কাম রিলিফ এর মাধ্যমে। এবং একটা আইন আমি তৈরি করলাম 1984-এ, এটা হচ্ছে ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট। কেন, আমি দেখলাম যে আইন যদি না থাকে তাহলে লোকে যথেচ্ছভাবে এই মাছের ছোট ছোটো মাছে ব্রিড করে যে মাছ তৈরি উৎপাদন করবে তার যে ডিমপোনা তৈরি হবে তাতে বড় মাছ তৈরি হবে না। ফলে এর জন্য একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকা দরকার, আর যেভাবে জলাশয়গুলো বন্ধ হচ্ছে এটা বন্ধ করার প্রয়োজন আছে। সেই জন্য 1984-এ সেটা হচ্ছে ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট, এবং ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্টটাকে এমনভাবে তৈরি করলাম যার মধ্যে ওয়েটল্যান্ডটাকেও যুক্ত করলাম, সব কিছু মিলিয়ে। এবং কোয়ালিটি অফ ফিশ, তখন ওই যে অন্ধ থেকে যে মাছটা আসতো তাতে ফরমালিন দিত, যাতে এই সমস্ত মানুষ তো মাছটা মানুষ খাবে, যাতে তাদের শরীরের কোনো ক্ষতি কিছু না হয়, তার জন্য সব কিছু মিলিয়ে এই আইনটা একটা তৈরি হয়েছিল ইংল্যান্ড ফিশারিজ অ্যাক্ট ভারতবর্ষের মধ্যে প্রথম আমাদের এখানে। এবং তার সঙ্গে ছিল মাছটা তো আকাশে আমি তৈরি করতে পারবো না, মাছটা তো আমি কোনো যন্ত্রেও তৈরি করতে পারবো না, মাছটা তৈরি করার জন্য জলাশয় দরকার, তাহলে আমি জলাশয়টাকে কীভাবে প্রোটেক্ট করব। এই উদ্দেশ্য নিয়ে আমি এই ইংল্যান্ড ফিশারিজ অ্যাক্টটা তৈরি করলাম, প্রোটেকশন অব ওয়াটার এরিয়া এবং প্রোটেকশন অব ওয়েটল্যান্ড। আমাদের এখানে 4,000 হেক্টর আমাদের যে জলাশয় আছে কলকাতার পাশে, এটা রামসার প্রকল্পের সঙ্গে যুক্ত হলো আমার এই ওয়েটল্যান্ড অ্যাক্টের পর। রামসার প্রকল্প এটা হচ্ছে ইরানে এই প্রকল্পটা, যাতে ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যাক্ট এই রামসার প্রকল্পের মাধ্যমে। এবং আইনটা ভীষণ কঠোর আইন ছিল, জলাশয় বন্ধ করলে জেল জরিমানা, এবং কোনো জায়গায় যদি জলাশয় বন্ধ হয় যে বন্ধ করেছে তাকে ওই জলাশয়টা তার নিজের খরচে আবার খনন করে দিতে হবে, যদি সে না করে তাহলে সরকার খনন করবে, খরচটা তাকে দিতে হবে। সমগ্র দেশে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ একটা আইকন হয়েছিল,
1: এবং এই জন্যই হয়তো বাংলার মানুষের মনে আজীবন রয়ে যাবেন প্রাক্তন মৎস্যমন্ত্রী হিসেবে। আমরা এতক্ষণ কথা বললাম আপনার সঙ্গে, এবং তার সঙ্গে শুধুমাত্র মৎস্যমন্ত্রী হিসেবে বলবো না, একজন ভিশনার হিসেবে, যে দূরদর্শিতা ঠিক কোথায় থাকলে কত কিছু করে ফেলা যায় মানুষের জন্য। আপনার সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, খুব ভালো থাকবেন স্যার।
0: অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন আজকের এই আলোচনার জন্য।
1: নমস্কার।
0: নমস্কার।
1: এতক্ষণ আমরা কথা বললাম পশ্চিমবঙ্গের প্রাক্তন মৎস্যমন্ত্রী এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য শ্রী কিরণময় নন্দের সঙ্গে। তার ঘটনাবহুল এই যে দীর্ঘ কর্মজীবন, যার একটা বড় অংশের সঙ্গে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তর এবং কত না মাছ চাষিরা। আমাদের যারা শুনছেন এই মুহূর্তে অনুষ্ঠান, তারা অনেকেই জানেন যে কিভাবে তারা লাভবান হয়েছেন, দিশা পেয়েছেন কাজের। শুনলাম অনেকটাই, জানলাম অনেকটাই, আর এভাবেই তো মাঝে মাঝে ফেলে আসা সময়টাকে একটু নেড়ে চেড়ে দেখতে হয়, কারণ তবেই কিন্তু আমরা ভবিষ্যতের ভিতকে গড়তে পারবো। শেষ করব আজকের মতন এখানেই অনুষ্ঠান, ভালো থাকুন সকলে।
2: এতক্ষণ শুনলেন পশ্চিমবঙ্গে মৎস্য চাষের ইতিহাসের প্রথম পর্ব। পরবর্তী তথা শেষ পর্ব শুনবেন আগামী 5ই অগস্ট বুধবার ঠিক এই সময়। কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন শুনবেন রামায়ণ গান, পরিবেশন করছেন দেবদুলাল আচার্য ও সহশিল্পীবৃন্দ।

যখন রথ পরে আরোহণ করে দ্রন্ত গতিতে রথ ছুটে গেল, আর রথ ছুটে চলে যাওয়াতে এদিকে প্রিয়জন জননীগণ সবাই ব্যাকুলতায় চিত্ত পরিপূর্ণ হয়েছে। মমতাময়ী জননী কাঙালিনীর মতো বলছে, ওরে নয়নীয় মনি একবার আমায় মা বলে দেখে যাবি।

俺らエグバーディー、シュートエグバーディー、シャワイマーマーボレーダー。おでけ、ランチョンド、シャロティケブルレン、シャロンティ、シャロティマーサイ、アビドロント、コティデロテ、チュリディレディシャアビディクテパチナ、アラビディクテパチナ、シュイテオパチナ。ছুটে গেল রদ, ছুটে গেল রদ, দ্রুত গতিতে যেই না ছুটে চলল, তখন শ্রীরামচন্দ্র আমার সীতামা রামানুজ লক্ষণ তিনজনই ব্যাকুল হলেও নিরুপায়। সুমন্ত্র সারথি রদ ছুটাতে ছুটাতে তার নয়ন যুগল নয়নের জলে ঝাপসা হয়ে আসে। আজ সেই সুমন্ত্র সারথি মনে মনে ভাবছেন যে আমি আজ কাকে বনবাসে নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। হে ঈশ্বর, এ কাজ তুমি আমাকে দিয়ে করালে, আজকে আজকে তুমি আমাকে দিয়েও রামকে বনবাসে পাঠাতে পারলে। মহারাজের নির্দেশে সুমন্ত্র সারথি রথ ছুটি নিয়ে চলছে, রথ চলে যায়। গোহক চন্দলের সঙ্গে মিত্রতা স্থাপনের পরে, মিত্রতা স্থাপনের পরে ভরদ্বাজ মুনির আশ্রমে গেলেন। ভরদ্বাজ মুনির সেবা গ্রহণ করে রামচন্দ্র গেলেন চিত্রকূট পর্বতে। আর এখানে যখন মহারাজের নির্দেশ অনুসারে সপ্ত দিবসে রথ ছুটিয়ে ছুটিয়ে আবার যখন ফিরে এলেন অযোধ্যা নগরে, মহারাজ দশরথ পৃথিবীর একচ্ছত্র সম্রাট শ্রীরামচন্দ্রের পিতা শুধু তার সংবাদটুকু পাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। এমন সময় সারথি মহারাজের নিকটে গিয়ে করজোড়ে বলেছিলেন, মহারাজ শুনলাম আপনি এক সপ্তাহ জলগ্রহণ করেননি, এক সপ্তাহ কেবল হারাম হারাম করে সময় কাটিয়েছেন, দিন যাপন করেছেন। কিন্তু আমাদের রাম, আপনার পুত্র রাম বলেছে পিতা যেন ভালো থাকেন, পিতার যেন কোনো দুঃখ অন্তরে বেদনা না জাগে, তাহলে আমি কষ্ট পাবো। কি বললে আমার রাম এ কথা বলেছে? হারাম হারাম করতে করতে মহারাজ কি করলেন? আমার রাম বলেছে, রাম রাম রাম রাম। ধুলাইল।

গিয়েছে, কেবল হারাম হারাম বলতে বলতে বলতে বলতে সংবাদ ছড়িয়ে পড়ল যে মহারাজ প্রাণ হারালেন। মহারাজের এই মৃত্যু সংবাদে সবাই শোকাচ্ছিন্ন, শোকের পর শোক। সংবাদ ছুটে গেল ভরতের কাছে। ভরত, মহামতি ভরত যখন শুনলেন যে অযোধ্যা নগরে দুরন্ত গতিতে এই মুহূর্তে তাকে ফিরে আসতে হবে, বিলম্ব না করে ভরত এলেন। ভরত এসে দেখলেন এই সর্বনাশের ঘটনা, জেনে ছুটে গেলেন পিতার নিকটে। ভরত গিয়ে দেখলেন তপ্ত, ভরত গিয়ে দেখলেন এক এক তৈল পাত্রের মধ্যে তার পিতা। চরমতলে লুটিয়ে পড়ে বললেন, পিতা গো, কি অপরাধ করেছি যার জন্য আমাকে আমাকে দূরে রেখে আজ সবাইকে ছেড়ে চলে গেলে?

এদিকে গুরুদেবের নির্দেশে সমস্ত সমস্ত কর্ম চলছে, আর ওদিকে ওদিকে চিত্রকূট পর্বতে কুটির নির্মাণ করে আমার মা জানকীকে নিয়ে রামচন্দ্র শোকাচ্ছন্ন, আর রামানুজ লক্ষণ সীতারামের সীতারামের পাহারায় রত। এমন সময় রামচন্দ্র বললেন, সীতা, আজ রাজকুলবত হয়ে তোমায় বনবাসে আসতে হলো। দেখো ক্ষণিকের মধ্যে কেমন করে আমাদের জীবন জীবনের কাহিনী পরিবর্তন হয়ে গেল। প্রাণনাথ,

এমন সময় রামানুজ লক্ষ্মণ বললেন, দাদা দাদা দাদা দেখবে এসো, দাদা দেখবে এসো, অনেকের মধ্যে আকাশে এত মেঘ কেন, এত মেঘ অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হয় কোনো কোনো কোনো শত্রু আমাদের আক্রমণ করছে। আমি ভালো করে দেখতে পেয়েছি ওই পর্বতের কোলে ওই অসংখ্য মানুষ এদিকে আসছে, দাদা বেরিয়ে এসো, দাদা বেরিয়ে এসো। রামচন্দ্র মনে মনে যে বহুদিন লুকে রেখেছেন, তার অন্তরে যে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে, মমতার প্রদীপ। রামচন্দ্র জানেন যে আমার ভরত এই সংবাদ পেলে সে কিছুতেই চুপ করে থাকবে না, সে আমায় খুঁজে নিতে আসবে আসবে। তবে কি আমার ভরত আসে। রামচন্দ্র যখন এগিয়ে গেলেন, দেখলেন আর কেউ নয়, আমার ভরত দাদা। একই দেখলাম জটা বলকল ধারণকারী দাদা। রামচন্দ্র কিছুক্ষণ ছুটে গেলেন, রামচন্দ্র ছুটে যাচ্ছে ওদিকে ভরত এগিয়ে আসছে, এমন সময় রামচন্দ্র ছুটে গিয়ে ভরতকে কোলে নিয়ে নয়নের জলে দুজনার অঙ্গ ভেসে যায়। কারো মুখে কোনো ভাষা নেই, ভরত কেবল বললেন, দাদা দাদা দাদা।

আজ ভরতের সঙ্গে শ্রীরামচন্দ্রের মিলন, এইখানে রহিল মোদের কীর্তন লহরি। রাম আনন্দে বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি হরি, জয় জয় রঘুপতি।

এতক্ষণ শুনলেন রামায়ণ গান, পরিবেশন করলেন দেবদুলাল আচার্য ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: হ্যালো হ্যালো হ্যালো,
1: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।

নমস্কার, ডাক্তার শুভঙ্কর চৌধুরী বলছি। আমি পিজি হসপিটালের এন্ডোক্রিন বিভাগের হেড। ডায়াবেটিস আজকে আমাদের একটা মস্ত বড় সমস্যা। তার কারণ যে অনেক সংখ্যায় মানুষের ডায়াবেটিস আছে, শুধু সেইটুকু নয়, এবং রিসেন্টলি ICMR, একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, সারা দেশ জুড়ে একটা পরিসংখ্যান করছে। তার মধ্যে পশ্চিমবাংলার কাজটার চার্জে মেবি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ছিলাম। এখানেও কিন্তু ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি পাওয়া গেছে। প্রায় 15% থেকে 20% মানুষ অ্যাডাল্ট পপুলেশনের

মধ্যে ডায়াবেটিস পাওয়া গেছে। এই ডায়াবেটিসের আরেকটা সমস্যা হচ্ছে ডায়াবেটিস লং টার্মে নানা রকম কমপ্লিকেশনস আনতে পারে, চোখ, কিডনি, হার্ট, নার্ভ, যা বলেন সব অর্গানকে ড্যামেজ করতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে এগুলো প্রিভেন্ট করা যেতে পারে। প্রিভেন্ট করার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি এক, ডায়াবেটিস যেন না হয়, তার জন্য আমাদের জীবনযাত্রার সহজ কিছু নিয়ম, কিছুটা কায়িক পরিশ্রম, কিছুটা খাওয়া দাওয়ার দিকটা নজর দেওয়া, দেখা যাতে ওজন না বাড়ে, ভুঁড়ি না বাড়ে, এবং তার সঙ্গে একটু কি করে আমরা সারা দিনের মধ্যে কিছুটা রিক্রিয়েশন, কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা মানসিক শান্তি খুঁজে নিতে পারি, এইগুলো চেষ্টা করা। তার সঙ্গে রেগুলার মনিটরিং করতে হবে, ওষুধপত্র যেগুলো বলা হবে সেগুলো ফলো করবেন। এগুলো করলে নিশ্চিত আমরা ডায়াবেটিস মুক্ত হতে পারবো না, কিন্তু ডায়াবেটিস নিয়েই সুস্থভাবে বাঁচতে পারবো, এই আমাদের আশা।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম মন পবনে নাও, বলছেন ভবেশ দাস।
1: বিবিধ প্রসঙ্গের মধ্যে রবীন্দ্রনাথের একটা ছোট্ট লেখা আছে, তার নাম নৌকা। সেখানে তিনি বলছেন, মানুষের মধ্যে এক একটা মাঝি আছে, তাদের না আছে দাঁড়, না আছে পাল, না আছে টেনে নেবার মতো গুণ। তারা জোয়ারের জন্য অপেক্ষা করে বসে থাকে, কখন জোয়ার আসে তখন চলবে নৌকো। কিন্তু নৌকো যদি হয় পালের নৌকো, তবে সে আকাশের থেকে বাতাস টেনে নিতে পারে, তীরের বেগে ছুটিয়ে নিয়ে চলতে পারে সেই নৌকো, তবেই স্রোতের বিরুদ্ধে সে জয়ী হয়। কেউ কেউ নির্বিচারে স্রোতের অনুগামী হওয়াকে বলেন স্রোতের দাসত্ব, বলেন স্থবিরতা, জড়ত্ব, প্রশ্নহীন নিরুচ্চার ভাসমানতা। আমাদের নিত্যদিনের চলায়, জীবনে, যাপনে থাকতে কি পারে না স্থবিরতা বা প্রশ্নহীন উদাসীনতা? যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে, তাকেই মানিয়ে নেবার একটা মন, কিরকম অজান্তেই হয়তো সেই মনটা মানিয়ে চলে, যাকে বলতে পারি অভ্যাস। সেই অভ্যাসই তৈরি করে দিতে পারে এক একটা খাঁচা, সেই খাঁচার মধ্যেই মনের বিচরণ। বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকের কথা জানেন সবাই, সেখানে লেখক বলছেন না এক জায়গায়, কাব্যীর নাম শুনে কেন তুমি পালাবে, কেন রোজ রেডিওটা অত জোরে চালাবে, কেন তুমি ডালে দেবে আটখানা লঙ্কাই, সব্বাই করে বলে সব্বাই করে তাই, কেন তুমি ঘড়ি ধরে অফিসেতে ছুটবে, কেন তুমি তরকারি বঁটি দিয়ে কুটবে, তেল দিতে কেন বাছো অপরের চরকাই, সব্বাই করে বলে সব্বাই করে তাই। আমরাও কি এই লেখককে নকল করে বলতে পারি না, কেন তুমি খাঁচাতেই ঘুর ঘুর ঘুরবে, ভাঙা মন কেন তুমি আঠা দিয়ে জুড়বে, কেন তুমি বেছে নিলে ছকে বাঁধা চলাটাই, সব্বাই করে বলে সকলেরই করা চাই। এই অভ্যাসের খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য চাই নিজের সঙ্গে নিজের সংলাপ। আর সংলাপের ভিত্তিটাই হল ক্রমাগত প্রশ্ন তুলে যাওয়া, অনন্ত প্রশ্ন। যুক্তিশানিত ধারালো সেই সব প্রশ্ন পালতোলা নৌকোর মতো মনকে এগিয়ে নিয়ে যেতে পারে সামনের দিকে। প্রখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ ইএইচ কার বলেছিলেন, ইতিহাসটা পড়বার আগে সেই ইতিহাসবিদকে জেনে নাও। আবার কেউ বলেছেন, মনে রাখতে হবে ইতিহাস লেখকও কিন্তু ইতিহাসেরই ফসল। কারো মতে ইতিহাস হল অতীত আর বর্তমানের মধ্যে সংলাপ। তিনটে সংজ্ঞা থেকেই একটা ব্যাপার অন্তত স্পষ্ট, প্রকৃত ইতিহাসের দরজায় পৌঁছতে গেলে প্রশ্ন চাই। ইতিহাসের চলিত ভাষ্য বা ক্ষমতার আরোপিত ভাষ্য শেষ কথা নয়। আর প্রশ্ন না করলে, হীরক রাজাই যখন প্রশ্ন করেন ঠিক কি না, উত্তরে বলতে হবে ঠিক, ঠিক, ঠিক। রাজার কঠোর নির্দেশে উদয়ন পণ্ডিতের পাঠশালা উঠে গেলেও পণ্ডিত মশাই তবু ছাত্রদের মনে জাগিয়ে রাখেন প্রশ্ন। অবাধ মুক্ত শিক্ষাই হতে পারে তার ভিত্তি। আলিপুর বোমার মিথ্যা মামলায় কারাবরণের পর বেরিয়ে এসে শ্রী অরবিন্দ দ্য ব্রেইন অফ ইন্ডিয়া নামে একটি নিবন্ধ লিখেছিলেন। বন্ধু রাজীব চক্রবর্তী ভারতীয় মানুষ নামে তার সম্প্রতি অনুবাদ করেছেন। শ্রী অরবিন্দ সেখানে এক জায়গায় বলছেন, শিক্ষায় মনকে অসংখ্য লাল ফিতায় বাঁধা ছোট ছোট তথ্য পেটিকার সমাহারে ভারাক্রান্ত করে তোলা হয়, মুক্তি পায় না মন আর মনন। কথাটা কি আজও প্রাসঙ্গিক নয়? মুক্ত মনের চর্চায় জীবন কাটিয়ে দেবার ব্রত নিয়েছিলেন চিন্তাবিদ অম্লান দত্ত। ১৯৫৩ সালে তার ফর ডেমোক্রেসি বইখানা পড়ে মুগ্ধ হয়েছিলেন আলবার্ট আইনস্টাইন। গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে চেয়েছিলেন সেই বই। বইয়ের পরবর্তী সংস্করণে

0: যে ভূমিকাও লিখতে চেয়েছিলেন। মুক্ত কণ্ঠ, ভিন্ন স্বর, তার অবাধ প্রকাশই গণতন্ত্রের ভিত্তি। ক্ষমতা বা গরিষ্ঠতার জোরই একমাত্র নয়, গণতন্ত্রে লোকিষ্ঠেরও আছে পূর্ণ অধিকার। অন্ধতা, উগ্রতা, বিদ্বেষ বিসর্জন দিয়ে মুক্ত মনে প্রশ্নকে আহ্বান করার মনটাই গণতান্ত্রিক মন। কারণ যথার্থ প্রশ্নই নিয়ে যায় আমাদের জীবন সত্যের দিকে, সভ্যতার কল্যাণের দিকে। তবে প্রশ্নের জন্য মুক্ত মনকে ধরে রাখার কষ্টও আছে। তাই রবীন্দ্রনাথ সতর্ক করেছেন, এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। সুখের আশা আঁকড়ে লয়ে মরিস নে তুই ভয়ে ভয়ে, জীবনকে তোর ভরে নিতে মরণাঘাত খেতেই হবে। যদি সেই মরণাঘাতের জন্য প্রস্তুত থাকে মন, তবে পালতোলা মন পবনের নাও সামনের দিকে এগিয়ে চলবেই।
1: সমীক্ষা শেষ হল। শিরোনাম ছিল মন পবনের নাও, বললেন ভবেশ দাস।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে সংশোধনী বিলটি নিয়ে আজ রাজ্যসভায় আলোচনা চলছে। যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর অস্ত্র ব্যবহারের সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। প্রতিযোগিতায় ভারত এখনও পর্যন্ত 3টি সোনাসহ 15টি পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই বন্দে মাতরমকে সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তনই নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক।
1: राज्य के खिलाफ नहीं है, किसी व्यक्ति या किसी विचारधारा के खिलाफ नहीं है। और जब राष्ट्रगान हो तो उसके साथ साथ राष्ट्रगीत का भी गायन हो। अब एक भारत श्रेष्ठ भारत के लिए संपूर्ण वंदे मातरम चाहिए।
0: শ্রী রায় বলেন, 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। অন্যদিকে আলোচনার সময় ডিএমকে সাংসদ কে কানিমোড়ি বিলটির বিরোধিতা করে দাবি করেন, এই আইন দেশে বিভাজন তৈরি করবে। বিলের সমর্থনে বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, মোদী সরকার জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপনের অঙ্গ হিসেবে এই ঐতিহাসিক বিলের মাধ্যমে গানটিকে পূর্ণ আইনি সুরক্ষা দিচ্ছে। বিলটি পাশের পর লোকসভা আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি নিয়ে আজ রাজ্যসভায় আলোচনা চলেছে। গতকালই এটি লোকসভায় পাশ হয়েছিল। আজ রাজ্যসভার অধিবেশন পুনরায় শুরু হলে কর্মী, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স এই বিলটি উত্থাপন করেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জানান, এই গুরুত্বপূর্ণ বিলটির আলোচনার জন্য মোট 7 ঘন্টা সময় নির্দিষ্ট হয়েছে। প্রস্তাবিত এই বিলে পরীক্ষা দুর্নীতি ঠেকাতে অত্যন্ত কঠোর শাস্তির সংস্থান রয়েছে। বিলটি পেশ করে ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের ছাত্র সমাজ ও যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
2: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the

0: our children. And hence, this legislation, which seeks to make amendments in 2024 Act in order to make it more stringent, more deterrent, is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
1: অন্যদিকে রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গে বিলে সমর্থন জানালেও দাবি করেন, বর্তমান বিলে যে পরিবর্তন আনা হয়েছে তা অপ্রতুল এবং পরীক্ষা দুর্নীতি সম্পূর্ণ রুখতে পারবে না।
2: জাদা জুর্মানা, কড়ি সজা, স্পেশাল টাস্ক ফোর্স, ফাস্ট ট্র্যাক কোর্স জৈসে প্রাবধান আপনি ইসমে রাখা হ্যায়, ইসসে কুছ ফরক পড়নে ওয়ালা নাহি, ইয়ে তো নয়ি বাত তো নাহি হ্যায়। ये जो मजबूत कानून लाने के लिए हमने 2024 में ही इसकी मांग रखी थी, लेकिन तब आपने हमारी इस बात को नहीं माना।
1: আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ ব্রিজ লাল বিলের ফার্স্ট ট্র্যাক কোর্ট এবং স্পেশাল টাস্ক ফোর্সের বিধানকে স্বাগত জানান। ডিএমকে সাংসদ তিরুচি শিবা এবং সমাজবাদী পার্টির রামগোপাল যাদব নিট পরীক্ষা বাতিলের দাবি তোলেন। নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে যন্তরমন্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের অস্ত্র ব্যবহারের নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভিড় সামলাতে ধাতব প্যালেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে এই আদেশ দেয়। শুনানি চলাকালীন আবেদনকারীদের অন্যতম একটি দাবি নিয়ে প্রশ্ন তোলে আদালত। পুলিশ গবেষণা বা উন্নয়ন ব্যুরো বা বিপিআরডিকে দেওয়া নির্দেশিকার উল্লেখ করে সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানায় যে পুলিশ ও সুরক্ষা বাহিনী কেবল চরম বা ব্যতিক্রমী পরিস্থিতিতেই প্যালেট গান ব্যবহারের অনুমতি পায়। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজমাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সাংবাদিকদের জানান, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে। কি কারণে এই ঘটনা ঘটল তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি বা এনইপি 2020 সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে চালু হতে চলেছে নতুন পাঠ্যক্রম। রাজ্য শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে 2028 থেকে কার্যকর হবে। আজ কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানান, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। অর্থদস্যু উপর সন্ত্রাসবাদে অর্থ যোগানের তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, কোয়েম্বাটুর, হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের 16 স্থানে আজ যৌথভাবে তল্লাশি চালিয়েছে। 2022 সালে কোয়েম্বাটুরে বিস্ফোরণের ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেই অভিযান বলে জানা গেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপি জানিয়েছেন, চলতি মাসের 1 তারিখ পর্যন্ত দেশে মোট ঘরোয়া এলপিজি গ্রাহকের সংখ্যা 33 কোটি 13 লক্ষ, এর মধ্যে 10 কোটি 58 লক্ষ গ্রাহক রয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ তিন বাহিনীর 9 মহিলা আধিকারিককে সমুদ্র প্রদক্ষিণা অভিযান সফলভাবে শেষ করার জন্য অভিনন্দন জানান। এই মহিলা আধিকারিকরা ভারতীয় সেনাবাহিনীর সামুদ্রিক জাহাজে 314 দিনের যাত্রায় সফল সমুদ্র প্রদক্ষিণ শেষে দেশে ফিরেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ করছে। বন্যা দুর্গত এলাকাগুলি থেকে ইতিমধ্যেই 1,76,000-এর বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দিদশার পরিস্থিতি এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ার খবরে রাষ্ট্রসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি অ্যালেস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারকে অবিলম্বে ইমরান খানের পছন্দের চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কয়েকদিনের সাময়িক বিরতির পর এই নতুন সংঘাতের ফলে আঞ্চলিক সংঘাত বৃদ্ধি পাবার আশঙ্কা। জর্ডনের প্রশাসন জানিয়েছে তারা 5

ইরানি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। কুয়েত থেকে পাওয়া খবরে জানা গেছে, দেশের উত্তরাঞ্চলে একটি চীনা সংস্থার ভবনে ইরানি মিসাইল হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জ্যাভলিন থ্রোতে দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত। যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ভারতের রোহিত যাদব নবম এবং যশবীর সিং দশম।

0: বর্তমানে 3টি সোনা, 9টি রূপা এবং 3টি ব্রোঞ্জ সহ মোট 15টি পদক জিতে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় ভারত রয়েছে অষ্টম স্থানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি নিয়ে রাজ্যসভায় আলোচনা চলেছে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেব। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ অনুষ্ঠান অন্তর্মহল, বলবেন ডাক্তার সুজাতা রায়চৌধুরী। 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, পরে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষে অনুষ্ঠান প্রদীপ্ত কুণ্ডুর প্রতিবেদন। 9টায় প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে আকাশবাণী কলকাতার সঙ্গীত বিভাগ। 9:30 রবীন্দ্রসঙ্গীত স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 9:45 নজরুল গীতি শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। 10:10 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 বেহালা বাজিয়ে শোনাবেন চিন্ময় মোহান্তি। 10:50 লোকগীতি রাখাল দাস বাউলের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়।

সঞ্জয়িতা প্রচার তরঙ্গে, রাত ৮টায় হিন্দি ছায়াছবির গান, ৮:১৫ সংসদ পর্যালোচনা, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, ১১:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি। অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিজ্ঞাপন, তারপর স্থানীয় সংবাদ।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন, pmsurjaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এনআইএর একটি নতুন থানা আজ কলকাতায় চালু হল। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে সম্পূর্ণ না হলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে সময়সীমা বাড়ানোর জন্য দ্বারস্থ হবে। 2028 সাল থেকে রাজ্যের বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন হতে চলেছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় হাইকোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠান আজ শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত বিলে জাতীয় সঙ্গীত জনগণ মনের মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা 2 হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইনে জনগণ মনের সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। শ্রী রায় বলেন, 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30টায় অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেন। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত 2 মাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন। সরকার পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, দাগী অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কাজ পুলিশ সাফল্যের সঙ্গেই সম্পন্ন করেছে। এরাজ্যে যে সমস্ত পুলিশ কর্মী রয়েছেন তাদের আরও ভালোভাবে কাজ করতে পারে বলেও শুভেন্দু অধিকারী আস্থা ব্যক্ত করেন। তবে পুলিশের যেসব সমস্যা রয়েছে সরকার সেদিকেও নজর দিচ্ছে এবং সবসময় তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
1: আপনারা একটা ডিসিপ্লিন অর্গানাইজ সংগঠন হিসেবে এই অল্প সময়ে অনেকগুলো ভালো নজির তৈরি করতে পেরেছেন। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো ভালো পারফরমেন্স করতে পারব।
0: বীরভূমের মোহাম্মদবাজারের দেউচায় মিনার মণ্ডলের বাড়ি থেকে যে বিপুল পরিমাণে টাকা ও সোনা উদ্ধার করা হয়েছে তা দুবাই ও সুইজারল্যান্ড থেকে আনা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এ সংক্রান্ত বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজই মিনার মণ্ডলকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মামলার শুরুতে সরকারি বিশেষ আইনজীবী বিভাস চক্রবর্তী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে বিপুল পরিমাণে টাকা ও সোনা উদ্ধার হয়েছে তার সঙ্গে টুলু মণ্ডলের যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট। এদিকে সকাল থেকেই পাথর ব্যবসায়ী এবং মিনার মণ্ডলের আত্মীয় টুলু মণ্ডলের 3টি বাড়ি ও গুদামেও তল্লাশি চলেছে। মোহাম্মদবাজারের দেউচার বাড়ি থেকে মিনার মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করলেও টুলু মণ্ডল এখনও পলাতক এবং সে দুবাইতে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। গত 23 মে সে দেশ ছেড়ে পালানোর সময় এই বিপুল পরিমাণ টাকা

0: আত্মীয় মিনারের বাড়িতে রেখে যায়। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রাজ্যের নিজস্ব থানা পেল। এবার থেকে আর রাজ্যের অন্য কোনো সাধারণ বা স্থানীয় থানার পরিকাঠামোর ওপর তাদের নির্ভর করতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছে, নিউ টাউনের এনবিসি স্কোয়ারে এনআইএ নিজস্ব থানা কাজ শুরু করবে। এই একটিমাত্র থানার এখতিয়ারেই থাকবে সমগ্র রাজ্য। রাজ্যের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া অপরাধের তদন্তের প্রয়োজনে নির্দিষ্ট থানাতেই এফআইআর দায়ের বা মামলা রুজু করতে পারবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, এতদিন রাজ্যে এনআইএর নিজস্ব কোনো থানা ছিল না। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে রেহাই দিয়েছে। আপাতত 6 আগস্ট পর্যন্ত পুলিশকে কোনো কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি আগামী 6 আগস্ট পরবর্তী শুনানির দিন অভিষেকের বিরুদ্ধে রাজ্যকে এখনও পর্যন্ত যতগুলি এফআইআর দায়ের হয়েছে তার তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। সামগ্রিক সুরক্ষা কবচ ও এফআইআর খারিজের আবেদন নিয়ে মামলা করেছিলেন অভিষেক। সেই মামলাতেই সাময়িক সুরক্ষা কবচ দিয়েছে আদালত। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় 31 আগস্টের মধ্যে সম্পূর্ণ না হলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আবারও সময়সীমা বাড়ানোর আবেদন জানাতে পারে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মণ আজ বিকাশ ভবনে একথা জানান। উল্লেখ্য, এসএসসির 26,000 চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা 31 আগস্ট পর্যন্ত বাড়িয়েছিল শীর্ষ আদালত। তবে এখনও 9ম-10মের ইন্টারভিউ শুরু হয়নি। একাদশ-দ্বাদশের শিক্ষকদের সুপারিশপত্র দেওয়ার কাজও বাকি। কাজী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি এই প্রক্রিয়া চলাকালীন আরও কিছু সময়ের দরকার হয় তাহলে তার জন্য আবেদন জানানো হবে। এদিকে 2018 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন করা হবে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মণ আজ বিকাশ ভবনে জানান, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি করা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার রাজ্যের জাতীয় শিক্ষানীতি কার্যকর করার যে ঘোষণা করেছে তার প্রেক্ষিতে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
1: সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে NEP 2020 লাগু করব তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই।
0: কেন্দ্র ভব্য রসায়ন প্রকল্পের অধীনে রাজ্যে কেমিক্যাল পার্ক তৈরির জন্য বিজেপি মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছে দলের রাজ্যসভাপতি। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি মাসে প্রকল্পটির অনুমোদন দেয়। এর অধীনে পশ্চিমবঙ্গ, গুজরাট ও মহারাষ্ট্র এই 3টি রাজ্যে রসায়ন পার্ক গড়ে তোলা হবে। রাজ্য সরকার জলপাইগুড়ি জেলা শাসক পরিবর্তন করেছে। 2014 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস আধিকারিক অদিতি চৌধুরীকে নতুন জেলা শাসক করা হয়েছে। এর আগে তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের সিইও পদে ছিলেন। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় শিয়ালদা আদালতে আজ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আদালতে সিবিআই এর আইনজীবী পার্থসারথী দত্ত জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে, তারাই ঘটনার তদন্ত করছে। এদিকে আরজিকরের এই ঘটনার তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে। উল্লেখ্য, আরজিকরের ঘটনার 2 বছর হতে চললেও প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ একাধিক অভিযুক্তকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে তার পরিবারের অভিযোগ। সিবিআই এর নতুন তদন্তকারী দল সেই জিজ্ঞাসাবাদের কাজ শেষ করে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করবে বলে অভয়ের বাবা মা আশা প্রকাশ করেছেন। মেলু এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের অতি সহজে, নিরাপদে ও তাড়াতাড়ি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনে নতুন একটি সেন্ট্রাল গেট চালু করা হয়েছে। শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা আজ এই নতুন পথের সূচনা করেন। নতুন গেটের মাধ্যমে দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের জন্য নির্ধারিত 11, 12, 13, 14 নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের দূরপাল্লার ট্রেন ধরতে এবং ট্রেন থেকে নামার পর বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ট্যাক্সি পেতে সুবিধে হবে। অনুকূল বায়ু প্রবাহ এবং

0: বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি আলিপুর দুয়ার জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। কোচবিহার ও উত্তর দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। মোহনবাগান দিবস উপলক্ষে আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মান প্রদান করা হয়। প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষকে জীবনকৃতি সম্মাননা দেওয়া হয়। এবার বর্ষসেরা সিনিয়র ফুটবলারের পুরস্কার পেয়েছেন অ্যালবার্টো রড্রিক্স, বর্ষসেরা ফরওয়ার্ড পুরস্কার পেয়েছেন লিস্টন কোলাসো, বর্ষসেরা যুব ফুটবলার হয়েছেন সুহেল আহমেদ ভাট। অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুকে মোহনবাগানের সাম্মানিক সদস্য পদ দেওয়া হয়। রাজ্যের মন্ত্রী স্বপন দাশগুপ্ত, তাপস রায়, শঙ্কর ঘোষ, অশোক দিন্দা প্রমুখ উপস্থিত রয়েছেন। উল্লেখ্য, মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠান আজই শেষ হল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠান আজ শেষ হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন মানসিক পরিচর্যা নিয়ে বিশেষ অনুষ্ঠান অন্তর্মহল। এই বিষয়ে নিজের অভিজ্ঞতা জানাবেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল NCEB-র অধীন স্কুল অফ কাউন্সেলিংয়ের অধিকর্তা ডক্টর সুজাতা রায় চৌধুরী। সাক্ষাৎকারটি নিয়েছেন সুস্মিতা মণ্ডল।
2: নমস্কার, শ্রোতাদের স্বাগত জানাই। একদিকে আমরা এগিয়ে চলেছি বিজ্ঞানের আশীর্বাদেই ধরি, আবার তার সঙ্গে সঙ্গে যতটা প্রযুক্তির প্রভাব বাড়ছে ততটাই দেখা যাচ্ছে যে যান্ত্রিকতা আমাদের জীবনে খুব বেশি করে প্রবেশ করছে। তার ফলেই হয়তো কোথাও কোথাও দেখছি আমরা মনের জটিলতা বাড়ছে, যেটা আমরা ছোটো থেকেই বলে থাকি যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, দুটো দিকই হয়তো থাকে। কিন্তু এই যে মনের ব্যাপারটা, আমাদের মানসিক সমস্যা, মানসিক পরিবর্তন, এইগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কতটা প্রভাব পড়ছে সমাজের পরিবেশের, এবং তার থেকে আমরা বেরোবো কী করে, এই সব নিয়েই আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গলের আওতায় থাকা স্কুল অফ কাউন্সেলিংয়ের ডিরেক্টর এবং দীর্ঘদিন ধরে কাজের ক্ষেত্রে পজিটিভ সাইকোলজির সঙ্গে যুক্ত ডক্টর সুজাতা রায় চৌধুরী। নমস্কার আপনাকে।
3: নমস্কার সুস্মিতা।
2: শুরুতেই যে দিকটা আমরা ফোকাসে রাখতে চাই সেটা হচ্ছে বয়ঃসন্ধিক্ষণের সমস্যা, কারণ শারীরিক বা মানসিক পরিবর্তনের যে কেন্দ্রবিন্দু সেটা সেই সময় থেকেই হয়। কিন্তু সেই বিষয়ে যাওয়ার আগে আমরা একটু মানুষের শৈশব সেই সময়টাকেও ধরতে চাই। তার কারণ হচ্ছে এখন আমরা দেখি যে মনের নানান রকম সমস্যাই বলছি আমি ভুগছেন ছোট থেকে বড় সবাই। আমরা একদিকে দেখছি আত্মহত্যা বাড়ছে, হতাশা বাড়ছে, আবার কিছু কিছু খবর আমাদের খুব নাড়িয়ে দিচ্ছে, যেখান থেকে আমরা ভাবছি যে তাহলে কি শিশু কিশোর এদের মধ্যেও অপরাধ প্রবণতা চলে আসছে। তো আমরা যদি একদম শৈশব থেকেই শুরু করি, কোন বয়স থেকে মোটামুটি মা বাবা বা শিক্ষক শিক্ষিকা এদের সচেতন হওয়া উচিত বা দেখা উচিত, বা কী কী উপসর্গ দেখলে আমরা ভাবতে পারবো যে তাদের মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদদের কাছে, মনস্তাত্ত্বিকদের কাছে নিয়ে যাওয়া যায়?
3: তোমার প্রশ্নের অনেকগুলো দিক আছে। তুমি প্রথমে বয়ঃসন্ধিকালের কথা বললে, তারপরে তুমি বললে যে একদম শৈশবেও যেহেতু অনেক সময়ই দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যেও নানান রকম রোগ হচ্ছে, পার্টিকুলারলি ডিপ্রেশন বা ADHD এই ধরনের, তো তাহলে কখন থেকে মা বাবা শিক্ষক বা পরিবারে যারাই আছেন তাদের সচেতন হওয়া দরকার? ব্যক্তিগতভাবে আমি বলবো Day 1 থেকে। যখন একটি শিশু জন্মালো তারপর থেকেই আমাদের সচেতন হওয়া দরকার।
2: আচ্ছা,
3: বাবা মা হতে গেলে যে ধরনের কিছু শিক্ষা বা কিছু তথ্য প্রশিক্ষণ দরকার, সেটার খুব অভাব আমাদের দেশে। অনেক দেশে কিন্তু একদম যখন থেকে মা বা পেরেন্টরা যাচ্ছেন গাইনোকোলজিস্টদের কাছে, হসপিটালে যখন যাচ্ছেন দেখাতে, সেখানে কিন্তু ফ্রি ওয়ার্কশপ এবং নানান ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে বাচ্চাদের কিভাবে বড় করতে হয়। এটা এখন কেন এতটা জরুরি আমাদের, তার কারণ এখন কিন্তু আমরা বেশিরভাগ নিউক্লিয়ার ফ্যামিলিতেই বড় হচ্ছি, যদিও সেখানে হয়তো দাদু ঠাকুমা বা দিদা বা পিসি কখনো কখনো থাকছেন, কিন্তু বাচ্চার সমস্তটাই বেশিরভাগ সময় মা বা বাবাই দেখছেন, মূলত মা হয়তো দেখছেন, বা তাদের ডে কেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে, ক্রেশে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে একদম ছোট থেকেই কিন্তু একটা বাচ্চা কিভাবে বড় হচ্ছে সেটাই নজর দেওয়াটা খুব দরকার।
2: হ্যাঁ, কিন্তু যখন মনের কথা আসছে তখন তার কিছু আচরণ, তার কথাবার্তা, ব্যবহার, এগুলো তো খুব জরুরি যে কি দেখে আমি বুঝবো বা কোন কোন উপসর্গ দেখে বুঝবো। যখন সে মোটামুটি একটা বড় হয়ে যাচ্ছে, তার নিজের বোধবুদ্ধি আসা শুরু হচ্ছে, তখন সে বোঝাতে পারবে বা অনেক স্পষ্ট হবে তার আচরণগত পরিবর্তন বা যে ব্যবহারিক আচরণগুলো। কিন্তু একজন শিশু যে নিজের ব্যাপার বুঝছে না, তার ক্ষেত্রে কি কি দেখে বোঝা উচিত যে না একে একটু অতিরিক্ত পরিচর্যা বা যত্ন দিতে হবে বা তার মনের ব্যাপারটা আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে?
3: খুব সুন্দর একটা প্রশ্ন। বাচ্চার স্বাভাবিক কীরকম আচরণ হবে, সে হাসবে, খেলবে, কাঁদবে, খেলা করবে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে, এই সবগুলো সে করবে। আমরা যখন দেখছি যে সেই বাচ্চা স্বাভাবিক আচরণ করছে না, মানে কি, মানে হয়তো এখন তো 2 বছর থেকে বা 2.5 বছর থেকেই সে স্কুলে যাচ্ছে, সে তার সহপাঠীদের কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে, মারছে, তার রাগটা খুব অতিরিক্ত হচ্ছে, সে কোনো কথা শুনছে না, সে ভীষণ চিৎকার চেঁচামেচি করছে, তখন থেকে আমাকে দেখতে হবে যে সে কেন এগুলো করছে, তার পরিবেশে কী এমন ঘটছে যার জন্য সে এরকম আচরণ করছে। কেননা যতগুলো আচরণের কথা বললাম সবগুলোই তো আমার মনের কোনো না কোনো নেগেটিভ অনুভূতির সঙ্গে যুক্ত। একটা বাচ্চা রাগ, ফ্রাস্ট্রেশন কিভাবে প্রকাশ করবে? সে কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে, আক্রমণাত্মক আচরণ করে সেটা প্রকাশ করবে? তাহলে তার মধ্যে এটা হচ্ছে কেন সেটা আমার দেখা দরকার। অর্থাৎ এই রকম যে কোনো ধরনের আচরণই আমার কিন্তু তাকে একটা বিশেষ নজর দিতে হবে, কি হচ্ছে বা কি হচ্ছে না তার বেড়ে ওঠার মধ্যে দৈনন্দিন জগতে, সেটা দেখতে হবে।
2: বয়ঃসন্ধিকালের সমস্যাগুলো একটু অনন্যই, কারণ একদম নতুন কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসছে। তো এই সমস্ত ক্ষেত্রে কি কি ধরনের উপসর্গ আসছে মানসিক ভারসাম্য বা সমস্যার ক্ষেত্রে?
3: আমাদের দেশে বিশেষ করে বয়ঃসন্ধির কথাটা তুমি তুললে, এটা খুব দরকারি এবং প্রয়োজনীয় একটা বিষয়। তার কারণ রিসেন্টলি যেটা হয়েছে, গত 5 বছরের মধ্যে এটা ধীরে ধীরে ভীষণভাবে বেড়ে গেছে, অ্যাডোলেসেন্ট সুইসাইড। ইট ইজ দ্য সেকেন্ড লিডিং কজ অফ ডেথ, মানে 15 থেকে 29 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে ভীষণভাবে বেড়ে গেছে ভারতবর্ষে। প্রতি 9 মিনিটে 15 থেকে 29 বছর বয়সে একজন সে আত্মহত্যা করছে, এবং এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা আমাদের দেশে ঘটছে।
2: যেখানে আমরা দেখছি একদিকে এক শ্রেণীর মধ্যে পড়াশোনার সুযোগ বাড়ছে, মেধা বাড়ছে, সবাই ভালো ফল করছে, আগের থেকে সুযোগ সুবিধাও কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে, আমি শুধু দেশের বা রাজ্যের মধ্যে বলছি না, পুরো যদি বিশ্বের প্রেক্ষিতে দেখি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মানে হতাশাটাও বাড়ছে,
3: অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং ঘুমের সমস্যা, এটা সারা বিশ্ব জুড়ে বাড়ছে, বিশেষত কোভিডের পর থেকে। এবং ভারতবর্ষে তো ডিপ্রেশন অনেকটা এপিডেমিকের মতন হয়ে যেতে পারে আগামী কিছু বছরের মধ্যে।
2: যেহেতু আপনি এই ক্ষেত্রে একদম সক্রিয়ভাবে যুক্ত, তো এই যে সমস্যাগুলো আসছে, অ্যাংজাইটি তো এক একজনের এক এক কারণে আসবে, ডিপ্রেশনও তাই, কিন্তু আমরা কি সার্বিকভাবে কিছু বলতে পারি যে সমাজ, পরিবেশ বা জীবনযাত্রা এগুলোর জন্য দায়ী?
3: নিশ্চয়ই বলতে পারি। আমাদের দেশে অ্যাডোলেসেন্ট সুইসাইডের অন্যতম, মানে আমি বলবো প্রধানতম কারণ হচ্ছে একাডেমিক স্ট্রেস। মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, লোয়ার সোশিও ইকোনমিক স্ট্রেটটা সর্বত্রই একাডেমিক স্ট্রেস কিন্তু একটা মেজর

0: ফ্যাক্টর সুইসাইডের পিছনে, ডিপ্রেশনের পিছনে, অ্যাংজাইটির পিছনে। তার কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার কিন্তু আমূল পরিবর্তন হওয়া দরকার। এটা শুধু স্কুলে হতে হবে তা নয়, বাড়িতেও এই পরিবর্তনটা হওয়া দরকার। তুমি সমাজের কথা বললে, অর্থাৎ সামাজিকভাবে আমাদের অ্যাটিটিউডিনাল একটা চেঞ্জ দরকার শিক্ষার ক্ষেত্রে। আমাদের কিন্তু সবসময়ই একটি বাচ্চাকে, একটা অ্যাডোলেসেন্টকে কি রেজাল্ট হয়েছে, সে কি পড়তে চায়, ভবিষ্যতে সে কি হবে, মানে কি হবেটা কিন্তু খুব লিমিটেড। তাকে হয় ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, নয় তাকে পাবলিক সেক্টর অফিসার ইত্যাদি হতে হবে, সাধারণ হলে চলবে না। সুতরাং এই যে প্রেশারটা, এটা একটা অস্বাভাবিক প্রেশার। এটা সে স্কুলে পাচ্ছে, সে বাড়িতে পাচ্ছে, সামাজিকভাবে পাচ্ছে, এমনকি তার পিয়ার গ্রুপেও সে এটা পাচ্ছে।
1: আর কি কি কারণ, মানে আমি ধরলাম মূলত অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে শিক্ষাটাই মূল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কোথাও কি মনে হয় যে আমাদের যে এখন সম্পর্কের ধরন, মানসিকতার একটা বিশাল পরিবর্তন, বা গত কয়েক দশকে আমরা দেখেছি মূল্যবোধের পরিবর্তন, এইগুলো কি কোনোভাবে প্রভাব ফেলছে মনে করেন আপনি?
0: নিশ্চয়ই মনে করি, কিন্তু তার আগে আমি একটু বলে নিই, একাডেমিক প্রেশারটা অন্যতম প্রধান কারণ। আরও একটা কারণ কিন্তু আছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং সেটা তোমার পরের প্রশ্নের সঙ্গেও যুক্ত। তুমি যেটা বললে যে সামাজিক কারণ কিছু আছে কি না, সম্পর্কজনিত জায়গাগুলো কিছু আছে কি না, নিশ্চয়ই ইন্টারনেট, যত যত সোশ্যাল মিডিয়া আছে, এগুলো যেরকম আমাকে হেল্প করছে তোমার সঙ্গে, সমস্ত জগতের সঙ্গে আমাকে একটা কানেক্ট করতে, একই সোশ্যাল মিডিয়া কিন্তু ইমোশনালি ডিসকানেক্ট হতেও কিন্তু আমাকে প্ররোচিত করছে। কিভাবে করছে? আমি সোশ্যাল মিডিয়াতে যখন দেখছি আমার বন্ধু, সে ভীষণ ভালো ভালো ছবি পোস্ট করছে, আমার কিন্তু মনে হচ্ছে সে কত সুখী, আমার জীবন এরকম আর সে এত সুখী, আমি একটা কম্প্যারিজনে কিন্তু যাচ্ছি। কিন্তু আমার কাছে এইটা বিচার করার কোনো উপায় নেই যে যে পোস্টটা হচ্ছে সেই পোস্টটা সত্যি সত্যি তার জীবনকে রিপ্রেজেন্ট করছে না জীবনকে রিপ্রেজেন্ট করছে না, এটা একটা জায়গা। আর একটা জায়গা হচ্ছে আমি কতগুলো লাইক পেলাম, আমি কতগুলো ফলোয়ার পেলাম, অন্য এতগুলো ফলোয়ার পেয়েছে তাহলে আমি পেলাম না কেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়া কিন্তু আমাকে ক্রমাগত একটা অসম্ভব নেগেটিভ জায়গায় ঠেলে দিচ্ছে, সেটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন আমি বাড়িতে পাই, সমাজে পাই, এবং সোশ্যাল মিডিয়াতেও আমি ভীষণভাবে পাই। সুতরাং এটাও কিন্তু অন্যতম একটা প্রধান কারণ আমার নানান রকম হতাশা, ফ্রাস্ট্রেশনের, অ্যাংজাইটির পিছনে। এবং তুমি সম্পর্কের কথা বললে, এই একই কারণে যেটা হচ্ছে, যে আমি যেটা বললাম যে ডিসকানেক্ট কীভাবে তৈরি করছে, আমার অনেক বন্ধু আছে ফেসবুকে, কিন্তু আমি সত্যি সত্যি আমার মনের কথা, প্রাণের কথা খুলে বলতে পারি। আমি জানি যে এখানে বললে আমায় কেউ বিচার করবে না, আমি জাজড হব না, আমার কথাও বুঝবে, আমাকে বুঝবে, এই জায়গাটা কিন্তু আমার কমে যাচ্ছে। আমার তো সবগুলোতেই সময় লাগে, আমি যদি সোশ্যাল মিডিয়ায় 5 ঘন্টা থাকি, আমি সত্যি সত্যি কানেকশনটা কখন করব?
1: কিন্তু যেভাবে পরিবর্তন আসছে আমাদের জীবনে, এবং যেভাবে প্রযুক্তির প্রভাব বাড়ছে, যেভাবে সোশ্যাল মিডিয়ার দাপটটা বাড়ছে, এবং কোভিডের পর থেকে পড়াশোনার ক্ষেত্রেও যেভাবে আমাদের অনলাইন চলে এসছে, এখন তো আবার টাকা পয়সা লেনদেনেও ডিজিটাল ট্রানজ্যাকশন, এরকম একটা সময়ে দাঁড়িয়ে আমরা তো প্রযুক্তি থেকে পুরোপুরি দূরে যেতে পারবো না। আর আমরা যেহেতু এখন শিশু আর কিশোর কিশোরী নিয়ে আলোচনাটা করছি প্রথম দিকে, তো এদের ক্ষেত্রে অনেকটাই হচ্ছে যে এরা নিজেরা নিজেদের সমস্যা কাটিয়ে উঠতে পারবে, এই জায়গাটা সবসময় থাকছে না। এক্ষেত্রে পরিবার বা স্কুল, বিদ্যালয়, শিক্ষক শিক্ষিকা, এদের ভূমিকাটা কী হবে?
0: একটা হচ্ছে, আমি কিন্তু এটা বলছি না যে প্রযুক্তি থেকে তুমি পুরো বিচ্ছিন্ন হয়ে যাও। টেকনোলজিক্যাল অগ্রগতি যেটা সমাজে হচ্ছে সেটা কিন্তু হতে থাকবে। টেকনোলজিকে আমি কিভাবে ব্যবহার করছি, এইটা জানাটা জরুরি। এবং তুমি বললে যে বাচ্চারা তো নিজেরা এটা বুঝতে পারবে না, এবং বয়ঃসন্ধিকালেও তাদের একটা গাইডেন্স দরকার। আমি ছোট থেকে কিভাবে শিখি, আমি আমার বড়দের দেখে শিখি। আমি যদি দেখি আমার বাড়িতে সারাক্ষণ হয় আমার মা বাবা ফোন দেখছেন, ল্যাপটপে আছেন, কম্পিউটারে আছেন, আমার ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা পিসি টিভির সামনে আছে বা মোবাইলের সামনে আছে, আমি জানবো যে তাহলে মোবাইলটা একটা খুব ভালো জিনিস, তাহলে এটাই সময় কাটাতে হয়, তার কারণ বড়রা সবাই তো এটাই সময় কাটায়। আমি সেটাই শিখবো, আমি নিজে এটা করি বাড়িতে, কিন্তু আমি চাই যে আমার বাচ্চা এটা করবে না, সেটা কিন্তু হবে না কোনো দিন। আমরা সব সময় দেখে শিখি, আমাদের মূল্যবোধ তৈরি হয় আমাদের কাছের, এবং যে মানুষদের আমরা ভালোবাসি সম্মান করি তারা কি করছে সেটা দেখে।
1: এবং আগে যেটা আমরা বলতামই, আগে নিজে করো তারপরে অন্যকে শেখাও। এবার আমরা একটু বড়দের কাছে আসি। বড়দের মানসিক সমস্যা একটা দিকে কিন্তু ঠিক যে সচেতনতা বেড়েছে, মানে আগে আমরা যদি কাউকে বলতাম যে কাউন্সেলিংয়ে যাওয়ার দরকার, হয়তো আগেই তার মনে হতো না
0: ঠিক
1: আমার মাথা খারাপ না আমি যাবো না, কিন্তু এখন আমরা নিজেরাও বুঝি যে না আমার এই সমস্যাটা হচ্ছে, তাহলে আমার দেখিয়ে নেওয়া দরকার, আমার স্ট্রেস ফ্রি হওয়া দরকার, অ্যাংজাইটি দূর করা দরকার। তো এই সচেতনতাটা বেড়েছে, কিন্তু সমস্যাটা কি আরও বেড়েছে বা গভীর হয়েছে?
0: দুটো জায়গা আছে। একটা জায়গা হচ্ছে মানসিক সমস্যা তো বেড়েছে খানিকটা নিশ্চয়ই আগের চাইতে, তার একটা বড় কারণ যে সমস্যাগুলো বাচ্চাদের প্রভাবিত করছে, একাডেমিক প্রেশার, ডিজিটাল মিডিয়া ইত্যাদি। একাডেমিক প্রেশার হয়তো বড়দের প্রভাবিত করছে না, কিন্তু কর্মক্ষেত্রে তার প্রেশার, শুধু তাই নয়, আমার ছেলে বা আমার সন্তান বা আমার উপর যারা ডিপেন্ডেন্ট, আমি যাদের বড় করে তুলছি, তারা ভালো করতে পারবে তো সমাজে, তারা আজকের দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে পারবে তো, এই অ্যাংজাইটিটা আমার তৈরি হচ্ছে অ্যাজ পেরেন্ট। আমি আমার বাচ্চাকে চাপ কেন দিচ্ছি? আমি তো আমার বাচ্চার ভালো চাই, আমি তো ক্ষতি চাই না, আমিও তো সমাজের একটা অংশ, তাহলে আমার তো এই অ্যাংজাইটি হবে যে এটা হচ্ছে না। ধরা যাক আমি আমার বাচ্চাকে কোনো রকম চাপ দিচ্ছি না, আমার বাচ্চা কিছু সময় হোমওয়ার্ক করতে পারছে, নানান রকম প্রেশারে হয়তো সে সবটা পারছে না, আমাকে তো স্কুল থেকে ডেকে পাঠাবে, এবং স্কুলগুলোয় সর্বত্র সিসিটিভি আছে, সর্বত্র সব কিছু আছে, এবং টিচাররাও সারাক্ষণ কিন্তু প্রেশারে থাকেন, আমার পারফরমেন্স তো ইভ্যালুয়েটেড হবে, আমার এই চাকরিটা থাকবে তো, আমার ইভ্যালুয়েশনটা কী হবে? সামাজিকভাবে যে আমাদের সারাক্ষণ একটা ভয় তৈরি হয়েছে, একটা ইভ্যালুয়েশনের ভয়, একটা কম্প্যারিজনের ভয়, এবং আমি বলবো যে ডিজিটাল মিডিয়া এই জায়গাটাকে খানিকটা প্রভাবিত করছে, আমারও ভালো বাড়ি চাই, আমারও ভালো গাড়ি চাই, আমারও এইটা এইটা এইটা এইটা চাই। কেন চাই কিন্তু সবসময় আমি নিজেকে প্রশ্ন করি না, কিন্তু চাই, তার কারণ সবাই চাইছে, আমিও চাই।
1: যে যে ক্ষেত্র থেকে আমাদের চাপগুলো আসছে, যেগুলো আপনি বললেন, আবারও মনে হয় সেই চাপগুলো কিন্তু এই মুহূর্তে কোনোটাই কাটবে না, কাটার নয়, মানে আপাতভাবে তাই মনে হয়, মানে আমাদের পরিবেশটা এক্ষুনি পাল্টাবে না, যে যে পরিবেশে আছি আমরা খুব জোর চেষ্টা করতে পারি একটা কাজ থেকে আর একটা কাজে যাব, বা যেখানটা আমি ভালো থাকতে পাচ্ছি না আমি সেই জায়গাটা কেটে বেরিয়ে আসতে পারি কি না, এই চেষ্টাগুলো আমরা অনেকেই করতে পারি, কিন্তু যদি সার্বিকভাবে দেখি আমাদের পরিবেশ আমাদের সমাজ এক বাক্যে পাল্টে যাবে না সেই জায়গায় থেকে, তাহলে কিভাবে একজন ভালো থাকার চেষ্টা করবেন?
0: আমার সমাজ বদলে যাবে না, কিন্তু আমি ভুলে যাই যে আমি কিন্তু সমাজের অঙ্গ। আমার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমি সেটা কতটা ব্যবহার করব, কিসের জন্য ব্যবহার করব, সেটা তো আমার ওপর। আমি যদি একজন অ্যাডাল্ট মানুষ হই, সেটার ওপর আমার নিয়ন্ত্রণ আছে, আমার নিজের ওপর আমার নিয়ন্ত্রণ আছে, সেটা আমি করতে পারি। আমি ইঁদুর দৌড়ে যোগ দেব কি দেব না, সেটা কিন্তু আমার ওপর নির্ভর করবে।

0: আমি এটা বলছি না যে আমি খুব পরিশ্রম করব না, আমি একটা বেসরকারি সংস্থায় চাকরি করি, আমার উপর কাজের প্রেশার থাকবে নিশ্চয়ই, সেই কাজের প্রেশার আমি নেব, কিন্তু কাজের প্রেশার আমি কেন নিচ্ছি এইটা সম্পর্কে আমার কিন্তু সচেতন থাকাটা দরকার, বা কতটা প্রেশার আমি নেব এইটা সম্পর্কে আমার সচেতন হওয়া দরকার। এটা এই কারণে বলছি যে আমার 30টা প্রমোশন দরকার নেই, আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এই পরিমাণ কাজ করি আমার চাকরিটা থাকবে, আমার চাকরি আমি রাখবো নিশ্চয়ই, কিন্তু আমি চাকরির বাইরে আর কি কি করতে পারি, আমার ক্ষেত্রগুলোকে আমি আরো বাড়াতে পারি, কোন ক্ষেত্রগুলো যেগুলো কাজের নয় অকাজের ক্ষেত্র, অন্য মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, বাড়িতে বেশি সময় কাটানো, বন্ধুদের সঙ্গে একটু সময় কাটানো, নিজের ভালো লাগার জিনিসগুলো একটু সময় দেওয়া, এই ক্ষেত্রগুলো, এইগুলো আমি কতটা বাড়াতে পারি,
1: আমায় ভালো থাকার উপায়টা আমাকেই খুঁজে নিতে হবে। কিন্তু অনেক সময় হয় যে মানে চাকরি ধরে রাখাটাই হয়তো একটা এমন ব্যাপার হচ্ছে যে যেখানে সেই জায়গাটা থেকে আমি কেটে বেরিয়ে আসতে পারছি না, মানে প্রমোশন তো দূরের কথা কিন্তু আমাকে চাকরিটা ধরে রাখতেই যে চাপটা নিতে হচ্ছে, তো সেই সব ক্ষেত্রে আমার কিছু বাধ্যবাধকতা থাকছেই, তার বাইরে ভালো থাকার হয়তো ওই নিজের অন্য উপায়গুলো যেটা আপনি বললেন।
0: আমি এমন একটা পরিবেশে কাজ করছি যেখানে কাজের অসম্ভব একটা প্রেশার, এবং সেই প্রেশারটা আমাকে নিতেই হবে, না থাকলে আমার চাকরি চলে যাবে, হতেই পারে সেটা। আমি যখন দেখছি যে আমি ভালো থাকছি না, ভালো থাকছি না মানে কি কি হচ্ছে আমার, আমি হয়তো রেগে যাচ্ছি বেশি, আমি খিটখিটে হয়ে যাচ্ছি বেশি, আমার ঘুম কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, আমার খাওয়া দাওয়ার নিয়ন্ত্রিত থাকছে না, এরকম বিভিন্ন জিনিস হচ্ছে, তখন কিন্তু আমি মনস্তাত্ত্বিকের সাহায্য নিতে পারি, মনোবিদের সাহায্য নিতে পারি যে আমার এটা হচ্ছে কিন্তু আমার পরিবেশটা হচ্ছে এরকম, আমি কি কি করতে পারি।
1: সেটা যার যা সমস্যা সেই অনুযায়ী কথা বলা যেতে পারে, সেটা কারোর কারোর নির্দিষ্ট ক্ষেত্র চলে আসছে, এটা এরমভাবে আমরা ইন জেনারেল বলতে পারি না।
0: মানে একটা হচ্ছে যে আমি নিজের খানিকটা সময় পাচ্ছি, আমি সেটা কিভাবে ব্যবহার করছি আমার ভালো থাকার জন্য, সেটা একটা জায়গা। আর একটা জায়গা হচ্ছে আমি পাচ্ছি না আমার নিজের জন্য কোনো সময়, তার কারণ আমি বাধ্য, আমি যে পরিবেশটায় আছি, যেভাবে চাকরি করছি, যেভাবে আমায় পরিশ্রম করতে হচ্ছে শুধুমাত্র টিকে থাকার জন্য, সেখানে আমি দেখছি যে আমার কিন্তু মানসিক স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হচ্ছে, তখন কিন্তু আমায় প্রফেশনাল হেল্প নিশ্চয়ই নিতে হবে।
1: একজন মনস্তাত্ত্বিক মনোবিদ এই হিসেবে আপনি কি মনে করেন যে কোন কোন বয়সে, জীবনের কোন কোন পর্যায়ে কোন কোন দিকে লক্ষ্য রাখা দরকার, বা কি কিভাবে আমরা ভালো থাকবো? মানে আমরা স্পেসিফিক্যালি গেছি নির্দিষ্ট এই বয়স ওই বয়সে, কিন্তু একেবারে সার্বিকভাবে ভালো থাকার জন্য এক একটা বয়সে হয়তো এক একটা দিকে বেশি লক্ষ্য দেওয়া দরকার।
0: আমার ভালো থাকার জন্য কিন্তু প্রত্যেকটা বয়সেই মোটামুটি যে জায়গাটা দরকার সেটা খুব যে তফাত হচ্ছে সেটা নয়, সব বয়সেই আমার কয়েকটা জিনিস দরকার। এক হচ্ছে এমন কিছু মানুষ দরকার যাদের আমি ভালোবাসি এবং যারা আমাকে ভালোবাসে, একটা ক্ষেত্র যেখানে আমি জানি যে আমি মন খুলে কথা বলতে পারি, হাসতে পারি, অপ্রয়োজনীয় কথা বলতে পারি, বাজে কথা বলতে পারি, তাদের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য একটু সময় আমার দরকার, সব বয়সে এটা দরকার। খুব বাচ্চার খেলার সঙ্গী দরকার, বয়ঃসন্ধিকালেও তার খেলা ধুলো এবং তার ভালো লাগার জিনিস করার জন্য এরকম বন্ধু দরকার, এবং সেটা বয়ঃসন্ধি থেকে শুরু হয়ে সারা জীবন আমার দরকার, এটা একটা জায়গা দরকার। দ্বিতীয় যে জায়গাটা দরকার, আমি আমার ভালো লাগার কিছু জিনিস, কিছু কাজ করতে পারছি, সেটা হতে পারে রান্না, সেটা হতে পারে বই পড়া, সেটা হতে পারে গান, সেটা হতে পারে নাচ, সেটা হতে পারে এমনি ঘুরে বেড়ানো, সিনেমা দেখা, যে কোনো জিনিস হতে পারে, সেটা উল বোনা, মানে সেটার কোনো শেষ নেই। কিন্তু আমি কাজের ক্ষেত্র ছাড়া আমি নিজে কিছু ক্রিয়েটিভ কাজ করছি, উলবোনাও কিন্তু ক্রিয়েটিভ, রান্না করাও ক্রিয়েটিভ, আমি ঘর সাজাচ্ছি সেটাও কিন্তু ক্রিয়েটিভ, আমি যখন বই পড়ছি, আমি যে বইটা সিলেক্ট করছি, বইটা পড়ছি, বইটা পড়ে আমি কল্পনা করছি, সেটাও তো একটা ক্রিয়েশন।
1: নিজে কিছু করতে হবে,
0: নিজে কিছু করাটা ভীষণ প্রয়োজনীয়। গান শোনা, সিনেমা দেখা, সেগুলো আমার ভালো লাগার অংশ, সেগুলোর জন্য যেরকম সময় লাগে, কিন্তু তার থেকে আরো গভীরতর ভালো লাগার জায়গা হচ্ছে যখন আমি নিজে কিছু তৈরি করছি, সৃজনশীলতাটা বিকশিত হচ্ছে, সেটা কিন্তু ভালো থাকার একটা বড় জায়গা।
1: যেটা মূল আমরা পেলাম আজকের আলোচনা থেকে, একটা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াকে ছাড়তে পারবো না, আমরা প্রযুক্তিকে ছাড়তে পারবো না, কিন্তু আমরা কতটা ব্যবহার করব, এবং অবশ্যই পুরোপুরি নির্ভরশীলতা কাটিয়ে সোশ্যাল মিডিয়ার বাইরে যেটা আমরা আগে যুগে থাকতো, যে পারস্পরিক যোগাযোগ, সামনাসামনি যোগাযোগ, গল্প, কথা বলা, এইগুলো কিন্তু বাড়াতেই হবে যদি ভালো থাকতে হয়, মানসিক সুস্থতা রাখতে হয়। আর অবশ্যই নিজে কিসে ভালো থাকছি সেই সৃজনশীলতার জায়গাটা নিজেকে খুঁজে নিতে হবে,
0: একদম,
1: সেটা ছোটবেলা থেকে একটা বয়স পর্যন্ত অবশ্যই অন্যদের সাহায্য দরকার, বাবা মা, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, গুরুজন, আমার প্রতিবেশী, পারিপার্শ্বিক যেটা আছে, কিন্তু আমি ধরে নেব যে একটা বয়সের পর থেকে যখন আমরা নিজেকে নিজে বুঝতে চেষ্টা করছি, নিজের পরিবেশকে বুঝতে পারছি, তখন থেকে নিজেকে সেই দিকটা খেয়াল রাখতে হবে।
0: আমরা তো একটা মানুষ, আমি শরীর মন নিয়ে একটা সম্পূর্ণ মানুষ, মানসিক স্বাস্থ্যর সঙ্গে শারীরিক স্বাস্থ্যর একটা অসম্ভব গভীর সম্পর্ক আছে। আমার মন যদি ভালো না থাকে এবং আমি যদি সচেতনও না থাকি, আমার কিন্তু নানান রকম শারীরিক প্রকাশ হয়, আমার রাতে হয়তো ঘুম হচ্ছে না, আমার খিদের পরিবর্তন হয়ে গেছে, এরকম নানানভাবে শারীরিকভাবে তার প্রকাশ হয়। ঠিক উল্টোভাবে শরীর যদি আমার ঠিক না থাকে, আমার মন কিন্তু খারাপ হতে পারে, আমার হাই ব্লাড প্রেশার আছে, ব্লাড সুগার আছে, সেগুলো কন্ট্রোলড থাকছে না, আমি নানান রকম মেডিকেশন নিচ্ছি সেটার জন্য, কিন্তু এটা দেখা গেছে আমার যদি স্ট্রেস কমে, আমার কিন্তু সেই জায়গাগুলোও অনেক ভালো হতে শুরু করে। সুতরাং শরীর এবং মন দুটোই সুস্থ রাখার, ভালো রাখার দায়িত্ব আমার, এবং একটা ভালো থাকলে সেটার প্রভাব আর একটার ওপর পড়ে।
1: একেবারে শেষে শ্রোতাদের জন্য কোনো বার্তা?
0: হ্যাঁ, একটা জায়গা আমি বলবো, সেটা হচ্ছে নিজেকে ভালোবাসার জায়গা। আমি তো বললাম যে এমন একটা পরিবেশ দরকার যেখানে আমি জাজ ধরছি না, আমি নিজের কথা বলতে পারছি, নিজের মধ্যেও এই দক্ষতাটা তৈরি করা দরকার যে আমি নিজে নিজেকে জাজ করছি না।
1: আপনি নিজেকে ভালোবাসার কথা বললেন, সেলফ লাভ, এই সম্বন্ধে যদি ভাবনাটা শ্রোতাদের কাছে আরেকটু পরিষ্কার করে দেওয়া যায়।
0: হ্যাঁ, সেলফ লাভ বলতে স্বার্থপরতা নয়, যে আমি অন্যকে না দেখে নিজেকে ভালোবাসছি সেটা নয়। সেলফ লাভের জায়গাটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি যে সারাক্ষণ বিচার হচ্ছে আমার, আমার কর্মক্ষেত্রে আমাকে বিচার করা হচ্ছে, আমার পরিবারে আমি কতটা ভালো মা, কতটা ভালো বাবা, কতটা ভালো দিদি, কতটা ভালো কি, এই বিচারটা করা হচ্ছে, এবং অনেক সময় আমি অনেক কাজ হয়তো করে উঠতে পারছি না, এবার বাইরে থেকে এটা হচ্ছে হচ্ছে, সেটা নিয়ে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমি যদি একটা কাজ খুব সিনসিয়ারলি করার চেষ্টা করি, ভালোবেসে করি, এবং সেটা ঠিক হলো না, ভুল হলো, আমি যেন নিজেকে ব্যর্থ না ভাবি, নিজেকে যেন আমি বিচার না করি যে আমি এটা করতে পারলাম না, তার মানে আমি অপদার্থ। এই জায়গাটা যত কম হবে, আমি নিজের প্রতি যত কম্প্যাশনেট হব, আমি কিন্তু তত অন্যদের প্রতি কম্প্যাশনেট হতে পারবো। সেলফ লাভ বলতে এই জায়গাটা, যে আমার ভুল ত্রুটি আমি মেনে নিয়ে আরও এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখবো, এবং মোটিভেশন রাখবো, উৎসাহ রাখবো, আমি একজন ভালো মানুষ, সার্থক মানুষ, এইটা নিজেকে বলা।
1: মানে আমাদের প্রিয়জনদের উৎসাহ দিতে আমরা যে কাজগুলো করি

0: যে বোধগুলো জাগানোর চেষ্টা করি সেই বোধটা যেন আমি আমার নিজের জন্যও রাখি।
1: একদম, তুমি একদম এক কথায় খুব ছোট্ট করে ভীষণ সুন্দর করে বলেছো যে নিজেকেও জানি আমি নিজের প্রিয় বলে মনে করি।
0: আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
2: শুনলেন মানসিক পরিচর্যা নিয়ে বিশেষ অনুষ্ঠান অন্তর্মহল। এ বিষয়ে নিজের অভিজ্ঞতা জানালেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল NCEB-র অধীন স্কুল অফ কাউন্সেলিংয়ের অধিকর্তা ডক্টর সুজাতা রায় চৌধুরী। সাক্ষাৎকারটি নিলেন সুস্মিতা মণ্ডল। শব্দ সম্পাদনা সাধনা দাশবসু।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত।

0: গত 29শে জুলাই আমরা উদযাপন করলাম আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। নানা অনুষ্ঠান হয়েছে, বাঘেদের সংরক্ষণ নিয়ে, প্রকৃতিতে বাঘেদের ভূমিকা নিয়ে নানা কথা উচ্চারিত হয়েছে। এ সম্পর্কে আমরা সাক্ষাৎকার শুনব অধ্যাপক সৌর্যদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার। পাশাপাশি 29শে জুলাই একটা বড় ঘটনা ঘটে গেল। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স স্থাপিত হয়েছিল 1876 সালে, সেটা 150 বছর পূর্ণ করল। আমাদের দেশের ইতিহাসে, বিজ্ঞান চর্চার ইতিহাসে এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা শুরু করব সেই বিষয়টি নিয়ে। আমরা দুজন বিশিষ্ট বিজ্ঞানীর কাছ থেকে এ সম্পর্কে বার্তা পেয়েছি, শুরুতেই শুনব সেটা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স 29শে জুলাই 2026 এই প্রতিষ্ঠান পূর্ণ করছে সার্ধশতবর্ষ। এই উপলক্ষে বার্তা দিয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির প্রেসিডেন্ট অধ্যাপক শেখর মান্ডে।
1: আজকের দিনে কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্স, যা খুব নাম করা বৈজ্ঞানিক সংস্থান, তাদের 150 বছর পুরো হচ্ছে। আমরা সবাই অনেক গর্বিত। আপনারা সবাই নিশ্চয়ই জানেন 1876-এ ডক্টর মহেন্দ্রলাল সরকার, উনি এই সংস্থা স্থাপিত করেছিলেন। ডক্টর সরকার নিজে রামকৃষ্ণ পরমহংসের ডাক্তার ছিলেন। এই সংস্থানে ভারতের নাম করা বৈজ্ঞানিক কাজ করেছিলেন, জেসি বাসু, মেঘনাথ সাহা, সিভি রামন ইত্যাদি, এরাই সবাই এখানে কাজ করেছিলেন। সিভি রামন নিজের রামন ইফেক্ট যা ডিসকভারি করেছিলেন, এই সংস্থান থেকেই 28 ফেব্রুয়ারি 1928 করেছিলেন। 150 বছর হওয়ার জন্য আমরা সবাই অনেক গর্বিত।
0: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের 150 বছর পূর্তি উপলক্ষে আমাদের কিছু কথা জানালেন এই প্রতিষ্ঠানের সিনিয়র প্রফেসর স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সেস এবং ডিন অধ্যাপক ইন্দ্র দাশগুপ্ত।
2: এই প্রাচীন বিজ্ঞান প্রতিষ্ঠানটির ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ প্রাক স্বাধীনতা, 1876 সালে 210 বৌবাজার স্ট্রিটে এই গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন স্বনামধন্য চিকিৎসক মহেন্দ্রলাল সরকার। মহেন্দ্রলাল মনে করতেন, দেশকে উন্নত হতে হলে সাধারণ মানুষকেও বিজ্ঞান মনস্ক হতে হবে। তাই ISS এর সূচনায় সাধারণ মানুষের জন্য বিজ্ঞান ভিত্তিক বক্তৃতার আয়োজন করা হয়। এই বক্তৃতা দিতেন সেই সময়কার বিখ্যাত বিজ্ঞানী এবং শিক্ষকরা, যাদের মধ্যে অন্যতম ছিলেন জগদীশচন্দ্র বসু, ফাদার লাফো, আশুতোষ মুখার্জি, নীলরতন সরকার প্রমুখরা। তবে বিজ্ঞান গবেষণা পূর্ণমাত্রায় শুরু হয় 1907 সালে, যখন সিভি রামন ISS-এ গবেষণার জন্য যোগ দেন। এরপর তো আমাদের সকলেরই জানা, 1928 সালে রামন এফেক্ট আবিষ্কৃত হয় এবং তার জন্য 1930 সালে সিভি রামন নোবেল প্রাইজ পান। এই সময় যে বিজ্ঞানীরা ISS-এ কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন KS কৃষ্ণন, মেঘনাথ সাহা, কেদারেশ্বর ব্যানার্জি প্রমুখরা। এবার আমরা আসব স্বাধীনতার ঠিক পরবর্তী পর্যায়ে। এই সময় মেঘনাথ সাহা অধিকর্তা হিসেবে ISS-কে পরিচালনা করেন। ISS 210 বৌবাজার স্ট্রিট থেকে স্থানান্তরিত

0: যেতে হয় যাদবপুরে এবং সালটা ছিল 1951। মেঘনা সাহার নেতৃত্বে গবেষণার পরিধি বাড়ে, পদার্থবিজ্ঞান ছাড়া বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কাজকর্ম শুরু হয়। এই সময়কার উল্লেখযোগ্য বিজ্ঞানীরা হলেন শান্তিরঞ্জন পালিত, প্রিয়দারঞ্জন রায়, ফণীন্দ্রচন্দ্র দত্ত, অমল কুমার রায়চৌধুরী, সাধন বসু, মিহির চৌধুরী, উষারঞ্জন ঘটক, অশোক কুমার বড়ুয়া প্রমুখরা। এবার আসব আজকের আইসিএসে। আইসিএস এখন ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্বশাসিত গবেষণা কেন্দ্র। 2018 সালে আইসিএস ডিমড টু বি ইউনিভার্সিটিতে উন্নত হয়েছে। আইসিএসের গবেষণার পরিধি অনেকটা বেড়েছে এবং বর্তমানে আইসিএসে 7টি বিভাগ রয়েছে, যেখানে গবেষণা ছাড়া বিএস, এমএস, এমএস ইন্টিগ্রেটেড পিএইচডি, পিএইচডি পঠন পাঠন হয়। কেন্দ্রীয় সরকারের সহায়তায় খুব শীঘ্রই বারুইপুরের আইসিএসের নতুন ক্যাম্পাস, যার নামকরণ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ট্রেনিং, গড়ে উঠতে চলেছে, যা ভবিষ্যতের বিকশিত ভারতের দিকে আমাদের এগিয়ে নিয়ে যায়।
1: ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্সের সার্ধশত বর্ষপূর্তি, এই উপলক্ষে আমরা শুনলাম দুজন বিশিষ্ট মানুষের বার্তা, অধ্যাপক শেখর মান্ডে এবং অধ্যাপক ইন্দ্র দাশগুপ্ত। আপনারা শুনছেন সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসকে প্রেক্ষাপট হিসেবে রেখে আমরা এবারে প্রবেশ করব বাঘেদের ভূমিকা সম্পর্কে জানার ব্যাপারে। আর এ ব্যাপারে আমাদের জানাচ্ছেন যিনি, তিনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌর্যদীপ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। আসুন শোনা যাক।
2: আমাদের এই বাস্তুতন্ত্র রক্ষায় বাঘের গুরুত্ব কোথায়, বাঘ এত ইম্পর্টেন্ট কেন?
3: অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। অনেকেরই এটা মনে হয় যে আন্তর্জাতিক বাঘ দিবসের গুরুত্ব কি। এই যে বাঘ দিবস শুধু না, এই যে বাঘ যে জন্তুটা, যে বহু বছর ধরে, কয়েক হাজার বছর ধরে বাঘের সঙ্গে মানুষের একসঙ্গে যে সহাবস্থান, কখনো সেটা বন্ধুত্বপূর্ণ, কখনো সেটা কনফ্লিক্টের জায়গায় চলে আসছে, এইখান থেকে মানুষের মনে অনেক অজানা তথ্য আছে, মানুষের মনে অনেক ভুল ধারণা আছে, অনেক কৌতূহল আছে যে বাঘ আছে তো কি হয়েছে, বাঘ আছে, বাঘের জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, বা আরও জরুরি প্রশ্ন যে বাঘ যদি নাই থাকে তাহলে আমার কি। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে প্রথমেই, যে একটা অরণ্যে বা একটা বাস্তুতন্ত্রে যদি বাঘ থাকে, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণিত তথ্য, বাঘের উপস্থিতি প্রমাণ করে সেই বাস্তুতন্ত্রের বা সেই অরণ্যের স্বাস্থ্য ভালো আছে। যে অরণ্যে বাঘ আছে, বাঘেরা ভালো আছে, সুস্থ আছে, ভালো সংখ্যায় আছে, আমরা অনেকটাই নিশ্চিন্ত হয়ে বলতে পারি যে সেই অরণ্য, সেই বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ভালো আছে। কেন একটু ভেবে দেখুন, বাঘ সর্বোচ্চ পর্যায়ের খাদক, ইংরেজিতে যাকে বলে অ্যাপেক্স প্রিডেটর। বাঘ কি খায়? বাঘ যে বড় বড় তৃণভোজী প্রাণীগুলো তাদেরকে খায়, যেমন হরিণ, এছাড়া নীলগাই, গাউর, বুনো শুয়োর, এদেরকে খায়। আমাদের অরণ্যে, আমাদের ভারতবর্ষে যে অরণ্য আছে, সেই অরণ্যে এই প্রাণীদের খাওয়ার মতন পশুর সংখ্যা কিন্তু খুব বেশি নেই, কারণ সিংহ এখন গুজরাটের বাইরে কোথাও নেই ভারতে। তাহলে বাকি ভারতবর্ষে যারা এই প্রিডেটার আছে, যেমন লেপার্ড আছে, এখন কিছু চিতা আছে কোথাও, হায়না আছে, নেকড়ে আছে কোথাও কোথাও, এদের কারুরই ক্ষমতা নেই যে একটা পূর্ণবয়স্ক সাম্বার বা গাউর বা চিতলকেও মেরে তাকে শিকার করে খেয়ে নেবে, সে ক্ষমতা কিন্তু বাঘ রাখে। তো বাঘ যদি কোথাও থেকে চলে যায় তাহলে কি হবে, খুব স্বাভাবিকভাবেই এই যে তৃণভোজী প্রাণীগুলো, এদের সংখ্যা বাড়তে থাকবে। এদের সংখ্যা যদি বাড়তে থাকে, এরা প্রচুর পরিমাণে খাবার লাগবে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এদের খাবার কি? এদের খাবার হচ্ছে ঘাস, গাছের পাতা, গাছের কচি ডাল, গুল্ম, এইসব। তাহলে এদের সংখ্যা যদি বেড়ে যায় এবং এদের সাস্টেইন করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যদি এই পরিমাণে গাছপালা এরা খেতে শুরু করে, তাহলে আস্তে আস্তে ভারতের অরণ্যে গাছের সংখ্যা কমতে শুরু করবে। গাছের সংখ্যা কমতে কমতে একটা সময় এমন জায়গা আসবে যে গাছের সংখ্যা কমে যাওয়ার ফলে গাছের মাটির শিকড় দুর্বল হয়ে যাবে, শিকড় চলে গেলে মাটি দুর্বল হয়ে যাবে, মাটি দুর্বল হয়ে গেলে মাটি তার উর্বরতা হারাবে, মাটি তার উর্বরতা হারালে সেই মাটিতে জল ধারণ ক্ষমতা কমে যাবে উর্বরতা হারানোর সঙ্গে সঙ্গে, এবং জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার একদম লাস্ট স্টেজ হচ্ছে মাটির যে ওয়াটার টেবল, মাটির যে ভূগর্ভস্থ জলের পরিমাণ, সেই জলের পরিমাণ কমে যাবে এবং আস্তে আস্তে সেখানকার যে ন্যাচারাল যে জলের জায়গাগুলো সেগুলো শুকিয়ে যেতে থাকবে। তাহলে একবার ভাবুন যে অরণ্যের মাঝখান দিয়ে যে নদী বয়ে চলেছে, সেই নদীতে যদি জল কমে যায়, সেই নদী যদি আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, তাহলে ক্ষতিটা কার হবে? অরণ্যবাসী যারা প্রাণী আছে, পশু আছে, পাখি আছে, গাছ আছে, তাদের তো ক্ষতি হবেই, কিন্তু নদীর জল যদি শুকিয়ে যায় মানুষও সেই ক্ষতি এড়িয়ে যেতে পারবে না, বেরিয়ে যেতে পারবে না। আমরা জানি যে ভারতের বড় বড় শহরগুলোতে বা যেখানে ভারতের চাষ হয়, আমরা তো চাষ নির্ভর দেশ, যেখানে ধান চাষ হয় এবং গম চাষ হয়, সেখানে কিন্তু ভূগর্ভস্থ জলের পরিমাণ প্রচণ্ড কমে গেছে, মানে জলস্তর আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং জলের এখন অসম্ভব দাম, জল এখন মহার্গ বস্তু। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার একাধিক কাজ আছে, সেই কাজ থেকে আমরা এটুকু বুঝতে পারি যে ভারতবর্ষের যে বাঘের জঙ্গল, টাইগার রিজার্ভ, এবং যে বাঘ আছে যে জঙ্গলে, সেই জঙ্গল যে পরিমাণ জল বাঁচায় সেটার মূল্য কয়েক হাজার কোটি টাকার সমান।
2: তার মানে যেখানে কৃষি নির্ভর দেশ সেক্ষেত্রে কৃষিকাজেও বাঘের ভূমিকা থাকছে পরোক্ষভাবে।
3: অবশ্যই কৃষিকাজের বাঘের ভূমিকা অত্যন্ত বেশি আছে, কারণ ওই যে বললাম নীলগাই, ওই যে বললাম সাম্বার, বুনো শুয়োর, যারা ভারতবর্ষের জঙ্গলের আশেপাশে চাষ করেন, সেখানে এই চাষিদের মাথা ব্যথার কারণ হচ্ছে বুনো শুয়োর, নীলগাই। এরা সারা রাত জেগে বসে থাকেন, কখন শুয়োরের দল ঢুকছে ধান খেতে, কখন সাম্বার বা নীলগাই ঢুকে পড়ছে গম ভুট্টা এই রাত্রিবেলা খেতে। তাহলে চাষিদের সাহায্য করছে এখানে কে? চাষিদের সাহায্য করছে তো বাঘ।
2: বাস্তুতন্ত্রে বাঘের ভূমিকা তো জানলাম, আমাদের বর্তমান সময় সারা ভারতের সাপেক্ষে বাঘেদের অবস্থা কিরকম, কেমন আছে বাঘেরা?
3: এটা বলতে গেলে এখন এই মুহূর্তে 2026 সালের ভারতবাসী হিসেবে বেশ গর্ববোধ হচ্ছে। তার কারণ ভারতবর্ষে একটা সময় ছিল যখন বাঘের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, একটা সরকারি হিসেব ছিল 1411 বা এরকম, তো সেই সংখ্যাটা অত্যন্ত খারাপ, কারণ ভারতবর্ষে তার কয়েক বছর আগে আমরা যদি 50 বছর মতো পিছিয়ে যাই বা আরেকটু বেশি যদি 70-100 বছর পিছিয়ে যেতে পারি, তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে 10,000-এর ওপর বাঘ খুব খুশি হয়ে হেসে খেলে বেঁচে পড়তে থাকতো। তা সেখান থেকে এই যে একটা প্রচণ্ড, যাকে বিজ্ঞানের পরিভাষায় বলে পপুলেশন ক্র্যাশ, এই পপুলেশন ক্র্যাশটা হয়েছিল। এর অনেক কারণ আছে, যথেচ্ছ বাঘ শিকার, শিকার নিয়ে কোনো আইন না থাকা, সার্কাসে বাঘের ব্যবহার, জঙ্গল নষ্ট করা, এর অনেকগুলো কারণ ছিল। যাই হোক, যেটার জন্য ভারতবাসী হিসেবে আমরা গর্ব করতে পারি সেটা হচ্ছে যে আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের বাঘের সংখ্যা, সেন্সাসে একটা নাম্বার আছে যদ্দূর সম্ভব 3,682, তো আমরা মোটামুটি বলতে পারি আজকে ভারতবর্ষে মোটামুটি 4,000 বাঘ আছে। সেটা এই 2011 থেকে 2026, এই মাত্র 13-14 বছরের মধ্যে এই সংখ্যাটা আমরা করতে পেরেছি। আর এটা আমরা করতে পেরেছি তার কারণ হচ্ছে এটা সারা পৃথিবী স্বীকার করে নিয়েছে যে ভারতবর্ষের যে বাঘের যে সংরক্ষণ, যে কনজারভেশন স্ট্র্যাটেজি, এটা পৃথিবীর সব থেকে আধুনিক, সব থেকে দক্ষ এবং সব থেকে সফল কনজারভেশন স্ট্র্যাটেজি। এই কনজারভেশন স্ট্র্যাটেজির জন্যই আজকে ভারতে বাঘের সংখ্যা বাড়ছে, বাঘ বাড়ছে, বাঘেরা ভালো আছে।
2: স্যার, এই সংরক্ষণ পরিকল্পনার যেটা কথা আপনি বলছিলেন, সেই স্ট্র্যাটেজি সম্পর্কে যদি আমাদের কিছু বলেন।
3: প্রথম ধাপ হচ্ছে যে বাঘ কত আছে সেটা গোনা। এখানে আমাদের মনে রাখতে হবে যে একটা বাঘের বেঁচে থাকতে অনেকটা জায়গা লাগে। এটা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জঙ্গলে একটু আলাদা ভ্যারি করে, কিন্তু মোটামুটি একটা বাঘিনীর বেঁচে থাকতে গেলে টেরিটারি, সেই টেরিটারির জায়গা হচ্ছে 10-30 square kilometers, আর একটা পুরুষ বাঘের এই টেরিটারির মাপ হচ্ছে 40-100 square kilometers। তেমনি বুঝতে পারছেন, একটা পুরুষ বাঘকে যদি সুস্থভাবে বাঁচিয়ে রাখতে হয় তাহলে তাকে 40-100 square kilometers অরণ্য তাকে ছেড়ে দিতে হবে, তাকে প্রোভাইড করতে হবে, তাকে সেই জঙ্গলটা, সেই প্রিস্টিন ফরেস্টটা ছেড়ে দিতে হবে। তার মানে এবার একটা বাঘের জন্য আপনি যদি 40 থেকে 100 স্কোয়ার কিলোমিটার অরণ্য যদি ছেড়ে দেন, এবারে ভাবুন সেই

অরণ্যে কত হাজার হাজার গাছ, কত হাজার পাখি, কত হাজার বা কত লক্ষ পোকা, অন্য প্রাণী, তৃণভোজী, মাংসাশী, মাছ, কত রকমের প্রাণী সেখানে বেঁচে থাকতে পারে। এই জন্য বিজ্ঞানের পরিভাষায় বাঘকে বলা হয় আমব্রেলা স্পিসিস। আমব্রেলা স্পিসিস কেন বলে? আমব্রেলা স্পিসিস হচ্ছে তারা যাকে সংরক্ষণ করলে সে একটা

0: আর মানে তৃণভোজী প্রাণী ক রকমের আছে এবং কজন করে আছে, সেটা দেখার জন্য আমাকে দেখতে হবে সেই জঙ্গলে তৃণভোজী প্রাণীদের উপযুক্ত খাবার মতন ঘাস বা গাছ আছে। তো তাহলে কাজটা শুরু হয় ওইখান থেকে, যে প্রথমে দেখব আমরা ঘাস আছে কি না, গাছ আছে কি না, তারপরে দেখব প্রে বেস মানে যাদের শিকার, এই শিকার কত আছে, কত রকম ভ্যারাইটির শিকার আছে, কত রকম প্রজাতির শিকার আছে এবং তাদের সংখ্যা কেমন আছে। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এমন একটা জায়গা তৈরি করতে হবে যেটার জন্য আইন প্রণয়ন আমাদের দেশে করা আছে এবং সেই আইনের খুব কঠোর বাস্তবায়নও করা হয়, যে সেই জায়গাটাকে আইনের ঘেরাটোপ দিয়ে এমনভাবে ঘিরে দেওয়া যাতে সেখানে বাইরের মানুষের পায়ের ছাপ যত কম পড়ে তত ভালো।
1: এবার আসি অন্য একটা প্রশ্নে, সেটা হচ্ছে নরখাদক বাঘ, সব বাঘই কি মানুষ খেকো?
0: না, সব বাঘ মানুষ খেকো নয়। এবং আমি বলবো যে বাঘ একটা প্রজাতি হিসেবে বা একটা শিকারী প্রাণী হিসেবে বাঘ মানুষ খেকো নয়, মানে মানুষ কখনোই বাঘের স্বাভাবিক শিকার নয়। তাহলে বাঘ কি মানুষ খেকো কখনো হয় না? অবশ্যই হয়। আমরা জানি জিম কর্বেটের সেই বিখ্যাত বই ম্যান ইটার্স অফ হুমায়ুন, হুমায়ুনের মানুষ খেকো বাঘ, তাহলে সেখানে তো তিনি বহু মানুষ খেকো বাঘের কথা লিখে গেছেন যাদের তিনি শিকার করেছেন। তিনি এটাও লিখে গেছেন যে সেই বাঘগুলো কেন মানুষকেকো হয়েছিল। কোনো কোনো বাঘ তার ছোটবেলায় এমনভাবে একজন কোনো আনাড়ি শিকারির গুলি খেয়েছিল যে তার শিকার করে যে দাঁত দিয়ে সদন্ত বা ক্যানাইন টিথ, সেই ক্যানাইন টিথ ভেঙে যায়। ক্যানাইন টিথ ভেঙে গেলে সে কোনো বড় শক্তিশালী তৃণভোজী প্রাণীকে শিকার করার ক্ষমতা হারায়। এমন সময় তার সামনে হঠাৎ করে কোনো একদিন কোনো মানুষ পড়ে যান, সে মানুষটিকে হয়তো চমকে গিয়ে মেরে ফেলে এবং খিদের চোটে সেই মানুষটির মাংস খেয়ে নেয়। এবং তখন তার মনে হয় যে আরে এই তো বেশ ভালো শিকার করে আমার খাওয়া গেল। আস্তে আস্তে সে মানুষ শিকার করতে শেখে। আবার ধরুন এমন হয়েছে যে সজারু শিকার করতে গিয়ে বাঘের পায়ে বা বুকে বা কাঁধে বা সব জায়গাতেই, একই বুক কাঁধ পা এইসব জায়গাতে গলায় প্রচুর সজারুর কাঁটা ঢুকে যায়। সজারুর কাঁটা আমরা জানি, সজারুর কাঁটায় খুব ছোট ছোট আঁশের মতন জিনিস আছে যেগুলো খুব সহজে শরীরের মধ্যে ঢুকে যায় কিন্তু টেনেও শরীর থেকে বার করা যায় না, আঁশগুলোতে আটকে যায়। এই সজারুর কাঁটা দীর্ঘদিন ধরে যদি বাঘের পেশিতে, বাঘের যে হাতের মাসল আছে, কাঁধের মাসল আছে, সেইখানে যদি ঢুকে থাকে তাহলে আস্তে আস্তে ভেতরে সেই মাসলগুলো পচে গিয়ে থকথকে একটা জেলির মতন পদার্থ তৈরি হয়ে যায়। এটা বাঘের ময়না তদন্ত করে দেখা গেছে। তাহলে যার থাবা কাজ করছে না, যার পা কাজ করছে না, সে বড় প্রাণী শিকার করবে কি করে? এই প্রসঙ্গে আমার আরেকটা কথাও বলার, যে এরকম তো অনেক হয়, প্রচুর মানুষ আমাদের দেশে বাঘের আক্রমণে মারা যান। একটা কথা আমাদের পরিষ্কার করে বুঝে নিতে হবে যে বাঘ কোনো মানুষকে আক্রমণ করেছে বা বাঘ কোনো মানুষকে মেরে ফেলেছে শুধুমাত্র এটুকু দিয়ে কোনো বাঘকে মানুষ খেকো বলা যায় না, এটা আমাদের দেশের আইন। বাঘ মানুষকে মেরে ফেলেছে অনেক কারণে মেরে ফেলতে পারে, হয়তো বাঘিনী তার সঙ্গে বাচ্চা ছিল, শাবক ছিল, জঙ্গলে কোনো মানুষ তার কোনো কাজে গিয়ে কাঠ কাটতে হোক বা সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় সেও জানে না যে সেখানে বাঘিনী তার বাচ্চাদের নিয়ে বসে আছে, সে বাচ্চার খুব কাছে চলে গেছে, সে নিজেও না জেনে গেছে, জেনে কেউ যায় না। বাঘিনী তার যে মাতৃত্বের যে ইনস্টিংক্ট সে ইমিডিয়েটলি অ্যাটাক করে দিয়েছে মানুষকে। বা এরকম হয়েছে যে বাঘ ঘুমোচ্ছিল জঙ্গলের মধ্যে, মানুষ গিয়ে তার একদম গায়ের পাশে, তার লেজের পাশে পা ফেলে দিয়েছে, সেও বাঘটিকে দেখতে পায়নি, বাঘটাও সেই মানুষকে দেখতে পায়নি। এবার বাঘ যেহেতু একটা সাংঘাতিক শক্তিশালী প্রাণী, বাঘটা চমকে গিয়ে তা লাফিয়ে উঠে মানুষটাকে একটা থাবা মেরে সে উল্টো দিকে পালিয়ে গেছে, সেই থাবায় তার মাথার খুলি চৌচির হয়ে গেছে। তো আমাদের দেশের আইনের কথা বলছিলাম, আমাদের দেশে বাঘের সংরক্ষণ, বাঘের সব কিছু কাজ যে অথরিটি করেন, NTCA ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, তারা 2007 একটি গাইডলাইন ঠিক করেছেন। সেই গাইডলাইনে বলা আছে যে মানুষকে কো বাঘ কাকে বলা হয়। এই যেরকম ঘটনাগুলো বললাম, বাঘ তার টেরিটারি ডিফেন্ড করতে গিয়ে, চমকে গিয়ে, ভয় পেয়ে গিয়ে মানুষ মেরে ফেলতে পারে, সেই বাঘকে কখনো মানুষকে কো বলা যাবে না। মানুষকেকো বলতে হবে সেই বাঘকে যে বাঘ একাধিকবার মানুষ শিকার করেছে, মানুষ শিকার করার উদ্দেশ্য নিয়েই মানুষ শিকার করেছে, এবং মানুষকে মেরে ফেলার পর তার মাংস খেয়েছে। এছাড়া অন্য কোনো দুর্ঘটনা, সেটা যতই দুঃখজনক হোক না কেন, সেই বাঘকে, সেই

0: দুর্ঘটনার ভিত্তিতে মানুষ খেকো বলা যায় না।
1: তাহলে একটি বাঘের মানুষ খেকো হয়ে ওঠার পেছনে আর কোনো কারণ থাকতে পারে কি?
0: মানুষ খেকো বাঘ, যদি ভারতবর্ষের নিরিখে আমরা কথা বলি, যেমন আমরা এক্ষুনি বলছিলাম জিম কর্বেট এবং কুমায়ুনের মানুষ খেকো বাঘ এই নিয়ে, তো মানুষ খেকো বাঘ বললেই আরেকটা জায়গার নাম বোধ হয় আমাদের সবার চোখের সামনে ভেসে ওঠে, সেটা আমাদের একান্তই নিজের রাজ্যের নিজের অরণ্য, সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে বাঘের আক্রমণে প্রচুর মানুষ মারা যান। সুন্দরবনে কিছু বাঘ আছে যারা মানুষকে শিকার করার উদ্দেশ্যেই মানুষের ওপর অ্যাটাক করে। সুন্দরবনের বাঘের মানুষ খেকো হওয়ার কারণটা কি? আমাদের সুন্দরবনের ল্যান্ডস্কেপটা একটু বুঝতে হবে। সুন্দরবনে এই যে বলছিলাম যে ফিমেলের মোটামুটি 10 থেকে 30 এবং মেলের 40 থেকে 100 স্কোয়ার কিলোমিটার জায়গা লাগে, তাহলে এটা যদি আমরা উল্টো হিসেব করি তাহলে আমরা এই হিসেবটা পাব যে প্রতি 100 স্কোয়ার কিলোমিটারে কটা বাঘ থাকতে পারে মেল ফিমেল মিশিয়ে। তা এটা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জঙ্গলে এই সংখ্যাটা আলাদা। যেখানে বাঘের ঘনত্ব খুব বেশি সেইখানে, যেমন ধরুন কর্বেট ন্যাশনাল পার্ক বা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বা ওরাং ন্যাশনাল পার্কের একটুখানি জায়গা, সেইখানে বাঘের ঘনত্ব হচ্ছে 11, 12, 13, 14 এইরকম সংখ্যায় বাঘ আছে এই যে একক এরিয়াটা বললাম। সেখানে সুন্দরবনে কটা বাঘ আছে জানেন? কোনো কোনো জায়গায় একটারও কম, কারণ সুন্দরবন বাদাবন, সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট, থাকার পক্ষে জায়গাটা মোটেই ভালো না। ওই যেখান থেকে সংরক্ষণের কথা এসেছিলাম, যে বাঘের বাঁচতে গেলে প্রে ডেন্সিটি, তার শিকারের ঘনত্ব বেশি হওয়া উচিত। সুন্দরবনে এই শিকারের ঘনত্ব, অর্থাৎ একদম গোদা বাংলায় বললে হরিণের সংখ্যা, বুনো শুয়োরের সংখ্যা ভীষণ কম। তো বাঘ খাবে কি? সুন্দরবনের বাঘ মাছ খায়, সুন্দরবনের বাঘ কাঁকড়া খায়, সুন্দরবনের বাঘ ব্যাং খায়, ডকুমেন্টেড আছে। এবং এরা এত কম খেতে পায়, এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, সুন্দরবনের মানুষের জীবন নির্ভর করে, জীবিকা নির্ভর করে সরাসরি জঙ্গলের ওপর। প্রচুর মানুষ, লক্ষ লক্ষ হাজারে হাজারে মানুষ, তারা সিজনালি হয়তো বছরের অনেকগুলো মাস অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে, অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টের নজরদারিতে তারা কিন্তু নিয়মিত জঙ্গলে প্রবেশ করেন, কেউ মধু আনতে, কেউ মাছ ধরতে, কেউ কাঁকড়া ধরতে, এরকম অনেক কারণে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতবর্ষের কোনো বাঘের জঙ্গলে নিয়ম করে এই রকম মানুষ ঢোকে না। তাহলে বাঘের খাবার কম এক নম্বর বলেছিলাম, মানুষ বেশি এবার বলছি দু নম্বর, বাঘের কাছাকাছি মানুষ পৌঁছে যাচ্ছে, বাঘের পেটে খিদে, সে সব সময় দেখছে তার যে ঘরবাড়ি, সেই ঘরবাড়িতে মানুষ ঢুকছে। এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন যে এই যে মানুষ ঢোকে এখানে, মানুষ কেন দেখে নেয় না যে কোথায় বাঘ আছে? ফরেস্ট ডিপার্টমেন্ট দেখে নেয় না কেন যে কোথায় বাঘ আছে? এখানেও সুন্দরবন অনন্য, কারণ সুন্দরবনের যে ল্যান্ডস্কেপ সেটা দ্বীপ নির্ভর। ছোট ছোট দ্বীপ, হাজার হাজার দ্বীপ সুন্দরবনে মাকড়সার জালের মতন ছড়িয়ে আছে, মানে মাকড়সার জালের যে সুতোগুলো সেগুলো তার মধ্যে নদী, খাঁড়ি, খাল, ভাড়ানি লোকাল ভাষায়, সেই জলের রেখাগুলো ঘিরে রয়েছে অসংখ্য ছোট ছোট দ্বীপ। এবার একটা বাঘ, যে এমন একটা প্রাণী যার প্রচুর জায়গা লাগে বাঁচতে এবং সে প্রচুর হাঁটাহাঁটি করে, সে বসে থাকার প্রাণী না, সে যার টেরিটারি, সেই টেরিটারিটা সারাক্ষণ চক্কর দিয়ে বেড়ায়। বনকর্মীরা অত্যন্ত চেষ্টা করেন, অত্যন্ত সজাগ থাকেন, কিন্তু এই যে ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপে বাঘ আর মানুষের দেখা হওয়া আটকানো বা কমানো অসম্ভবের কাছাকাছি। এখান থেকেই মানুষ আর বাঘের ইন্টারাকশান বাড়ে। এবং আগে যেটা হতো, মানুষেরা তো প্রচুর বাঘ মারা পড়তো, এখন সেই সংখ্যাটা কমতে কমতে শূন্যে এসে দাঁড়িয়েছে গত কয়েক বছর, কিন্তু এখনও দুর্ভাগ্যবশত বাঘের হাতে মানুষ মারা যাচ্ছেন।
1: জঙ্গলে যেহেতু মানুষের অ্যাক্টিভিটিস তো বেড়ে গেছে, বিভিন্ন ক্ষেত্রে সড়ক, রেল লাইন ইত্যাদি হচ্ছে, সেক্ষেত্রে বাঘেদের যাতায়াত করতে গিয়ে আমরা অনেক সময় পড়ছি যে বিভিন্ন বন্য প্রাণ মারা পড়ছে, হাতি, বাঘ কাটা পড়ছে। মানুষের কাজকর্ম কিভাবে করতে পারলে বাঘেরা বা অন্যান্য প্রাণী যারা আছে তারা কিভাবে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে?
0: এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন এবং অত্যন্ত যুগোপযোগী প্রশ্ন। আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে গিয়ে, আমাদের দেশ পৃথিবীর মোটামুটি 2.5% ল্যান্ড নিয়ে আছে। এই 2.5% জমিতে পৃথিবীর মোটামুটি 17% মানুষ এদেশে থাকেন। তাহলে আমরা অলরেডি বুঝতে পারছি যে দেশটায় খুব ভিড়। আবার এরই মধ্যে প্রচুর মূল্যবান বন্যপ্রাণ আছে, যেই মূল্যবান বন্যপ্রাণের একদম উপর দিকে থাকছে বাঘ। মানুষের জন্য যেগুলো উন্নয়নমূলক কাজ, সেই কাজগুলো চলবে এবং তার জন্য জমি লাগবে, তাহলে বাঘেরা যাবে কোথায়? এখন কিন্তু ওভার পাস হচ্ছে, মানে যেখানে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের একটা হাইওয়ে তৈরি করতে হবে বা একটা সরু রাস্তা ছিল সেটাকে 4 লেন 6 লেন হাইওয়ে তৈরি করতে হবে। এবার সেই রাস্তাটা গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, যে জঙ্গলে প্রচুর মূল্যবান বাস্তুতন্ত্র, প্রচুর মূল্যবান গাছ প্রাণী রয়েছে যাদেরকে হারাতে পারবো না আমরা। আমরা কি করছি, ঠিক যেখানে ওই জঙ্গলটাকে ক্রস করছে রাস্তাটা, ফ্লাইওভারের মতন আমরা রাস্তাটাকে তুলে দিচ্ছি, আমাদের ইঞ্জিনিয়াররা রাস্তাটাকে তুলে দিচ্ছেন। এরকম যারা গেছেন তারা জানেন, ন্যাশনাল হাইওয়ে 44 পেঞ্চ কানা এই টাইগার রিজার্ভগুলোকে কানেক্ট করছে, বা কাজিরাঙ্গার ওখানেও হয়েছে বা ভারতের অন্যান্য জায়গাতেও হয়েছে। এই হাইওয়েগুলো সবই এলিভেটেড হাইওয়ে, মানে আমি জঙ্গলকে নষ্ট করলাম না, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা নিয়ে গেলাম না, আমি রাস্তাটাকে আকাশে তুলে দিলাম, আবার জঙ্গল পেরিয়ে সে আবার মাটিতে নামলো। এই যে যেখানে এলিভেটেড হাইওয়েটা হয়েছে যার নিচ দিয়ে জঙ্গল গেছে, এই পুরোটায় সিসিটিভি ক্যামেরা বসানো আছে। সেই সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে জাস্ট কিছুদিন রাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর আস্তে আস্তে কয়েকটা ভীতু হরিণ সেইখানটা ইন্সপেক্ট করতে এসছে, তারপর আস্তে আস্তে একটু অন্য জন্তু জানোয়ার এসছে, কয়েকটা বুনো মোরগ সেখান দিয়ে পাস করেছে, শুয়োর গেছে, হাতি গেছে, এবং আলটিমেটলি এখন বাঘেরা এই রাস্তার যে তলা দিয়ে এলিভেটেড হাইওয়ের যে নিচগুলো, সেই নিচগুলোকে তাদের করিডোর হিসেবে ইউজ করছে। বলেছিলাম খানিকক্ষণ আগে আপনাকে যে ভারতবর্ষের বাঘ সংরক্ষণ পৃথিবীর কাছে মডেল, সব থেকে আধুনিক, সব থেকে বিজ্ঞানসম্মত, সব থেকে দক্ষ কনজারভেশন সিস্টেম আমরা ইউজ করি, এটাও সেই কনজারভেশন সিস্টেমের একটা অংশ।
1: একদম শেষ প্রশ্নে আসি, সেটা হচ্ছে চিড়িয়াখানায় বাঘেরা যে পরিবেশে থাকে সেটা তো সম্পূর্ণই কৃত্রিম একটা পরিবেশ, সেক্ষেত্রে বাঘের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কিরকম থাকে?
0: চিড়িয়াখানা ক্যাপটিভিটি, কনজারভেশনের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে কনজারভেশন দুরকম। এই যে ক্যাপটিভিটি, এটা কিন্তু একটা প্রসেস অফ কনজারভেশন, এটাকে বলা হয় এক্স সিটু কনজারভেশন। অরণ্যে আমরা বাঘকে কনজার্ভ করছি, সেটা হচ্ছে ইন সিটু কনজারভেশন, অর্থাৎ তার নিজ পরিবেশে কনজারভেশন, নিজ পরিবেশে সংরক্ষণ। আর তাকে ক্যাপটিভিটিতে এনে বাঁচিয়ে রাখা হচ্ছে বা তাকে সুস্থ রাখা হচ্ছে, এটাও একরকমের সংরক্ষণ, এটা তার নিজের পরিবেশ থেকে সরিয়ে এনে সংরক্ষণ। এখন যদি খুব স্বাভাবিকভাবেই যে প্রাণী 100 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে ঘুরে বেড়াতে পারে, যে প্রাণী তার সঙ্গিনীর খোঁজে 400-500 কিলোমিটার হেঁটে চলে যেতে পারে, তো এই রকম একটা প্রাণকে যদি আপনি খাঁচায় আটকে রাখেন তাহলে সে খুব ভালো থাকবে না, এটা বলাই স্বাভাবিক। কিন্তু উল্টো দিকে তাকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছে, তার অসুখ করলে তার জন্য ডাক্তার আছেন, তাকে খাবারের সঙ্গে তার খাবার, তার ভিটামিন, আমরা যেমন যত্নে থাকি বাড়ির ছেলে মেয়েকে, যে আমরা যেমন যত্নে রাখি তাকে সেরকম যত্নে রাখা হয়। কিন্তু চিড়িয়াখানার বাঘ কখনোই বন্য বাঘের বিকল্প নয়। তাহলে চিড়িয়াখানার বাঘ থাকবে, কোন বাঘ থাকবে চিড়িয়াখানায়? থাকবে হচ্ছে রেস্কিউড টাইগার, মানে কোনো বাঘ, সে হয়তো এমন আহত হয়ে গেছে, ডাক্তাররা বলেছেন, বৈজ্ঞানিকরা পরীক্ষা করে বলেছেন যে একে যদি জঙ্গলে ছেড়ে দিই এ বাঁচতে পারবে না, সে হয়তো বেচারি খুব বুড়ো হয়ে গেছে, বেচারির হয়তো যেমন বলছিলাম দাঁত পড়ে গেছে, এইরকম রেস্কিউড টাইগার কোথায় থাকবে? অবশ্যই ক্যাপটিভিটিতে থাকবে। বা ধরুন প্রবলেম টাইগার, একটা বাঘ বারবার মানুষ মারছে, এনটিসি এর গাইডলাইনেই বলা আছে যদি একটা বাঘ আমরা দেখি বারবার মানুষ মারছে তাহলে আমরা তাকে কি করব, তাকে আমরা ঘুমের ওষুধ গুলি করে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তাকে নিয়ে আসব। এবার এমন ঘটনা ভারতবর্ষে হয়েছে যে সেই বাঘকে রেডিও কলার করে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে, কয়েক মাস পরে যে মুহূর্তে ছাড়া হয়েছে তার কয়েকদিন পর থেকে সে আবার মানুষ মারতে শুরু করে। তাহলে আমরা একে কী করবো, আমরা কি গুলি করে মেরে ফেলবো? না, তার জন্য ক্যাপটিভিটি। সুতরাং অসুস্থ বাঘ, এই রকম রেস্কিউড বাঘ, প্রবলেমেটিক বাঘ, এদের জন্য চিড়িয়াখানা খুব ভালো জায়গা।
1: অনেক ধন্যবাদ স্যার আপনাকে আকাশবাণী কলকাতা বিজ্ঞান বিভাগে এতটা সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন।
2: গবেষক অধ্যাপক সৌর্যদীপ মুখোপাধ্যায়, তার সঙ্গে যে সাক্ষাৎকার বাঘেদের ব্যাপারে, বাঘেদের সংরক্ষণের ব্যাপারে, তাদের ভূমিকার ব্যাপারে আমরা শুনলাম। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু। শেষ করার আগে আমরা শুধু এটুকু মনে করিয়ে দিতে চাইব যে প্রত্যেক রবিবার আপনারা শুনছেন বিজ্ঞান ধারাবাহিক সকাল 8টায়। কেমন লাগছে জানাতে ভুলবেন না। নমস্কার।

0: এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গতকাল প্রয়াত হলেন কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাঁর স্মৃতিতে এখন শুনবেন আকাশবাণী কলকাতার শ্রদ্ধার্ঘ।
2: শালটা 1955, শিলিগুড়ি। একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করছেন এক তরুণ শিল্পী। চোখ বুজে শুরু করেছেন রাগ বেহাগের আলাপ, সুরের অন্বেষণে তিনি নিমগ্ন। প্রেক্ষাগৃহে শ্রোতা ছিল হাতে গোনা, কিন্তু রাগের বিস্তার যত গভীর হয়েছে ততই নিঃশব্দে ভরে উঠেছে দর্শক আসন। কখন যে প্রেক্ষাগৃহ ভরে গেছে টেরই পাননি সেই সুর সাধক। এমনই ছিল সঙ্গীতাচার্য পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সুরের জাদুকরী, যা প্রজন্মের পর প্রজন্মকে সম্মোহিত করেছে সুরের অমিয় ধারা।

0: গতকাল 29শে জুলাই গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে শতবর্ষব্যাপী সঙ্গীত সাধনায় ইতি টানলেন বিষ্ণুপুর ঘরানার প্রবীণতম প্রবাদ প্রতিম শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। নিভে গেল একটি দীপশিখা যা রোশনাই আলোকিত করেছে একটি গোটা শতাব্দী।
1: আমার পরম শ্রদ্ধেয় জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় ইহলোক ত্যাগ করলেন। বিষ্ণুপুর ঘরানার শেষ যিনি ছিলেন গাইয়ে এবং বাজিয়ে সেটার এবং গানের তিনি সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় আমার বাবা, এবং বড়দা তার কাছেই সব কিছু শেখা, আর আমিও অনেক কিছু তার কাছে শিখেছি। তিনি রবীন্দ্রভারতীতে 32 বছর অধ্যাপনা করেছেন, আমিও করেছি। তার চলে যাওয়াটা একটা বস্তু বড় বিগ লস যাকে বলে, তো আমার থেকে প্রায় 19 বছরের বড়। আমাদের ছোটবেলা থেকেই গানের পরিবেশ, মানে আমাদের কোনোদিন শিখতে হয় না কিছু, রাগ রাগিনি হরিহাবা এসব শিখতে হয়নি। আর বড়দার কাছে আমি, বাবার কাছে তো প্রথম আমার শিক্ষা, তারপরে বড়দার কাছে অনেক কিছু শিখেছি আমি, তার পথটাই অনুসরণ করেছি বরাবর আমি। বড়দা রিয়াজ করতে ঘরের মধ্যে তো শুনতাম, যে প্রায় 100 বার এই সারে গামা পাঝারি সা সারি ধোয়া ভাবে এটা 100 বার ধরে করতেন, এরকমভাবে তার রিয়াজ শুনেছি। আর ঠুঙড়িয়ে গাইতেন, পরের দিকে আর গাইতেন না, ঠুঙড়িয়েও তার কাছে শিখেছি আমি। তারপর তার শেখানোর টেকনিক এটাও আমি অনেকটা নিয়েছি, কীভাবে শেখাতেন, তার রচিত বন্দিশগুলো আমি শেখাই এখনো, ও তার গান আমি যত শুনেছি এত কেউ শুনেছে কিনা সন্দেহ আছে।
0: স্মৃতিচারণ করলেন পণ্ডিত নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের জীবন যেন ইতিহাসের ইতিকথা, একটি শতাব্দী, অসংখ্য সময়ের বাঁক, আর সেই সব কিছুর ঊর্ধ্বে অবিচল সুর সাধনার এক অন্তহীন পথ চলা। স্মৃতিচারণায় পণ্ডিত কুমার বোস।
2: অমিয় রঞ্জন বাবুর সম্পর্কে সব থেকে আগে যেটা বলা উচিত সেটা হচ্ছে, এখনকার সময় নিঃস্বার্থ সঙ্গীত সাধক খুব কম দেখা যায় বা খুব কম পাওয়া যায়। উনি একজন, একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যিনি উনি একটা মানুষ যে সারাটা জীবন সঙ্গীতের প্রতি সত্যি সত্যি ঠিক ঠিক ভাবে নিজেকে অর্পণ করেছিলেন। আর আমি আমার বাবার সঙ্গে বহু প্রভাব ওনার শুনেছি। আমি এই জন্যে বলছি যে মানুষটা তত নিঃস্বার্থ ভাবে সঙ্গীত সাধনা করে গেছেন। আমার ববা পরপর 2টি প্রোগ্রাম উনি নাকচ করে দিলেন বাড়িতে বসে। বাড়িতে গেলেন আমার বাবা কথা বলতে, এবং উনি সব শোনার পরে উনি বললেন যে বিশ্বনাথ বাবু, আমি ওই সারারাত্রির প্রোগ্রামেতে আমি শেষ রাতে একদমই পছন্দ করি না গান গাইতে এবং গান গাই না, কারণ আমার শরীর স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর, সেই জন্য আমি রাত জাগা পছন্দ করি না। এই যে নিষ্ঠা, অনেক বড় বড় প্রোগ্রাম উনি ছেড়ে দিয়েছেন, পয়সার দিকেও দেখেননি, প্রেম সেটাও দেখেননি, কিন্তু উনি কিন্তু সঙ্গীতজ্ঞ হিসেবেই এই জীবনটা বেছে নিয়েছিলেন। প্রফেশন সঙ্গীতই প্রফেশন ছিল তার, অথচ এইরকম ভাবে তিনি সারাটা জীবন কাটিয়ে গেছেন। বহু মানুষ জানেন যে উনি নির্দিষ্ট নিজস্ব খাবার খাদ্য ওইটাই উনি খেতেন, নির্দিষ্ট দোকান থেকেই খেতেন, অন্য

0: কোন দোকানের খাওয়া উনি খেতেন না, এরকম সারাটা জীবন উনি মেনটেন করে গেছেন। কিন্তু এই মানুষটা জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে গেছে সুরে তালে।
1: ১৯২৭-এর ২১শে ফেব্রুয়ারি উত্তর কলকাতার টেগোর কাসেল স্ট্রিটের বিষ্ণুপুর ঘরানার এক ঐতিহ্যবাহী সাংগীতিক পরিবারে জন্ম হয় অমিয়রঞ্জনের। পিতা কিংবদন্তি সঙ্গীতাচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষ্ণুপুর ঘরানার মার্গ সঙ্গীতের দীক্ষা নেন তিনি। তাঁর পিতা ও পূর্বপুরুষদের হাতে সঙ্গীত চর্চার যে বীজ রোপিত হয়েছিল পণ্ডিত অমিয়রঞ্জনের নিরলস অনুশীলনে, নিষ্ঠা ও মননে এক মহিরুহের রূপ নেয়। কিভাবে বিকশিত হয়েছিল এই স্ফটিক সম গায়কী, তা জেনে নেব পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের কাছ থেকে।
2: উনি প্রত্যেকটা, উনি যে এত আগে থেকে গান বাজনা শিখেছেন, গান শুনেছেন, সঙ্গ করেছেন, এবং উনি খুব উস্তাদ আমির খান সাহেবের ভক্ত ছিলেন, এবং উস্তাদ আমির খান সাহেবের সঙ্গে ওনার একটা, মানে ওনার গানের গায়কির সঙ্গে অনেকটা মিল পাওয়া যেত, নিশ্চয়ই উনি খুবই মানতেন বা শুনতেন। এবং উনি যুগের সঙ্গে সঙ্গে গানকে একটা জায়গায় আটকে রাখেননি। রাগ বিস্তৃতি, রাগের বিস্তার, রাগ সম্পর্কে ওনার যে চেতনা, সেই চেতনাকে উনি মানে একটা জায়গায় আটকে না থেকে তার যে অনেক ধরনের রূপ আছে সেইটাকে উনি অ্যাকসেপ্ট করার মতো ওনার মানসিকতা ছিল, এবং সেইটা দিয়ে যে রক্ষণশীলতাটা পুরো না ছেড়েও আবার মডার্নিটি, যে আমাদের যে ওনার, উনি যে সময় গান শুনতেন বা গান শিখেছেন তার থেকে প্রায় 70-80 বছর পরে গান বাজনাকে কিভাবে মানুষ গ্রহণ করছে সেই গ্রহণযোগ্যতাটাকেও উনি নিজে ভেবে তারপরে নিশ্চয়ই শিখিয়েছেন। সেই জন্যই ওনার এই যে মানে ওনার গানটা সমকালীন হিসাবে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরা গ্রাহ্য করেছেন, তো সেটা তো একটা ওনার বিরাট দিক। এবং উনি ওনার যে গবেষণা, সঙ্গীত গবেষণা বা উনি অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন, এবং ওনার প্রচুর লেখা রয়েছে, গ্রন্থ রয়েছে, সেইগুলো যারা অনুধাবন করবেন তারা বুঝতে পারবেন যে ওনার সঙ্গীত নিয়ে যে সারা জীবনের সঙ্গীত কেন্দ্রিক চিন্তা এবং দর্শন, সেই দর্শনটাই বোধহয় ওনাকে এতটা উদার এবং এতটা ঋদ্ধ করতে সাহায্য করেছে।
1: তিনি বিশ্বাস করতেন ঐতিহ্য মানে স্থবিরতা নয়, বিষ্ণুপুর ঘরানার শিকড়কে অক্ষুণ্ণ রেখেও তিনি এক অনন্য শৈল্পিক সাহসে ভেঙে ফেলেছিলেন এই ঘরানাকে ঘিরে রক্ষণশীল চিন্তাধারা। তার গায়কিতে ছিল পারম্পরিক গায়কী এবং আধুনিকতার মিশেল। স্মৃতিচারণায় পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।
3: পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে, তার সঙ্গে, তার গায়কি, তার অসংখ্য ছাত্রছাত্রীদের সঙ্গে আমার ইন্টারঅ্যাক্ট করার সুযোগ হয়েছিল। আমি অমিয়বাবুর 95তম জন্মবার্ষিকী জয়ন্তীতে, জন্ম জয়ন্তীতে আমি বাজিয়েছিলাম ওনার সামনে আমার রতন তৈরি করা পুষ্পবীণা, কলকাতায় প্রথম বাদন ওনার জন্ম জয়ন্তীতে। তো আমার দুটো কথায় আজ দিনে বলার খুব জরুরি, সেটা হচ্ছে যে উনি কিন্তু একজন জাতীয় সম্পদ ছিলেন, যাকে ন্যাশনাল ট্রেজার বলা যায়। যাই হোক, আজকে যেটা বলবো, বাংলা তার একটা বহু পুরনো একটা ঐতিহ্য, একটা সমৃদ্ধির একমাত্র নায়ক কে হারালো, আর তার ওই যে সুললিত কণ্ঠে যে অসম্ভব দক্ষতার সঙ্গে অসম্ভব মিষ্টি আওয়াজে ওই রাগদারি আর ওই তাহানকারি, এটা আমি গত 21শে ফেব্রুয়ারি গোলপার্ক কৃষ্ণ মিশনে গিয়ে দেখিয়েছি।

0: এটা আমি জানি না ভারতবর্ষে আর কোনোদিন কোনো গায়ক 100 বছর বয়সে ওই রকম একটা বেহাগ ওই রকম টান গিয়ে শোনাতে পারবে, আর ওই রকম আওয়াজ, এইরকম একজন নিয়মানুবর্তী এত বড় মহাগুরুকে হারিয়ে আমি কেন সারা বাংলার এবং আমার মনে হয় সারা ভারতের সমস্ত রাগ সঙ্গীতের ছাত্রছাত্রী এবং শিল্পীরা গভীরভাবে শোকাহত আছে।
1: উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এই ঘরানাকে সযত্নে আগলে রাখলেও তার বারংবার মনে হয়েছে একে নতুন করে না গড়লে, নতুন প্রজন্মের কাছে না পৌঁছে দিলে এতে মরচে ধরে যাবে একদিন। 150 বছরের এই ঐতিহ্যবাহী সঙ্গীত ঘরানা অচিরেই বিলুপ্ত হয়ে যেতে পারে, সেই জন্যে শুরু হল তার গহীন অধ্যবসায়। স্মৃতিচারণায় পণ্ডিত সমর সাহা।
2: দেখো, ওনাকে আমি চিনতে পেরেছি মানে প্রথম দেখা আমার প্রায় 70s-এর ওই সময়, 72, সেই সময় থেকে আমার সাথে ওনার যোগাযোগ। আমি ওনার বাড়িতে, উনি তখন এই বাড়িতে থাকতেন না, উনি থাকতেন নর্থ ক্যালকাটায় হাতিবাগানে, গোয়া বাগান বলে একটা জায়গা আছে, সেই গোয়া বাগানে উনি থাকতেন, আর আমি ওনার ক্লাসে বাজাতে যেতাম। আর সেই সময় যেরকমভাবে দেখেছিলাম, মৃত্যুর কদিন আগেও আমি সেইভাবেই দেখেছি। 72 মানে দেখতে গেলে এইদিকে 28 আর এইদিকে 26, মানে 55-56 বছরের ওপরে। তো সে আমি সেটা হচ্ছে ডিসিপ্লিন। এই যে ডিসিপ্লিন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে ডিসিপ্লিনের আরেকটা মানে হচ্ছে অমিয়রঞ্জন ব্যানার্জি। তো তাকে দেখেছি, ডিসিপ্লিন বলতে এইটাই আমি মানে মিন করছি যে উনি হয়তো 4 জনকে একটা গ্রুপে গান শেখাবেন, কি 2 জনকে শেখাবেন, কি 5 জনকে শেখাবেন, টাইমটা হচ্ছে 10:30-11, 1 ঘন্টা। এবার উনি ওই 1 মিনিট আগেই ওদেরকে ঘর থেকে চলে যেতে হবে, আবার নেক্সট গ্রুপ 11:00-1 মধ্যে ঘরে ঢুকে পড়বে। এই যে একটা সুন্দর সিস্টেম, মানে ঘড়ির সাথে তাল মিলিয়ে চলা, এটা ওনার কাছ থেকে দেখেছি, দেখে শিখেছি, কিন্তু ফলো করে এগিয়ে যেতে পারিনি। আমরা তার উল্টোটাই করেছি, আমাদের 6টায় পৌঁছতে বললে আমরা হয়তো 7টায় পৌঁছেছি। এরা শিখিয়ে দিয়ে গেছে যে কথার দাম কতটা, কথার মূল্যটা কি। সেই জন্য আজকে আমি এরকমভাবেই বলতে পারি, ধরুন উনি খেতে বসেন লাঞ্চে দুপুর 1টায়, একটা কথার কথা, এবার রোজ কিন্তু 1টায়, এবং যদি আমার ঘড়িটা বন্ধ হয়ে থাকে, উনি খেতে বসলেন, আমি ঘড়িটা মেলাতে পারি 1টা বাজে। তো এই জিনিসটা তো আমরা কেউ ফলো ওনাকে করে দেখ করে শিখতে পারিনি ওনার কাছ থেকে। জন্মেছ যখন মৃত্যুটা অবধারিত, তো সেই অনুযায়ী কেউ তো আমাদের সাথে নেই যারা আমাদের সিনিয়র মিউজিশিয়ান, স্পিরিচুয়াল গুরু, যেভাবেই হোক সকলেই চলে গেছেন, সেই সিস্টেমেই অমিয়দা চলে গেছেন। আর আমার যেটা খুব গর্বের, আমি যেটা আনন্দ করে বুক ফাটিয়ে বলতে পারি, এই অমিয়দার সাথে এত বছরের যোগাযোগে ওনার যেটা ফার্স্ট রেকর্ড বেরোয়, সেই রেকর্ডটাতে আমারই বাজান, এটা একটা আমার গর্বের। আবার ওনার যেটা লাস্ট প্রোগ্রাম 100 বছরে এই গোলপাক রামকৃষ্ণ মিশনে হয়েছিল, 100 বছরের উনি গাইলেন, সেটাও আমারই বাজান। আমি এইটাই বিশ্বাস করি যে উনি আমাদের মাঝে আজও আছেন, আর ওনাকে থাকতে হবে, আমাদেরকে গাইড করে কে চালাবেন, সেই জন্য তার আশীর্বাদের প্রয়োজন।
1: আকাশবাণী কলকাতার সঙ্গে তার নিবিড় যোগাযোগ, অঙ্কের নিয়মে তিনি আকাশবাণীর চেয়ে মাত্র 1 মাসের বড় অগ্রজ প্রাক্তন কেন্দ্র অধিকর্তা তরুণ কুমার দাস স্মৃতিচারণ করলেন।
3: উনি আমার গুরু, এবং যখন উনি আমার গুরু, তারও অনেক আগে থেকে আমি ওনার গান শুনে অভ্যস্ত, প্রায় 70-এর দশকের শুরু থেকে তখন বেতার জগৎ রেখে গান শুনতাম। আর প্রথম পরিচয় 80-তে যখন আমি ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, ওনার সম্বন্ধে একটু বলবো। সেটা হচ্ছে যে

0: সংক্ষেপে বললে সেই অন্ধকে হাতি চেনানোর মতো, যে সুর ধরেছে সে বলছে সাপের মতো, যে কান ধরেছে সে বলছে কুলোর মতো, যে পা ধরেছে সে বলছে হাম বা পিলারের মতো। 100 বছর ওনার হয়েছে, জীবনে যদি ভালো কিছু করতে হয় তাহলে অনেক বড় স্বপ্ন দেখতে হয়, এটা আমরা শুনেছি ছোটবেলা থেকে। এই ডিসিপ্লিন শব্দটার উপরে আমি একটু জোর দেবো এই জন্যে যে যখন উনি আসতেন শুভ্র পোশাক পরে, সাদা পোশাক পরে আসতেন, ওনাকে দেখে আমরা ঘড়ি মিলাতে পারতাম। ক্লাস শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে ঢুকতেন, সোজা ব্যাগটা রেখে ক্লাসে চলে আসতেন। আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে যে বিষয়ে সবাই আমরা ওনাকে চিনি, সে বিষয়ে শুধু গান শোনারও নয়, শিল্পী নয়, যারা রিসিপিয়েন্ট বা শ্রোতা তাদের একটু শিক্ষিত হতে হয়, শিক্ষিত কান, শিক্ষিত মন, শিক্ষিত চিন্তা শক্তি, হ্যাঁ এটা হতে হয়, সেটা পুঁথিগত বিদ্যা নয়। আর যেই মুহূর্তে মনে পড়ছে যে উনি এই কিছুদিন আগে, সম্ভবত 2022 হবে, তখন আমরা একটা পরম্পরা ওনার একটা প্রোফাইল বা সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান করেছিলাম, সেখানে উনি অনেক জীবনের অনেক কথা বলেছিলেন। সময় অল্প কারণে আমরা প্রায় 2 ঘন্টার রেকর্ডিংটা কমিয়ে হতে 1 ঘন্টার মধ্যে নামিয়েছিলাম, তা বেশ কিছু বাদ দিতে হয়েছে। কিন্তু তার মধ্যে যে দামি কথা বলেছিলেন যে এই সঙ্গীতটা, এটা কিন্তু কোনো স্টেডিয়াম মিউজিক নয়, শাস্ত্রীয় সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীত, যিনি শিল্পী তিনি শোনান রাগ, তার তালিম, তার সাধনা, তার চিন্তন সব মিলিয়ে তো আমরা বেশ পরিপূর্ণ একটা শিল্পীকে পাই। কিন্তু এর উল্টো দিকে থাকে শ্রোতা, যাদের একটু ওই যেটা বললাম শিক্ষিত মন, শিক্ষিত কান এবং শিক্ষা একটা দরকার।
1: শুনে নেব পরম্পরা, আমাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানের একটি অংশ।
2: গান, আমি ভাবি যে গান শুধু গলা নয়, প্রেজেন্টেশনের একটা
3: আত্মা তো যেটা হয় গুরুজি,
2: সা করলে আমি সাটা বাজালি ধরতে পারা যায় যে
3: সুরে
2: কি দরের শিল্পী।
3: অ্যাবসলিউটলি, সাইতি সাক্ষর
2: সা সাই শক্ত তবলা ঠিক, আমি বলছি আমি ইয়েকে শঙ্কর ঘোষকে, তবলা ঠেকাটাই সবচেয়ে শক্ত ঠেকা বাজানো। হ্যাঁ, এই রহস্য উপলব্ধি করা, রহস্যকে বোঝা, তারিফ করা, এর জন্যে শুধু শিক্ষা চর্চা শুধু নয়, ভেতরের একটা ক্ষমতা আছে
3: যেটা ঈশ্বর,
2: আমি সবেরই সব সৃষ্টির মূলে আমি মনে করি, যে শুধু ঘষে মেজে বড় কিছু হওয়া যায়,
3: বাহ বাহ বাহ বাহ,
2: ঘষে মেজে হয় না,
3: প্রত্যেকটা আধার তো আলাদা,
2: ভেতর থেকে জন্ম থেকে নিয়ে আসে। হাজার চ্যালেঞ্জ করুক, আমি যে ওর মতন গাইবো, আমি যে রেওয়াজ করি
4: হবে,
2: কোথায় গিয়ে আটকে যাবে?
3: তার মানে আপনি যেটা বলছেন সঙ্গীত প্রতিদ্বন্দ্বিতা থেকে হয় না,
2: প্রেম ক্ষেত্রে বলছি, নৈপুণ্যের ক্ষেত্রে দৌড়ানো। মিলখা সিং দৌড়েছে 10 সেকেন্ড থেকে 8 সেকেন্ড করতে পারলো, কিন্তু তা বলে চার পারবে
3: না সবকিছু, তাদের সূর্য উঠেই তো একদম
2: মাঝ আকাশে যেত, খেতে হবে না,
3: সবকিছুর নিয়ম আছে, সময় আছে,
2: পরিমাপ আছে, সীমা আছে, আয়তন আছে।
1: যদি কেউ আকাশ ছুঁতে চায় তার শিল্পের মাধ্যমে, তাহলে চাই অবিরাম সাধনা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতা। পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায় তার সমগ্র জীবন সেই অনুশাসন মেনেই কাটিয়েছেন। তার ছাত্রছাত্রী, অনুরাগী ও গুণমুগ্ধরা আজও সেই অনুশাসননিষ্ঠ সাধকের কথাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায় স্মৃতিচারণ করলেন,
5: কাল আমাদের সকলের বড় জেঠু, আমার গুরু শ্রী নিহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত নিহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়, কিন্তু জেঠুর সঙ্গে আমি খুব ছোটবেলা থেকে বড় জেঠুর কাছে যাতায়াত করতাম, অর্থাৎ পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং জেঠু একজন সাধক ছিলেন, আমি সামনে থেকে যতটুকু দেখেছি যোগী, সাধনা আমরা সবাই গান বাজনা করি, কিন্তু সাধক খুব কম মানুষ থাকেন যারা উপর থেকে আসেন আবার নিজের সময়তেই আবার ফিরে যান। সেই জন্য আমরা দেখতে পেলাম যে কালকে গুরু পূর্ণিমার এরকম একটা পাওয়ান দিনে উনি কিন্তু নিজের মতো করেই একটা টাইম বেছে নিয়ে চলে গেলেন। এটা আমি ওনাকে খুব ছোটবেলা থেকে খেয়াল করতাম, যখন কখনো কখনো আমাকে ডাকতেন,

0: কখনো কোনো গান ভালো লাগলে বলতেন, এটা গাইতে বলতেন, আমি খুব ভয় পেতাম, কারণ অত স্ট্রং পার্সোনালিটি আমার সামনে, এবং ভীষণ স্নেহ, বাবার মতো স্নেহ, এরকম একটা দিক আমি দেখেছি যেটা জেঠুর মধ্যে। আর খুব সরল নিপাট সৎ মানুষ যাকে বলে, আমি আমার নিজের জীবনে দেখা বিষ্ণুপুর ঘরানাতে আমার চলে যাওয়ার পরে সেখানে পণ্ডিত নীহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তাদের ফ্যামিলি সবার সঙ্গে আমার একটা ছোটবেলা থেকে খুব আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল এবং এখনো আছে সেটা। আমি এখানে আমার কিছু বলার নেই, তার কারণ হচ্ছে এটা একটা স্মৃতি, মানে এটা স্মৃতি রোমন্থন হবে, এটা আমাকে ভাবাবে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন। এবং আমি ওনার চরণে অনেক অনেক প্রণাম জানাই, উনি আমাদেরকে আশীর্বাদ করুন এবং সব সময় আমাদের পাশে থাকুন, এটুকুই বলার আছে আমার।
1: তার গৌরবময় জীবন ও সঙ্গীত সাধনার ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত হয়েছে এক চলচ্চিত্রকারের তথ্যচিত্রে। স্মৃতিচারণ করলেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র ও পরিচালক মৃন্ময় নন্দী।
2: অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের গান, সঙ্গীত চর্চা, সঙ্গীত সাধনা, দীর্ঘ সঙ্গীত জীবন, বা যে যে ডকুমেন্টারি ফিল্মটি ফাইনালি আমি তৈরি করেছি চড়ুই বেতি চড়ুই বেতি, সেই ডকুমেন্টারি ফিল্মটি দেখলেও আপনারা বুঝতে পারবেন। কিন্তু এখন আমি যে বিষয়টা নিয়ে মূলত আমি কথা বলতে চাইব, যে এই ডকুমেন্টারি ফিল্মটা করার প্রসেসের ভিতর দিয়ে যে মানুষটাকে আমি দেখলাম, তার অনেকটা আমি আমার ফিল্মে রাখবার সুযোগ পেয়েছি এবং রেখেওছি। চড়ুই বেতি চড়ুই বেতি, পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের উপরে তৈরি করা আমার ডকুমেন্টারিটি দেখলে অনেকটাই জানতে পারবেন। সেই শিল্পী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের থেকে যেটা প্রাথমিকভাবে শেখার, সেটা হচ্ছে যে শিল্পের সঙ্গে শিল্পীর সম্পর্কটা কী হওয়া উচিত বা কী হতে পারে, এটা জানার একটা বিরাট সুযোগ আমার হয়েছিল। এটা আমি রোজ রোজ নিয়ম করে বসা, নিজের গানগুলোকে রিহার্স করা, মানে রেয়াজ করা, রেয়াজ সেটাকে রেকর্ড করা, রেকর্ড করে সেটাকে শোনা এবং নিজের ভুল ত্রুটির বিশ্লেষণ করা এবং সেগুলোকে রেকটিফাই করা, এটা উনি রোজ করে গেছেন প্রায় শেষ দিন অবধি। আমি ওনাকে মানে সেলফ ডকুমেন্টেশন, উনি যে বয়স থেকে নিজেকে ডকুমেন্ট করতে করতে গেছেন, উনি নিজেকেই ডকুমেন্ট করেছেন, এ প্রতিদিন গান রেয়াজ করেছেন, ডেভেলপ করেছেন এবং সেটাকেও ডকুমেন্ট করতে করতে করতে করতে গেছেন। ওনার সঙ্গীত নিয়ে ভাবনা প্রায় সব কিছুই বেশ সুন্দরভাবে ডকুমেন্টেড কিন্তু হয়ে আছে।
1: দশকের পর দশক ধরে তিনি তার গানের মাধ্যমে উপহার দিয়েছেন এক অফুরান ঐশ্বর্যের ভাণ্ডার। তিনি চলে গেলেও তার সঙ্গীত, গবেষণা ও দর্শন আগামী প্রজন্মের শিল্প সাধনায় প্রেরণার দীপ হয়ে জ্বলতে থাকবে। তার চলে যাওয়া শুধু বাংলার নয়, ভারতীয় সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত হারালো এক চলমান প্রতিষ্ঠানকে, কিন্তু কথায় আছে স্রষ্টার মৃত্যু হয় সৃষ্টির নয়। সূর্যাস্তের পরেও যেমন আকাশে খেলা করে নানা রঙের ছটা, সেভাবেই পণ্ডিত অমিয়রঞ্জন থেকে যাবেন লক্ষ লক্ষ সুরপিয়াসীদের মনে ও মননে, স্মৃতিতে ও সুরচর্চায়। আকাশবাণী কলকাতার পক্ষ থেকে শিল্পীর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা।

অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতার শ্রদ্ধার্ঘ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: নজরুল গীতি শুনলেন মঞ্জুরী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন রাত 10টার খবর।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে পাশ হল। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা। জাপানের কুমামোতোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 34। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে নীরজ চোপড়া, রোহিত যাদব এবং জাসবীর সিং সহ ভারতের 5 খেলোয়াড় ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় অনুমোদিত হয়েছে। এর ফলে তা সংসদে গৃহীত হল। লোকসভায় গতকালই বিলটি পাশ হয়। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষানীতি গত দশকে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। এর ফলে পড়ুয়া ও তাদের অভিভাবকরাও শিক্ষা ব্যবস্থার বিপুল চাপের হাত থেকে রেহাই পেয়েছে। পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও তিনি জানান।
2: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children, and hence this legislation which seeks to make amendments in 2024 act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
1: জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনর মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইনে জনগণমন সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল।
3: রাষ্ট্র গৌরব অপমান নিবারণ সংশোধন বিধেয়ক 2026 সিফ এক বিধায়ী সংশোধন নহীঁ হ্যায়, ইয়া ভারত কি আত্মা, সাংস্কৃতিক বিরাসত, রাষ্ট্রীয় চেতনা ও স্বতন্ত্রতা সংগ্রাম আদর্শ কে প্রতি হম সব কি প্রতিবদ্ধতা। এক ভারত শ্রেষ্ঠ ভারত কা সংকল্প হ্যায় বন্দে মাতরম, বিকশিত ভারত কা সংকল্প হ্যায় বন্দে মাতরম।
1: শ্রী রায় বলেন, 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30টায় অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। বিলটি পাশের পর লোকসভা আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ যন্তর্মন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময় এই নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে এবং কি কারণে এই ঘটনা ঘটল তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ তিন বাহিনীর নয় মহিলা আধিকারিককে সমুদ্র প্রদক্ষিণা অভিযান সফলভাবে শেষ করার জন্য অভিনন্দন জানান। এই মহিলা আধিকারিকরা ভারতীয় সেনাবাহিনীর সামুদ্রিক জাহাজে 314 দিনের যাত্রা সফল সমুদ্র প্রদক্ষিণ শেষ করে ফিরে এসেছেন। কেন্দ্রীয় বন্দর নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নির্দিষ্ট সময়সীমা কঠোরভাবে মেনে মন্ত্রকের সমস্ত প্রধান ও ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির বাস্তবায়নে গতি আনার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। আজ মন্ত্রকের বিকশিত ভারত লক্ষ্যমাত্রার অগ্রগতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় পৌরোহিত্য করে তিনি এই নির্দেশ দেন। নতুন দিল্লিতে আজ কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্ণাটক, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি সরকারের প্রতিনিধিরা অংশ নেন। সভা চলাকালীন কাবেরী অববাহিকার সার্বিক জলবায়ু ও আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি এবং আগামী 15 দিনের জন্য বিলিগুন্ডুলুতে জলের প্রভাবের পরিমাণ নিয়ে বিস্তারিত

0: আলোচনা করা হয়। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্র, গুজরাটের মঞ্জালপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে আজ ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাঁকিপুরে 34%, মঞ্জালপুরে 37% এবং দাতিয়াতে 71% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ তিনি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রাজ্যের পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত দুমাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন।
1: অন্য রাজ্যের তুলনায় আমরা কতটা এগিয়ে, কতটা পিছিয়ে, আর কি করলে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশ হতে পারে, এই সব বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করার চেষ্টা করি। সীমাবদ্ধতা আছে, আগের প্র্যাকটিস গুলোর মধ্যে কিছু ভালো দিক থাকলে অনেক খারাপ দিক ছিল, ছাদ থাকলে তো হয় না, ছাদে কুলাতে হবে।
0: জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রাজ্যে নিজস্ব থানা পেল। এবার থেকে আর রাজ্যের অন্য কোনো সাধারণ বা স্থানীয় থানার পরিকাঠামোর উপর তাদের নির্ভর করতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 2 আগস্ট বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই কর্মসূচির প্রস্তুতি হিসেবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল আর এন রবি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। কয়েকদিনের সাময়িক বিরতির পরে নতুন সংঘাতের ফলে আঞ্চলিক সংঘাতও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। জর্ডনের প্রশাসন জানিয়েছে তারা 5টি ইরানি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। কুয়েত থেকে পাওয়া খবরে জানা গেছে দেশের উত্তরাঞ্চলে একটি চীনা সংস্থার ভবনে ইরানি মিসাইল আঘাত হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর শান্তিপূর্ণ গণ বিক্ষোভে পাকিস্তানি বাহিনীর ভয়াবহ দমনপীড়নে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সমাজ মাধ্যমে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির তথ্য অনুযায়ী পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে ডি চকে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েক হাজার মানুষ। জাপানের কুমামোতোয় মঙ্গলবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34-এ। উদ্ধার কাজ এখনও চলছে এবং জীবিতদের খোঁজে তৎপরতা অব্যাহত। প্রায় 10,000 মানুষ উদ্ধার কেন্দ্রে রয়েছেন। নিপ্পন কাগজ ফ্যাক্টরি থেকে 10 জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 8 জন মৃত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ করে চলেছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামী দুদিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, বিহার, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারত, পাঞ্জাব, কোঙ্কন, গোয়া, ওড়িশা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশ আবহাওয়া পরিস্থিতি একই থাকার সম্ভাবনা রয়েছে। IMD গুজরাটের বেশিরভাগ অংশে আগামী দুদিনে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জ্যাভলিন থ্রোয়ারদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। যোগ্যতা অর্জন পর্বে 5ম স্থানে শেষ করে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ভারতের রোহিত যাদব 9ম এবং জাসপ্রীত সিং 10ম স্থান অর্জন করে ফাইনালে উঠেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে পাশ হল। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় প্যালেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আজও অর্ধাঙ্গে নিচে ছবির গান রাপূর্ণা ভট্টাচার্যের কণ্ঠে। তুমি মনে হয় চলে যাবে।

বাংলা ছায়াছবির গানের এই অনুষ্ঠানে এবারে অর্ধাঙ্গিনী ছায়াছবির গান। জীবন যখন ছিল ফুলের মতো, গানটি শুনবেন শাহানা বাজপেয়ীর কণ্ঠে।

এবারের গানটি অনুপম রায়ের কণ্ঠে। শরীর ভালো নেই,

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন বেহালায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাচ্ছেন চিন্ময় মহান্তি।

লঘু সঙ্গীতের সুরে বেহালা বাজিয়ে শোনালেন চিন্ময় মহান্তি, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়।

প্রচলিত লোকগীতি শুনলেন রাখাল দাস বাউলের কণ্ঠে আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথমে গাউতি, পরে মিশ্র খামাজ রাগে সেতার শিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়।

0: This is Akashvani, the news read by Saira Mujtaba. Parliament has passed the Public Examinations Prevention of Unfair Means Amendment Bill 2026, with the Rajya Sabha approving it. The bill was passed by the Lok Sabha on Wednesday. The legislation incorporates several significant provisions, including stringent penalties such as imprisonment for up to 10 years, fines of up to 10 crore rupees, and the seizure of properties of convicted offenders. To ensure the expeditious disposal of cases, the legislation mandates that every state government and union territory administration establish special fast-track courts for day-to-day trials. The trials must be concluded within 3 months from the filing of the charge sheet. The Parliament has also passed the Prevention of Insults to National Honour Amendment Bill 2026, with the Lok Sabha approving it. The Rajya Sabha passed the legislation on Wednesday. The law will further amend the Prevention of Insults to National Honour Act 1971. The legislation seeks to give Vande Mataram the same statutory protection as the national anthem Jan Gan Man and make the insult to the national song a criminal offence. These offences are punishable with imprisonment up to 3 years, a fine, or both. Prime Minister Narendra Modi has said the government is continuously taking one step after another to build a trustworthy examination system. In a video message on social media, Mr. Modi said, "For the past several decades, every state government and the central government have faced the problem of paper leaks, and this has put the future of students at risk." He said, keeping all this in mind, reforms in the education and examination system have become essential across the country, both in the states and at the centre. The Prime Minister said the Parliament has passed the bill containing stringent legal provisions. He highlighted that a transparent, technology-driven examination system, stronger anti-paper leak laws, and tough action against exam mafias is important to protect students' hard work and strengthen the foundation of a Viksit Bharat. Prime Minister Narendra Modi today chaired a meeting of the Cabinet Committee on Security, CSS, to review the situation in the context of ongoing West Asia conflict and measures taken by various ministries and departments. Addressing the meeting, Mr. Modi called for a unified and coordinated mechanism for regular monitoring of all developments to ensure expeditious implementation of measures safeguarding citizens' interests. He also directed to establish a mechanism to provide timely information, emergency assistance, and counseling to seafarers and their families. He also emphasized the usage of renewable energy sources in order to ensure energy independence. The Delhi government has said that Delhi police will not take any legal adverse action against individuals who participated in the NEET UG protest demonstrations in the national capital, but those with criminal background will have to face action. The Home Department said that with regard to arrests or detentions, if already made, in these cases, the process for reviewing the arrest and releasing the arrested persons will be undertaken expeditiously. It said that the Delhi government does not propose to take any further adverse action against individuals involved in the protest, and the matter shall be treated as closed without any future proceedings on this account. Foreign Secretary Vikram Misri and his Bhutanese counterpart Dasho Pema Lektab Dorji co-chaired the 5th India-Bhutan Development Cooperation Talks on Bhutan's 13th five-year plan. In a social media post, the Indian Embassy in Bhutan said that the meeting reviewed the progress and implementation of India-supported projects across diverse fields of development. Bhutan also appreciated India's significant support and its contribution to the country's development. A high-level meeting was held in New Delhi under the chairmanship of Union Jal Shakti Minister C.R. Patil to discuss the resolution of the long-pending Mahanadi water dispute between Chhattisgarh and Odisha. The meeting was attended by Chief Ministers of Chhattisgarh and Odisha and Union Minister Tokhan Sahu and representatives of the Water Resources Department. Neeraj Chopra has qualified for men's javelin finals in Commonwealth Games at Glasgow. Javelin throwers Rohit Yadav and Yashveer Singh have also entered the finals. Earlier, India scripted history in para-athletics, securing a history 1-2 finish in the men's 100-meter T47 final. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ। এখন 31 জুলাই 2026 শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, সুন্দরবনের সাদা সোনা এ বিষয়ে বলবেন ডক্টর সোমনাথ সর্দার, 6:40 আপনার স্বাস্থ্য দাঁত তোলার পর এ বিষয়ে বলবেন ডাক্তার রাজু বিশ্বাস, 6:45 প্রাত্যহে কে উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং চন্দ্রজিৎ প্রামাণিক, 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের শিল্পী উৎসব দাস, জানা অজানা সকাল 8টায় সমুদ্র থেকে পুষ্টি দ্বিতীয় পর্ব বলবেন ডক্টর শতাব্দী দাস, 8:05 নিরাময় মুখগহ্বরের ক্যান্সার এই নিয়ে ডাক্তার সিদ্ধার্থ চক্রবর্তীর সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সোমা সরকার, গান্ধী চর্চা 8:20 গান্ধী ভাবনায় দরিদ্র নারায়ণ বলবেন রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী রাজরূপা চৌধুরী, 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সমীক্ষা 9:25, 9:30 আকাশবাণী পডকাস্ট টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড মাল্টিটাস্কিং এ বিষয়ে বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং অভিনেতা ডাক্তার বাসুদেব মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা দুর্বাদে, 10টায় গানের ভেলা উপস্থাপনায় সম্মান দাস, 11টায় যুবাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী এবং অর্ণব চক্রবর্তী, 12টায় নজরুল গীতি শিল্পী বিদিশা দাস, 12:15 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল, 12:33 উনজমির দুনো ফসল কৃষিক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনের গুরুত্ব নিয়ে ডক্টর এফ এইচ রহমানের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 1টায় গীতিকা, 1:45 মহিলা মহল উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক সাহিত্য কথা, স্টুডিওতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংযুক্তা দাস, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সুখী মান্ডি ডেভিড বাস্কে এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলা এ বিষয়ে আলাপচারিতায় লালচাঁদ সোরেন এবং পূর্ণেন্দু সোরেন, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, মাঠে ময়দানে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করবেন শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের শিক্ষক কল্লোল গড়াই এবং দুজন শিক্ষার্থী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী সুদাম আবার বলছি শিল্পী মুদাম সোরেন এবং সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট সাঁওতালি লেখক থিমোথিয়াস হেমব্রম একটি কথিকা বলবেন গাব্রিয়েল সোরেন এবং বিশিষ্ট হিন্দি সাহিত্যিক কবি মুন্সি প্রেমচন্দ নিয়ে একটি কথিকা বলবেন সুন্দর মনোজ হেমব্রম, 6:38 কৃষি কথার আসর পাট ও মিস্টার ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং ডক্টর অভিজিৎ দাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, এরপর সুসংহত উপায়ে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ এ বিষয়ে আলোচনায় ডক্টর কিঙ্কর সাহা ডক্টর রঘুনাথ মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী, 7:10 তরজা গান এবং কবি গানের অনুষ্ঠান, 7:30 সমীক্ষা বলবেন সুজিত ভট্টাচার্য, 8:00 নাটক বড় ঘরের মেয়ে রচনা মুন্সি প্রেমচাঁদ বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য প্রযোজনা মনীন্দ্র রায়, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুভজিৎ পাত্রের কণ্ঠে, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী উৎসব দাস, 9:45 ভজন শোনাবেন গৌতম দত্ত, 10টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 বাঁশিতে লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন শেখর দেউরি, 10:45 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল, 11টা বেজে 10 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা শিল্পী রেশমি চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টা বেজে 15 মিনিটে সুবদ্ধ সঙ্গীত শুনবেন বাসি শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। 6টা বেজে 25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রণব চন্দ্র। 6টা বেজে 35 মিনিটে ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস শুনবেন 188তম পর্ব। 6টা বেজে 45 মিনিটে ভজন গৌতম দত্তের কণ্ঠে। 7টা বেজে 10 মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্রীপর্ণা পাল। 8টা বেজে 30 মিনিটে রজনীকান্তের গান শিল্পী উৎসব দাস। 8টা বেজে 45 মিনিটে লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। 9টা বেজে 10 মিনিটে রাজধারা উপস্থাপনায় পূজা মিশ্র। 10টা বেজে 15 মিনিটে উর্দু অনুষ্ঠান আঞ্জুমান উপস্থাপনায় সাইস্তানাজ। 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 12টায় সুরভি। 12টা বেজে 10 মিনিটে এবং 1টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী শুভজিৎ পাত্র। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা বেজে 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত প্রণব চন্দ্রের কণ্ঠে। 5টা বেজে 20 মিনিটে উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা। সন্ধ্যে 6টা বেজে 10 মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা। 6টা বেজে 30 মিনিটে গুলগুলশন। 7টা বেজে 10 মিনিটে রজনীকান্তের গান উৎসব দাসের কণ্ঠে। 7টা বেজে 30 মিনিটে দর্পণ উপস্থাপনায় রোশন মুরারকা। 8টায় হিন্দি ছায়াছবির গান। 8টা বেজে 15 মিনিটে সংসদ পর্যালোচনা। 8টা বেজে 30 মিনিটে নানা রঙের গান। 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট। 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক। 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন 31 জুলাই 2026 শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 88%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 13.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12টা বেজে 18 মিনিট হয়ে 18 সেকেন্ড। জয় হিন্দ।